সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ বুধবার, 24শে আষাঢ় 1948 শকাব্দ, 15ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। ঘড়িতে এখন সময় সকাল 5:58:52। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

0: এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া বার্তায় জানানো হয়েছে যে পাট ও মেস্তার ক্ষেত্রে জমিতে জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, পাটের শোষক পোকার আক্রমণ প্রতিরোধ করতে 0.5 লিটার স্টিকার এর সাথে মিশিয়ে স্প্রে করুন। লঙ্কা গাছের ক্ষেত্রে জমির জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে না যায়। লঙ্কার সাহেব রোগ নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন এবং অতিরিক্ত বৃষ্টির জন্য টমেটো গাছ নরম হয়ে ঢলে পড়লে গাছগুলিকে লাঠি বা প্লাস্টিকের পাইপ দিয়ে বেঁধে দিন, যাতে গাছ পড়ে না যায়। এছাড়া এই সময় মৎস্যচাষী ভাইদের জন্য নতুন পুকুর ও জলাশয় খনন করে পুনরায় খনন করে তা রক্ষণাবেক্ষণ করুন এবং এই সময় যাতে বৃষ্টি এবং বজ্রপাতের সময় গরু বাছুর বাইরে চড়তে দেবেন না এবং সুরক্ষিত জায়গায় রাখুন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া ও তার প্রতিকার, এ নিয়ে বলবেন পার্থ রায়।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন লঙ্কা গাছের ফুল ঝরে যাচ্ছে, কি প্রতিকার করবেন আমাদের কৃষক ভাইরা, বলবেন দার্জিলিং জেলার উপকৃষি অধিকর্তা পার্থ রায়।
2: লঙ্কা একটা খুবই অর্থকরী ফসল। এই লঙ্কার যে প্রাইমারি সমস্যা সেটা কিন্তু ফুল ঝরে যাওয়ার একটা সমস্যা। প্রচুর ফুল আসে কিন্তু সেখান থেকে অনেক ফুল ঝরে যায়। ফুল যদি ঝরে যায় তাহলে তো পরাগমিলন হবে না, পরাগমিলন না হলে কি হবে, ফলনটা আসবে না। সেই জন্য এটা একটা বড় সমস্যা। এই সমস্যাকে নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে হবে যে শুরুর থেকে আমাদের

0: কি হবে না, লঙ্কা গাছে কিন্তু পটাশটা আমরা বলবো, যে আমি বলবো যে পটাশটা অন্তত দুবার যাতে চাপান দেওয়া হয়, এইটার দিকে নজর রাখা। দ্বিতীয়ত, লঙ্কার যে ফুল আসা এবং সেটা ধরে থাকা, সেটা একটা হরমোনের জন্য হয়। সেই হরমোনের পরিমাণ কমে যাওয়া গাছের মধ্যে এবং তার যে ডিসব্যালেন্স হওয়া, সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। ফুল আসছে কিন্তু হরমোনের প্রভাবে, কিন্তু সেই ফুলটা ধরে থাকতে পারছে না, অর্থাৎ তার একটা কোথাও ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই ফুলকে ধরে রাখার জন্য বাজারে মোটামুটি কিছু ওষুধ পাওয়া যায়, প্ল্যানোফিক্স বলে একটা ওষুধ পাওয়া যায় আর কি। ও হচ্ছে এই হরমোনটাই গাছের শরীর, IAA IBA এই ধরনের যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলো অনেক কিছু নিয়ন্ত্রণ করে, এর ঘাটতি মেটাতে এটা আমরা চাষিকে বলতে পারি যে হরমোন দিয়ে। খুব কম মাত্রায় লাগে, কিন্তু এটা যদি দুবার দেওয়া যায় তাহলেই কিন্তু চাষি দেখতে পাবে যে ফুলটা আসাটা, ফুল আসছে ঠিকই কিন্তু ফুল এসে ঝরে যাচ্ছে না। আরও কতগুলো কারণ হতে পারে, সেটা হচ্ছে যে লঙ্কা গাছে খুব ভাইরাসের আক্রমণ হয়, পাতাগুলো হলদেটে হলদেটে হয়ে যায়, হ্যাঁ, তখন ভাইরাসের আক্রমণের জন্য লঙ্কা গাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তখন কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে যা ফুল আসবে ছেড়ে দেবে, অর্থাৎ তার শরীরে ফুলটা ধরে রাখতে পারবে না। তাহলে এই ভাইরাসটাকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত ওষুধ আমরা বলি আর কি, যেমন ইমিডাক্লোরবিট হতে, অ্যাসিটামিপ্রিড হতে পারে, এই ধরনের ওষুধগুলো যদি আমি ঠিকঠাক প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই ভাইরাসটা আসবে। থেকেই তো সব কিছু হয়, পাতাই হচ্ছে গাছের রান্নাঘর। এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা পাতার মধ্যেই হয়, পাতার থেকে যেখানে যার পৌঁছানো সেটা পৌঁছায়, তখন যদি এটা ঠিকঠাক পৌঁছায় তাহলে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স হবে না।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটিতে আজ শুনলেন লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া ও তার প্রতিকার, এ নিয়ে বললেন পার্থ রায়। এবারে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিম এবং জলপাইগুড়ি ও কালিম্পং জেলার দু এক স্থানে 7-11 সেন্টিমিটার বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি শুনলেন, আর এর সাথেই শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনবেন যোগের প্রতি ভুল ধারণা, এ নিয়ে বলবেন পঙ্কজ ভগত।
2: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
3: আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় যোগার প্রতি মানুষের ভুল ধারণা। এ বিষয়ে আমাদের জানাবেন পঙ্কজ ভগত।
4: নমস্কার, আজকে আমার যে টপিক সেটা হচ্ছে মিসকনসেপশনস অ্যাবাউট যোগা, যোগের প্রতি মানুষের কিছু ভুল ধারণা। তো বেশ কিছু পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে টার্ম, যে যোগাটা, এই যে টার্ম যোগা, এই যোগা মানুষ, কিছু মানুষ মনে করেন যে এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু মানুষ মনে করেন যে এটা একটা ব্রিদিং টেকনিক, কিছু মানুষ মনে করেন এটা একটা রিল্যাক্সেশন মেথড বা কিছু রোগ সারানোর বিষয়, আবার কিছু জন এটাকে ধর্মের সাথে অ্যাড করেন বা সংযুক্ত করেন। কিন্তু আসল যে মানে, যোগের যে আসল মানে, সেটা সংস্কৃত শব্দ ইউজ শব্দ থেকে এসেছে, ইউজ্যাতে আনেনা ইতি যোগা। এই ইউজের মানেটা হচ্ছে যোগা ইজ সামথিং হুইচ ইউনাইটস, মানে ইউনিয়ন। ইউনিয়নটা কার? ইউনিয়নটা আত্মার সাথে পরমাত্মার। কিন্তু মানুষ আজকের ডেটে, বেশিরভাগ মানুষ, সব মানুষকে বলবো না, বেশিরভাগ মানুষ যোগ বলতেই তাদের মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যোগাসন, যেটা একটা মানুষের ভুল ধারণা। দ্বিতীয় হচ্ছে, অনেকে মনে করেন যে পতঞ্জলি যেহেতু যোগ দর্শনটাকে লিখেছেন, অনেকে মনে করেন যে পতঞ্জলি যোগ স্টার্ট করেছেন, এটা ভুল বিষয়। পতঞ্জলি যখন যোগ দর্শন লিখেছেন, উনি যেটা করেছেন যে সেই সময় যোগের যে নলেজ সেটা স্ক্যাটার্ড ওয়েটে চারিদিকে ছড়িয়েছিল, সেটাকে উনি সূত্রাকারে যোগ দর্শনের মধ্যে 195 সূত্রের

0: মাধ্যমে লিখেছিলেন। তাহলে পতঞ্জলি যোগ শুরু করেছিলেন এটা একটা ভুল ধারণা, উনি যোগের সমস্ত নলেজটাকে নিয়ে একটা বই লিখেছিলেন যার নাম যোগসূত্র, এটা হচ্ছে বাস্তব কথা। তারপরে বলা হয় যে শুধুমাত্র যারা ফ্লেক্সিবল, অনলি ফ্লেক্সিবল পিপল ক্যান ডু যোগা, যেটা একটা ভুল ধারণা। অন দ্য কন্ট্রারি, যোগা এমন একটা বিষয়, যোগের একটা পার্ট যোগাসন, সেই যোগাসনটা এমন একটা বিষয় যে যোগাসন আপনাকে ফ্লেক্সিবল তৈরি করে। যে সমস্ত মানুষ এটা চিন্তা করছে যে যোগাটা শুধুমাত্র ফ্লেক্সিবল মানুষরাই করতে পারে, তাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে যে তারা ভাবছে যোগ মানে যোগাসন, যে আমি মোটা বা আমি স্টিফ আমি যোগাসন করতে পারবো না, এটা একটা ভুল ধারণা। কারণ আপনারা অনেক রকমের যোগাসন আছে যেটা আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনার বডি ফ্লেক্সিবল হবে। সুতরাং অনলি ফ্লেক্সিবল পিপল ক্যান প্র্যাকটিস যোগাসন, এটা একটা ভুল ধারণা। আবার অনেক জায়গায় বলা হয় যে যোগা ইজ সেম অ্যান্ড ইউনিভার্সাল ফর এভরিওয়ান, মানে হয়তো আপনাকে উষ্ট্রাসন করতে বলা হয়েছে, আপনাকে ভুজঙ্গাসন করতে বলা হয়েছে, তার মানে আপনাকে আপনার বডিটা উটের মতো বা ভুজ মানে সাপ সাপের মতো দেখাতে হবে, এটাও একটা ভুল ধারণা। আপনি আপনার ক্যাপাসিটি, আপনার ক্যাপাবিলিটি, আপনার ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করে আপনি যোগাসন অভ্যাস করবেন, কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনি যে আসনটা করার চেষ্টা করছেন, আপনার প্রথম দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন বা এক মাস, কারো ক্ষেত্রে দু মাস হবে না, কিন্তু আপনি দেখবেন যে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি উষ্ট্রাসন হোক বা ভুজঙ্গাসন হোক বা অন্য যে কোনো আসন হোক আপনি করতে পারছেন। কিন্তু উষ্ট্রাসন বা ভুজঙ্গাসন করতে গেলে যে আপনাকে একদম ভুজঙ্গাসনের মতনই থাকতে হবে, একদম অ্যাকুরেট আসন করতে হবে, নাহলে সেই আসন করা যাবে না, এটা একটা ভুল ধারণা। অনেকেই মনে করেন যে প্রেগনেন্ট ওমেন তাদের যোগাভ্যাস করা উচিত নয়। আবারও বলবো যে এই সমস্ত কথা তারাই বলে যাদের মনের মধ্যে এই ধারণাটা আছে যে যোগা মানেই যোগাসন, যে প্রেগনেন্সিকালে কোনো একটা যোগাসন করা উচিত নয়। ঠিক, কিন্তু যোগের কিন্তু অনেকগুলো পার্ট আছে। মন্ত্র চান্টিংও কিন্তু যোগের পার্ট, সূক্ষ্ম ব্যায়াম যোগের পার্ট, স্থূল ব্যায়াম যোগের পার্ট, সূর্য নমস্কার যোগের পার্ট, আসন যোগের পার্ট, প্রাণায়াম যোগের পার্ট, ধ্যান যোগের পার্ট। তো যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট তারা কিছু পার্টিকুলার আসন হয়তো করবে না, কিন্তু তারা সূক্ষ্ম ব্যায়াম করতে পারে, তারা প্রাণায়াম কিছু করতে পারে, তারা ধ্যান করতে পারে, সেগুলোও যোগের পার্ট। সুতরাং প্রেগনেন্সির সময় যোগ করা যাবে না এই কথাটা ভুল, কিছু পার্টিকুলার আসন করা যাবে না, এটা হচ্ছে সঠিক কথা। অনেকেই মনে করেন যে সূর্য নমস্কার আমাদের সকালেই করতে হয়, অন্য কোনো সময় করা যায় না, এটাও একটা ভুল ধারণা। এটা বেটার যে আপনি যদি সূর্যোদয়ের সাথে সূর্য নমস্কার করতে পারেন, অবশ্যই বেটার, কিন্তু সকালে যদি আপনি করতে পারছেন না সূর্যোদয়ের সাথে, তাহলে যখন সূর্যাস্ত হচ্ছে তখনও আপনি সূর্য নমস্কার করতে পারেন। এবং মডার্ন রিসার্চ এটাও বলছে যে আপনি সকালে সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় আপনি সূর্য নমস্কার না করতে পারলেও যে কোনো সময় আপনি সূর্য নমস্কার করতে পারেন, বাট অন এমটি স্টমাক, মানে খাওয়ার পরে দেয়ার শুড বি এ গ্যাপ অফ 4 আওয়ার্স। এইটা হচ্ছে আসল জিনিস, যে সূর্য নমস্কার যে কোনো সময় করা যাবে বাট অন এমটি স্টমাক। অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে যোগা না এটা অনেক টাইম লাগে, রেজাল্ট আসতে অনেক টাইম লাগবে, এটাও একটা ভুল ধারণা। কারণ রিসার্চ আজকের ডেটে বলছে যে 5 মিনিটের একটা মেডিটেশন সেশন, 5 মিনিটের একটা সূক্ষ্ম ব্যায়ামের সেশন, দ্যাট ক্যান ব্রিং এ প্যালপেবল চেঞ্জ ইন ইউর বডি অ্যান্ড মাইন্ড, এটা রিসার্চ বলছে। তো অনেক দিন ধরে হয়তো আপনি টেনশানে বা ডিপ্রেশনে বা অ্যাংজাইটিতে আছেন, একটা যোগার সেশন, 10 মিনিটের একটা মেডিটেশন সেশন বা 10 মিনিটের একটা যোগের সেশন আপনার বডিতে মাইন্ডে একটা প্যালপেবল এবং রেডিক্যাল চেঞ্জ আনতে পারে। তো এইগুলো ছিল কিছু যোগের ভুল ধারণা যেটা আমি আজকে ক্লিয়ার করলাম। ধন্যবাদ।
1: এতক্ষণ আমরা শুনলাম যোগের প্রতি ভুল ধারণা মানুষের, এ বিষয়ে আমাদের বিস্তারিতভাবে জানালেন পঙ্কজ ভগত। এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন মিনতি রাভার কণ্ঠে ভাওয়াইয়া।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া মিনতি রাভার কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সাশা ঘোষাল।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত সাশা ঘোষালের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন রাত 10:10 আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজ 15 জুলাই। আজকের দিনটি বিশ্বব্যাপী বিশ্ব যুব দক্ষতা দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে হিসেবে পালিত হয়। যুব সমাজকে শোভন কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতার সাথে সজ্জিত করার গুরুত্ব তুলে ধরতে 2014 সালে জাতিসংঘ এই দিনটি ঘোষণা করে। এই দিনটিতে বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষা ও কর্মসংস্থানমূলক সংস্থা যেমন ইউনেস্কো যুব সমাজের ক্ষমতায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল দক্ষতার গুরুত্ব নিয়ে নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। আজ বিশ্ব যুব দক্ষতা দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। আজ কবি, সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক অক্ষয় কুমার দত্তের পূর্ণ জন্মদিন। বাংলা, সংস্কৃত এবং ফার্সি সহ বিভিন্ন ভাষায় তাঁর দক্ষতা ছিল। তিনি সংবাদপত্রে লেখালেখির মাধ্যমেই তাঁর লেখক জীবন শুরু করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। 1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভার অন্যতম সভ্য মনোনীত হন। 1840 সালে তত্ত্ববোধিনী পাঠশালার ভূগোল ও পদার্থবিদ্যার শিক্ষক নিযুক্ত হন। অক্ষয় কুমার দত্তের অনুপ্রেরণার উৎসে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি 1843 সালের 21শে ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আরও 19 জন বন্ধুর সাথে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। এরাই ছিলেন প্রথম দীক্ষিত ব্রাহ্ম। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ধর্মীয় সামাজিক সংগঠন তত্ত্ববোধিনী সভায় তিনি সক্রিয় কর্মী হিসেবে কাজ করতেন। বাংলা ভাষা, কলা এবং সংস্কৃতির বিকাশে অক্ষয় কুমার দত্ত বিশেষ অবদান রেখেছেন। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ হিসেবে অক্ষয় কুমার দত্ত স্মরণীয়। আজ অক্ষয় কুমার দত্তের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় এবারে আপনাদের মতামতে আলোকপাত। আমরা আজ প্রথমেই চলে যাব পশ্চিম মেদিনীপুর জেলায়। লিখছেন গড়বেতা থেকে দোলন চাপা তেওয়ারি দে। প্রিয় প্রত্যুষা, বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ আশীর্বাদ। রক্তের সম্পর্ক না হয়েও যে মানুষটি নিঃস্বার্থভাবে সুখ দুঃখ ভাগ করে নেয় সেই প্রকৃত বন্ধু। জীবনের প্রতিটি বাঁকে আমরা নানা মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু সবাই বন্ধুত্বের মর্যাদা রাখতে পারে না। সত্যিকারের বন্ধু সেই যে কঠিন সময়ে কোনো দ্বিধা না করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই বলা হয় হাত বাড়ালেই বন্ধু। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা হতাশ

আশা, ব্যর্থতা কিংবা একাকিত্বে ভেঙে পড়ি, তখন একজন আন্তরিক বন্ধুর একটি সান্ত্বনার কথা, একটি আশ্বাস কিংবা একটি সহযোগিতার হাত আমাদের নতুন করে বাঁচার সাহস যোগায়। প্রকৃত বন্ধু কখনও স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলে না, সে আমাদের ভুল ধরিয়ে দেয়, সঠিক পথে চলতে উৎসাহ দেয় এবং সাফল্যে যেমন আনন্দিত হয় তেমনই ব্যর্থতার সময়ও পাশে থাকে। বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতিতে মানুষের যোগাযোগ বেড়েছে, কিন্তু আন্তরিক সম্পর্ক অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে। তাই আমাদের উচিত বন্ধুত্ব কি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই প্রকৃত মানবিকতা। বন্ধুত্বের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা ও ত্যাগের মধ্যে। আসুন আমরা সবাই একে অপরের প্রতি আন্তরিক হই, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং এমন একজন বন্ধু হয়ে উঠি যার উপস্থিতি অন্যের জীবনে আশা, সাহস ও আনন্দের নতুন আলো জ্বালিয়ে দেয়। লিখেছেন দোলন চাঁপা তেওয়ারি দে, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে আমরা এবারে আমাদের জেলা দার্জিলিংয়ে, আমাদের শহর শিলিগুড়িতে। লিখছেন হায়দারপাড়া থেকে মৌসুমী চন্দ্র। বন্ধু প্রত্যুষা, পত্রারম্ভে সুপ্রভাত জানিয়ে শুরু করছি এ মাসে তোমাকে চিঠি লেখার বিষয়টি। কি সুন্দর বিষয় নির্বাচন করেছ বন্ধু, যেমন তুমি আমাদের পরম বন্ধু, হাত বাড়ালেই তো পাই তোমাকে। প্রতিদিন সকালের কত সুন্দর মেলামেশে আমাদের বলতো, কত সুন্দর ভাবের আদান প্রদান, নিঃস্বার্থ ও সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাই বলা যেতে পারে, যাকে বলে একেবারে অকৃত্রিম বন্ধুত্ব। প্রতি মাসের এক এক ধরনের বিষয় নির্বাচন যেন আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছে। বন্ধুহীন জীবন যেন একেবারে মরুভূমির মতো, সুবিশাল পৃথিবীতে এক বিশাল নীরবতা। কাছের মানুষের ভিড়েও মানুষ কখনো কখনো বড় একাকী হয়ে পড়ে। তাই শুধু বন্ধু নয়, প্রকৃত বন্ধুর প্রয়োজন সব সময় হয় মানুষের জীবনে। প্রভাতে তোমার সাথে মধুর আলাপন এভাবেই যেন চলতে থাকে আমাদের, হাত বাড়ালেই যেন পাই তোমাকে চিরটাকাল। ভালো থেকো বন্ধু, ধন্যবাদ জানিয়ে লিখেছেন মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আমরা এবারে যাব উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায়। লিখছেন জয়দেব চক্রবর্তী। প্রিয় প্রত্যুষা, আধুনিক সমাজে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সামাজিক ইলেকট্রনিক্স মাধ্যমে আমরা বন্ধুর সংখ্যা বাড়িয়েই চলেছি, কিন্তু প্রকৃত বন্ধু প্রয়োজনে বা বিপদের সময় কাছে পাচ্ছি কি? বাস্তবে পাওয়া বড়ই কঠিন। তাই বন্ধু প্রত্যুষা, তোমার জুলাই মাসের বিষয় নির্বাচন হাত বাড়ালেই বন্ধু খুবই প্রাসঙ্গিক। বর্তমান সময়ে এই প্রসঙ্গে মনে পড়ে গেল আমার স্কুল জীবনের একটি গল্প। বোনের মধ্যে দুই বন্ধু ও ভাল্লুকের, তার নীতিবাক্য ছিল বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাহলে প্রকৃত বন্ধু নির্বাচনের সঠিক মাপকাঠি কি? যার সঙ্গে মনের মিল হলো সেই কি প্রকৃত বন্ধু? এরকম নাও হতে পারে। আজ যার সাথে মনের মিল হলো, কাল তার সঙ্গে মনের অমিল হতে কতক্ষণ? আসলে বন্ধুত্ব যত পুরনো হয় ততই তা ক্রমে গভীর হতে থাকে এবং বন্ধুর প্রকৃত রূপটিও ততই প্রকটিত হতে থাকে। বন্ধুত্বের মধ্যে স্বার্থ বা উদ্দেশ্য সিদ্ধির কোনো স্থান নেই, কোনো রকম সংকীর্ণতা বন্ধুত্বের মধ্যে থাকা উচিত নয়, তবেই তো বন্ধুত্ব। বন্ধুত্ব শুধু স্কুল ও কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটিও নয়, পাড়া তথা কর্মস্থলেও বন্ধুত্ব হতে পারে। বর্তমান আধুনিক সমাজ বড়ই জটিল, জনসংখ্যার চাপ, প্রতিযোগিতার দৌড়, বেকারত্ব, ব্যস্ততা আমাদের মধ্যে কৃত্রিমতা, সংকীর্ণতা বাড়িয়ে চলেছে। আসলে বর্তমান সময়ে বন্ধু পাওয়া ঠিক দুর্লভ বস্তুর মতো। অতীতে একটা সময় ছিল তখন বন্ধুত্বের মধ্যে খাত ছিল না, তাই আমাদের স্কুল ও কলেজ জীবনের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে।

ভাবতে অবাক লাগে, কবে সেই সোনালি দিনগুলো পার করে এসেছি। পরিশেষে বলি, বন্ধুত্ব ও স্মৃতির মেলবন্ধনে কবিগুরুর জনপ্রিয় ও কালজয়ী গানের উদ্ধৃতি করে বিষয়টির ওপর ইতি টানছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। শুভেচ্ছান্তে জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে এবারে আমরা একেবারে পশ্চিম মেদিনীপুর জেলায়। খড়ার থেকে লিখছেন কৃষ্ণা কর্মকার। পরম বন্ধু প্রত্যুষা, বর্তমান যুগ বিশ্বায়নের যুগ, মাল্টিমিডিয়ার যুগ, যান্ত্রিকতার যুগ। এই যুগে হাত বাড়ালেই মেলে বন্ধু, কিন্তু সাবধান, এই ধরনের বন্ধু যে সবসময় খাঁটি বা বিশ্বাসযোগ্য হয় তা কিন্তু নয়। এই ধরনের বন্ধুরা যে কোনো সময় শত্রুতে পরিণত হয় এবং চরম ক্ষতি সাধন করে থাকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, বন্ধুত্ব করা সহজ কিন্তু বন্ধুত্ব রক্ষা করা সুকঠিন। আদিম অরণ্যচারী মানুষ যখন যাযাবর বৃত্তি ছেড়ে সমাজ গড়ে, তখন সামাজিক প্রয়োজনে সুস্থভাবে বেঁচে থাকার কারণে মানুষে মানুষে সম্পর্কের বন্ধনকে উপলব্ধি করল এবং তা টিকিয়ে রাখতে প্রাণপণ প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করল। কিন্তু পৃথিবীর বিবর্তনের সূত্রে সেই সম্পর্কের বন্ধনের মধ্যে দেখা দিল যান্ত্রিক যুগের কৃত্রিমতা, ফলে বন্ধুত্ব কৃত্রিম হয়ে গেল। পণ্ডিত চাণক্য বলেছেন, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবী, রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি স বান্ধব। বন্ধুত্বের প্রধান সূত্র হল সংকোচ শূন্যতা এবং একে অপরের সুখে ও দুঃখে সহমর্মী হওয়া। তাই সহমর্মিতা ও সহানুভূতি বন্ধুত্বের ক্ষেত্রে গুরুত্ব পায়। বিশিষ্ট লেখক শিবরাম চক্রবর্তী বলেছেন, পৃথিবীতে বড় বয়সের বন্ধু বলে কিছু হয় না, বন্ধু হয় সেই ছোটবেলায় স্কুল কলেজে পড়ার সময়। তারপর হয় এনিমি আর নন এনিমি, এই নন এনিমিদেরই আমরা বন্ধু বলে মনে করি। যাই হোক, বন্ধুত্বকে টিকিয়ে রাখতে চাই উপযুক্ত মানসিকতা ও পদক্ষেপ। শুভেচ্ছান্তে কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে আমরা এবারে বীরভূম জেলার বোলপুরের কালিকাপুর কলোনিতে। লিখছেন সেখান থেকে বাণী ঘোষ। প্রিয় প্রত্যুষা, তখন ফাঁকা মাঠের মাঝে বাড়িতে দিনের পর দিন আমি একা থাকি। ভাবছিলাম, এখন খাঁ খাঁ করছে নিস্তব্ধ দুপুর, দিনের শেষে এই বিরাট ফাঁকা মাঠটা অন্ধকারে ডুবে যাবে, জানালার সামনে ভামের লাল লাল চোখ জ্বলবে, শ্মশানের হরিধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসবে, মাতাল বিষ্টু বিশ্রী জড়ানো গলায় চেঁচিয়ে বলবে, গেট ভেঙে ভেতরে ঢুকবে। ভয়াবহ সেই রাতের কথা ভেবে আমার দু চোখে ছিল জলের ধারা। হঠাৎ লোহার গেটে শব্দ আর ভরাট গলায়, বাড়িতে কেউ আছেন? জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বললেন, পাখির বাচ্চাটা এখানে পড়ে থাকলে মরে যাবে, আমি পাঁচটার সময় অফিস থেকে ফিরব, তখন নিয়ে যাব, ততক্ষণ যদি রাখেন। বাগানে নেমে গেলাম। হয়তো আমার ভেজা ভেজা চোখ মুখ দেখে আর ধরা গলা শুনে থমকে গেলেন। তারপর বললেন, অফিস ছুটি হলে নিয়ে যাব। অফিস ফেরত পাখির বাচ্চা নিতে এলেন। বললাম, বাচ্চাটাকে মা এখন খাওয়াতে এসেছে, আপনি নেবেন? বললেন, তাহলে থাক। ভদ্রলোক অফিস ফেরত বাচ্চাটার খবর নিতে আসতেন। আমি তালাবন্ধ গেটের সামনে গিয়ে ঝুড়ি শুদ্ধ বাচ্চাটাকে দেখাতাম। বাচ্চাটাকে আলতো করে আদর করতেন। বাচ্চাটা উঠতে শিখে মায়ের সঙ্গে চলে গেল। ভদ্রলোক খবর নিতে এসে বললেন, ধন্যবাদ, অজানা অচেনাকে নিঃস্বার্থ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন এমন মানুষ এখনও আছেন, সাবধানে থাকবেন, চলি বলে চলে গেলেন। যে কোনো জীবের প্রতি মমত্বের বাড়ানো হাতের এই বন্ধুর নাম জানা হয়নি,
লিখেছেন বাণী ঘোষ, কালিকাপুর কলোনি, বোলপুর, বীরভূম থেকে। বীরভূম থেকে আমরা আবার পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকে লিখছেন পুলক কুমার ত্রিপাঠী। প্রিয় প্রত্যুষা, জীবনের দীর্ঘ পথে মানুষ একা চলতে পারে না। সুখের দিনে চারপাশে অনেক মুখ দেখা যায়, কিন্তু দুঃখের সময় যে নিঃশব্দে হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু। বন্ধুত্ব কোনো রক্তের সম্পর্ক নয়, তবে অনেক সময় রক্তের বন্ধনের চেয়েও গভীর। এক বন্ধুর কাঁধে মাথা রেখে মানুষ তার মনের সবচেয়ে ভারী কথাটাও হালকা করে ফেলতে পারে। জীবনের ক্লান্ত দুপুরে বন্ধুর দেওয়া একটি খুশির খবর যেন শীতল বাতাসের মতো প্রশান্তি এনে দেয়। শৈশবের মাঠে, স্কুলের বেঞ্চে কিংবা জীবনের ব্যস্ত পথ চলায় বন্ধুত্বের জন্ম হয় অজান্তেই। কখনো খুশির আনন্দে ফেঁসে গিয়ে, কখনো বা দুঃখের গভীরতায় পাশে পেয়ে এই সম্পর্ক ধীরে ধীরে হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেয়। বন্ধুর হাত ধরা মানে শুধু পাশে থাকা নয়, সাহস যোগানো, পথ দেখানো আর অন্ধকারে আলো হয়ে ওঠা। তাই তো কথায় বলে, সুসময়ের বন্ধু অনেক, অসময়ে নেই। যে বিপদে আপদে থাকে বন্ধু হলো সেই। জীবন যতই কঠিন হোক, একজন সত্যিকারের বন্ধু থাকলে পথ চলা সহজ হয়ে যায়। মনে পড়ে যায় কৃষ্ণ সুদামা ছায়াছবির সেই বিখ্যাত গান, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়েই থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি। আর প্রকৃত বন্ধু মানেই জীবনের সবচেয়ে সুন্দর আশ্রয়। তাই বন্ধুত্বের হাত বাড়িয়ে শেষ করলাম, লিখেছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে আবারও আমরা আমাদের শহর শিলিগুড়িতে, লিখছেন বাবুপাড়ার গোশালা রোডের উদ্বোধন থেকে ঈশানী গুপ্ত। প্রিয় প্রত্যুষা, জীবনটা যেন থেমেই গেছিল, অথচ আরও কতই না পথ পেরোতে হবে। কাজকর্মের ব্যস্ততম দিনগুলোও লাগছিল একেবারে একঘেয়ে। অতীতের ভাবনা শুধু সুখস্মৃতি, যার বাস্তবতা শূন্য বর্তমানে। ভিড়ের রাজপথে বৃষ্টি পড়ে, রোদ ওঠে, বসন্তের হাওয়া কখনো ছুঁয়ে যায়, এমনকি চলন্ত বাসগুলোকে আনন্দের উৎসব, গাম্ভীর্য ভরা প্রার্থনা সভা নিয়ম মেনেই বারবার আসে। বিষণ্ণতা ছেয়ে তবু হৃদয়ে, মনের প্রতিকোণে। আজ হঠাৎ এলাম তোমার দ্বারে, সেই কাজেরই সূত্রে তুমিও হাত বাড়ালে, আমি তা গ্রহণ করলাম সহাস্যে। কত কথা আর অনুভূতি তারপর ভাগ করলাম দুজনে, বন্ধু হলাম আমরা। কেজো সম্পর্ক মনে হতেই পারে, নদী পাহাড় সিন্ধু পেরিয়ে পাওয়া এ সক্ষতা, কালের সমুদ্রে সবই চুকে যাবে জানা কথা, তথাপি এই প্রাপ্তির ক্ষমতায় বর্তমান ভরিয়ে নেয়া। ধন্যবাদ সাথী, লিখেছেন ঈশানী গুপ্ত, উদ্বোধন গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। এবারে আমরা একদম বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের আবরার মাঠ থেকে, লিখছেন বৃন্দাবন ঘোষ। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু, এই কথাটি যেন জীবনের এক অপূর্ব সত্য। মানুষ সামাজিক জীব, একা থাকতে পারে না, সবারই প্রয়োজন একজন সঙ্গী, একজন শ্রোতা, একজন বোদ্ধা, আর সেই প্রয়োজন পূরণ হয় বন্ধুর মাধ্যমে। কিন্তু বন্ধু মানেই কি শুধু আনন্দ ও আড্ডা? না, বন্ধুত্ব অনেক বড় দায়িত্ব। ভালো বন্ধু যেমন জীবনের শান্তি, সংযম ও সদাচারের বীজ বপন করে, তেমনি কুবন্ধু বিষধর সাপের মতো ধীরে ধীরে জীবনকে বিষিয়ে তোলে। ভালো বন্ধু এক আয়নার মতো, সে কখনো মিথ্যে বলে না, সে ভুল ধরিয়ে দেয়, পথ দেখায়, বিপদে আগলে রাখে। তার সংস্পর্শে মন হয় প্রফুল্ল, জীবন হয় সুশৃঙ্খল। কবির যেমন বলেছেন, সাধু সঙ্গতি পায় যার সে তরে ভবসাগর। সেই সত্যিকারের বন্ধুর ছোঁয়ায় জীবন আলোকিত হয়। অন্যদিকে খারাপ বন্ধু বা কুসঙ্গ ঠিক ভুজঙ্গের মতো,
প্রথমে আকর্ষণীয় মনে হলেও শেষে তার বিষ বিদ্ধ করে অন্তর।

0: সে নেশার দিকে টানে, অসৎ পথে উৎসাহ দেয়, পড়াশোনা বা কর্ম থেকে বিরত রাখে। একবার তার জালে পা দিলে বেরিয়ে আসা কঠিন। পরিবার, সমাজ, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ। তাই হাত বাড়ালে বন্ধু পাওয়া সহজ, কিন্তু সঠিক বন্ধু নির্বাচন করাই আসল শিল্প। প্রয়োজন বিচক্ষণতা, প্রয়োজন চেনার ক্ষমতা। চোখ বুঝে কারো হাত ধরা চলবে না। দেখতে হবে সে পথের দিশা দেয় নাকি অন্ধকারের দিকে ঠেলে দেয়। প্রকৃত বন্ধু চেনা যায় তার কর্মে, কথায়, আর সবচেয়ে বেশি তার উপস্থিতিতে পাওয়া প্রশান্তিতে। আমরা সবাই চাই ভালো বন্ধু, কিন্তু তার জন্য প্রথমে নিজেকে হতে হবে ভালো মানুষ। কারণ বন্ধুত্ব হলো আত্মার সম্পর্ক, যেখানে ভালো টানে ভালো, মন্দ টানে মন্দ। তাই আজই সাবধানে হাত বাড়াই, ডাকি সত্যিকারের বন্ধুকে, আর দূরে সরাই বিষাক্ত কুসঙ্গকে। জীবন হবে সহজ, সুন্দর আর শান্তিময়। লিখেছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। সময় বলছে প্রত্যুষাকে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে জুলাই মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল 7:45 রয়েছে নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:30 রয়েছে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান, সকাল 9:00 রাগ প্রধান গান শুনবেন নিবেদিতা ভট্টাচার্য বাগচির কণ্ঠে, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়াকি মালহার রাগে সেতার, শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, সকাল 10:00 সীমান্ত কথা, 10:20 রয়েছে রজনীকান্তের গান শিল্পী জয়া চক্রবর্তী, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, বিদ্যার্থীদের জন্য পাঠ্য বিষয় নবম শ্রেণীর ইতিহাস, এ বিষয়ে পাঠদান করবেন ধানাইমালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবজিৎ রায়। বেলা 12:00 কথায় সুরে একটাই মহিলা মজলিস, পঞ্চগোপীর পাঞ্চজন্য একটি আলেখ্য, 1:45 দূরের সুরে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মারাঠি গান, 3:00 গান পরম্পরায় শুনবেন সুফি গীত আবিদা পারভিনের কণ্ঠে, 3:30 যুব অনুষ্ঠানে শুনবেন বিশ্ব যুব দক্ষতা দিবস নিয়ে কিছু কথা, 4:00 গ্রামীগঞ্জে অনুষ্ঠানটিতে শুনবেন ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে, এ নিয়ে বলবেন বিশেষজ্ঞ অতিথি ডক্টর শঙ্কর সাহা, 4:30 রয়েছে ক্রীড়াঙ্গন লাইভ, লক্ষ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, সান্ধ্য অধিবেশনে 5:00 জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান, 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান, সন্ধ্যে 6:05 বিচিত্র অনুষ্ঠানে শুনবেন দেবী সুলতানার দ্বিতীয় পর্ব, 7:05 হিন্দি ছায়াছবির গান, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 রাগ প্রধান শিল্পী নিবেদিতা ভট্টাচার্য বাগচি, 9:15 গজল শুনবেন রোশন ভারতীর কণ্ঠে, 9:30 বিজ্ঞান ঘরেও বাইরে, রাত 10:30 শুনবেন বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, এই অনুষ্ঠানে আজ শুনবেন গীতি আলেখ্য দুটি ভাষা একই সুর গানে গানে সপ্তসুর, এ নিয়ে শুনবেন বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, শুনলেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জের আজকের অনুষ্ঠান পরিচিতি। এবারে 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। 7:00 রয়েছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ভুলে বিশ্রী গীত, 7:30

প্যারাই প্যার কে, সকাল 9টায় ইন্দ্রধনু, 11টায় রয়েছে চয়নিকাম, 4টে শুনবেন পিটারা, 6:05 রয়েছে গানের ভেলা, 7টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জয়মালা, 9টায় আপকে লিয়ে, 10টায় শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়া গীত। শুনলেন 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আজ 15 জুলাই শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য যানজটের সম্ভাবনা রয়েছে, তাই বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে, টিকিয়াপাড়া হাট জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। নতুন হাট উত্তরকোনা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে। শুনলেন শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি প্রকল্পে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দফতর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে এক এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে

এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে 2,56,00,000 জব কার্ডও দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে এই স্বল্প সময়েই পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়েলিং ওয়াটার রিয়্যাক্টর ও লাইট ওয়াটার রিয়্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে, ফলে দেশের পরমাণু চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলিতে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরেনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরেনের শেখ ইশা অস্ত্রাগারের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। এছাড়া তিনি বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রককে বিদেশ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও সার মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনী, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এবং ইরান ও ওমানে অবস্থিত ভারতীয় মিশনের সঙ্গে যৌথভাবে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। মন্ত্রী ডিরেক্টরেট জেনারেল অব শিপিংকে একটি রিয়েল টাইম অপারেশনাল ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেন, যার মাধ্যমে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী প্রতিটি ভারতীয় নাবিকের অবস্থান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আলবাহিয়া এবং এমটি মোমবাসার উপর হামলার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। ওই দুটি জাহাজের মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আলবাহিয়ার ওপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। মোমবাসার ঘটনায় 9 জন ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শ্রী সোনোয়াল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন।

সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অপর এক পোস্টে কাজাকালাস উল্লেখ করেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক বছর। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের ছ জেলার 37,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শোণিতপুর জেলায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এবছর বন্যায় এই নিয়ে 4 জনের মৃত্যু হলো আসামে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। 2010 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারের নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতোমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্বতন সরকারের আমলে আটকে থাকা 82,492 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের কাজ শুরুর বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এরই অঙ্গ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আজ একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির সূচনা হবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বদলির নীতি নিয়ে এল রাজ্য সরকার। দুর্গাপুজোর রাজনৈতিক দখলদারির বদলে পুজো কমিটিগুলির স্বাতন্ত্র্য স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা দরকার বলে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের উপর আজকের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনেই স্বল্প সময়ের পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন। কৃষিমন্ত্রী আরও জানান, আবহাওয়া মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। পরে সাংবাদিকদের শ্রী চৌহান বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের সহযোগিতায় রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই রূপরেখা তৈরির কাজ চলছে। বর্ষার মরশুমের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার কাজ শেষ করে প্রাপকদের তালিকা তৈরির সময়সীমা 15 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

0: কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্র 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: ইতিমধ্যে ভারত সরকার 4টি জেলাতে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচি যুক্ত করেছে। যে জেলাগুলি হলো দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এর বাইরেও কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রত্যেকটি কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত হয়েছি।
0: আগামী দিনে পাট চাষের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে আনা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে গতকাল কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ICAR ক্রাইজ্যাফে কৃষক, কৃষি বিজ্ঞানী ও এ সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমানে প্রতি হেক্টর জমিতে 28 কুইন্টাল পাট উৎপাদন হয়। 2031 সালে সেই মাত্রা বাড়িয়ে 32 কুইন্টাল ও 2047 সালে প্রতি হেক্টর জমিতে 40 থেকে 45 কুইন্টাল পাট উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী দিনে পাট বিদেশে রপ্তানিও করা হবে। মন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকদের যাতে আয় বাড়ে সেই লক্ষ্যেই সরকারের সচেষ্ট।
2: जूट के क्षेत्र में आने वाली हर बाधा को दूर करने की पूरी कोशिश करेंगे। जूट पर ही एक ब्रेन स्टॉर्मिंग हम और करेंगे कि जूट को उत्पादन को बढ़ाने से लेके किसानों की आय बढ़ाने के लिए और कौन कौन से कदम उठाए जाए।
0: কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান গতকাল হাওড়ার বোটানিক্যাল গার্ডেনও পরিদর্শন করেন। বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগঅপ কর্মসূচির সূচনা করা হবে। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বদলির নীতি নিয়ে এল রাজ্য সরকার। মূলত জেলায় কর্মরত আধিকারিকদের ক্ষেত্রে এই বদলির নীতি প্রযোজ্য হবে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনো আধিকারিককে তার নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের 2 বছর আগে প্রশাসনিক প্রয়োজনে অনুযায়ী নিজের জেলায় পোস্টিং দেওয়া যেতে পারে। কোনো আধিকারিক একই পদে টানা 3 বছর কাজ করলে তাকে বদলি করা হয়। কোনো অবস্থাতেই 4 বছরের বেশি একই পদে রাখা হবে না। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার আয়ুর্বেদিক চিকিৎসাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। কলকাতায় গতকাল বঙ্গীয় আয়ুর্বেদ চিকিৎসা সংঘ রাজ্য আয়ুর্বেদ মহাসম্মেলন পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে কবিরাজ গঙ্গাধর রায়ের 228তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এই আবেদন জানান।
3: আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আচার্য গঙ্গাধর রায়ের এই জন্মদিনটাকে সামনে রেখে আগামী দিন আমরা আয়ুর্বেদিক চিকিৎসাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ আমরা তখন মানুষের জীবনে, স্বাস্থ্যই হচ্ছে আসল সম্পদ। যদি আমরা এই আয়ুর্বেদিক চিকিৎসাটাকে পারি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, মানুষ যেন সেই পরিষেবাটা নিতে পারি।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। দুর্গাপুজো কোনো রাজনৈতিক দলের নয়, এক সর্বজনীন উৎসব। এক্ষেত্রে রাজনৈতিক দখলদারির বদলে পুজো কমিটিগুলির স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা দরকার বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কোনো বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকায় কোনো পুজো কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন। কলেজ স্কোয়ার পুজো কমিটির সভাপতি পদে তিনি থাকতে পারেন বলে যে জল্পনা হচ্ছে তা খারিজ করে দিয়ে শ্রমিকবাবু বলেন, কোনো পুজো কমিটির পরিচালনার দায়িত্বই তিনি নেবেন না। প্রায় 20 বছর পর কলকাতায় আসেন তসলিমা নাসরিন। আগামী 1 অগস্ট রবীন্দ্র সদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান

0: এর অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে গতকাল থেকে শুরু হয়েছে অনন্য সপ্তাহ। গণ উন্নয়ন পর্ষদের উদ্যোগে গতকাল এক সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই অরণ্য সপ্তাহ উদযাপনের শুভ সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে গতকাল কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করে বলেন, এবছর 7,20,000 বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার মধ্যে পরিবেশ দিবসে 9,00,000 চারাগাছ রোপণ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আজকের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের ওপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার রাজ্য বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্বতন সরকারের আমলে আটকে থাকা 82,492 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের কাজ শুরুর বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 9:10।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। প্রথম গানটির শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

সুপ্রতীক দাসের কণ্ঠে শুনলেন এই নজরুলগীতিটি, আর এর সাথে শেষ হল আজকের নজরুলগীতির এই অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: অল্লফাদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। শুরু করছি আজকের সকালের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। ঘড়িতে এখন সময় সকাল 8:31। শুরু করছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

আজ 15ই জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। 2014 সালে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করে। এই দিবসের মূল উদ্দেশ্য হল তরুণ তরুণীদের বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনে উৎসাহিত করা এবং তাদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে তোলা। একসময় আমাদের বড়রা বলতো বা বাবা মায়েরা বলতো, ভালো করে পড়াশোনা করো, ভালো ডিগ্রি অর্জন করতে হবে, তো জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু আজকের পৃথিবীতে সেই ধারণাকে আরও বিস্তৃত করেছে। বড়রা যে ভুল বলেছে তা নয়, বা বাবা মায়েরা যে ভুল বলেছে তা নয়, একদম সঠিক কথা যে ভালো করে পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন অবশ্যই করতে হবে। কিন্তু তার সাথে সাথে এটাও যে আজকের কর্মজগৎ দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন নতুন পেশার আবির্ভাব সব মিলিয়ে শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব সমস্যার সমাধান করার দক্ষতা এবং নতুন কিছু শেখার আগ্রহ সব কিছুই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই প্রশ্ন যে ডিগ্রি থাকলেই কি সাফল্য নিশ্চিত? আসলে ডিগ্রির মূল্য তো কিছু কম নয়। একটি ডিগ্রি আমাদের যেমন নিয়মিত পড়াশুনো, অধ্যাবসায় এবং বিষয়ভিত্তিক জ্ঞানকে বই নিয়ে যায়, ঠিক তেমনই অন্যদিকে দক্ষতা সেই জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর শক্তি দেয়। তাই ডিগ্রি না দক্ষতা, ডিগ্রির সঙ্গে দক্ষতার সমন্বয় কীভাবে সম্ভব? আজ অনেক সংস্থা এমন মানুষকে খুঁজছে যারা শুধু জানেন না, সেই জ্ঞানকেও কাজে লাগাতে পারেন। শ্রোতা বন্ধুরা, হ্যালো আকাশবাণীর এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের আজকের বিষয় রইল যুবদের দক্ষতাকে নিয়ে, বিশ্বজুড়ে যে পালিত হচ্ছে যুব দক্ষতা দিবস।

0: এ নিয়ে আপনার মতামত জানান আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে 9434076705 এই নম্বরে। হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা তো নয়, রয়েছে নানান গানের সম্ভার। তবে চলে যাই এবারে প্রথম গানটিতে, অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে, স্বদেশ ছায়াছবির কণ্ঠে, ছায়াছবি থেকে। তবে রয়েছে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম ভালো আছি।
1: হ্যাঁ, তো আজকে 15 জুলাই যুব দক্ষতা দিবস।
0: হ্যাঁ,
1: বিষয় দেখুন, সত্যি সময় উপযোগী বিষয়। কারণ দেখুন যুবকরা, দেখুন স্বামীজি বলেছেন যে যুবকরাই আমাদের দেশ, এবং তিনি বলেছেন যে ওরে তোরা ফুটবল ছেড়ে, সরি, গীতা ছেড়ে ফুটবল খেল। তার মানে এই কথাটার মধ্য দিয়ে তিনি কিন্তু যুবকদের উদ্দেশ্যে এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। এবং তিনি আরো বলেছিলেন, ওঠো জাগো। হ্যাঁ, তো এই যে বাণীগুলো, এই বাণীগুলোর মাধ্যমে তিনি কিন্তু আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন, এবং যার ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম, এবং আমরা স্বাধীনভাবে এই দেশের নাগরিক হয়ে বসবাস করছি। এবং তারা এখনো পর্যন্ত যুবকরা কিভাবে পারদর্শিকতা দেখাচ্ছে সব কাজেই, তারা কিন্তু আজ এগিয়ে, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, সব কিছুতেই কিন্তু যুবকরা এগিয়ে রয়েছে। এবং তারা নিজের জীবনকে বিপন্ন করে কিন্তু আমাদেরকে সাহায্য করে চলেছেন। সেনাবাহিনীতে দেখুন কত যুবক, তারা যোগ দিয়ে ওই সীমান্তে রক্ষা, সেনাবাহিনী রক্ষা রয়েছে বলেই আমরা কিন্তু দিনে রাতে নিশ্চিন্তে কিন্তু ঘুমোতে পারছি, তাদের জন্যই, এই যুবকদের জন্যই। তাই আমাদের উচিত এই যুবকদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানো। আর যুবকরা যদি না এগিয়ে আসে, তাহলে এরাই হলো আমাদের দেশ এবং জাতির দশের ভবিষ্যৎ। তাই যুব সমাজকে আমি আরো একবার স্যালুট জানাতে চাই আজকের দিনে। আমাদের যারা মনীষী বা যারা আমাদের দেশকে স্বাধীন করে গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, তারপরে আপনার বিনয় বাদল দীনেশ, এদের অবদান তো আমাদের প্রত্যেকের জানা। এবং ওনারা যেভাবে দেশ মাতৃকা শৃঙ্খল মোচন করেছিলেন তা আমরা সকলেই জানি, এবং ওনাদের আত্মবলিদানের জন্যই আজ আমরা স্বাধীন ভারত উপহার পেয়েছি। তাই এই স্বাধীন ভারতের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সকলের উচিত যুব সমাজকে উদ্বুদ্ধ করা।
0: একদম, যাই হোক অম্বিকা দেবী, খুব সুন্দর বললেন আজকের বিশ্ব যুব দক্ষতা দিবসে যুবকদেরকে নিয়ে সঙ্গে থাকুন।
1: ভালো থাকুন।
0: অম্বিকা দেবী যে বললেন বিশ্ব যুব দক্ষতা দিবসে যুবকদেরকে নিয়ে, তা অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোগ্রাহী। আর শ্রোতা বন্ধুরা, আপনারাও আপনাদের মতামত জানান 9434076705 এই নম্বরে, হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তবে চলে যাই এবারে গানে, অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে, স্বদেশ ছায়াছবি থেকে।

0: আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে শুনলেন স্বদেশ ছায়াছবি থেকে এই গানটি। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, বলুন কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদিভাই, খুব ভালো আছি।
0: হ্যাঁ,
1: আমাদের প্রচুর বৃষ্টি পরশু থেকে একদম কালকেও হয়েছে, একদম জলে জলাকার করে দিয়েছে। তো আজকে একটু রোদ উঠেছে দিদিভাই, আর এমনি তো ভালো আছে। আর আপনিও ভালো আছেন তো দিদিভাই?
0: একদম। আজকের যে বিষয় রয়েছে, এই যে আজ
1: যুব যুব যুব শক্তি দিদিভাই,
0: হ্যাঁ যুব দক্ষতা দিবস,

0: হ্যাঁ, যুব দক্ষতা জীবন। দেখুন দিদি ভাই, যুবরা যদি আজকে এগিয়ে না আসতো, আজ যদি দেখুন মানে নেতাজি সুভাষ চন্দ্র বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি কিন্তু স্বাধীনতা এনে দেব। তো এই যুব শক্তির যারা ছেলে মানে আমাদের যা পূর্বসূরি, হ্যাঁ মানে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, হ্যাঁ তারপরে আরো যারা আছেন, হ্যাঁ তাদের শতকোটি প্রণাম দিদি ভাই। তারা যদি এগিয়ে না আসতো, আজ কিন্তু আমরা স্বাধীন ভারতবর্ষে আমরা নাগরিক এটা বলতে পারতাম না দিদি ভাই। এবং
1: হ্যাঁ, তবে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আজ সবাই আমরা বলি না যে ডিগ্রির ব্যাপারটা, যে শুধু ডিগ্রি হলেই চলবে না, তার সাথে দক্ষতাও দরকার, আর এই দক্ষতাই হ্যাঁ সব এক শিখরে পৌঁছতে পারে যুবদের। তা আপনার কি মতামত?
0: হ্যাঁ দিদি ভাই, দেখুন দক্ষতা, আজকে আমি আর্মি ক্যাম্পের ভেতরে কন্ট্রাক্টরি করি, তো প্রচুর মানে আপনার এই যুব শক্তির ছেলেরা মানে দেখে আমার এত আনন্দ লাগছে। তারা ওই 18-19 বছরের বয়সে ছেলেরা অগ্নিবিদে ভর্তি হয়েছে, তারা এমন ভাবে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছে তাদের দিদি ভাই। তো আমরা আমার দেখে মনে হয় যে আমিও যদি সেই বয়সটা পেতাম, তাহলে ওদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে আজকে কিন্তু ভারতের মানে মাটিতে আমিও একটা কিছু করতাম। তো সেই দক্ষতাটা ওদের দেখে না এত মানে মনকে উৎফুল্ল করে, এবং জুনিয়র ডাক্তাররাও কিন্তু আজ কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে আমাদের পুরো যুব সমাজ একত্রে আছে, শিক্ষকরাও আছে, হ্যাঁ, এবং যারা ইঞ্জিনিয়ার তারাও কিন্তু মানে আমাদেরকে দেখাচ্ছে যে যুব শক্তি কি করতে পারে। মেয়েরাও কিন্তু এগিয়ে দিদি ভাই,
1: হ্যাঁ,
0: এবং এয়ারপোর্টে এত মেয়ে মানে অগ্নিবিদে ভর্তি হয়েছে দিদি ভাই, তাদেরকে দেখে আমার এত মানে খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, যে মনে হচ্ছে যে সত্যি করেই হ্যাঁ মেয়েরাও সব কিছু পারে এবং এই যুব শক্তিকে কি এগিয়ে নিয়ে যেতে। হ্যাঁ এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আমরা চাই যে আমরা এগিয়ে যেতে চাই ভারতবর্ষটাকে। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ
1: সঙ্গে থাকুন। আসলে এই বিশ্ব যুব দক্ষতা দিবসে একটি কথা মনে পড়ছে, যে শেখার কোনো শেষ নেই, আর নতুন দক্ষতা যা যুব সমাজ অর্জন করেছে বা করছে সেটাই আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ। আসলে ডিগ্রি আমাদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু সেই দরজা খুলে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস ও সামর্থ্য তৈরি করে দক্ষতা। আর আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে প্রযুক্তি প্রতিদিন আমাদের জীবনকে নতুনভাবে বদলে দিচ্ছে, আর এই যুব দক্ষতা দিবসে শুনব আমাদের আরও এক শ্রোতা বন্ধুর ভাবনা, কি বলছেন উনি। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার শৌভিকবাবু, বলুন।
2: হ্যাঁ, আমাদের যে জিনিসটা সেটা ডিগ্রি না কোনো কথা বলে না, আপনার দক্ষতাটাই হলো মেন। আপনি কিভাবে আপনার স্কিলটা হলো মেন, কাজ করতে জান না কেন, আমার মতে বলে আগে স্কিলটা তার দেখা উচিত। আপনার হয়তো কি পিএইচডি ডিগ্রি আছে, গ্রাজুয়েশন আছে, হাই হাই লেভেলের এডুকেশন আপনি করেছেন, তো আমার মতে বলে দক্ষতাটা আগে দেখা দরকার একজন মানুষের। কারণ এমন এমন কিছু মানুষ রয়েছে আর কি, তাদের দক্ষতাটা এমন এমন সুন্দর কাজ করে দিতে পারবে, একটা এডুকেশনাল হাই কোয়ালিফিকেশন, সে হয়তো ঠিকঠাক ভাবে সে কাজটা হয়তো ঠিকঠাক ভাবে সময়ের মধ্যে করতে পারবে না।
1: মানে বর্তমান দিনে দক্ষ মানে পড়াশোনার পাশাপাশি মেধার পাশাপাশি দক্ষতা ভীষণ ভাবে দরকারি,
2: ভীষণ ভাবে দরকার আর কি। এবং এখন আপনি জানেন যে এখন এআই এর যুগ চলছে, এখন দক্ষতাটা কোথায় পৌঁছে গেছে মূল কথা সেই জিনিসটা দেখতে হবে। কারণ আমাদের আমাদের যদি হাতে স্কিল এবং সবকিছু স্কিল যদি না থাকে, আমরা অনেক সময় পিছিয়ে পড়বো। হয়তো আমার কাছে ধরুন ঘর ভর্তি আলমারি ভর্তি ভালোই হচ্ছে সার্টিফিকেট রয়েছে, কিন্তু আমার কাছে সেই স্কিলটা সেই দক্ষতাটা নেই, তাহলে আমি এই সময়ের থেকে অনেকটা কিন্তু দিদি পিছিয়ে যাবো। এক সময় যখন কম্পিউটার এসেছিল, অনেক শিক্ষিত মানুষরা কিন্তু কম্পিউটার জানে না বলে তাদেরকে কিন্তু অনেকে কিন্তু চাকরি বাকরি পায়নি।
1: একদম
2: এখন পরবর্তীকালে দিদি আমরা যখন হয়তো মধ্যবয়স্ক হয়ে যাবো বা বয়স্ক হবো, তখন দেখবো যে এআই এর জন্য অনেকে হয়তো দেখা যাচ্ছে যে পিছিয়ে যাচ্ছে। কেন, এআই এর যে টেকনিকটা, যে দক্ষতাটা দরকার, যে স্কিলটা দরকার, অনেকে হয়তো জানে না এবং অফিস থেকে হয়তো তাদেরকে

0: অসুবিধা হচ্ছে।
1: হুম
0: আপনি হয়তো বাইরের যে দেশগুলোতে দেখবেন, বিশেষ
1: হুম
0: করে ইউরোপ কান্ট্রি গুলো,
1: হুম
0: ওখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু রোবটের দ্বারা পরিচালিত ভাবে নানা রকম কিন্তু কাজকর্ম অলরেডি শুরু হয়ে
1: একদম
0: গেছে,
1: একদম
0: এবং
1: পুরোপুরি
0: দক্ষতার মাধ্যমে কিন্তু সেই জিনিসগুলো তৈরি করা হচ্ছে, এবং অফিসে যারা কাজ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন? তাদের দক্ষতাটা সেইভাবে নেই, তারা
1: হুম
0: সেইভাবে কাজ করতে পারছে না।
1: হুম
0: এই জন্য আমার মতে বলে আপনি হয়তো এডুকেশন করছেন ঠিকই, কিন্তু কিন্তু সাথে সাথে হাতের যে কাজ,
1: হুম
0: যেটা আপনার দক্ষতাটা, যে স্কিলটা
1: হুম
0: শিখে রাখা দরকার, কারণ এইটা কিন্তু পরবর্তীকালে
1: হুম
0: আপনার কিন্তু নানা রকম ভাবে কাজ দিতে পারে। এই আমার কাছে, হ্যাঁ, আমি হয়তো ভালো নাম্বার পেয়েছি,
1: হুম
0: আপনি অঙ্কতে,
1: হুম
0: আপনি হয়তো ইয়েতে সায়েন্সে ভালোই নাম্বার পেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে কমার্সে ভালোই একটা টিস ইয়ে,
1: হুম
0: কিন্তু আপনার দক্ষতা নেই।
1: হুম
0: এই সময় যুগে, এই ফাস্টেস্ট যুগে
1: হুম
0: আপনি এত পিছিয়ে আছেন কি আপনার স্কিলটা হয়তো নেই।
1: হুম ঠিক
0: পাশাপাশি ভাষাগত শিক্ষাটা আপনার অবশ্যই দরকার লাগবে, কয়েকটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখে রাখতে হবে,
1: হুম
0: দক্ষতা দক্ষতা থাকবেই, কিন্তু
1: হুম
0: আপনার মতে বলে ওই সময় যুগে কয়েকটা ভাষা অন্তত শিখে রাখা দরকার। একটা জিনিস বারে বারে বলবো, সার্টিফিকেট অবশ্যই থাকবে, কিন্তু
1: হুম
0: তালে তালে কিন্তু দক্ষতাটাও কিন্তু একদম ঝালিয়ে নিতে হবে, এবং
1: হুম
0: ঘষে মেজে
1: হুম
0: আপনাকে সেইভাবে চলতে হবে, তাহলেই আপনি পারবেন।
1: হ্যাঁ, তবে একটা কথা বলি, যেটা আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে দক্ষতাটা যুব সমাজ, তার শুরুটা কিন্তু আজকে ছোটদের থেকেই শুরু হচ্ছে। এক মানে স্কুল, বিভিন্ন স্কুলেও অনলাইন মাধ্যমে বা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শেখানো হচ্ছে। সেই ব্যাপারে কি বলতে চান? বাড়ির অভিভাবক অভিভাবিকাদের কিভাবে শিশুদের ক্ষেত্রে এটার গুরুত্ব বোঝানো উচিত, যাতে সে পরবর্তীতে এই দিকটায়।
0: খুব সুন্দর
1: হ্যাঁ
0: আর কি আপনি বিষয়টি তুললেন, যেহেতু আমরা সবসময় যা কিছু ফলো করি না কেন, বিদেশিদের আমরা ফলো করি,
1: হুম
0: কিন্তু আপনি হয়তো জানেন যে জাপানে একটা জিনিস হয়, সেটা হলো বাচ্চাদের কিন্তু ছোটবেলা থেকে কিন্তু তাদের কিন্তু দক্ষতাটা স্কুল থেকে শেখাতে শুরু করে দেয়।
1: হুম
0: আমাদেরও সেরকম জাপানের মতন কিছু জিনিস ন একটু নিয়ে আসা দরকার, বাচ্চাদের কিন্তু ছোটবেলা থেকে
1: হুম
0: স্মার্টফোনটা না দিয়ে তাদের যে এই যে ফোনটা যে তৈরি হচ্ছে কিভাবে, দক্ষতাটা হাতের কাজ নিজের থেকে শেখা,
1: হুম
0: হস্তশিল্প যে কাজগুলো যে শেখা, আমরা আগে স্কুলে কি করতাম, কর্মশিক্ষা হিসেবে মাটির পুতুল এবং মোমের পুতুল এগুলো তৈরি করতাম,
1: হুম
0: এগুলো তো রয়েছে, কিন্তু
1: হুম
0: এখন যে আধুনিক যুগে যে ইলেকট্রনিক জিনিসগুলো যে আসছে আস্তে আস্তে, এইগুলোর পাশাপাশি আমাদের মতে বলে ছোটবেলা থেকে আমাদের শেখানো দরকার স্কুলে, একটা
1: হুম
0: প্লাস 1 ঘন্টা করে বা 1/2 ঘন্টা করে 40 মিনিট ধরে একটা
1: হুম
0: থিওরি এবং
1: যাতে
0: প্র্যাকটিক্যাল,
1: যাতে তারা ছোট থেকে আস্তে আস্তে মেধার পাশাপাশি দক্ষতাকে অর্জন করতে পারে।
0: একদম, এবং বাবা মা তো সেই জিনিসটা কিন্তু করানো দরকার, কারণ
1: একদম
0: বাবা মা
1: ঠিক
0: যখন ড্রয়িং এর জায়গায় নিয়ে যাচ্ছে, এ জায়গায় নিয়ে যাচ্ছে, এইরকম এডুকেশনে আমার মতে বলে ভর্তি করা দরকার, তাহলে কিন্তু তৈরি হবে সেই
1: হ্যাঁ, মানে
0: জিনিসটা।
1: পুরো পরিবেশটাই যদি এইভাবে দক্ষতাকে অর্জন করে, তবে অবশ্যই ধীরে ধীরে আজকের যে যুব দিবসের, হ্যাঁ, তা সার্থক হবে।
0: একদম দিদি, তাহলে সার্থক হবে এটাই।
1: একদম, সঙ্গে থাকুন,
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ। আসলে সত্যি আমরা এমন একটা সময়ে বাস করছি না, সেখানে প্রযুক্তি আমাদের জীবনকে সত্যি নতুনভাবে বদলে দিচ্ছে। স্মার্টফোন, ইন্টারনেট, অনলাইন শিক্ষা, ডিজিটাল ব্যাংকিং, এআই, এগুলো আমাদের এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। আর তাই আজকের দিনে শুধু শিক্ষিত হলেই চলবে না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে দক্ষতা অর্জন করাও সমানভাবে জরুরি। তো এই নিয়ে আরও কিছু কথা শুনবো শ্রোতা বন্ধুদের কাছ থেকে। তবে ইতিমধ্যে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন?
2: শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে নিতাই রায় বল।
1: হ্যাঁ বলুন, তাই বাবু কেমন আছেন বলুন।
2: হ্যাঁ ভালো আছি, আপনিও কেমন আছেন?
1: একদম ভালো আছি। এই তো আজকে যে বিষয় ভাবনা রয়েছে বিশ্ব যুব দক্ষতা দিবসে, কি বলতে চান?
2: এটা সত্যিকারই আজকে যুব সমাজ
1: হুম
2: অনেক এগিয়ে গেছে,
1: হুম
2: মানে পুরোনো দিনের যুক্তি আর এখনকার যুক্তি
1: হুম
2: অনেক তফাৎ।
1: হুম
2: তা আমার এক মানে ঘনিষ্ঠ রিলেটিভ, সে
1: আচ্ছা
2: সাপ্লাই অফিসার, চাকরি করতো লাইন ম্যানের,
1: হুম
2: তার কাজের দক্ষতা এতই ভালো ছিল যে
1: হুম
2: তার পদোন্নতি হতে হতে সে অফিসের লেভেলে চলে গেল।
1: হুম
2: লাইনম্যান, সাধারণ একজন লাইনম্যান ছিল, সে
1: হুম
2: একদম উচ্চ পদে চলে গেল।
1: হুম
2: তাদের তাদের এত তার অভিজ্ঞতা, এত তার গুণ ছিল
1: হুম
2: যে সে

0: মানে অফিসিয়াল লেভেল তাকে তারাই সে জায়গায় নিয়ে গেল,
1: আচ্ছা আর সত্যি
0: সুপারভাইজারে চলে গেল,
1: মানে তার দক্ষতা তাকে
0: তার
1: একটা,
0: দক্ষতা তাকে কাজে লাগালো, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা না, তার
1: আচ্ছা
0: কাজের দক্ষতাকে সে কাজে উন্নতি করে দিল। এরকমই আজ যে জাপানের কথা যিনি বললেন, এটা অবশ্যই সেখানে এরকম ভাবেই শিক্ষা দেওয়া হয়। তা আমাদের দেশেও শুধু এই টেকনিক্যাল ব্যাপারটাই না, আরো অনেক কিছু আছে, যেমন খেলাধুলা। আজকে আমাদের যুব সমাজের খেলাধুলায় অনেকটা, সে যুব সমাজ, সে নারী পুরুষ যেই হোক, অনেকটা আগিয়ে গেছে। তবে আমাদের ছোট থেকে সে কোন ভাবে কতটা দক্ষ, সেই ছোট থেকে সেই শিক্ষাটা যদি দিতে পারি আমরা, তাহলে দেখা যাবে আমাদের দেশের যুব সমাজ অনেক অনেক বেশি এগিয়ে যাবে। সেইভাবে প্রশিক্ষণ স্কুল কলেজের থেকেও দিতে হবে। এবং আমাদের মন যেটা আগের দিনে ছিল, আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, এই পদ্ধতিটা ভুলে গিয়ে সে কোন দিকে তার ভালো অভিজ্ঞ, সে কোন দিকে তার মানে ভালো লাগছে, সেই ব্যাপারটাকে তাকে আগিয়ে দিতে হবে, তাহলেই যুব সমাজ অনেক বেশি আগিয়ে যাবে।
1: একদম। যাই হোক নিতাইবাবু, সুন্দর বললেন আজকের বিশ্ব যুব দক্ষতা দিবসে, সঙ্গে থাকুন।
0: হ্যাঁ,
1: নমস্কার। নমস্কার,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: আপনিও। একদম। শ্রোতা বন্ধুরা, সত্যি একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, তার মানব সম্পদ। আর সেই মানব সম্পদের সবচেয়ে শক্তিশালী অংশ হল যুব সমাজ। একজন দক্ষ, সচেতন, দায়িত্বশীল যুবক শুধু নিজের ভবিষ্যতই গড়ে তোলেন না, নিজের পরিবার, সমাজ ও দেশকেও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি হয়ে ওঠেন। আর দক্ষ যুবক নিজের কর্মদক্ষতা দিয়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেন। তাই সব শেষে বলি, আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। দক্ষতা শুধু জীবিকা অর্জনের পথ নয়, এটি সমাজ গড়ার শক্তি, এটি দেশ গঠনের ভিত্তি। যে যুবক নিজের দক্ষতাকে মানুষের কল্যাণে কাজে লাগায়, সেই যুবক একদিন একটি উন্নত, সচেতন ও সমৃদ্ধ দেশের প্রকৃত নির্মাতা হয়ে ওঠে। বিশ্ব যুব দক্ষতা দিবসে আমাদের এই অঙ্গীকারই হোক। আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শেষ করব লতা মঙ্গেশকরের কণ্ঠে সত্যা ছায়াছবির এই গানটি দিয়েই।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন সত্যা ছায়াছবির এই গানটি। আর এর সাথে শেষ হলো হ্যালো আকাশবাণীর লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমি ছিলাম বৈশালী আপনাদের সাথে। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আবারও আগামীকাল সকাল 8:30 মিনিটে। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন।

0: মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবে নিবেদিতা ভট্টাচার্য বাগচির কণ্ঠে রাগ প্রধান গান।

শুনলেন রাগ প্রধান গান নিবেদিতা ভট্টাচার্য বাগচির কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 8,500 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি নতুন দিল্লিতে আজ খনিজ ব্লকের নিলামের অষ্টম ধাপের সূচনা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের আইআরজিসি সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। পুরুষদের ওয়ানডে ক্রিকেটে বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও দৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের 2 প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the 2 major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: ডবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরাও ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি, এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে 1 এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ

আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনেই স্বল্প সময়ে পরিকাঠামোগত উন্নয়নের গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। কৃষিমন্ত্রী আরও জানান, আবহাওয়া মাঠের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করছে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ নতুন দিল্লিতে গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ ব্লকের নিলামের অষ্টম ধাপের সূচনা করবেন। কেন্দ্রীয় খনি মন্ত্রক জানিয়েছে, এই ধাপে নটি রাজ্য জুড়ে বিস্তৃত 20টি গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ ব্লক রয়েছে। এর মধ্যে 13টি নতুন চিহ্নিত ব্লক এবং 7টি ব্লক দ্বিতীয়বারের প্রচেষ্টায় নিলামে তোলা হচ্ছে। এই খনিজ তালিকার মধ্যে রয়েছে মলিবডেনাম, গ্রাফাইট, গ্লুকোনাইট, বিরল খনিজ, টাইটানিয়াম, টাংস্টেন, পটাশ, লিথিয়াম, সিজিয়াম এবং রুবিডিয়াম। উড়িষ্যার পুরীতে আগামীকাল ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা শ্রী জগন্নাথ মন্দির থেকে শ্রী গুণ্ডিচা মন্দির পর্যন্ত হয়। 3টি সুদৃশ্য হ্রদ, নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন সুন্দরভাবে সুচিত্রিত করা হয়েছে এবং মন্দিরের সিংহদ্বারের সামনে প্রস্তুত রাখা হয়েছে। ভিড় সামলানো, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবার জন্য উড়িষ্যা সরকার ব্যাপক আয়োজন করেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তার বাবা আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমের এক পোস্টে দোহার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে মন্ত্রীর শোকবার্তা প্রকাশের পাশাপাশি কাতারের আমিরকে পাঠানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শোকবার্তাও প্রকাশ করেছে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরিনের শেখ ইসা অস্ত্রাগারের বড় ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর ও জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার জন্য একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরের যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আল বাহিয়া এবং এমটি মোম্বাসার ওপরে হামলার প্রেক্ষিতে এই পর্যালোচনা সভায় আয়োজন করা হয়। এই দুটি জাহাজের মোট 46 জন নাবিক এবং কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আল বাহিয়ার ওপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। এমটি মোম্বাসার ঘটনায় 9 জন ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শক্তিক্ষেত্র ও বিদ্যুৎ ব্যবসায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে গতকাল কাঠমান্ডুতে একটি বৈঠকে বসে ভারত ও নেপাল। ভারতের শক্তি মন্ত্রকের সচিব পঙ্কজ আগরওয়াল ও অতিরিক্ত সচিব মনু মাহাওয়ার এই বৈঠকে যোগ দেন। বৈঠকে ছিলেন নেপালের শক্তি

0: জলসম্পদ ও সেচ মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে ভারতের গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। পুরুষদের ক্রিকেটে বার্মিংহামের এজবাস্টনে 3-ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডেতে গতকাল আয়োজক ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এর ফলে সিরিজে 1-0 ব্যবধানে ভারত এগিয়ে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 258 রানে অল আউট হয়ে যায়। পরে ব্যাট করতে নেমে ভারত 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 8,500 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। ভরা বর্ষাকাল হলেও সেভাবে কাঙ্ক্ষিত বৃষ্টি দেখা নেই শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমান জেলাতেও। আকাশে মাঝে মাঝে মেঘের আনাগোনা দেখা গেলেও ভারী বর্ষণ না হওয়ায় গুমোট গরমে জেরবার খনি ও শিল্পাঞ্চলের মানুষ। মেঘরোদ্দুরের খেলার মাঝে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসানসোলের জামুরিয়ার চুরুলিয়ায় পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। কবির জন্মভূমি চুরুলিয়াতে এই বিশেষ দিনটি উদযাপনের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে 46তম ঐতিহ্যবাহী নজরুল মেলার। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি চুরুলিয়ার বিভিন্ন পথ অতিক্রম করে কবির সমাধিস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির সুযোগ্য ভ্রাতুষ্পুত্র আলী রেজাক। বাংলার পুর ও শহর এলাকাগুলিকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বৃহস্পতিবার আসানসোল থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হল অ্যাডমাই বিন প্রকল্পের। আধুনিক যন্ত্রের সাহায্যে ম্যানহোল পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে আসানসোলের সার্কিট হাউসে এই বিশেষ অভিযানের উদ্বোধন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জেলাশাসক এস পন্নাবলাম ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমারের উপস্থিতিতে মন্ত্রী জানান, রাজ্যজুড়ে পরিচ্ছন্নতায় কোনো আপোষ করা হবে না। এর পাশাপাশি আসানসোল মহকুমার কল্যাণেশ্বরী, বেগুনিয়া, ঘাগড়াবুড়ি বা শিশরনাথের মতো বিখ্যাত মন্দিরগুলির ফুলমালার বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই বর্জ্য থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে তৈরি হবে চারকোলমুক্ত উন্নতমানের জৈব ধূপকাঠি। এর জন্য আধুনিক রিসাইক্লিং মেশিন বসানোর পাশাপাশি মহিলাদের আর্থিক সহযোগিতা ও 15 দিনের বিশেষ প্রশিক্ষণ দেবে নারী ও শিশু কল্যাণ দপ্তর। শিল্পাঞ্চল আসানসোলে দীর্ঘদিনের দাবি পূরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে আরও 4টি নতুন সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলার কথা ঘোষণা করেছেন, যার মধ্যে দক্ষিণবঙ্গের একমাত্র জেলা হিসেবে বেছে নেওয়া হয়েছে আসানসোলকে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র সরকারের সঙ্গে সক্রিয় সহযোগিতায় 200 কোটি টাকার বরাদ্দ নিশ্চিত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 26 থেকে বেড়ে 30 হতে চলেছে। জেলা স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে 2026-27 বড় উপহার পেয়েছে পশ্চিম বর্ধমান জেলা। একটি নতুন সরকারি মেডিকেল কলেজ পাওয়ার পাশাপাশি আসানসোল ও দুর্গাপুরের মধ্যে মেট্রো সংযোগের সম্ভাব্যতা খতিয়ে দেখার ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্গাপুর, আসানসোল ও পানাগড় এলাকায় শিল্পোন্নয়নের লক্ষ্যে একটি সেমি কন্ডাক্টর ইউনিট স্থাপনের যুগান্তকারী ঘোষণা হয়েছে বাজেটে। এদিকে আসানসোল জেলা হাসপাতালে শিশুদের সুস্বাস্থ্যের লক্ষ্যে চালু হল 10 শয্যার নতুন এনআরসি ইউনিট বা পুষ্টি পুনর্বাসন কেন্দ্র। শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই জরুরি বিভাগের উদ্বোধন করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনী অনুষ্ঠানে আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোহাম্মদ ইউনুস ও জেলা হাসপাতালের নবনিযুক্ত সুপার ডাক্তার তপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। রেলযাত্রীদের সফরকে আরও আরামদায়ক করতে আসানসোল রেল ডিভিশন এক অভিনব উদ্যোগ নিতে চলেছে। এবার ডিভিশনের 4টি গুরুত্বপূর্ণ স্টেশন দুর্গাপুর, যশিডি, মধুপুর এবং শিমুলতলায় প্রথমবার চালু হতে চলেছে বিশ্বমানের শীততাপ নিয়ন্ত্রিত স্লিপিং পড বা চটজলদি বিশ্রামকক্ষ।

0: সিনিয়র ডিসিএম মার্শাল এ সিলভা জানিয়েছেন, আগামী শ্রাবণ মাস থেকে অত্যন্ত কম খরচে যাত্রীরা আরামদায়ক বেড, হাইস্পিড ওয়াইফাই, ডিজিটাল লকার ও মাল্টিকুজিন রেস্তোরাঁর এই আধুনিক সুবিধা উপভোগ করতে পারবেন। 2027 সালে সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন জনগণনা ঘিরে তৎপরতা শুরু হয়েছে জেলাতেও। জেলাশাসক জানান, জেলাজুড়ে 5,302 জন গণনাকারী এবং 896 জন সুপারভাইজার সহ 24 জন চার্জ অফিসার এই প্রক্রিয়া তদারকি করবেন। আগামী 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের গৃহতালিকা তৈরির কাজ চলবে, যেখানে নাগরিকরা নিজেরাও অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। জেলা চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়াকি মালহার রাগে সেতার, শিল্পী পণ্ডিত রবিশঙ্কর।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মিয়াকি মালহার রাগে সেতার, শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুরু হচ্ছে সীমান্ত কথা। ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের ছোট দিলসামজোত থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠান।
2: আকাশবাণী শিলিগুড়ি সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের আরও কিছু গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। আমরা এগিয়ে চললাম খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট দিলসারম জোট গ্রামের দিকে। রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত, দূরে মেচি নদীর হাতছানি, ছোট ছোট ঘর আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ছোট দিলসারম জোত গ্রামে। এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের নাম ছোট দিলসারম জোত প্রাথমিক বিদ্যালয়। শিক্ষিকা দেবশ্রী পাল এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার কথা আমাদের জানালেন।
3: নমস্কার।
4: নমস্কার।
3: আর এই স্কুলে আপনি কতদিন ধরে যুক্ত আছেন?
4: তো 2 বছর হলো।
3: আর স্কুলে শিক্ষক শিক্ষা কতজন আছেন?
4: আমরা 3 জন অ্যাসিস্ট্যান্ট টিচার আছি আর 1 জন প্যারা টিচার।
3: স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এখন কত?
4: 87।
3: আর ছাত্রছাত্রীরা মূলত কোথা থেকে আসে?
4: আসে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ওখান থেকে আসছে।
3: ছাত্রছাত্রীদের উপস্থিতি হারটা কিরকম?
4: মানে 65-60 এরকম পার্সেন্টেজ থাকছে রোজ।
3: ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প মিড ডে মিল, মানে দ্বিপ্রাহরিক আহার, এটা কি আপনার স্কুলে হচ্ছে?
4: হ্যাঁ, এটা প্রতিদিন হয়।
3: কি কি তাদের খাওয়ানো হয়?
4: ডাল, তরকারি, মাসে 2 দিন ডিম, মাঝে মাঝে মাংস, এরকম হয়ে থাকে।
3: এই যে তারা দুপুরবেলা খাবারটা পাচ্ছে ছাত্রছাত্রীরা, তারা কি উৎসাহিত হচ্ছে বা পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ছে বলে মনে হয় একজন টিচার হিসেবে আপনার?
4: হ্যাঁ, অবশ্যই। কেন, এই বাচ্চারা তো সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না। স্কুলের যেসব পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে তারা বাবা মারা বেশিরভাগই বাড়িতে থাকে না, তো বাচ্চারা তো দুপুরবেলা সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না, তো মিড ডে মিলটা হওয়াতে তাদের এই সুবিধাটা হয়। ঠিক।
3: এর পাশাপাশি আপনাদের স্কুলে ছাত্রছাত্রীকে উৎসাহ বাড়ানোর জন্য খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা এই ধরনের কোনো কাজ কি আপনাদের স্কুলে হয়?
4: সেরকমভাবে তো স্কুলে নেওয়াটা সম্ভব হয় না, কিন্তু প্রত্যেক বছর যেটা বাৎসরিক যেটা খেলা হয় সেটাতে ওরা যায়।
3: বিভিন্ন জন্ম জয়ন্তীগুলো পালন হয়,
4: সেগুলো তো হয়।
3: আপনাকে অনেক ধন্যবাদ।
2: কৃষিকাজ এবং হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন সীমান্ত অঞ্চলের বাসিন্দা কৃষক ভাই জেঠামার্ডি।
3: নমস্কার।
5: নমস্কার।
3: আপনি এখানে কতদিন ধরে আছেন এই গ্রামে?
5: জন্ম এখানেই আমার।
3: তারপরে বাড়িতে দেখছি যে অনেক হাঁস মুরগি আছে, মুরগিও দেখছি, তো আপনি কি এগুলো বাড়িতে পালন করেন?
5: বাড়িতে পালন করি।
3: কতগুলো আছে?
5: আছে 6-7টা।
3: আচ্ছা, বাচ্চাও তো অনেক দেখছি আছে।
5: হ্যাঁ, অনেক অনেক বাচ্চা আছে।
3: আচ্ছা, এগুলো কি বিক্রি করেন?
5: বিক্রি করি।
3: আচ্ছা, আর এছাড়া আপনি কি কাজ করেন?
5: কৃষক, খেতি কাজ করি।
3: খেতি কাজ করি। তো আপনার কয় বিঘা জমি আছে?

0: জমি 3 বিঘা।
1: এই 3 বিঘা জমিতে আপনি কি লাগান?
0: ধান, পাট।
1: যতটা আপনি ধান পাচ্ছেন সেটা আপনি কোথায় বিক্রি করেন?
0: বাজারে।
1: কীরকম আয় হয়?
0: মোটামুটি বিঘায় 8 মণ করে হয়।
1: আচ্ছা, তো সবটাই বিক্রি করেন?
0: কিছুটা খাই আর কিছুটা বিক্রি করি।
1: আচ্ছা আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
0: পরিবারের ছেলে আছে, বউ মা আছে।
1: আচ্ছা,
0: নাতি নাতিনি আছে।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
2: বেশ কিছু বাড়িঘর, ছোট্ট গ্রাম এই ছোট দিলশারাম জোত। সংসারের দায়িত্বভার কাঁধে নিয়ে দোকান করেন এই গ্রামেরই বছর 21-এর যুবক গোপাল সিংহ।
1: নমস্কার।
3: নমস্কার।
1: এই দোকানে আপনার যে মালগুলো, এগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন?
3: এগুলো এই যে আমাদের সামনে পানাটিঙ্গি নিউ মার্কেটে, কোনো সময় ওই বাতাসিতে, এই সামনে বাজারগুলোতেই নিয়ে আসতেছি মাল।
1: আচ্ছা, এই দোকান করে আপনার কীরকম আয় হয়?
3: বাড়িতে যখন খাওয়ার খরচাও হয়, এমনি কিছু হাজিরা তো বসে যায়, 200-300 বসে যায়।
1: আচ্ছা,
3: বাবা এইদিকে কাজ করে হয়ে যায়, বাড়িতে চলে যায় মানে কোনো রকম।
1: আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
3: পরিবারে মা, বাবা, 2টা বোন, আমি একা, দিদা আছে।
1: আচ্ছা, বাবা কি কাজ করেন?
3: বাবা পানি ট্যাঙ্কিতে রিক্সা চালায়।
1: আচ্ছা, আর বোনরা যারা আছে তারা কি করে?
3: একজন স্কুলে পড়ে, পড়াশোনা করে, বাড়িতে বড় বোনটা আছে।
2: ছোট দিলশারাম জোত থেকে এবার আমরা রওনা হলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন আরও একটি নতুন গ্রামের দিকে। খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গণ্ডগোল জোত গ্রামে এসে আমরা পৌঁছলাম। এই গ্রামেরই পঞ্চায়েত সদস্য শুভলাল সিংহ গ্রাম সম্পর্কে আমাদের জানালেন।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনার গ্রামের মানুষেরা সাধারণত জীবিকা নির্বাহ করেন কিভাবে?
4: কৃষি কাজ করে, কেউ এখন আমাদের লোকাল খড়িবাড়ি থেকে সবজি নিয়ে আসে এখানে, কিছু কাজ করে ওরা সবজি বিক্রি করে, কেউ ছোটোমোটো চা দোকান করে বসবাস করে, মানে কোনো রকম করে দিন কাটাচ্ছে।
1: আচ্ছা, আর কেন্দ্রীয় সরকারের তো অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর মধ্যে ধরুন যে মিড ডে মিল, আপনার এখানে যে স্কুলগুলো আছে ঠিক মতন হচ্ছে কিনা, রাস্তাঘাট বা স্বচ্ছ ভারত অভিযান যেগুলো রয়েছে
4: সেগুলা এখন শোনা যাচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেসব জিনিস এখনো পুরো ক্লিয়ার আসে নাই।
1: আপনার গ্রামের রাস্তাঘাট কিরকম?
4: রাস্তাঘাট বিশেষ ভালো নেই।
1: আর কতজন পরিবার আছে এই গ্রামে?
4: 1200 মানে উপরে আছে, তার নিচে নাই।
1: আর মহিলাদের জন্য অনেক রকম প্রকল্প কেন্দ্র সরকারে আছে, সেগুলো কি আপনার গ্রামে সবাই পাচ্ছে?
4: সবাই ঠিক মতো পাচ্ছে না।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
4: নমস্কার।
2: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করেন এই গ্রামের মানুষ, সে কথা জানালেন ব্যবসায়িক মোহাম্মদ জাভেদ আলম।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
5: আমার পরিবার বাবা, মা, ভাই, দাদা সবাই আছে।
1: তারা কি কাজ করেন?
5: দোকান আছে, মুদিখানা দোকান আছে, এই গাড়ির কাজ।
1: আচ্ছা, আর আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় কি?
5: না না, কোনো অসুবিধা নেই, আমরা মিলেমিশে এখানে বসি, কোনো অসুবিধা নেই।
1: কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলোর মধ্যে যেমন ধরুন যে মিড ডে মিল আছে বা স্বচ্ছ ভারত অভিযান আছে, তো এইসব প্রকল্পগুলোর মধ্যে আপনারা জানেন কি?
5: হ্যাঁ জানি।
1: তো আপনার বাচ্চারা কি মিড ডে মিল পায়?
5: হ্যাঁ পায়, পায়।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
2: গৃহবধূ সন্ধ্যা রায় সংসারের নানান দিকের কথা উল্লেখ করলেন।
1: নমস্কার।
6: নমস্কার।
1: এই গ্রামে আপনি কতদিন ধরে আছেন?
6: প্রায় 30-40 বছর।
1: আপনার পরিবারে কে কে আছেন?
6: আমার পরিবারে আমি, আমার স্বামী আর 3টা বাচ্চা, 2টা মেয়ে, 1 ছেলে।
1: তো আপনার স্বামী কি করেন?
6: আমার স্বামী ভ্যান চালায়।
1: ভ্যান চালিয়ে যা রোজগার করছেন সেটা দিয়ে সংসার ঠিক মতন চলছে?
6: চলছে, চালাই যাচ্ছি।
1: আর ছেলে মেয়েরা এরা কি করে?
6: ছোট ছেলেটা বাড়িতে আছে, 3 বছর বয়স, 2টা মেয়ে স্কুলে পড়ে, নকশালবাড়ি নন্দপ্রসাদ গার্লস স্কুল।
1: আচ্ছা, তো এখান থেকে কিভাবে যায় ওরা?
6: বাসে।
1: আপনি কি কোনো কাজ করেন?
6: না, আমি কাজ করি না,
1: বাড়ির
6: কাজ করি।
1: আর পানীয় জল কোথা থেকে নিয়ে আসেন?
6: পানীয় জল বাড়িতেই আছে, কল।
1: আর রান্না করার জন্য কি জ্বালানি ব্যবহার করেন?
6: রান্না করার জন্য গ্যাসে রান্না করি।
1: আর আপনাদের এই গণ্ডগোল জোতে কি সেলফ হেল্প গ্রুপ আছে?
6: সেলফ হেল্প গ্রুপ আছে।
1: আপনি কি যুক্ত আছেন?
6: না, নাই।
1: আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
6: নমস্কার।
2: কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন গণ্ডগোল জোতের কৃষক ভবেশ সিংহ। তিনি সরকারি নানান সুযোগ সুবিধার কথা তুলে ধরলেন।

0: নমস্কার।
1: নমস্কার,
0: আপনার নাম?
1: আমার নাম ভবেশ সিং।
0: এই গ্রামে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
1: 20 থেকে 25 বছর বসবাস করছি।
0: আপনার গ্রামটার নাম ঠিক?
1: গন্ডগোল।
0: আপনার কত বিঘা জমি আছে?
1: আমার টোটাল 3 বিঘা জমি আছে।
0: সেখানে আপনি কি ফসল উৎপাদন করেন?
1: সেখানে ধান, শাকসবজি, পাট, গম ইত্যাদি, ভুট্টা টুটাও করি।
0: আচ্ছা, তো কত পরিমাণ জমিতে আপনি এগুলো উৎপাদন করেন?
1: আমি 2 বিঘা মাটিতে ধান আবাদ করি, আর 5 কাঠা মাটিতে আমি শাকসবজিটা করি, আর 10 কাঠা মাটিতে আমি ওই ভুট্টা করি, আর 2-1 কাঠা মাটিতে ওই মানে লঙ্কা, পেঁয়াজ, মরিচ এগুলো আবাদ করি।
0: এই যে আপনি ফসল উৎপাদন করছেন, এগুলো আপনি কোথায় বিক্রি করেন?
1: বাজারে বিক্রি করি।
0: কোথায়? কোন বাজারে?
1: নকশালবাড়ি বাজারে বিক্রি করি, খড়িবাড়ি বাজারে বিক্রি করি, বাতাসিতে বিক্রি করি।
0: আচ্ছা, বছরে কীরকম আয় হয়?
1: হ্যাঁ, এখানে মোটামুটি ফসলটা একটু ভালোই হয়, যেটা আমরা মোটামুটি দেখছি যে একটু খাটতে হয়, তারপরেও ফসলটা ভালোই হয়, এবং বছরে মোটামুটি একটা ভালো আয় আসে যায়, সেটা হচ্ছে 5-7 হাজার টাকা বেনিফিট হয়।
0: পরিবারে আপনার কে কে আছে?
1: পরিবারে আমরা 4 জন টোটাল, বউ আছে আর 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে।
0: আর আপনার গ্রামে কি ফার্মার্স ক্লাব আছে, মানে কৃষকদের যে ক্লাব থাকে?
1: না, এখানে এটা আমাদের সমস্যা, এটা আমাদের ফার্মার ক্লাব এখানে নেই।
0: আচ্ছা,
1: এটা আমাদের হলে একটা ভালো হতো আর কি।
0: তো কৃষিকাজ এবং কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সরকারি তো বিভিন্ন রকম সুবিধাগুলো আছে, সেই প্রকল্পের সুবিধাগুলো পান?
1: হ্যাঁ, সরকারি সুবিধাগুলো পাই, বীজ, সার, কীটনাশক, এক্সপ্রে মেশিন, এগুলো আমরা পাই, অস্বীকার করে লাভ নেই, এগুলো আমরা পাচ্ছি।
0: এগুলো কি নিয়মিত পান?
1: হ্যাঁ, নিয়মিত পাচ্ছি।
0: আর সেচ ব্যবস্থা কীরকম আছে?
1: সেচ ব্যবস্থা আমরা বাতারিয়া নদী থেকে নালা বের করে দিচ্ছে সরকারের থেকে প্ল্যান করে, আমরা সেই নালা থেকে আমরা জলটা নিয়মিত পাচ্ছি।
0: আর যেহেতু এটা একদম আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে, ভারত নেপাল সীমান্ত অঞ্চলে, চাষাবাদ করতে বা বাজারজাত করতে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কি?
1: না না, এখানে এমন কোনো অসুবিধা নেই, এবং এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো আমাদের এখানে, খুব সুন্দর।
0: আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ, নমস্কার।
2: পেশায় সাইকেল মেকার, কিন্তু মনে প্রাণে একজন লোকসঙ্গীত শিল্পী। সারাটা দিন কাজ করার পর বাড়ি ফিরে গান বাজনা চর্চা করা জগদীশ রায়ের নিত্যদিনের কর্ম। শোনালেন তার জীবনের কথা।
0: নমস্কার।
3: নমস্কার
0: জগদীশবাবু, আপনি এই যে গ্রামে কতদিন ধরে বাস করছেন একটু বলুন।
3: আমি 16 বছর ধরে আছি। 16 বছর ধরে
0: গন্ডগোল জ্যোতি?
3: গন্ডগোল জ্যোতি।
0: আচ্ছা, আর এই যে আপনার শিল্প চর্চা করছেন, সেটা কতদিন ধরে করছেন?
3: মোটামুটি এখানে আসার আগের থেকেই করছি।
0: কত বছর হবে?
3: 20-22 বছর হবে।
0: আচ্ছা, খুব ভালো। আর এর পাশাপাশি আপনি জীবিকা নির্বাহের জন্য আর কোনো কাজকর্ম করেন কি?
3: হ্যাঁ, আমার একটা সাইকেল দোকান আছে।
0: আচ্ছা,
3: সাইকেল রিক্সা মেরামত।
0: আচ্ছা, বাহ। আর আপনার গ্রামে শিল্প সংস্কৃতি চর্চা এগুলো কীরকম?
3: মোটামুটি আমাদের গ্রামে শিল্প চর্চা ভালোই হয়।
0: আচ্ছা, এর উন্নতির ব্যাপারে আরও কিছু পরিকল্পনা কি আছে আপনাদের?
3: হ্যাঁ, পরিকল্পনা তো আছে। আমরা চাচ্ছি আমাদের গ্রামে অনেক রকম সরকারিভাবে এই ধরনের গান বাজনা শেখার জন্য যেন সরকার আমাদেরকে শেখার জন্য কোনো কিছু অনুদান করেন, তাহলে আমাদের গান বাজনা গাওয়ার খুব ভালো হবে।
0: বা আর সকলে মিলে, মানে জাতি ধর্ম নির্মিশে, মানে মুসলিম ভাই বা হিন্দু ভাই, সবাই মিলেমিশে যখন অনুষ্ঠান এখানে কি হয়?
3: হ্যাঁ, এখানে তো অনেক ধরনের অনুষ্ঠান হয়। আমাদের এখানে যত কিছু অনুষ্ঠান হয় আমরা সবাই মিলে ওই অনুষ্ঠানে যোগদান করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে আমরা প্রত্যেকের অনুষ্ঠানে যাই, সব জাতিরাই প্রত্যেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি।
0: আর লোকগীতি তো বিশেষ করে ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের একটা মাটির গান, তাই তো? উত্তরবঙ্গের মানুষের একটা প্রাণীর গান, তো এবারে আমরা একটু শুনিনি ভাওয়াইয়া গান।

সীমান্ত কথা আজ এখানে শেষ করব। আজ আমরা শুনলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষের জীবনযাত্রার চালচিত্র। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

এতক্ষণ শুনলেন সীমান্ত কথা অনুষ্ঠানটি, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: AIR at 90. আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

এতক্ষণ রজনীকান্তের গান শুনলেন জয়া চক্রবর্তীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজ শুনবেন পর্ব নম্বর 1328।

0: আজকের লাইফ ফোন ইন অনুষ্ঠানে রয়েছি আমি বৈশালী এবং আমার সাথে আছে জাহিরুল। আজকের লাইফ ফোন ইন অনুষ্ঠানে
1: সমস্ত শ্রোতা বন্ধুকে এই আজকের অনুষ্ঠানে জানাই শুভেচ্ছা।
0: একদম। আর আজকের লাইফ ফোন ইন অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে শ্রোতাদের কাছে আলোচনা করব তা হল শিশুদের খেলাধুলোর এই বিষয়টি নিয়ে। কারণ আজকে দেখো বর্তমান দিনে যেটা দেখা যায় যে সকালবেলায় ছোট ছোট ছেলেমেয়েরা বইয়ের ব্যাগের বোঝা নিয়ে তারা ছুটতে ছুটতে হোক বা সময়ের মধ্যে তাদের পৌঁছতে হয় স্কুলে।
1: একদম ঠিক বলেছে বৈশালী যে এই জিনিসটাই যেটা তুমি বলতে চাইছো যে শিশু তার যে পড়াশুনো সেটা তো রয়েইছে, কিন্তু

0: শুধু এই যে বইপত্রের জীবন, এই জীবন থেকে বের হয়ে তাকে যে অন্যান্য যে এই শিশুসুলভ যে জিনিসগুলো, কারণ তারও তো খেলতে ইচ্ছে করে,
1: একদম,
0: তারও একটু হয়তো ঘুরে বেড়াতে ইচ্ছে করে, বা তারও হয়তো একটু গান শুনতে ইচ্ছে করে, বা আকাশটা দেখতে ইচ্ছে করে, আকাশের মধ্যে পাখি উড়ে যাচ্ছে এটা দেখতে ইচ্ছে করে, তো এই জিনিসগুলো পড়াশোনার বাইরে যে শুধুমাত্র শিশুদেরকে এই বইয়ের এবং পড়াশুনোর বোঝা চাপিয়ে দিয়ে তার যে শৈশব নষ্ট করে দেওয়া, এই বিষয়টাই বলতে চাইছি।
1: একদম, শ্রোতাদের কাছেও তাহলে রইল আমাদের এই বিষয় নিয়ে আজকে শ্রোতাদের কি ভাবনা রয়েছে, যে শিশুদের বিকাশে তাদের এই বইয়ের বোঝা কি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কি মতামত, বা শিশুদের ক্ষেত্রে এই মোবাইলের স্ক্রিন টাইমের থেকে খেলাধুলো যে তারা অনেকটাই পিছিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে ছোট ছোট শিশুরা, সে ব্যাপারে আপনাদের কি মতামত এ নিয়ে জানান 9434076705 এই নম্বরে। তবে জাহিরুল, একটি ফোন ইতিমধ্যেই এসছে।
0: হ্যাঁ, কোনো একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে।
1: হ্যালো,
0: সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
1: হ্যালো,
2: হ্যাঁ দিদি নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, আপনাকেও নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি। আমি আজকে জানেন সকালে কি হয়েছে, সকালে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে।
0: কেন
1: কেন
2: কেন আপনাদের সঙ্গে কথা বলতে পাইনি বলে 8:30 থেকে।
1: আচ্ছা, যাই হোক, হয়তো লাইন পাননি নাকি। ছোট ছোট শিশুদেরকে, বাচ্চাদেরকে যে দেখা যায় যে ব্যাগের বোঝা নিয়ে, এবং সেক্ষেত্রে খেলাধুলোর পরিমাণটা তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম হয়, আবার অনেকে পারেও না পড়াশোনার চাপের কারণে।
0: শিশুদের কি তাদের শৈশবটাকে এই পড়াশুনোর বোঝা চাপিয়ে দিয়ে নষ্ট করে দেওয়া উচিত, নাকি তাদেরকে, পড়াশুনো তো থাকবেই কিন্তু তাদেরকে এই শৈশবটাকে ফিরিয়ে দিয়ে তাদেরকে তাদের মতো করে বড় হতে দেওয়াটা দরকার?
2: নিশ্চয়ই, একদম, খুব সুন্দর বিষয়, ভালো, খুব সুন্দর বিষয়। তো দেখুন, এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। হ্যাঁ, প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুল ব্যাগটা যতটা ভারী সেটা বাচ্চার পক্ষে বহন করা, হ্যাঁ, বহনযোগ্য কিনা সেটা আগে দেখতে হবে। তো এই যে আমরা সম্প্রতি একটা গাইডলাইন দেখছিলাম যে বাচ্চার ব্যাগের ওজন এবার কিন্তু কমে যাবে, অর্থাৎ ক্লাস অনুযায়ী সেটা ক্রমবর্ধমান হবে।
1: হ্যাঁ,
2: কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু একটা গাইডলাইন চলছে, মানে কথাবার্তা একটা চলছে। তো সেটা হলে বাচ্চাদের খুব সুবিধা হবে। আর বাচ্চারা যে এই ব্যাগের মানে বোঝায়, এই ব্যাগের পিঠের ব্যাগের বোঝায় যে তারা ব্যাক পেনের শিকার, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় যখন তারা স্কুল থেকে ব্যাগটাকে রেগে খুলে ছুঁড়ে মানে ফেলে দেয় আর কি। তখনই আমরা বুঝতে পারি যে অস্বস্তিটা কোথায়, মানে অসুবিধাটা কোথায়। আর যেটা আপনি বললেন খেলার মান, দেখুন খেলাধুলা কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ একটা বাচ্চা যদি সারা দিন ওই বইয়ের মুখে তাকে বসিয়ে রাখা হয়, তাহলে বহির জগৎ সম্পর্কে হ্যাঁ তার কোনো ধারণাই থাকবে না। এই যে দিদি, আমরা যখন স্কুলে পড়তাম আমাদেরও তো ব্যাগ ছিল, তো আমরা ব্যাগটাকে পিঠে নিয়ে যেতাম ঠিকই, হ্যাঁ, কিন্তু ব্যাগের ওজন ততটা ছিল না। আর এখন মানে আপনার নতুন যে বিষয়, কতগুলো যে বিষয়, আর তার বইয়ের যে মানে প্রচ্ছদ, সেটাই সব থেকে ভারী হয়ে ওঠে। তাহলে বইয়ের প্রচ্ছদটা যদি একটু হালকা করা যায়, আর বিষয় থাক, বিষয় কম্পিউটার থাক, ড্রয়িং থাক, হ্যাঁ, অন্য সব বিষয় থাক, কিন্তু বইয়ের প্রচ্ছদটাকে যদি হালকা করা যায়, বইয়ের ব্যাগের ওজনটা অটোমেটিক কমতে বাধ্য। আর শিশুরা যদি খেলাধুলাটা করে, মানে একটু ধরুন আমরা যেমন খেলতাম বুড়ি ছোঁয়া, চুকিটকিট, সেগুলোতে কি হয় জানেন তো, মানে শারীরিক যে বিকাশটা, সেই বিকাশটা কিন্তু বৃদ্ধি পায়। আর একটা দেখুন, একটা জিনিস হচ্ছে যে বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো, এটা কিন্তু বিবেকানন্দ বলেছিলেন। তো বিবেকানন্দ তো মহাপুরুষ ছিলেন, তো তিনি ভেবেছিলেন তার ভবিষ্যৎটা কি হতে পারে, সেটা তিনি ভেবেই এই মন্তব্য করেছিলেন। এবং আজকের দিনের বাচ্চাদের, হ্যাঁ, অবশ্যই আমার মতে অবশ্যই তাদেরকে মাঠমুখী করে তোলা প্রয়োজন, সেই পুরনো খেলা।

0: গুলো, একটু ছুটোছুটি, একটু গা ঘামানো, একটু
1: হুম
0: ফুটবল,
1: হুম
0: হ্যাঁ, এইটা নিয়ে যদি তাদেরকে কিছুটা সময় দেওয়া যায়, তবে আমার মনে হয় বাচ্চারা আরো রিল্যাক্স বোধ
1: আরো
0: করবে,
1: মানসিক বা
0: আরো
1: মানসিক
0: মানসিকভাবে
1: বিকাশটা।
0: তারা দৃঢ় হবে,
1: হুম
0: বিকাশটা যেটা, হ্যাঁ,
1: হুম
0: সেটা কিন্তু তাদের বৃদ্ধি পাবে। আর
1: হুম
0: দিদি, খেলাধুলা জিনিসটা এমন, হ্যাঁ, যেটাতে শরীরচর্চা, মানে সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোই আমাদের শরীরের সচল থাকে, হ্যাঁ,
1: হুম
0: সেখানে কোথাও কোনো বোঝা বা চাপ কিন্তু পড়ে না,
1: না
0: যেটুকু আমরা জানি, মানে আমি যেটুকু বাচ্চাদেরকে খেলতে দিই, আমি তো বাচ্চাদেরকে টিউশন পড়াই, তো
1: আচ্ছা
0: তাদেরকে বিকেলটা আমি 1 ঘন্টা ছেড়ে দিই মাঠের জন্য,
1: হুম
0: হ্যাঁ, যে তোরা মাঠে গিয়ে হালকা এক্সারসাইজ কিংবা যে কোনো খেলা, হ্যাঁ, খেলে আয়,
1: হুম
0: তারপর দেখ কিরকম লাগে, সেই
1: হুম
0: ক্লান্তিটা, সেই যে
1: হুম
0: জিনিসটা হয়তো সাময়িক ক্লান্তি একটা আসে,
1: হুম
0: কিন্তু যখন তারা পড়তে বসে আবার ধরুন কিছুটা বিশ্রাম
1: হুম
0: নিয়ে, তখন কিন্তু সেই অ্যাটেনশনটা আবার ফিরে আসে,
1: এটাই
0: যেটা
1: খুব
0: এক
1: ভালো
0: ঘেয়েমি থেকে তাদের মুক্তি দিতে
1: আমি
0: পারে।
1: তো খুব ভালো, আপনি যে এই কাজগুলো করেন এবং আপনার এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, আপনার কথা দিয়ে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। তো আমাদের সঙ্গে জোড়ার জন্য অমিতাভবাবু এবং অনেক,
0: সুচিন্তিত
1: হ্যাঁ,
0: মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ,
0: ধন্যবাদ দাদা ভাই, দুজনকেই ধন্যবাদ, ভালো
1: একদম।
0: থাকবেন।
1: বৈশালী,
0: হ্যাঁ, মানে
1: মানে
0: বলছিলাম যে এই যে অমিতাভবাবু বললেন, তাই সেই রেস্টেনি বলছি যে শিশুদের হাতে যেমন বই প্রয়োজন, ঠিক তেমনি খেলাধুলোর জন্য বল, ব্যাট, একটা খোলা মাঠ কিন্তু খুব
1: একদম,
0: প্রয়োজন।
1: তাদেরকে খোলা আকাশের নিচে, খোলা বাতাসে তাদের শ্বাস নিতে দিতে হবে।
0: একদম,
1: তারা এই যে ছোট্ট একটি কুঠুরি ঘরের মধ্যে
0: হুম
1: দিন
0: হুম
1: রাত বই অথবা স্ক্রিন টাইম, যেটা
0: হ্যাঁ,
1: মোবাইল বা কম্পিউটার বা
0: এখন আবার
1: টিভি
0: বিভিন্ন রকম গেমে অনেক বাচ্চারা
1: ইত্যাদি ইত্যাদি
0: দেখছে, সেটার থেকে তাকে বহির্মুখী
1: তাকে,
0: করতে মাঠ,
1: কারণ
0: হ্যাঁ,
1: সার্বিক বিকাশের ক্ষেত্রে এগুলি খুবই জরুরি।
0: একদম,
1: তার খোলা বাতাসে যদি সে শ্বাস নিতে পারে, খোলা আকাশের নিচে সে যদি খেলতে পারে সেই শিশুটি, তাহলে কিন্তু তার যে অন্যান্য বিকাশগুলো, শুধুমাত্র তো বুদ্ধির বিকাশ বা জ্ঞানের চর্চা সে করছে সেটাও তো না, তার
0: হ্যাঁ,
1: সঙ্গে সঙ্গে তার মানসিক বিকাশ, তার শারীরিক বিকাশ ইত্যাদিগুলোও কিন্তু এই এই জিনিসগুলো হলে সম্ভব হবে।
0: একদমই। তবে এই অনুষ্ঠানে ইতিমধ্যে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ আমি আমি
0: হ্যালো, বিশ্বজিৎ বাবু বলছেন?
2: বিশ্বজিৎ বাবু বলছি।
0: হ্যাঁ, কেমন
1: বিশ্বজিৎ
0: আছেন?
1: বাবু, হ্যাঁ কেমন আছেন?
2: দিদি ভাই এবং দাদা ভাই, আপনাদেরকে সুপ্রভাত জানিয়ে নমস্কার জানাই দুজনকে।
0: হ্যাঁ, নমস্কার,
2: আপনারা নিশ্চয়ই ভালো আছেন?
0: একদম ভালো আছি। আর
2: হ্যাঁ
1: বিশ্বজিৎ বাবু, আপনি তো শুনেছেন আজকের বিষয়টি।
2: আজকে বিষয় শুনিনি, আমি অন্য কথা বলছিলাম রেডিও।
1: আচ্ছা,
0: আজকের যে বিষয় তা রয়েছে হচ্ছে ছোট ছোট যে কচি কাচারা রয়েছে তাদের যে স্কুলের ব্যাগ বা স্কুলের ব্যাগের বোঝা, এ নিয়ে এবং তার সাথে খেলাধুলো, একে আপনি কিভাবে কি মতামত দেবেন?
2: হ্যাঁ দিদি ভাই দেখুন, যে সমস্ত মানে বাচ্চারা এখনকার দিনে এখনকার জেনারেশনে বা প্রজন্মে করছে, বাচ্চারা ইঁদুর দৌড়ে সামিল। কারণ আজকে দেখুন, যদি কোনো মা বাবা সবসময় চাই যে ছেলে মেয়ে আমার ফার্স্ট হোক, আর তাদের কাঁধে বইয়ের ব্যাগের বোঝাটা যেটা,
1: কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাঝে মাঝেই।
0: হ্যাঁ, বিশ্বজিৎ বাবুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তবে এটা কিন্তু ঠিক যে খেলাধুলো
1: একদম,
0: শিশুদের শরীরকে সুস্থ সক্রিয় রাখে এবং তাদের যে পড়াশুনোর যে চাপ, সেই চাপটা কমাতেও কিন্তু সাহায্য করে, সেই
1: একদম,
0: জন্য
1: শুধু
0: খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয়।
1: একদম। কারণ বৈশালী, এটা যে এই যে চাপ তৈরি করা, উনি বিশ্বজিৎবাবু বলছিলেন যে বাবা মা সবসময় চাইছে যে তার শিশুটি সবসময় প্রথম হবে, যার ফলে একটা অদৃশ্য চাপ কিন্তু শিশুটির ওপর তৈরি হচ্ছে। সে কিন্তু খোলা মনে যে নিজের মতো করে বেড়ে ওঠা, নিজের মতো করে কাজগুলো করা, সেই জিনিসটা কিন্তু করতে পারছে না, তার পরিবর্তে একটা সবসময় চাপ মনে অনুভব করছে এবং সে সেইভাবে কন্টিনিউ করার ফলে একটা সময় কিন্তু ধীরে ধীরে তাদের মনে কিন্তু অবসাদ বা ক্লান্তি।

0: বৃত্তি ইত্যাদিগুলো কিন্তু চলে আসে, যেটা কিন্তু ভবিষ্যতে তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
1: একদমই। তো জাহিরুল, আমরা রয়েছি কিছু কথায় কিছু গানের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে।
0: অনেক কথা হলো,
1: অনেক কথা হলো, সেটাই বলতে যাচ্ছি। তবে এবারে ফেরা যায় গানের পর্বে। শুনে নিন আদিত্য নারায়ণের কণ্ঠে এই গানটি।

0: শুনলেন আদিত্যনারায়ণের কণ্ঠে এই গানটি। রয়েছি কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে।
1: বন্ধুরা, হ্যাঁ, আমাদের সঙ্গে জুড়তে আপনারা ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আমরা আজকে আলোচনা করছি শিশুদের শৈশব, তাদের যে পড়াশুনো, তাদের যে খেলাধুলো, এই সব কিছু নিয়েই।
0: মানে শিশুদের কাঁধে বই থাকুক, কিন্তু সেই বই যেন কখনোই তাদের স্বপ্ন, হাসি এবং শৈশবকে চাপা না দেয়, তাই তো?
1: একদম।
0: আর আরেকটা কথা আমার মনে হচ্ছে জাইরুল, যে আজকের যে আমাদের ডিজিটাল পৃথিবী, এই ডিজিটাল পৃথিবীতে বাচ্চারাও কিন্তু অনলাইন পড়াশোনা, অনলাইন গেম বা কার্টুন, এই সমস্ত কিছুতে কিন্তু অভ্যস্ত হচ্ছে। তো আমার মনে হয় যে শ্রোতা বন্ধুদের কাছ থেকে অবশ্যই এই মতামত চাইব যে অভিভাবকরা যদি তাদেরকে স্ক্রিন টাইম বেঁধে

0: যেটা তাদের পড়াশোনা এবং তাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও অন্তরায় না হয়, কি মনে হয়?
1: একদম, কারণ তুমি ঠিকই বলেছো, কারণ কন্টিনিউ যদি মোবাইল ফোনের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে যদি চোখ থাকে কোনো শিশুর, স্বাভাবিকভাবে তার শরীরে এফেক্ট পড়তে বাধ্য। আমরা নিজেরাও মনে হয় সেটা অনুভব করি। তুমি অনেক কিছু অনেকক্ষণ ধরে যদি মোবাইল ফোন দেখতে থাকো, স্বাভাবিকভাবেই কিন্তু মোবাইল ফোনটা রাখার পর মনে হয় যেন একটা শারীরিক এবং মানসিক ক্লান্তি গ্রাস করে আমাদের সবাইকেই, শুধু শিশুরা কেন। তো স্বাভাবিকভাবেই একটা শিশু খেলবে, ঘুরে বেড়াবে, আনন্দে সে থাকবে। এবার যখনই সে কন্টিনিউ এই মোবাইলের যে দেখা, তার যে এফেক্ট তার শরীরে মনে পড়ছে, কারণ এক্ষেত্রে একটা ব্রেনেরও ব্যাপার থাকে, কারণ স্ক্রিন যখন চলে সেখানে কিন্তু তার চিন্তাভাবনা নতুন করে, মানে সে বিচার বিশ্লেষণ করতে শেখে না, কিন্তু তাকে যা দেখানো হচ্ছে সে শুধু সেটাই দেখে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও একটা বেশ বড় কিন্তু প্রভাব পড়ে শিশুদের মনে।
0: একদমই, কারণ সেই সময় সে তার পরপর পরপর সে স্ক্রলের মাধ্যমে হয়তো মোবাইল দেখে যাচ্ছে বা টিভি দেখে যাচ্ছে, কিন্তু তাতে তার মানসিকভাবে বিকাশের অন্তরায় হচ্ছে। এবং
1: আধুনিক মনোবিদরাও বলছেন যে এরকম যে অল্প ফোনের যে শর্ট ভিডিও বা ইত্যাদি ইত্যাদিগুলো আমাদের কিন্তু মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়, এবং ধৈর্যের ক্ষেত্রেও, ধৈর্য একটা বড় গুণ, সেই ধৈর্য কিন্তু আমাদের অভাব ঘটে এই জিনিসগুলোতে। সবসময় মনের মধ্যে কেমন যেন একটা উসখুস উসখুস করতে থাকে যখন হাতে মোবাইলটা থাকে না, সেই সময়ও কিন্তু যারা এই সমস্তগুলোতে আসক্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই।
0: আর মানে গবেষকরা যারা রয়েছে বা চিকিৎসকরা যারা রয়েছে, তারা বলছে যে যাতে স্ক্রিন টাইম যাতে তাদের ঘুম, তাদের খেলাধুলো, তাদের পড়াশোনাকে যাতে ব্যাহত না করে। কারণ এখন অনলাইন পড়াশুনো চলছে, আমরা সর্বত্র দেখতে পাচ্ছি স্কুলগুলোর মাধ্যমেও, আবার বিভিন্ন তাদের
1: পৃথিবী এই মোবাইল কম্পিউটার বা এই যে ইন্টারনেটের যুগে কিন্তু আমাদের হাতের মুঠোয়, কিন্তু বিজ্ঞানের যে প্রথম থেকেই সতর্কবাণী যে তার ব্যবহারকারীকে কিন্তু সেটা ব্যবহার করতে জানতে হবে, অর্থাৎ কিভাবে কতক্ষণ সে ব্যবহার করবে, তার যেটা লাভ হয়, যতটুকুতে সে লাভ অর্জন করতে পারে সেটা যাতে তার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়।
0: তবে এক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তাদেরকে এই একটা স্ক্রিন টাইম বেঁধে দিতে হবে।
1: একদম,
0: হ্যাঁ অবশ্যই,
1: শিশুর মানসিক এবং শারীরিক বিকাশে তার পর্যাপ্ত ঘুম দরকার, তার পুষ্টিকর আহার দরকার, এবং শরীরে খিদে তৈরি হবে সে যদি খেলাধুলো করে, শরীরটাকে খাটায় বা শরীরটাকে নিয়ে ছোটাছুটি করে। তো সে যদি সমস্ত সময় বসেই থাকে, তার এফেক্ট তো শরীরে আছে, তার তো খিদে বেশি পাবে না, স্বাভাবিকভাবেই সে খাইতে চাইবে না।
0: সেটাই তো। যাই হোক, এক্ষেত্রে শুনবো শ্রোতাদের বন্ধুদের কাছ থেকে মতামত যে শিশুদের ক্ষেত্রে এই মোবাইল স্ক্রিন টাইম বা ব্যাগের বোঝা কি তাদের বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কি ভাবছেন আপনারা? ফোন করুন 9434076705 এই নম্বরে।
1: পরের ফোনের অপেক্ষায় রইলাম, ততক্ষণে গান শুনে নিই একটা।
0: একদম, শুনে নিন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।
2: রাজা রানী আর তাদের ছোট্ট মেয়ে, মায়ের মুখে সে গল্প শুনে পক্ষীরাজে চেপে এক রাজকুমার এসে একদিন তাকে নিয়ে যাবে। মেয়ের মনের খবর কিন্তু কেউ রাখে না। একদিন সবাই দেখে

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনলেন এই গানটি। রয়েছি কিছু কথায় কিছু গানের লাইভ ফোনিন অনুষ্ঠানে। শিশুর হাতে প্রযুক্তি থাকুক, কিন্তু সেই প্রযুক্তি যেন শৈশবকে নিয়ন্ত্রণ না করে। সময় শুধু স্ক্রিনের সামনে নয়, জীবনের সঙ্গেও সময় কাটানো দরকার। আসলে প্রযুক্তি আমাদের জীবনের অংশ ঠিকই, কিন্তু তা শৈশবের বিকল্প নয়। মাঠে দৌড়ানো, বন্ধুদের সঙ্গে খেলা, গল্পের বই পড়া, পরিবারের সঙ্গে কথা বলা, এসবও কিন্তু শিশুর বেড়ে ওঠার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলা অত্যন্ত জরুরি। আসলে স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন যে শিক্ষা শুধু বইয়ের বোঝা নয়, শিক্ষা এমন হওয়া উচিত যা শিশুর শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশকে সমানভাবে গুরুত্ব দেয়। কি ভাবছেন শ্রোতা বন্ধুরা, শিশুদের বিকাশের পথে মোবাইল বা স্কুলের ব্যাগ ভর্তি বোঝা যে ব্যাগ, সব কিছু কি এসব কি অন্তরায়? খেলাধুলোরই বা তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এ নিয়ে বলুন 9434076705 এই নম্বরে। রয়েছি কিছু কথায় কিছু গানের এই অনুষ্ঠানে। এবারে শুনে নিন এই গানটি, লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

লোপামুদ্রা মিত্রর কণ্ঠে শুনলেন এই গানটি। রয়েছে কিছু কথায় কিছু গানের এই অনুষ্ঠানে, তবে সময় বলছে আজ এই অনুষ্ঠানকে এখানেই থাকতে। তবে শেষ দিকে একটা কথা না বললেই নয় যে শিশুর হাতে বই যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন একটি বল, একটি ব্যাট আর একটি খোলা মাঠ, কিংবা এমন একটি পরিবেশ যেখানে সে স্বাধীনভাবে খেলতে পারে। কারণ সুস্থ আনন্দময় শৈশবই গড়ে তোলে একটি সুন্দর আগামী ভবিষ্যৎ। কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি। বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্য বিষয় নবম শ্রেণীর ইতিহাস। এ বিষয়ে পাঠদান করবেন ধানাইমালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবজিৎ দে। ছাত্র উপস্থিত থাকবে অন্বেষা রায় এবং অভিজিৎ চন্দ্র রায়।
2: প্রিয় ছাত্রছাত্রী, আমি ধনাইমালি হাইস্কুলের ইতিহাস বিভাগের শিক্ষক দেবজিৎ দে এবং আমার সাথে দুজন ছাত্রছাত্রী এসেছে। একজনের নাম অন্বেষা রায় এবং আরেকজন অভিজিৎ চন্দ্র রায়। তারা সবাই নব

0: নবম শ্রেণীর ছাত্র ছাত্রী, আজকে তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে একটি ক্লাস আমরা করব। শিল্প বিপ্লব বলতে কি বোঝায়, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এই নিয়ে আজকের আমার আলোচনা। আমি প্রথমেই যে বিষয়টি আলোচনা করব যে এই শিল্প বিপ্লব বলতে কি বোঝায়। এই শিল্প বিপ্লবের সাথে শিল্প এবং বিপ্লব দুটো শব্দ যুক্ত আছে। বিপ্লব শব্দের অর্থ হল আমূল পরিবর্তন। এবং আমূল পরিবর্তন বলতে কি বোঝায়, আমরা জানি যে অতীতে যে উৎপাদন ব্যবস্থায় যেটা কুটির শিল্পভিত্তিক হতো এবং বাড়িতে বসে হস্তশিল্পের মাধ্যমে যে কুটির শিল্প গড়ে উঠেছিল, শিল্প বিপ্লবের ফলে সেই উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন পরিলক্ষিত হয়েছিল। এই শিল্প বিপ্লব বলতে কি বোঝায়, এই নিয়েই আজকের আমাদের আলোচনা। আমরা জানি যে অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত হয়েছিল এবং এই অষ্টাদশ শতাব্দীতে বৈজ্ঞানিক প্রযুক্তির আবিষ্কারের ফলে দৈহিক ও কায়িক শ্রমের পরিবর্তে উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটে তাকেই শিল্প বিপ্লব বলা হয়। এবার তোমরা এই বিষয়টা কি বুঝতে পারছো যে আমূল পরিবর্তন ব্যাপারটা কি? আগে যে পরিস্থিতি ছিল শিল্পের ক্ষেত্রে, ছোট ছোট শিল্প যেটা বাড়িতে বসে করা হতো, পরবর্তীকালে বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের ফলে শিল্পের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটল এটাকেই কিন্তু শিল্প বিপ্লব বলা হচ্ছে। অন্বেষার কাছে জিজ্ঞাসা যে শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়েছিল?
1: শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে হয়েছিল।
0: অভিজিৎ একটু বলো তো শিল্প বিপ্লব ব্যাপারটা কি?
2: শিল্প বিপ্লব হলো কোনো ক্ষেত্রে তার আমূল পরিবর্তনকে শিল্প বিপ্লব বলা হয়।
0: আচ্ছা, মোটামুটি ঠিকই আছে যে বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের ফলে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে যে উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছিল, এটাকে আমরা শিল্প বিপ্লব বলছি। এবার এই শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করলেন? ইংরেজ ঐতিহাসিক, আমরা জানি এই শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, বলতে পারবে তোমরা?
1: হ্যাঁ পারবো।
2: অগাস্ট প্ল্যাঙ্কি।
0: তিনি কোন দেশের লোক ছিলেন?
2: ইংল্যান্ডের।
0: ফরাসি সমাজতত্ত্ববিদ, তিনি ফ্রান্সের ছিলেন। যাই হোক, এই সালটা হচ্ছে 1837 খ্রিস্টাব্দে প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছেন। এর পরবর্তীকালে আমরা জানি যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্ক্স, তিনি এই শিল্প বিপ্লব বিষয়টাকে প্রয়োগ করেছিলেন সকলের সামনে, সেটা কবে? 1867 খ্রিস্টাব্দে। এইভাবে দেখো ধীরে ধীরে এই অষ্টাদশ শতাব্দীতে কিন্তু ধীরে ধীরে শিল্প বিপ্লবটাও পরিবর্তন ঘটছে। এবং আমরা জানি যে 1880 দশকে, 1880 থেকে 81 খ্রিস্টাব্দে আর্নল্ড টয়েনবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বক্তৃতার মধ্যে এই শিল্প বিপ্লব বিষয়টি তিনি ভালো করে জনসাধারণের সামনে ব্যাখ্যা করেন। এরপর থেকেই কিন্তু এই শিল্প বিপ্লবটা আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে জনসাধারণের কাছে। এইবার আমাদের এর পরের যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এই শিল্প বিপ্লবটা ইংল্যান্ডে কোন সময় হয়েছিল, কবে থেকে এই শিল্প বিপ্লবের সূত্রপাত হয়েছিল, তোমরা বলতে পারবে?
1: অষ্টাদশ শতক থেকে।
0: এবং অষ্টাদশ শতক থেকে তো ঠিকই, কিন্তু এই শিল্প বিপ্লবের যে টেক অফ, মানে প্রথম পর্যায়টা, সেই সময়টা কোন সময়?
1: 1740 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত।
0: ঠিক, একদম ঠিক। এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে 1780 থেকে কিন্তু আরেকটা পর্যায় চলতে শুরু করেছিল। ঠিক আছে, এইবার আমরা দেখব যে অনেক ঐতিহাসিক, যেমন ঐতিহাসিক হ্যাজেন, ঐতিহাসিক হেজ, এরা বলছেন যে শিল্প বিপ্লবটা বিপ্লব নয়, বিপ্লব না বলে তারা এটাকে বিবর্তন বলার পক্ষপাতী। বিপ্লবের পরিবর্তে বিপ্লব শব্দের অর্থ হচ্ছে কোনো ক্ষেত্রে আকস্মিক বা আমূল পরিবর্তন, আকস্মিক অর্থাৎ হঠাৎ করে হওয়া। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যদি পর্যালোচনা করি, ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে বাড়িতে বসে অনেক কৃষকরা, শ্রমিকরা, তারা ছোট ছোট কুটির শিল্পের মাধ্যমে

0: বিভিন্ন জিনিস উৎপাদন করত, বিভিন্ন বস্ত্র শিল্প তৈরি করত, ঠিক আছে। তারপর ধীরে ধীরে আরো নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার হচ্ছে ছোট ছোট, এবং পরবর্তীকালে যখন বড় বড় শিল্প কারখানা তৈরি হয় অষ্টাদশ শতাব্দীতে, যখন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয়, তার ফলেই কিন্তু শিল্প বিপ্লবীর যে ধারাবাহিকতা গতিশীল লাভ করে, গতিশীলতা লাভ করে। তাই তারা এই শিল্প বিপ্লবকে বিপ্লব না বলে বিবর্তন বলার পক্ষপাতী। তাহলে কোন কোন ঐতিহাসিক বলছেন যে শিল্প বিপ্লব বিপ্লব নয়, এটা একটা বিবর্তন প্রক্রিয়া?
1: হ্যাজেন এবং হেজ।
0: হেজ, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিল্প বিপ্লবের সূচনা বা সূত্রপাত, এই এটাকে আমরা সাধারণভাবে বলি টেক অফ বা উড্ডয়ন কাল। অর্থাৎ এই টেক অফের সূত্রপাতটা কবে হয়েছিল? আমরা জানি, যেহেতু আমরা একটু আগে শুনলাম যে শিল্প বিপ্লব হলো একটি কোম পর্যায়ের, কোম বিবর্তনের ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া, তাহলে এটা তো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা দীর্ঘদিন ধরে প্রক্রিয়ার ফলে সেটা অষ্টাদশ শতাব্দীতে পরিপূর্ণতা লাভ করেছিল, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1760 খ্রিস্টাব্দে এর একটা পর্যায় শুরু হয়। এটা কি বলেছেন 1760 খ্রিস্টাব্দে?
1: 1760 থেকে 1780 অবধি এই সময়টার কথা বলেছিলেন ঐতিহাসিক হফম্যান।
0: হফম্যান, ঠিক আছে। এবং 1760-এর পরে আরেকটা যে পর্যায়, সেই পর্যায়টাও কিন্তু চলতে শুরু করে 1780 থেকে 1795। এটা আমরা দেখতে পাই। তো এইভাবে শিল্প বিপ্লবের কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু চলতে শুরু করেছিল। এবার আমরা এর পরে যেটা দেখতে পাচ্ছি যে ইউরোপ মহাদেশের মধ্যে যে ইংল্যান্ড, এই ইংল্যান্ডেই কিন্তু প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এবং কোন শিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটেছিল অভিজিৎ বলতে পারবে?
2: বস্ত্রশিল্পের ক্ষেত্রে।
0: বস্ত্রশিল্পের ক্ষেত্রে আমরা জানি যে এই কাপড়, এই কাপড়ের যে চাহিদা সেটা কিন্তু সর্বব্যাপী, তাই বস্ত্রশিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লবটা কিন্তু প্রথম শুরু হয়। এবং এই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর্যায়টাও কিন্তু দুটো পর্যায়ে বিভক্ত করে আলোচনা করা যায়। একটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে শুরু হচ্ছে, এবং এই অষ্টাদশ শতাব্দীতে প্রথমে বস্ত্রশিল্পের ক্ষেত্রে এই বিপ্লবটা হলো। তার পরবর্তীকালে ইংল্যান্ডে দেখা যাচ্ছে লোহা, ভারী শিল্প, ইস্পাত, এগুলোর ক্ষেত্রেও কিন্তু বড় বড় কারখানা, ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু তৈরি হতে শুরু করেছিল। এবং পরবর্তী যে পর্যায়, সেটা 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে থেকে দেখা যায়। সেটা অনেক ঐতিহাসিক বলছেন এই দ্বিতীয় পর্যায়টা নাকি 1815 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। আবার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক হফম্যান তিনি কি বলেছেন, তিনি কোন সময়টার কথা বলেছেন দ্বিতীয় পর্যায়ে?
1: তিনি 1840 থেকে 1895 খ্রিস্টাব্দের কথা বলেছেন।
0: হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এই সময়টা কি হয়েছিল? প্রথমে যে বস্ত্রশিল্পের ক্ষেত্রে বিপ্লবটা শুরু হয়, তারপরে কি হচ্ছে, বহু যারা বিত্তবান মানুষ তারা কি করছে, আরো বড় বড় কারখানা তৈরি করছে, সেই কারখানায় পুঁজি বিনিয়োগ করছে, বিনিয়োগ করে তারা ধীরে ধীরে শিল্প সম্ভারী মূলধনী শ্রেণীতে পরিণত হচ্ছে, এবং এরা তাদের মূলধনটাকে আস্তে আস্তে বাড়ানোর জন্য চেষ্টা করছে। তাহলে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে কিন্তু শিল্প বিপ্লবের প্রসার অনেকটাই সুদূর প্রসারী হয়েছিল ইংল্যান্ডে। এবার বলো তো দেখি, আমরা তো দেখলাম যে ইংল্যান্ডে এই শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটেছিল, তাহলে এই শিল্প বিপ্লব সূত্রপাত হওয়ার জন্য কি কি উপাদান ইংল্যান্ডে মজুদ ছিল যার ফলে শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছিল, সেটা তোমরা বলতে পারবে?
2: কাঁচামাল, প্রশস্ত বাজার।
0: হ্যাঁ,
1: মূলধন।
0: মূলধন, ঠিক। তাহলে দেখো যে ইংল্যান্ডে এই শিল্প বিপ্লব হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ তো আমরা খুঁজে পাই। প্রথমেই আমরা দেখেছি যে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের মাধ্যমে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, কিন্তু এই বস্ত্রশিল্পের জন্য কি দরকার, জলবায়ুটা হবে খুব নাতিশীতোষ্ণ, এবং ইংল্যান্ডের জলবায়ুটা ছিল কিন্তু খুব নাতিশীতোষ্ণ। এর ফলে কি হচ্ছে, যেখানে খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়, এবং সেখানে কি হচ্ছে, বস্ত্র তৈরি করার পর সেই বস্ত্রটাকে শুকানো, এই ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছিল। তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ক্ষেত্রে একটা বিশেষ উপাদান হিসেবে কাজ করেছিল। তারপর দেখা যাচ্ছে যে শিল্প বিপ্লব মানে কি, একটা বড় কারখানা বড় ইন্ডাস্ট্রি শুধু তৈরি করলেই হবে না, সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে যে সমস্ত পণ্য উৎপাদন হবে সেগুলো আস্তে আস্তে বিক্রির

0: ব্র্যান্ডে সম্পূর্ণরূপে পরিলক্ষিত হয়েছিল। কারণ আমরা দেখতে পাই যে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তার এশিয়া আফ্রিকা মহাদেশে তার বিরাট বড় উপনিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছিল এবং সেখান থেকে তারা কি সহজে তাদের শিল্পের জন্য যে কাঁচামাল সরবরাহ করতে পারছিল এবং সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেও কিন্তু ইংল্যান্ডের প্রচুর মূলধন হয়েছিল। এবং এই শিল্প উৎপাদিত দ্রব্য, যেই দ্রব্যটা কারখানায় উৎপাদিত হচ্ছে, সেটা বিক্রি তারা কোথায় করবে? উপনিবেশগুলোতে। সেই উপনিবেশগুলোতে, তার ফলে কিন্তু ইংল্যান্ডের অনেক সুবিধা হয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে শিল্পের জন্য যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে উপযুক্ত শ্রমিক। আমরা জানি যে ১৬০০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে কি হয়েছিল, যে তাদের যে কৃষি জমি পশুচারণের জন্য, পশুদের চলাচলের জন্য সেখানে প্রচুর জমি পশুচারণ জমিতে পরিণত হয় এবং বহু কৃষককে তার জমি ছেড়ে দিতে হয় পশুদের চলাচলের জন্য। এর ফলে কি হয়েছিল যে বহু কৃষকরা তাদের জমি হারায় এবং জমি হারার পর তারা কোথায় যায়? বেকার হয়ে পড়ে, তারা কলকারখানায় শ্রমিকের কাজে নিযুক্ত হয়, সুলভ শ্রমিক। কারণ সেই সময় থেকে কিন্তু তাদের অনেক সময় ধরে কাজ করতে হতো। এবং আমরা দেখতে পাই যে ১৬৪০ খ্রিস্টাব্দে, তোমরা জানো যে ইংল্যান্ডে কিন্তু রাজতান্ত্রিক শাসন ছিল এবং ইংল্যান্ডেও গৃহযুদ্ধ হয়েছিল, এবং ১৬৪০ খ্রিস্টাব্দে যখন ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয় তখন ইংল্যান্ডের যে মধ্যবিত্ত বুর্জোয়া সম্প্রদায়, তাদের প্রভাব ক্ষমতা বাড়তে থাকে এবং তারা কি করে, তাদের যে মুনাফার পাহাড়টাকে আরও বিপুল পরিমাণে বাড়ানোর জন্য তাদের সরকারকে শিল্প গঠনের জন্য চাপ সৃষ্টি করে, এটা আমরা জানি। এবং এর ফলে কি হচ্ছে যে এই শিল্প কারখানা গড়ে তুলতে অনেকটা সহজ হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে কিন্তু এই সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে অনেক বৈজ্ঞানিক প্রযুক্তিগত আবিষ্কার ঘটেছিল। তোমরা সেই বৈজ্ঞানিক প্রযুক্তিগত আবিষ্কার কি কি হয়েছিল তোমরা বলতে পারবে, যেগুলো শিল্প বিপ্লব সংক্রান্ত?
1: একটা উদাহরণ, যেমন জনকে এক উন্নত কাপড় বোনার যন্ত্র তৈরি করেছিল।
0: নামটা কি তার?
1: হ্যাঁ,
0: উড়ন্ত মাকু। ঠিক আচ্ছা, দেখো যে আমরা জানি যে বাড়িতে বসে যে কাপড় বোনা হয়, যেমন তাঁতিরা বাড়িতে বসে কাপড় বোনে, সেখানে কি একসাথে কিন্তু অনেকগুলো করা সম্ভব হয় না। একটা শাড়ি তৈরি করতে অনেকটা সময় লাগে, অনেকদিন সময় লাগে, তাদের সেই কাপড়গুলো হয় কিন্তু অনেক মোটা। তাই ইংল্যান্ডে কিন্তু সেই সময় এই কাপড় বোনার জন্য নানা রকম যন্ত্র আবিষ্কৃত হয়েছিল, যেমন জনকের উড়ন্ত মাকু, তারপরে ক্রম্পটনের মিউল, স্পিনিং মিউল, এবং হারগ্রিভসের স্পিনিং জেনি। এরকম এই বস্ত্রশিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছিল। এরপর দেখো যে সেই সময় যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু রেলপথের সম্প্রসারণ হয়েছিল, যেমন জেমস ওয়াট, আমরা জানি বাষ্পীয় ইঞ্জিন, পরবর্তীকালে স্টিভেনসন বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কৃত করলো। এর ফলে কি হলো যে শিল্পজাত দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হামফ্রে ডেভি, তিনি কি করলেন, তিনি সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি আবিষ্কার করলেন, এবং ম্যাকাডম পিচ রাস্তা তৈরির কৌশল, আজকে যে পাকা রাস্তা আমরা দেখতে পাচ্ছি সেই পাকা রাস্তা তৈরির কৌশল কিন্তু ম্যাকাডম আবিষ্কার করেছিলেন। এইভাবে দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি সেই সময় প্রচুর পরিমাণে আবিষ্কৃত হয়েছিল। এই বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে শিল্প বিপ্লবের গতি অনেকটাই ত্বরান্বিত হয়েছিল, বুঝতে পারছো তো? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ঐতিহাসিক হবসন তারা বলছেন এই যে শিল্প বিপ্লবটা ঘটছে, তারা এই যে ভৌগোলিক অবস্থান, যে সমস্ত কারণগুলোর কথা তোমাদের সামনে আলোচনা করা হলো, সেই কারণগুলোকে প্রধান কারণ হিসেবে মানতে রাজি নন। তারা বলছেন যে ইংল্যান্ডে কিন্তু ষোড়শ শতকেও এই সমস্ত ভৌগোলিক অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এগুলো কিন্তু সব কিছুই ছিল, কিন্তু অষ্টাদশ শতকের আগেও তো এগুলো ছিল, তাই তো? কিন্তু অষ্টাদশ শতাব্দীতেই কেন শিল্প বিপ্লব ঘটল? তারা এর কারণ প্রসঙ্গে বলছেন যে আমরা জানি যে অষ্টাদশ শতাব্দী থেকেই কিন্তু ইংল্যান্ড এশিয়া আফ্রিকা মহাদেশে তার আস্তে আস্তে উপনিবেশ বিস্তার করতে শুরু করেছিল। এই যে উপনিবেশ, সেই উপনিবেশ বিস্তার করলে কী লাভ হয়? সেখানে যখন তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে, যেমন এই উপনিবেশগুলোর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে 1757 খ্রিস্টাব্দে কি হয়েছিল, বলতে পারবে?

0: পলাশির যুদ্ধের নাম শুনেছো? এই পলাশির যুদ্ধের মাধ্যমে ধীরে ধীরে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা হয়। অর্থাৎ ধীরে ধীরে সারা ভারতবর্ষে 1858 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী রূপে পরিণত হয় এবং ব্রিটিশ পার্লামেন্টের হাতে ক্ষমতা যায়। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এত বড় দেশ ব্রিটেনের উপনিবেশ হয়ে যাচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, আরও অনেক দেশ, আফ্রিকা মহাদেশের অনেক দেশে কিন্তু ব্রিটেনের উপনিবেশ হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। এবং এই উপনিবেশগুলো থেকে ইংল্যান্ড খুব সহজেই তাদের কাঁচামাল সরবরাহ করতে পেরেছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে মূলধন তারা সরবরাহ করতে পেরেছিল। এই মূলধনটা তারা কী করছে, তাদের নিজেদের দেশে শিল্প কারখানায় বিনিয়োগ করতে থাকে। এবং এই শিল্প কারখানায় বিনিয়োগ করার পর বড় বড় ইন্ডাস্ট্রি কারখানা তৈরি হলো এবং কারখানায় যে উৎপাদিত পণ্য সেটা কোথায় করবে, সেটা বিক্রির জন্যও কিন্তু বাজার তৈরি হয়েছিল এই তাদের উপনিবেশগুলোতে। তাই হবসন বলেছেন যে এই শিল্প বিপ্লবের জন্য যে প্রধান ক্রাইটেরিয়া সেটা হচ্ছে উপনিবেশ। সেই উপনিবেশের সংখ্যা ইংল্যান্ডের হাতে ছিল কিন্তু সব থেকে বেশি, তাই ইংল্যান্ডে এই শিল্প বিপ্লবটা প্রথমে হয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো ইউরোপ মহাদেশের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটছে এবং ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। তোমরা ইউরোপ মহাদেশের কয়েকটি দেশের নাম বলো তো দেখি।
1: জার্মানি,
0: হ্যাঁ, আর
1: বেলজিয়াম,
0: হ্যাঁ,
2: রাশিয়া,
0: রাশিয়া, তারপরে ফ্রান্স, তাই তো? আমরা দেখো যে ফ্রান্সে শিল্প বিপ্লবটা কবে হলো বলতে পারবে? ফ্রান্সে নেপোলিয়নের নাম শুনেছো?
1: হ্যাঁ
0: হ্যাঁ, আমরা জানি যে নেপোলিয়নের যে পতন, নেপোলিয়নের পতন হয়েছিল কবে, 1815 এবং 1821 খ্রিস্টাব্দে নেপোলিয়ন মারা যান। এবং নেপোলিয়ন যখন সিংহাসনে ছিলেন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত, তখন কিন্তু নেপোলিয়ন যুদ্ধ বিগ্রহতে বিশেষ পরিমাণে ব্যস্ত ছিলেন, তাই কিন্তু এই ফ্রান্সে সেই সময় শিল্প বিপ্লব সেভাবে গড়ে ওঠেনি। কিন্তু 1830 খ্রিস্টাব্দে যখন ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল, জুলাই বিপ্লবের কথা শুনেছো তোমরা? এগুলো তো আমাদের আগে হয়েছে। এবং জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের যে নতুন শাসক হয়েছিলেন তার নাম হচ্ছে লিওপোল্ড, এবং তিনি এই শিল্পায়নের দিকে কিন্তু বিশেষ মনোনিবেশ করেছিলেন। এবং এর পাশাপাশি আমরা জানি যে সেই সময় ফ্রান্সে কিন্তু রেলপথেরও কিন্তু বিস্তার ঘটেছিল এবং এই রেলপথ কিন্তু শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে একটা সব থেকে বড় অনুঘটক হিসেবে কাজ করে, কারণ এক জায়গা থেকে মাল অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় মাধ্যম থাকে রেলপথ। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ফ্রান্সে কিন্তু শিল্প বিপ্লব ঘটল 1830 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে জার্মানি, জার্মানিতে আমরা জানি যে বিসমার্কের নাম শুনেছো তোমরা?
1: হ্যাঁ শুনেছি।
0: যাকে কূটনীতির জাদুঘর বলা হয়। এবং বিসমার্ক কী করেছিলেন, যে সমগ্র জার্মানির ইউনিফিকেশন করেছিলেন 1870 থেকে 1871 খ্রিস্টাব্দে। এবং তার আগে কিন্তু জার্মানি বলে কোনো দেশ ছিল না, ছোট ছোট 300টি রাজ্যে বিভক্ত ছিল, প্রাশিয়া, ব্যাভেরিয়া সহ অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এবং বিসমার্ক কী করেছিলেন, কূটনীতির মাধ্যমে, তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করলো এবং 1870 থেকে 71 খ্রিস্টাব্দের পর থেকে জার্মানিতে কিন্তু শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, ঠিক আছে? এবং এর পরে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া, রাশিয়াতেও কিন্তু, যে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার অবসান ঘটালেন এবং এর পরবর্তীকালে রাশিয়ায় কিন্তু এই শিল্প বিপ্লব আস্তে আস্তে শুরু হলো। তাহলে দেখা যাচ্ছে যে ইউরোপ মহাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু শিল্প বিপ্লব ধীরে ধীরে ধীরে ধীরে প্রসার ঘটতে শুরু করেছে। প্রথমে ইংল্যান্ডের মধ্য দিয়ে কিন্তু ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব প্রসার লাভ করেছিল। এইবার দেখো, এই যে শিল্প বিপ্লব হলো, এর ফলস্বরূপ কী কী ঘটনা ঘটেছিল ইউরোপ মহাদেশে তোমরা বলতে পারবে? আচ্ছা, তোমরা জানো যে একটু আগে আমরা উপনিবেশ বললাম। দেখো, যখন ইউরোপ মহাদেশে প্রত্যেকটি দেশে ধীরে ধীরে শিল্প বিপ্লব ঘটে যাচ্ছে এবং একটা কারখানায় যখন বিপুল পরিমাণে পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যগুলো কী করতে হবে, বিক্রি করতে হবে। বিক্রি করলে কী হবে, লাভ হবে, তাই তো? এবং সেই লাভ থেকে কী আসবে, মুনাফা। এবং সেই মুনাফা থেকে আস্তে আস্তে আবার ব্যবসায় লাগালে সেখান থেকেও আবার প্রচুর মুনাফা আসবে। তাই

0: এই শিল্প বিপ্লবের ফলস্বরূপ ইউরোপের প্রত্যেকটি দেশ দেখল তাদের শিল্পজাত পণ্যকে বিক্রি করতে হবে। কোথায় বিক্রি করতে হবে? এশিয়া ও আফ্রিকা মহাদেশে তারা আস্তে আস্তে কিন্তু কি করল, উপনিবেশ দখল করবার দিকে মনোনিবেশ করেছিল। ঠিক আছে, আমরা জানি যে এই ভারতবর্ষ কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্গত, ঠিক আছে, এবং আফ্রিকা মহাদেশকে বলা হচ্ছে কিন্তু অন্ধকারচ্ছন্ন মহাদেশ। এই আফ্রিকা মহাদেশেও কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম প্রত্যেকটি দেশ কিন্তু নিজেদের মধ্যে এই উপনিবেশ দখল করার নেশায় মেতে গেল। কেন? তাদের মূল লক্ষ্য ছিল সেই উপনিবেশে তাদের শিল্পজাত পণ্য বিক্রি করবে এবং শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করবে এবং সেখান থেকে প্রচুর মূলধন তারা আহরণ করবে। এইভাবে দেখা যাচ্ছে এই শিল্প বিপ্লবকে কেন্দ্র করেই কিন্তু ইউরোপীয় রাজনীতির একটা মোড় ঘুরে গেল। এবং পরবর্তীকালে আমরা জানি যে 1870 থেকে 1914 এই সময়টা তোমরা শুনেছ, 1914-তে কী হয়েছিল বলতো? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক আছে। এবং এই সময়টা 1870 থেকে 1914 খ্রিস্টাব্দে ইউরোপের প্রত্যেকটি দেশ নিজেদের মধ্যে উপনিবেশ দখল করবার জন্য দলাদলি লড়াই শুরু করে দিয়েছিল, ঠিক আছে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু ধীরে ধীরে গোটা ইউরোপ মহাদেশ দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় এবং অস্ট্রিয়া, জার্মানি, ইতালি একটা পক্ষতে থাকে, অপরদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। এইভাবে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়, ঠিক আছে। তারপরে দেখো, এই যে শিল্প বিপ্লব ঘটল, শিল্প বিপ্লব ঘটার ফলেও কিন্তু সমাজের যে শ্রেণী বৈষম্য তৈরি হয়েছিল, ঠিক আছে, কীরকম শ্রেণী বৈষম্য তোমরা বলো তো, কটি শ্রেণী হয়েছিল সমাজে?
1: তিনটি শ্রেণী।
0: আচ্ছা দেখো, এই যে শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লবের ফলে সমাজের যে শ্রেণী বৈষম্যের ক্ষেত্রেও কিন্তু একটা চেঞ্জ আসছে। কেমন আসছে? দেখো যে সমাজে এক শ্রেণীর মানুষ প্রচুর পরিমাণে অর্থ কী করছে? বিনিয়োগ করছে, ঠিক আছে। অর্থ বিনিয়োগ করে আস্তে আস্তে তারা শিল্প কারখানা গড়ে তুলছে, তাই তো? আচ্ছা, এখানে তাদের পুঁজি লাগছে এবং তারা কি চাইবে? তাদের পুঁজি থেকে লাভ নিতে চাইবে। এর জন্য কিন্তু এই যে এই শ্রেণীর লোকেরা লাভ কাদের কাছ থেকে করবে? সেখানে যারা কাজ করতো, যারা শ্রমিক শ্রেণী কাজ করতো, তাদের কিন্তু 12-13-14 ঘন্টা কাজ করতে হতো, ঠিক আছে। তাদের মজুরিও কিন্তু ছিল খুব কম, এবং মজুরি খুব কম থাকার ফলে তাদের যে সমাজের তাদের পরিবার পরিজন সব কিছুকে কি ঠিকঠাকভাবে পালন করতে পারবে?
2: না।
0: তাহলে তাদের জীবনটা কি হবে, কষ্টের না আনন্দের হবে?
1: কষ্টের।
0: কষ্টের। তাহলে সমাজের যে শ্রমিক শ্রেণী, তাদের অবস্থা কিন্তু ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল, ঠিক আছে। এবং তাদেরকে যে শিল্প মালিক শ্রেণী কী করতো বলতো, যে শিল্প কারখানার পাশে তাদের ছোট ছোট ঝুপড়ি ঘরে তাদের থাকবার ব্যবস্থা করতো, বুঝতে পেরেছ? এবং এই ছোট ছোট ঘরে তার স্যাঁতস্যাঁতে ঘর, সেখানে ভালোভাবে আলো বাতাস ঢোকে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তাদের মধ্যে তাদের জীবন যাপন করতে হতো, ঠিক আছে। আর অপরদিকে মালিক শ্রেণী কী করতো, এই শ্রমিক শ্রেণীকে শোষণ করে প্রচুর পরিমাণে মুনাফার পাহাড় গড়ে তুলেছিল। তাহলে এই শিল্প বিপ্লবের ফলে সমাজের এই দুটি শ্রেণী বৈষম্য কিন্তু দেখা যাচ্ছে। ধীরে ধীরে মালিক শ্রেণী আস্তে আস্তে এত ধনশালী শ্রেণীতে পরিণত হচ্ছে, তারা আরও বড় বড় কারখানায় বিনিয়োগ করছে। অপরদিকে কিন্তু শ্রমিক শ্রেণী কিন্তু ধীরে ধীরে শোষিত হতে হতে হতে হতে তাদের অবস্থা কিন্তু আরও খারাপ হতে শুরু করছিল। এই পরিস্থিতিতেই কিন্তু শ্রমিকরা কি দীর্ঘদিন চুপ করে থাকবে?
1: না।
0: তাহলে শ্রমিকদের মধ্যেও কিন্তু একটা আন্দোলন শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে লেনিন একটা বই লিখেছেন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, ঠিক আছে। সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। এই পুঁজিকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত বড় বড় যারা পুঁজিপতি শ্রেণী, তারা কি করলো, তাদের সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ করতে শুরু করলো। অপরদিকে সমাজের যে শ্রমিক শ্রেণী, তাদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হতে শুরু করেছিল, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু গোটা সমাজ ব্যবস্থায় শিল্প বিপ্লবকে কেন্দ্র করে কিন্তু একটা বিরাটভাবে চেঞ্জ আসতে শুরু করে।

0: করেছিল, ঠিক আছে? তোমরা আজকে আলোচনাটা পুরোপুরি ভালোভাবে শুনেছো তো?
1: হ্যাঁ।
0: যে শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি, শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল, কিভাবে ইউরোপের যে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু এই শিল্প বিপ্লবের পট পরিবর্তন হলো, এবং পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও কিন্তু শিল্প বিপ্লবের একটা বিরাট বড় অবদান কিন্তু রয়েছে, এবং শিল্প বিপ্লবের ফলেই কিন্তু এই উপনিবেশবাদ, কলোনি তৈরি, এই জিনিসগুলোও কিন্তু আমরা লক্ষ্য করলাম। আজকের ক্লাসটা তোমরা সমস্তটা ভালো করে শুনেছো?
1: হ্যাঁ।
0: তোমাদের মধ্যে থেকে কোনো প্রশ্ন আছে কি?
1: না, পুরোটা পরিষ্কার।
0: পুরোটা পরিষ্কার, ঠিক আছে। তাহলে তোমরা এই সকল ছাত্রছাত্রীদের, নবম শ্রেণীর ছাত্রছাত্রী সকলকে আমার প্রীতি ভালোবাসা জানাই। তোমরা ভালো করে পড়াশোনা করবে, আগামী দিনে আবার যদি কখনো সুযোগ হয় তোমাদের সাথে আমরা আলোচনা করব।
2: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের পাঠ্য বিষয় ছিল নবম শ্রেণীর ইতিহাস। এ বিষয়ে পাঠদান করলেন ধানাইমালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবজিৎ দে। ছাত্র উপস্থিত ছিল অন্বেষা রায় এবং অভিজিৎ চন্দ্র রায়। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি শ্রোতাদের প্রতিদিনের প্রতীক্ষিত অনুষ্ঠান কথায় সুরে। রয়েছি আষাঢ় মাসের একদম শেষের দিকে, আর উত্তরবঙ্গে আষাঢ়ের এক আলাদা রূপ রয়েছে। তিস্তা, তোর্ষা, মহানন্দা কিংবা জলঢাকার জলও বাড়তে শুরু করেছে। চা বাগান ধুয়ে মুছে সবুজ হয়ে উঠেছে। পাহাড়ের গায়ে মেঘের খেলা আর সমতলে ধানের চারা রোপণের ব্যস্ততা। আবার কখনো অতিবৃষ্টির কারণে উদ্বেগও রয়েছে আমাদের মনে। এই আষাঢ় মাসে আমাদের জীবনের মতোই চলছে প্রকৃতিতে এক চিরন্তন পরিবর্তন। তবে আষাঢ় মাস নিয়ে কথা সুরের অনুষ্ঠানে কথা তো চলতেই থাকবে। এই অনুষ্ঠানে রয়েছে হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। প্রথমে শুনে নিন শান্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে এই গানটি।

শুনলেন ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে শান্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। এবারের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবির নাম দাদার কীর্তি।

কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটি সিস্টার ছবি থেকে, সবিতা চৌধুরী ও সহশিল্পীদের কণ্ঠে।

0: শুনছেন কথায় সুরে।
1: উপভোক্তাও তক পৌঁছনে কাজ সুলভ ও সস্তা মাধ্যম আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্র সে কিজিয়ে আপনে উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আপ ঘর দফতর ইয়া দোকান পর বেঠে বেঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন।

0: ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার প্ল্যাটফর্মে সরাসরি ইবুক ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই ট্রাফিক আপডেট। আজ বুধবার 15 জুলাই 2026 তারিখ শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, শহরের প্রধান প্রধান সড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যাতায়াতে অতিরিক্ত সময় লাগতে পারে। সকল যানবাহন চালককে নিরাপদে গাড়ি চালানো, ধৈর্য বজায় রাখা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, এই মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় সড়ক মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরগতিতে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। NH10 শালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলমান রয়েছে, গতি কমিয়ে গাড়ি চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোবা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করুন। এক অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো যাচ্ছে যে টিকিয়াপাড়াহাট জলপাই মোড় পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। শালবাড়িহাট থেকে শালবাড়ি পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। নতুনহাট থেকে উত্তরকন্যা পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে। এক গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো যাচ্ছে যে বাগডোকরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে অনুগ্রহ করে সেবক মোড়, সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে খাপরাইল রোড ব্যবহার করার জন্য। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে দার্জিলিং মোড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া

হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট, কাওয়াখালি ও খাপরাইল রোড রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন তাদের দার্জিলিং মোড় ব্যবহার করার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস তার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাসারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুনলেন ট্রাফিক আপডেট। এখন কথায় সুরে অনুষ্ঠানে ঢাই আকসার প্রেমকে ছবির এই গানটি শুনুন অনুরাধা পড়োয়াল, বাবুল সুপ্রিয় ও সহশিল্পীদের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিমের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় জারি হওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দুই একটি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে দিলসে ছবি থেকে।

কথাসুর অনুষ্ঠানের সর্বশেষ গানটি কামাল খান, কুমার শানু, আলকা ইয়াগনিক ও সহশিল্পীদের কণ্ঠে কাহি প্যার না হো যায় ছবি থেকে।

0: এই গানটির সঙ্গে শেষ হল আজকের কথায় সুরে আকাশবাণী শিলিগুড়ি। মহিলা মজলিশ একটু পরেই।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: অল্লফাদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। আজ আমাদের আসরে থাকছে একটি বিশেষ অনুষ্ঠান। পৃথক পৃথক সময়ে আলাদা করে এঁদের নিয়ে অনেক অনুষ্ঠানই হয়ে থাকে মহিলা মজলিশের আসরে, কিন্তু আজ বাংলার পাঁচ রত্নকে নিয়ে রয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান পঞ্চকবির পাঞ্চজন্য। বাংলা সাহিত্যের আকাশে কিছু নাম চিরকাল দীপ্তিমান। এদের কেউ শুধুই কবি নন, কেউ সঙ্গীত স্রষ্টা, কেউ আবার সময়কে ছুঁয়ে যাওয়া এক অনন্য কণ্ঠ। আজ আমরা কথা বলবো বাংলা গানের সেই পঞ্চরত্নদের নিয়ে যারা শুধু গান লেখেননি, তারা গানের ভেতর দিয়ে এক একটা সময়কে কথা বলিয়েছেন। তারা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেন, এরা সকলে মিলে গড়ে তুলেছেন বাংলার পঞ্চকবির এক গৌরবময় ইতিহাস। চলুন শুরু করি তাদের সুর ও কথার যাত্রা আমাদের বিশেষ অনুষ্ঠান পঞ্চকবির পাঞ্চ। বাংলা গানের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ, তার গান যেন

জীবনের প্রতিটি অনুভূতির প্রতিচ্ছবি, ভালোবাসা, বেদনা, প্রকৃতি, ভক্তি সবই মিশে আছে তাঁর সুরে। 2000-এর বেশি গান রচনা করেছেন তিনি, যা আমাদের জীবনের সঙ্গে আজ ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। তিনি শুধু বাংলা নন, বিশ্ব সঙ্গীতের গর্ব। তাঁর গানে প্রেম আছে, প্রকৃতি আছে, ঈশ্বর আর মানবতার এক অপূর্ব সংলাপ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত আমাদের অন্তরের অনুভবকে ছুঁয়ে যায় প্রতিদিন।

বিদ্রোহ ও প্রেমের সমান স্রষ্টা কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল বাংলা গানে এক নতুন দিশা এনেছিলেন।

0: তার গানগুলিতে ধর্মীয় অসাম্প্রদায়িকতা, মানবতা ও চেতনার ঝড় উঠে আসে। সময় ১৯২৩ সাল। নজরুল ইসলাম তখন ব্রিটিশ বিরোধী লেখালেখির জন্য গ্রেপ্তার হয়ে কারাবন্দী। অভিযোগ ছিল ব্রিটিশ রাজবিরোধী ও রাষ্ট্রদ্রোহী লেখা, বিশেষত তার বিখ্যাত প্রবন্ধ আনন্দময়ীর আগমনে, যা ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নজরুল বন্দী অবস্থায়ও ব্রিটিশ শাসকের সঙ্গে আপোষ করেননি। তিনি জেলখানায় অনশন করেন ৩৯ দিন এবং বারবার চিঠি লেখেন, কবিতা লেখেন, গানের সুর রচনা করেন। এমনকি কারাগারে বসেই তিনি রচনা করেন কালজয়ী সেই গান ও কবিতা। বিদ্রোহী কবিতা তার মধ্যে অন্যতম। নজরুল বলেন, আমি রাজদণ্ড মাথায় নিয়ে কবিতা লিখব, গান গাইব, এই জেলখানা আমার গান থামাতে পারবে না।
1: বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদার আস নারস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উৎশৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম।

0: শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির।
1: দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায় ছিলেন জাতীয়তাবাদী চেতনার অন্যতম পুরোধা। তার গানগুলিতে দেশপ্রেম, ঐতিহ্য আর ইতিহাসের অনুরণন পাওয়া যায়। নাটক ও সঙ্গীত তার সৃষ্টিকে বিশালতা দিয়েছিল। দ্বিজেন্দ্রলাল রায় ইংল্যান্ডে সরকারি বৃত্তিতে কৃষিশাস্ত্র পড়তে গিয়েছিলেন 1884 সালে। ব্রিটিশ সরকারের অনেকেই তখন আশা করেছিল এই শিক্ষিত বাঙালি যুবক ফিরে এসে হয়তো পুরোপুরি পাশ্চাত্য জীবনধারায় প্রভাবিত হয়ে পড়বে, কিন্তু ঘটেছিল তার ঠিক উল্টো। তিনি ভারতীয় রাগ সঙ্গীতের কাঠামোয় পাশ্চাত্য সঙ্গীতের চালের সমন্বয়ে উদার ও তেজস্বী সুরে দেশাত্মবোধক গান রচনা করেন এবং তা বাংলা গানে এক অভিনব ধারার সূচনা করে। তাঁর গানে রয়েছে সুরের সাবলীলতা। একটি নির্দিষ্ট রাগকে অবলম্বন করেও রাগের সরাসরি প্রভাবকে ছাপিয়ে কথা ও সুরের অপূর্ব সমন্বয়ে সঙ্গীতে ভাব ফুটিয়ে তোলা রবীন্দ্রনাথের পরে একমাত্র দ্বিজেন্দ্রলালেরই পক্ষে সম্ভব হয়েছে। তাঁর ধনধান্য পুষ্পভরা গানটিতে কেদার রাগের কাঠামোয় অন্তর উজাড় করা দেশাত্মবোধক কথাগুলি সাজানো হয়েছে। এখানে "সে যে আমার জন্মভূমি" এই পঙ্ক্তিটিতেও ইংরেজি গানের ঢঙে তিন রকম সুরের উত্থান পতনের গতিতে সুর রচনা দ্বিজেন্দ্রলালের এক অসামান্য সৃষ্টি, যা আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে।

অতুলপ্রসাদ সেন বাংলা গানের জগতে ভক্তিগীতি, প্রেমগীতি ও দেশাত্মবোধক গানকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। সুরে স্নিগ্ধতা আর কথায় গভীরতা তাঁর গানকে চিরকালীন করে তোলে। উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রবীন্দ্র প্রতিভার প্রভাব বলয়ের মধ্যে বিচরণ করেও যারা বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষত্ব প্রকাশ করতে সক্ষম হন, অতুলপ্রসাদ ছিলেন তাঁদের অন্যতম। সমকালীন গীতিকারদের তুলনায় অতুলপ্রসাদের সঙ্গীত সংখ্যা সীমিত হলেও তাঁর অনেক গানে সাংগীতিক মৌলিকত্ব পরিলক্ষিত হয়, আর সেই কারণেই তিনি বাংলা সঙ্গীত জগতে এক স্বতন্ত্র আসন লাভ করেন। তাঁর গানগুলি অতুলপ্রসাদের গান নামে প্রতিষ্ঠা পায়। ১৯০২ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত অতুলপ্রসাদ আইন ব্যবসা উপলক্ষে লখনৌতে অতিবাহিত করেন। সে সময়ে তার বাংলোতে প্রায় সন্ধ্যাই গানের আসর বসত। সেই আসরে গান শোনাতে আসতেন আহমদ খলিফ খাঁ, বরকত আলী খাঁ এবং আব্দুল করিমের মতো বিখ্যাত ওস্তাদগণ। ভালো সঙ্গীতের আসর পেলে তিনি আদালত ও মক্কেলের কথা ভুলে যেতেন। অতুলপ্রসাদ অধিকাংশ গান লখনৌতেই রচনা করেন। তাঁর গানের সংখ্যা মাত্র ২০৬ এবং সেসবের মধ্যে মাত্র ৫০ থেকে ৬০খানা গান গীত হয়। বাংলা সঙ্গীতে অতুলপ্রসাদই প্রথম ঠুংরির চাল সংযোজন করেন। এছাড়া রাগ প্রধান ঢঙে বাংলা গান রচনা তাঁর থেকেই শুরু হয়। উল্লেখ্য যে বাংলায় ঠুংরি গীত ধারার প্রথম প্রচলন করেন লখনৌয়ের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নবাব ওয়াজেদ আলী খাঁ। অতুলপ্রসাদের বিশেষত্ব এই যে তিনি বাংলা গানের সুর তালের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই হিন্দুস্তানি রীতির প্রয়োগ করতে পেরেছিলেন। জীবনের প্রায় অর্ধেক সময় তিনি উত্তর ভারতে কাটান, সেজন্য ওখানকার সাংগীতিক পরিমণ্ডলের সঙ্গে মিশে গিয়ে তিনি হিন্দুস্তানি গীতি পদ্ধতিকে রপ্ত করতে সমর্থ হন। তাই বাংলা গানে হিন্দুস্তানি ঢঙের মিশ্রণ ঘটানো তাঁর পক্ষে সহজ হয়েছিল। অতুলপ্রসাদের এই প্রয়াস বাংলা গানে একদিকে যেমন নতুনত্ব এনেছে, অন্যদিকে তেমনি পরীক্ষা নিরীক্ষার পথ উন্মুক্ত করে বাংলা গানের জগতে এক বন্ধনমুক্ত শৈল্পিক আবহ নির্মাণে সক্ষম হয়েছে।

রজনীকান্ত সেন, যার গান শুনলে মনের ভিতর ভক্তি আর শান্তির স্রোত বয়ে যায়। ভক্তি কবিতার ধারায় তিনি ছিলেন এক বিশিষ্ট নাম। তাঁর রচনায় ভগবানের প্রতি এক গভীর নিবেদন ধ্বনিত হয়। স্বদেশী আন্দোলনে তাঁর গান ছিল অসীম প্রেরণার একটি উৎসস্থল। 7 আগস্ট 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতার টাউন হলে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিলাতি পণ্য বর্জন এবং স্বদেশী পণ্য গ্রহণের সিদ্ধান্ত নেন বাংলার প্রখ্যাত নেতৃবর্গ। ভারতের সাধারণ জনগণ, বিশেষত আহমেদাবাদ এবং বম্বের অধিবাসীগণ ভারতে তৈরি বস্ত্র ব্যবহার করতে শুরু করেন। কিন্তু এই কাপড়গুলির গুণগত মান বিলাতে তৈরি কাপড়ের তুলনায় তেমন মসৃণ ও ভালো ছিল না। এর ফলে কিছু সংখ্যক ভারতবাসী খুশি হতে পারেননি। এই কিছু সংখ্যক ভারতীয়দের ঘিরে রজনীকান্ত রচনা করেন তার বিখ্যাত দেশাত্মবোধক ও অবিস্মরণীয় গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। এই একটি গান রচনার ফলে রাজশাহীর পল্লী কবি রজনীকান্ত সমগ্র বঙ্গের জাতীয় কবি কান্ত কবি রজনীকান্ত হয়ে উঠলেন ও জনসমক্ষে ব্যাপক পরিচিতি লাভ করলেন। প্রায়শই তার গানগুলিকে কান্তগীতি নামে অভিহিত করা হতো। এই গানটি রচনার ফলে পুরো বাংলায় অদ্ভুত গণ আন্দোলন ও নবজাগরণের পরিবেশ সৃষ্টি করে। গানের কথা, সুর ও মাহাত্ম্য বিপুল জনপ্রিয়তা অর্জন করায় রজনীকান্ত ভীষণ খুশি হয়েছিলেন। স্বদেশী আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিবর্গও গানটিকে উপজীব্য করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অগ্রসর হতে থাকেন। ভারতীয় বিপ্লবী নেতারাও পরবর্তী বছরগুলিতে বেশ সোৎসাহে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এই গানটিকে ঘিরে। পরবর্তীকালে তিনি প্রায় একই ঘরানার আরও একটি জনপ্রিয় গান রচনা করেন, আমরা নেহাত গরিব আমরা নেহাত ছোট, তবু আছি 7 কোটি ভাই জেগে ওঠো।

শ্রোতা বন্ধুরা, পাঁচটি সুরেলা নাম, পাঁচটি কবির গান আমাদের নিয়ে গেল যেন এক গভীর অনুভবের ভ্রমণে। এই গানগুলি শুধু কালের গান নয়, আত্মার গান। আজকের মতো এখানেই আমাদের আসর শেষ করছি। আশা করি অনুষ্ঠান সকলের ভালো লেগেছে। আবার ফিরে আসব অন্যদিন অন্য পর্বে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি এই চুক্তিকে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপলক্ষে আজ বিকেলে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। ওড়িশার পুরীতে আগামীকাল রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে, স্পেন ইতিমধ্যেই ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হল। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধে পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইল ফলক বলেও বর্ণনা করেছেন তিনি। এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে বলেও রাজেশ আগরওয়াল উল্লেখ করেন। শিল্প সংস্থাগুলি ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির ইতিহাসে এক মাইল ফলক হিসেবে অভিহিত করেছে। ফিকির মহাসচিব আনন্দ স্বরূপ বলেছেন, এর ফলে আন্তর্জাতিক শৃঙ্খলে ভারতের অংশগ্রহণের

0: পথ আরো প্রশস্ত হলো।
1: This agreement would open up new opportunities for the Indian industry in both goods and services. The cooperation in innovation, technology and talent mobility will enhance Indian industry's competitiveness. The agreement is a major landmark in India's FTA journey and will go a long way in promoting India's participation in global value chains and encouraging innovation-led growth in both the countries, India and the United Kingdom.
0: ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তিনি। অ্যাসোচ্যামের সভাপতি নির্মল কুমার মিন্দাও বলেছেন, এই চুক্তি ভারতের পক্ষে এক ঐতিহাসিক মাইল ফলক। বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহিত সিংলা বলেছেন, ঐতিহাসিক এই চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভারত বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে, যার কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া এবং আন্তর্জাতিক বিবাদ নিরসনে নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা গ্রহণ না করা। রাষ্ট্রসংঘে ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক ব্যবস্থাপনার শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিরাপত্তা পরিষদ চলতি সংঘাত ও বিবাদ নিরসনে কার্যকরভাবে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, 80 বছরের পুরনো রাষ্ট্রসংঘের বিভিন্ন শর্ত বর্তমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট নয়। নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে একাধিকবার আলোচনা হলেও তার কোনো যথাযথ অগ্রগতি হয়নি।
2: The Security Council has been ineffective in putting an end to human suffering among the affected populations. The foundational principle for the establishment of the United Nations, maintenance of international peace and security, has therefore been called to question. The underlying reason for inadequacies of the Security Council is evident. An 80-year-old architecture designed for the 1940s is ill-equipped to address contemporary challenges. As a collective, the UN has not been able to move the needle on reforming the Security Council.
0: অবিলম্বে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অর্থপূর্ণ সংস্কারের ওপর জোর দিয়েছেন পি হরিশ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, ইরানে জোরালো আঘাত আনতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে আক্রমণের তেজ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরিনের শেখ ইসা অস্ত্রাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালাম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে এক কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে সৌরাষ্ট্রম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকারও প্রশংসা করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সঙ্গে তারা এই নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে যে কাজ করে চলেছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
3: মুঝে ইয়ে জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যমে উনকে সাথ মিলকার আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে বৈশ্বিক মানকীকরণ কো মজবুত করনে কে লিয়ে সক্রিয় রূপে কাম কর রহে হ্যায়। স্ট্যান্ডার্ডাইজড ডকুমেন্টেশন, ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন ওর আধুনিক বিজ্ঞান কি অনুসন্ধান টেকনিকো কা সম্যক উপযোগ করনে সে ইস প্রাণী কি ব্যাপক বৈশ্বিক স্বীকৃতি কো বল মিলেগা।

0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আইন প্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমেই স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়। রাজস্থান বিধানসভার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবে অংশ হিসেবে বিদায়ী গৌরব যাত্রার উদ্বোধনী অধিবেশনে শ্রী বিড়লা ভাষণ দিচ্ছিলেন। বিধানসভাকে গণতন্ত্রের পাঠশালা হিসেবে অভিহিত করে তিনি বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বর্তমান সময়ের দাবি।
1: लोकतंत्र के अंदर विधायी संस्थाएं जहां से आप बेहतर शासन चला सकते हो, मेरा मानना है कि समय परिवर्तनशील है और समय परिवर्तनशील के समय अभी एक उत्तरदायी जवाबदेही शासन भी होना चाहिए, उत्तरदायी जवाबदेह जनपति भी होना चाहिए। समय के साथ हमें परिवर्तन करने की आवश्यकता है। आज जनता उत्तरदायी प्रतिनिधि मानता है, पारदर्शिता भी होनी चाहिए, जवाबदेही भी होनी चाहिए, वही जनपति सफल होगा और वही शासन सफल होगा।
0: মহারাষ্ট্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর তদন্তাধীন অপরাধের বিচারের জন্য নতুন একটি বিশেষ আদালত গঠন করেছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার পর মন্ত্রকের এই সিদ্ধান্ত। ওড়িশার পুরীতে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আয়োজন করা হবে। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে স্পেন ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে তারা 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি একে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সিআইডি আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক ব্যানার্জি দুপুর 12টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দেন। এই উপলক্ষে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। দুপুর 1:30 নাগাদ আদালত চত্বর থেকে বেরিয়ে যান অভিষেক। উল্লেখ্য, এর আগে আদালত দুবার কণ্ঠস্বরে

0: অভিযোগ দায়ের হয়েছে তা ওই রিপোর্টে জানাতে হবে। রাজ্যের মানুষ উন্নয়ন চাইছে, অপরাধীদের বিষয়ে জানতে তারা আগ্রহী নন বলে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন।
1: আমরা চাইছি এক বছরের মধ্যে রাজ্যবাসীর সামনে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে, যাতে কোনো কসমেটিক চেঞ্জ না হয়, একটা পরিবর্তনের লক্ষ্যে গতির লক্ষ্যে সরকার চলেছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গেছে, আমরা এগোতে পারিনি, তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এই রাজ্যে শিল্পায়ন চাইছি, এ রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর সাথে MSME প্রকৃত অর্থে আরো বাড়ুক সেটা চাইছি। আমরা এইসব কাজ করছি, কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটে
0: গতকাল পাকড়াও করে পুলিশ। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। তদন্তে অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও গ্রেপ্তারি হতে পারে বলে পুলিশ জানিয়েছে। কামদুনির নির্যাতিতের পরিবার আজ সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার

0: ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এই উপলক্ষে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজের আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হচ্ছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যাংক জালিয়াতির একটি মামলায় কলকাতা পুলিশের বিশেষ দল হাওড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে নগদ 1,55,00,000 টাকা। অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে জমির জাল নথি দেখিয়ে প্রায় 4 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। ধৃতেরা সকলেই তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গেছে। নদিয়ার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রাজ্যস্তরের কাঁঠাল মেলা ও প্রদর্শনীর। রাজ্যের অন্তত 50টি প্রজাতির কাঁঠাল সেখানে প্রদর্শিত হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র আকাশবাণীকে জানিয়েছেন,
1: তো কাঁঠালের অনেক গুণ, পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল, কাঁঠালের প্রোডাক্ট এবং এতে যে ভ্যালু এডিশন, সেটা হিউজ স্কোপ আছে। তো আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে ডিফারেন্ট এগ্রোক্লাইমেটিক কন্ডিশনস পশ্চিমবঙ্গের আছে, ভালো প্রোডাকশন আমাদের হতে পারে, সেগুলোকে মানে ওয়েস্ট না করে সেটাকে ঠিক মতো মার্কেটিং করে আমাদের আয় বাড়ানো যেতে পারে। যে
0: উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা, পাশাপাশি রাজ্যের উপর দিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল রথযাত্রা, এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা কমিটিগুলির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দোল, বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়ার মায়াপুরের ইস্কনে রথযাত্রা ও মেলাকে ঘিরে আজ থেকেই ভিড় জমাচ্ছেন মানুষ। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মহিলা মহল, একটু পরেই।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। এখন দূরের সুর অনুষ্ঠানে শুনবেন মারাঠি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী অনুরাধা পটওয়াল।

দূরের শুরু অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মারাঠি গান। এবার শিল্পী জিতেন্দ্র অভিষেকী ও সহশিল্পী বৃন্দ।

এতক্ষণ দূরের সুর অনুষ্ঠানে শুনলেন মারাঠি গান আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

0: अब प्रस्तुत छ समसामयिक समीक्षा अनुवादक
1: आकाशवाणी सिलीगुड़ी अनुष्ठान सुनछेन मीडियम 421.9 मीटर अर्थात 711 किलोहर्ट्ज़ एवं न्यूज ऑन एआईआर ऐपे। এখন গান পরম্পরা অনুষ্ঠানে শুনবেন সুফি গীত, শিল্পী আবিদা পারভিন। তার পূর্বে বিজ্ঞাপন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে শুনলেন সুফি গীত। শিল্পী আবিদা পারভীন। গান পরম্পরা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি সংযুক্তা। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে অনুষ্কাও। আমরা দুজনে আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক তরুণের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে, দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্ট। আমরা জানি বর্তমান সময়ে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, নিজের প্রতিভা, সৃজনশীলতা ও কাজের দক্ষতাও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। আর এই দক্ষতার গুরুত্বকে সামনে রেখে প্রতি বছর 15ই জুলাই পালন করা হয় বিশ্ব যুব দক্ষতা দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। এই দিনটি শুধু একটি দিবস নয়, বরং যুব সমাজকে নিজের দক্ষতা চিনতে, নতুন কিছু শিখতে এবং ভবিষ্যতের সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করার একটি অনুপ্রেরণা। তাহলে চলো আজকের আলোচনায় জেনে নেওয়া যাক বিশ্ব যুব দক্ষতা দিবসের গুরুত্ব এবং আমাদের জীবনে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা। বিশ্ব যুব দক্ষতা দিবস পালনের মূল উদ্দেশ্য হল যুব সমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করে তোলা। এই দিনটি তরুণদের মধ্যে বিভিন্ন পেশাগত এবং প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করে। এর মাধ্যমে যুবকদের এমন শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেওয়া হয় যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, নতুন কর্মক্ষেত্রে সুযোগ তৈরি করতে পারে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
1: আজ 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য হল যুব সমাজকে কর্মমুখী দক্ষতা অর্জনে উৎসাহিত করা এবং দক্ষতার মাধ্যমে কর্মসংস্থান, আত্মনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করা। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও কর্মপরিবেশে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা, ডিজিটাল জ্ঞান, সমাজ সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগের দক্ষতা এবং নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা। এই দক্ষতাগুলি একজন তরুণ তরুণীকে আত্মবিশ্বাসী করে তোলে এবং কর্মক্ষেত্রে সফল হতে সহায়তা করে। ভারত সরকারও বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দক্ষ যুবশক্তি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত ভবিষ্যতের অন্যতম ভিত্তি। বিশ্ব যুব দক্ষতা দিবসে আমাদের অঙ্গীকার হোক প্রত্যেক তরুণ তরুণীকে দক্ষ, সৃজনশীল এবং আত্মনির্ভর হিসেবে গড়ে তোলা, কারণ দক্ষ যুবসমাজই পারে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নত সমাজ নির্মাণ করতে। আমাদের সকল যুববন্ধুকে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা।
0: বন্ধুরা, আজকের সময়ে যুব সমাজের জন্য দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বিশ্বের কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে।

0: প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনেক সময় যথেষ্ট নয়। নতুন প্রযুক্তি, ডিজিটাল মাধ্যম ও আধুনিক পেশার সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজন বিভিন্ন ধরনের দক্ষতা। দক্ষতা থাকলে যুবকেরা নিজের যোগ্যতা অনুযায়ী ভালো কাজের সুযোগ পেতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে এবং নতুন কিছু তৈরি করার ক্ষমতা অর্জন করে। পাশাপাশি যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীল চিন্তাভাবনা তাদের প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে সাহায্য করে। তাই আজকের দিনে শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনও সফল ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে যুবকদের নিয়মিত নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করতে হবে। শুধু প্রথাগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে ডিজিটাল দক্ষতা, নতুন প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়তে হবে। অনলাইন কোর্স, প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা উন্নত করা যায়। পাশাপাশি পরিবর্তনশীল প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজন অনুযায়ী নতুন দক্ষতা অর্জন করার অভ্যাস গড়ে তুললে যুবকেরা ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য আরও প্রস্তুত হতে পারবে।
1: যুব সমাজ যে কোনো দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের উদ্যম, সৃজনশীলতা এবং নতুন চিন্তাভাবনাই একটি জাতির অগ্রগতির চালিকা শক্তি। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন যুগোপযোগী শিক্ষা ও কর্মমুখী দক্ষতা। আজকের বিশ্বে প্রযুক্তির দ্রুত অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল অর্থনীতির প্রসারের ফলে কর্মক্ষেত্রের চাহিদাও দ্রুত বদলে যাচ্ছে। তাই কেবল প্রথাগত শিক্ষাই নয়, প্রয়োজন প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল দক্ষতা, যোগাযোগের ক্ষমতা, নেতৃত্বের গুণ, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা। বিশ্ব যুব দক্ষতা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে দক্ষতা উন্নয়ন শুধু কর্মসংস্থানের সুযোগ বাড়ায় না, বরং আত্মবিশ্বাস গড়ে তোলে। উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। দক্ষ যুব সমাজ নতুন উদ্যোগ গ্রহণ করে এবং কর্মসংস্থানও সৃষ্টি করতে পারে এর মাধ্যমে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে এবং টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভারতে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কারিগরি শিক্ষা, ডিজিটাল প্রশিক্ষণ এবং উদ্যোক্তা বিকাশের মাধ্যমে যুব সমাজকে কর্মজীবনের জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বহু তরুণ তরুণী নতুন দক্ষতা অর্জন করে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এবং আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। আজকের দিনে গ্রাম হোক বা শহর, অনলাইন শিক্ষার সুযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে নতুন দক্ষতা অর্জনের পথ আরও সহজ হয়েছে। তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, পরিষেবা, কৃষি, পর্যটন, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন শিল্প, হস্তশিল্প এবং সৃজনশীল শিল্প, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দক্ষ জনশক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব যুব দক্ষতা দিবসের মূল বার্তা একটাই, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনই আগামী দিনের সাফল্যের অন্যতম চাবিকাঠি। একজন দক্ষ যুবক বা যুবতী শুধু নিজের ভবিষ্যৎ গড়ে তোলেন না, পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আসো, এই বিশ্ব যুব দক্ষতা দিবসে আমরা এমন একটি সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি যেখানে প্রতিটি তরুণ তরুণী নিজের প্রতিভা ও দক্ষতার পূর্ণ বিকাশের সুযোগ পাবে। কারণ দক্ষ যুব শক্তি একটি সমৃদ্ধ, আত্মনির্ভর এবং উন্নত ভারতের ভিত্তি।
0: বর্তমান সময়ে যুবকদের শুধুমাত্র একটি দক্ষতার উপর নির্ভর করা উচিত নয়, কারণ আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে কাজের ধরন ও প্রয়োজনীয়তা নিয়মিত বদলে যাচ্ছে। একটি নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি বহুমুখী দক্ষতা, যেমন প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ ক্ষমতা, সৃজনশীল চিন্তাভাবনা, নেতৃত্বের গুণ এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা।

0: প্রয়োজন। এতে নতুন নতুন সুযোগের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া সহজ হয় এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়। তাই বর্তমান প্রজন্মের জন্য মূল মন্ত্র হতে পারে একটি দক্ষতায় পারদর্শী হওয়ার পাশাপাশি সময়ের সঙ্গে প্রয়োজনীয় নতুন দক্ষতাও অর্জন করে চলা। বন্ধুরা, লার্ন, আনলার্ন অ্যান্ড রিলার্ন এই ধারণাটি আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর অর্থ হল নতুন কিছু শেখা মানে লার্ন, পুরনো এমন কিছু ধারণা বা পদ্ধতি যা আর কাজে লাগছে না তা পরিবর্তন করা মানে আনলার্ন, এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে আবার নতুনভাবে শেখা মানে রিলার্ন। কারণ বর্তমান সময়ে প্রযুক্তি, কাজের ধরন এবং মানুষের প্রয়োজন খুব দ্রুত বদলে যাচ্ছে। আজ যে দক্ষতা গুরুত্বপূর্ণ, কয়েক বছর পর সেটির জায়গায় নতুন কোনো দক্ষতা প্রয়োজন হতে পারে। তাই শুধু একবার শেখার মধ্যে থেমে থাকলে চলবে না, বরং নিজেকে সব সময় নতুনভাবে তৈরি করতে হবে। যুবকদের জন্য এই মানসিকতাটাই কিন্তু খুবই প্রয়োজন, কারণ এটি তাদের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শেখায় এবং নতুন সুযোগ গ্রহণের সাহস দেয় এবং আত্মবিশ্বাসও বাড়ায়। যেমন আগে যেসব কাজ ম্যানুয়ালি করা হতো, এখন অনেক ক্ষেত্রেই প্রযুক্তির সাহায্যে সেগুলো করা হচ্ছে। তাই নতুন প্রযুক্তি শেখা, প্রয়োজন অনুযায়ী পুরনো পদ্ধতি বদলানো এবং আবার নতুন জ্ঞান অর্জন করা, এগুলোই ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার একটি পথ। আর একটু সহজভাবে যদি বলা যায়, তাহলে যে যুবক বা যুবতী সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে পারে, সেই যুবক যুবতী ভবিষ্যতের চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারে।
1: ভারত সরকার যুবকদের দক্ষ করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে স্কিল ইন্ডিয়া মিশন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এসবের কার্যক্রম উল্লেখযোগ্য। এসব উদ্যোগের মাধ্যমে যুবকদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। ডিজিটাল শিক্ষা, স্টার্ট আপ সংস্কৃতি এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। যুবকদের উচিত নিয়মিত শেখার অভ্যাস করে তোলা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে অংশ নেওয়া প্রয়োজন। অনলাইন কোর্স, কর্মশালা, ইন্টার্নশিপ এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নতুন দক্ষতা অর্জন করা যায়। পাশাপাশি সত্যতা, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতাও একজন দক্ষ মানুষের গুরুত্বপূর্ণ গুণ। বিশ্ব যুব দক্ষতা দিবসের মূল বার্তা, দক্ষ যুব সমাজই একটি উন্নত, আত্মনির্ভর এবং টেকসই ভবিষ্যতের ভিত্তি। শিক্ষা ও কর্মসংস্থান ও দক্ষতার সমন্বয় একজন যুবককে শুধু চাকরি প্রার্থী নয়, চাকরিদাতা বা উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে পারে। তাই প্রত্যেক যুবকের উচিত আজীবন শেখার মানসিকতা বা মনোবৃত্তি বজায় রাখা এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজের দক্ষতাকে নিয়মিত উন্নত করা। দক্ষ যুবশক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং উদ্ভাবনের প্রধান চালিকা শক্তি। আমরা ইতিমধ্যেই একটা আর্টিকেল পেয়েছি যেখানে আজকের দিনের কয়েকজন যুবদের নাম আমাদের কাছে এসে পৌঁছেছে। যেমন একজন গ্রামের যুব উদ্যোক্তা রাহুল নামে এক যুবক কম্পিউটার ও ডিজিটাল মার্কেটিংয়ের প্রশিক্ষণ নিয়ে নিজের গ্রামে এবং একটি ডিজিটাল সেবা কেন্দ্র গড়ে তুলেছেন। বর্তমানে তিনি শুধু নিজেই স্বনির্ভর নন, আরও কয়েকজন যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন। এটি দেখায় যে সঠিক দক্ষতা একজন যুবককে সমাজের পরিবর্তনের অংশীদার করতে পারে। এরপর সুমনা। সুমনা একজন সাধারণ পরিবারের মেয়ে। তিনি সেলাই ও ফ্যাশন ডিজাইনিংয়ের প্রশিক্ষণ নিয়ে একটি ছোট উদ্যোগ শুরু করেন। আজ তিনি অনলাইনে নিজের তৈরি পোশাক বিক্রি করেন এবং স্থানীয় আরও কয়েকজন মহিলাকে কাজের সুযোগ দিয়েছেন।

0: আমাদের কয়েকজন যুব আইকনও এরম রয়েছেন, যেমন গুকেশ ডোম্মারাজু। অল্প বয়সেই বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে তিনি দেখিয়েছেন যে অধ্যবসায়, কৌশলগত চিন্তা এবং নিয়মিত অনুশীলন একজন যুবককে বিশ্ব সেরার আসনে পৌঁছে দিতে পারে। তিনি আজকের প্রজন্মের কাছে দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক। তারপর রিতেশ আগরওয়াল, তরুণ বয়সেই উদ্যোক্তা হিসেবে সফল হয়ে তিনি প্রমাণ করেছেন যে উদ্ভাবনী চিন্তা, ব্যবসায়িক দক্ষতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারপর নীরজ চোপড়া, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে তিনি অলিম্পিকে স্বর্ণপদক জয় করে দেশের গর্ব হয়েছেন। তার জীবন যুবকদের অধ্যবসায় ও দক্ষতা উন্নয়নের অনুপ্রেরণা দেয়। এরপর পিভি সিন্ধু, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একাধিক পদক জয় করে তিনি দেখিয়েছেন যে প্রতিভার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও মানসিক দৃঢ়তাই সাফল্যের চাবিকাঠি। শ্রদ্ধা শর্মা, তিনি তরুণ উদ্যোক্তাদের সাফল্যের গল্প তুলে ধরে অসংখ্য যুবক যুবতীকে নতুন উদ্যোগ শুরু করতে উৎসাহিত করেছেন। তার কাজ উদ্ভাবন, নেতৃত্ব, দক্ষতার গুরুত্ব তুলে ধরে। এদের প্রত্যেকেই দেখিয়েছেন যে শিক্ষা, দক্ষতা, অধ্যবসায় এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে যুব সমাজ দেশ ও বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
1: বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনেক কাজের ধরন কিন্তু বদলে গেলেও কিছু মানবিক দক্ষতা কখনো অপ্রয়োজনীয় হবে না, কারণ প্রযুক্তি অনেক কাজ সহজ করতে পারে, কিন্তু মানুষের অনুভূতি, চিন্তাশক্তি ও সৃজনশীলতার জায়গা পুরোপুরি নিতে কখনোই পারে না। যেমন সৃজনশীল চিন্তাভাবনা, সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণ, সহানুভূতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই দক্ষতাগুলো সবসময় গুরুত্বপূর্ণই থাকবে। কারণ একজন মানুষ শুধু তথ্যের ভিত্তিতে নয়, অভিজ্ঞতা, অনুভূতি ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া নতুন কিছু শেখার আগ্রহ, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং দলবদ্ধভাবে কাজ করার দক্ষতাও ভবিষ্যতের কর্মক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় হবে। সহজভাবে বলতে গেলে, এআই আমাদের কাজ করার পদ্ধতি বদলে দেবে, কিন্তু মানুষের চিন্তা করার ক্ষমতা, অনুভূতি এবং সৃজনশীলতাই মানুষকে আলাদা করে রাখবে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি নিজের মানবিক দক্ষতাগুলোকেও আরও শক্তিশালী করে তুলতে হবে। আজকের যুব সমাজের মধ্যে দক্ষতা অর্জনের আগ্রহ অনেক বেড়ে গেছে, তবে নিজের প্রকৃত দক্ষতা ও আগ্রহ আবিষ্কারের জন্য সবাই হয়তো যথেষ্ট সময় দিতে পারছে না। অনেক সময় দ্রুত সাফল্য পাওয়ার চাপ, প্রতিযোগিতা এবং সামাজিক মাধ্যমের প্রভাবের কারণে তরুণরা নিজেদের পছন্দ, ক্ষমতা ও সম্ভাবনাকে গভীরভাবে বোঝার সুযোগ কম পায়। আসলে প্রত্যেক যুবকের উচিত নিজের আগ্রহ ও প্রতিভাকে চিনে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া, নতুন নতুন বিষয় শেখা, বিভিন্ন কাজের অভিজ্ঞতা নেওয়া এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে নিজের আসল দক্ষতা খুঁজে পাওয়া। কারণ শুধুমাত্র অন্যদের দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা নয়, বরং নিজের শক্তি ও আগ্রহকে বুঝে সেই অনুযায়ী দক্ষতা তৈরি করাই দীর্ঘমেয়াদী সাফল্যের পথ। তাই আজকের প্রজন্মের জন্য নিজের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করাও দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ব যুব দক্ষতা দিবস পালনের মাধ্যমে সরকার ও বিভিন্ন সংস্থা যুবকদের দক্ষতা উন্নয়নের গুরুত্ব সম্পর্কে সচেতন করে এবং তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সুযোগ তৈরি করার উদ্যোগ নেয়। এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে পেশাগত প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কর্মমুখী কোর্স, ক্যারিয়ার গাইডেন্স এবং উদ্যোক্তা তৈরির জন্য সহায়তা। এছাড়াও অনেক সংস্থা কর্মশালা, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ইন্টার্নশিপের মাধ্যমে যুবকদের বাস্তব

0: অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। এর মূল লক্ষ্য হল যুবকদের শুধু চাকরির জন্য প্রস্তুত করাই নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং ভবিষ্যতের নতুন কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত দক্ষতা গড়ে দেওয়া। সহজভাবে বললে, এই দিবস যুবকদের মনে করিয়ে দেয় যে দক্ষতা অর্জনই নিজের ভবিষ্যৎ গড়ার অন্যতম শক্তিশালী মাধ্যম।
1: আজকের যুবকই আগামী দিনের নেতা, আর একজন দক্ষ যুবক শুধু নিজের ভবিষ্যৎ নয়, সমাজ ও দেশের ভবিষ্যৎও গড়ে তোলেন। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে যুব সমাজের শক্তি জাতির প্রকৃত শক্তি। তিনি তরুণদের আত্মবিশ্বাসী, কর্মঠ ও চরিত্রবান হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার বিখ্যাত আহ্বান, ওঠো জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। আজও এই কথা লক্ষ লক্ষ যুবকের অনুপ্রেরণা। ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর কালামের জীবন শেখায় যে স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেয় যখন তার সঙ্গে কঠোর পরিশ্রম ও দক্ষতা যুক্ত হয়। বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষার মাধ্যমে তিনি যুব সমাজকে আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন। তারপর নীরাজ চোপড়া, একটি ছোট শহর থেকে উঠে এসে বিশ্বসেরা হওয়ার গল্প নীরাজ চোপড়ার। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং অধ্যাবসায় তাকে অলিম্পিক চ্যাম্পিয়ন করেছে। তিনি দেখিয়েছেন দক্ষতা গড়ে ওঠে ধারাবাহিক পরিশ্রমে। খুব অল্প বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে গুকেশ প্রমাণ করেছেন যে মনোযোগ, কৌশলগত চিন্তা এবং অধ্যাবসায় একজন তরুণকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে পারে। জীবনের পরবর্তী পর্যায়ে উদ্যোক্তা হলেও ফাল্গুনী নায়ার প্রমাণ করেছেন যে নতুন দক্ষতা শেখার কোনো বয়স নেই। তার সাফল্য তরুণদের নতুন উদ্যোগ নিতে উৎসাহিত করে। এরপর সুন্দর পিচাই, ভারত থেকে উঠে এসে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া সুন্দর পিচাই দেখিয়েছেন যে প্রযুক্তিগত শিক্ষা, দক্ষতা এবং নেতৃত্ব বিশ্বজুড়ে সাফল্যের পথ খুলে দিতে পারে। সত্যা নাদেলা, সত্যা নাদেলার নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং শেখার মানসিকতা বিশ্বব্যাপী তরুণদের কাছে একটি বড় অনুপ্রেরণা। তিনি সবসময় নতুন দক্ষতা অর্জনের গুরুত্বের ওপর জোর দেন। মেরিকম, অসংখ্য বাধা অতিক্রম করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মেরিকমের জীবন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। বিশ্ব যুব দিবস আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা, প্রযুক্তি, সৃজনশীলতা, নেতৃত্ব এবং নৈতিক মূল্যবোধ, এই সব কিছুর সমন্বয়েই একজন দক্ষ যুবক গড়ে ওঠে। এই আইকনদের জীবন থেকে আমরা শিখি, দক্ষতা কেবল চাকরি পাওয়ার জন্য নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, নতুন সুযোগ সৃষ্টি করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও অপরিহার্য।
0: যুবকদের দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ, এই তিনটি ক্ষেত্রেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ একজন যুবকের দক্ষতা শুধু বইয়ের জ্ঞান থেকে তৈরি হয় না, বরং তার চারপাশের পরিবেশ, উৎসাহ এবং সুযোগের মধ্যেও গড়ে ওঠে। প্রথমত, পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের উচিত তরুণদের আগ্রহ ও প্রতিভাকে বুঝতে সাহায্য করা এবং তাদের পছন্দের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া। অনেক সময় পরিবার থেকে পাওয়া আত্মবিশ্বাসও একজন যুবককে নতুন কিছু শেখার সাহস দেয়। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হল শুধু পরীক্ষাভিত্তিক শিক্ষাই নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা। প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণ, সমস্যা সমাধানের ক্ষমতা এবং সৃজনশীল চিন্তাভাবনার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সুযোগ তৈরি করলে শিক্ষার্থীরা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে। তৃতীয়ত, সমাজের ভূমিকা হল যুবকদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা, যেখানে তারা নিজেদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পায়। সমাজ যদি নতুন চিন্তা, নতুন উদ্যোগ এবং তরুণদের সাফল্যকে উৎসাহ দেয়, তাহলে

তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সব মিলিয়ে একজন যুবকের দক্ষতা বিকাশ শুধু তাদের নিজের দায়িত্বই নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ একসঙ্গে সহযোগিতা করলে একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও সফল যুব সমাজ গড়ে উঠতে পারে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমাদের এই পর্বটি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই প্রতিদিন শুনতে থেকো আকাশবাণীর যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

যুব অনুষ্ঠান শুনলেন, উপস্থাপনায় সংযুক্তা চক্রবর্তী এবং অনুষ্কা দে। আকাশবাণী শিলিগুড়ি।

গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। মাটি শুধু জমি নয়, এ আমাদের অন্য

0: জ্ঞানের ভাণ্ডার জীবনের ভিত্তি, কিন্তু নগরায়ণ, শিল্পায়ন, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার এবং পরিবেশ দূষণের ফলে প্রতিদিন কমছে চাষযোগ্য জমির পরিমাণ, উর্বরতা হারাচ্ছে মাটি, সংকটের মুখে পড়ছে খাদ্য নিরাপত্তা। এই পরিস্থিতিতে কৃষিজমি রক্ষা, মাটির স্বাস্থ্য বজায় রাখা, জল সংরক্ষণ এবং টেকসই কৃষি পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যেই শুরু হয়েছে ক্ষেত বাঁচাও অভিযান। এর গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। আজ আসরে এই বিষয় নিয়েই রয়েছে আলোচনা, ক্ষেত বাঁচাও অভিযান। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর শঙ্কর সাহা, ইনি বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। নমস্কার শঙ্করবাবু, গ্রামীগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার আপনাদের সবাইকে।
0: হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষেত বাঁচাও অভিযান, অর্থাৎ এই যে মৃত্তিকার যে সংরক্ষণ, মৃত্তিকাকে যে ভালো রাখতে হবে, যার উপর ভিত্তি করেই আমাদের কৃষিকাজ, তো সেটাকে নিয়েই তো এই প্রকল্প। তো সবার প্রথমেই জানতে চাইছি যে এই ক্ষেত বাঁচাও অভিযানটা কি?
1: অ্যাকচুয়ালি এই ক্ষেত বাঁচাও অভিযান যেটা, সেটা আগামী এক মাস ধরে চলবে এবং শুরু হয়েছে জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এটা চলবে। এবং সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সবাই মিলে এই ক্ষেত বাঁচাও অভিযানটি শুরু করেছেন।
0: আচ্ছা, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্যটা কি?
1: ক্ষেত বাঁচাও অভিযানের যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে কৃষকদের সজাগ করা বা সচেতন করা যে কোনোরকমভাবেই আমাদের মাটির ক্ষতি আর করা যাবে না, যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিগুলোকে যাতে পুষিয়ে দেওয়া যায়, বা যে যে পদ্ধতি অবলম্বন করে আমাদের মাটির সেই যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা যায়, সেই বিষয়ে কৃষকদের সচেতন করবার জন্যই এই ক্ষেত বাঁচাও অভিযানটি শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সারা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এই ক্ষেত বাঁচাও অভিযান পুরো দমে চলছে, এবং আমরা প্রায় এই প্রোগ্রামের মাধ্যমেও আমরা কৃষকদের কাছে এই ক্ষেত বাঁচাও অভিযানের যে গুরুত্ব এবং করণীয়, এই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করছি।
0: আচ্ছা, এই যে আপনি বললেন যে ক্ষেত বাঁচাও অভিযানের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রকল্পটা চলছে, তো এই প্রকল্পটা সার্থকতার জন্য তো নিশ্চয়ই কিছু পর্যায় বা ধাপ রয়েছে, সেগুলো যদি একটু আপনি বলেন, মানে কী কীভাবে এই প্রকল্পটাকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করা যেতে পারে?
1: প্রথম ধাপ হিসেবে যেটা হয়েছে, সেটা হচ্ছে কৃষকদেরকে সজাগ বা সচেতন করা যে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে গেছে এবং একে আমাদের রক্ষা করতে হবে। কৃষকরা কিন্তু নিজেরাও বুঝতে পারছেন যে আগে এক বিঘা জমিতে যে পরিমাণ ফলন হতো, আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কিছু বেশি বেশি ব্যবহার করেও কিন্তু সেই ফলন আসছে না, এবং দেখা যাচ্ছে যে আগে যা ফলন পাওয়া যেত তার থেকে এখন ফলন কম হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। অর্থাৎ মাটির স্বাস্থ্য যে খারাপ হয়ে গেছে এটা কিন্তু কৃষকরা নিজেরাও বুঝতে পারছেন, তো সেই ব্যাপারে তাদেরকে সচেতন করা, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে যে আমরা কৃষকদেরকে বলছি যে রাসায়নিক সারের যে ব্যবহার, এই রাসায়নিক সারের ব্যবহারকে কমিয়ে ফেলতে হবে ধীরে ধীরে, এবং যতটা সম্ভব কম আমরা রাসায়নিক সার ব্যবহার করব এবং জৈব সারের দিকে গুরুত্বটা বাড়াবো, বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করব, এইগুলো করে জমির স্বাস্থ্যকে রক্ষা করব। পাশাপাশি যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে ব্যবহার করেও কিন্তু আমরা কৃষিকাজ করব, যাতে প্রাকৃতিক উপায়ে চাষবাস করা যায়, এই বিষয়গুলোকে জানানো। চার হচ্ছে যে সমস্ত জমির অবস্থা খুবই খারাপ এবং সেখানে ফসল ভালো মতো হচ্ছে না, সেইগুলো জমির মাটি পরীক্ষা করানো এবং মাটি পরীক্ষা করিয়ে সেই মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেখানে কোন ফসল চাষ করা যায়, কতটা পরিমাণ সার ব্যবহার করা যেতে পারে, এই বিষয়গুলো সম্বন্ধেও সচেতন করা। আর তার সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত কৃষক বান্ধব প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলোকেও কৃষকদের মধ্যে অবহিত করা, যাতে এই প্রকল্পগুলোর সুযোগ তারা নিতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে মাটির স্বাস্থ্যকে আর কী কীভাবে বা কী কী উপায়ে

0: করা যায়, এই বিষয়গুলোকে নিয়েই বিস্তারিত আলোচনা হচ্ছে কৃষকদেরকে নিয়ে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে এবং জেলা স্তরেও আমরা কিন্তু এই প্রোগ্রামগুলোকে করে যাচ্ছি।
1: আচ্ছা, আমরা তো জানি যে সবুজ বিপ্লবের পর রাসায়নিক সারের ব্যবহার দিনে দিনে কিন্তু বেড়ে গিয়েছিল, এবং রাসায়নিক সারের ব্যবহারের মাধ্যমে খাদ্যের যে যোগানটা সেটা কিন্তু অনেকটাই পরিপূর্ণতা পেয়েছিল, কিন্তু এর ফলাফল কতটা খারাপ?
0: একদম সঠিক প্রশ্নটি আপনি করেছেন, কারণ আমরাই একসময় কিন্তু কৃষকদের বলতাম, সবুজ বিপ্লবের ঠিক আগে কৃষকরা কিন্তু জমিতে রাসায়নিক সার ব্যবহার করতেন না, এবং তখন ছিল আমাদের দেশে খাদ্যের সংকট। তো এই রাসায়নিক সার, তার সঙ্গে সঙ্গে উন্নত বীজ এবং প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, সব কিছুকে ভর করে কিন্তু 60-এর দশকে সবুজ বিপ্লবের সূচনা হলো। এবং সেই সবুজ বিপ্লবের সময় কৃষকদেরকে, আমাদেরকে জোর করে বলতে হতো যে আপনারা জমিতে রাসায়নিক সার ব্যবহার করুন, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কৃষকরা তার ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার যথেচ্ছ পরিমাণে বাড়িয়ে ফেলছেন, এবং যতটা পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে সার তারা জমিতে দিচ্ছেন, এবং এর ফলে দেখা যাচ্ছে যে জমিতে উপকারী জীবাণুর যে সংখ্যা বা অন্যান্য মাটির যে গুণাগুণ, সেই গুণাগুণগুলি কিন্তু বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার ফলে কমে যাচ্ছে। এর ফলে জমির উর্বরতা শক্তি অনেকটাই কমে যাচ্ছে, এবং আমি প্রথমেই বলেছিলাম যে একটা জমি থেকে আগে যে পরিমাণে ফসল উৎপাদন হতো, আজকে কৃষকরা অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেও কিন্তু সেই একই ফলন তো পাচ্ছেনই না, তার থেকে বরং কম ফলন পাচ্ছে। তো এই আজকের দিনে দাঁড়িয়ে এখন সময় এসছে কৃষকদেরকে বোঝানো, এবং কৃষকদের নিজেদেরকেও বুঝতে হবে যে এই যে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে জমির যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আর হতে দেওয়া যাবে না, তার জন্যে তাদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফেলতে হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা দিক আছে, যেটা হচ্ছে যে রাসায়নিক সারের যে দাম, সেই যে পরিমাণ দাম দিয়ে কৃষকরা রাসায়নিক সার কিনছেন, আগামীতে যদি সরকার থেকে সেই ভর্তুকি তুলে দেওয়া হয়, তার কারণ কৃষকরা যে দামে বাজার থেকে সার কেনেন, রাসায়নিক সার, তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ভর্তুকি সরকারকে দিতে হয় এই সার উৎপাদন করবার জন্যে। তো সেই ভর্তুকি যদি ধীরে ধীরে উঠে যায়, তাহলে কিন্তু কৃষকরা অত চড়া দামে রাসায়নিক সার কিনে চাষবাস করে কিন্তু কৃষিকাজকে প্রফিটেবল বা লাভজনক করতে পারবেন না। তার জন্যে আমাদের দরকার যে এক হচ্ছে চাষের খরচ কমানো রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে, আর তার সঙ্গে সঙ্গে জমির উর্বরতা শক্তিকে ফিরিয়ে আনা এই রাসায়নিক সার কম ব্যবহার করে। সবুজ বিপ্লবের সুফল আমরা অনেক পেয়েছি, আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, ইভেন এখন আমরা যে পরিমাণে ফসল উৎপাদন করি, আমাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার পরেও কিন্তু আমরা বিদেশে আমাদের ফসলকে আমরা রপ্তানি করছি, কিন্তু এটা করতে গিয়ে আমাদের জমির স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু খুবই ভয়াবহ এবং খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। সেই জন্য সবুজ বিপ্লবের সুফলটা যেমন আমরা নিচ্ছি, তার কিছু কুফল যেটা আমাদেরই ব্যবহারের জন্য, কৃষকদেরই ব্যবহারের জন্য, রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহারের জন্য আজকে কিন্তু আমরা সেই ফলটা পাচ্ছি। এবং আমরা যদি দেখি যে সমস্ত রাজ্যে বেশি পরিমাণে কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল, এবং যে সমস্ত রাজ্যের হাত ধরে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, পাঞ্জাব বা হরিয়ানা, আজকে সেই সমস্ত রাজ্যের কৃষকদের কিন্তু শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ। তার কারণ বিভিন্ন রকম মারণ ব্যাধিতে তারা আক্রান্ত শুধুমাত্র এই বেশি পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক ব্যবহার করবার জন্যে। তাহলে সবুজ বিপ্লবের সুফলটা আমরা যেমন পেয়েছি, তার কুফলটাও কিন্তু আমরা এখন ভোগ করছি। সেজন্যে আমাদের রাজ্যের কৃষকদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে আপনারা কৃষি রাসায়নিক সার, রাসায়নিক বিষ, এইগুলোকে কম কীটনাশক, এইগুলোর ব্যবহার আপনারা ধীরে ধীরে ধীরে ধীরে কমিয়ে ফেলুন। তার কারণ জমির যা কন্ডিশন, তাতে আপনি যদি একবারে রাসায়নিক সার ব্যবহার করা বন্ধ করে দেন, তাহলে উৎপাদন কিন্তু একবারে অনেকটাই কমে যাবে। সেজন্যে আমরা বলছি যে এই ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে যে রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনুন, আর তার সঙ্গে সঙ্গে জৈব সারের ব্যবহার আপনারা ধীরে ধীরে বাড়ান, এবং সেটা বাড়ালে যেটা হবে, জমির স্বাস্থ্য রক্ষা হবে, কৃষকের স্বাস্থ্য রক্ষা হবে, এবং আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমির যে উর্বরতা শক্তি, সেই উর্বরতা শক্তিকে আমরা কিন্তু ধরে রাখতে পারবো, এবং কৃষিকাজ বা

0: ফসল উৎপাদন করে আমাদের দেশ যেরকমভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে আছে, ঠিক সেই একই রকম ধারাকে আমরা ধরে রাখতে সক্ষম হব।
1: তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক সার ব্যবহার করে যে কুফলটা হচ্ছে তার ফলে কিন্তু আমাদের মাটি যে স্বাস্থ্য সেটা খারাপ হচ্ছে, এবং পরবর্তীতে নতুন কোনো কিছু চাষ করা হবে বা সেখানকার যে ফসলটা হবে তার কিন্তু গুণগত মান একদমই খারাপ থাকছে। তো এক্ষেত্রে আপনি যেমন বললেন যে জৈব সার ব্যবহার করার কথা, তো এই জৈব সার যদি ব্যবহার করতে চায় তাহলে কৃষক ভাইরা কীভাবে কোন সার ব্যবহার করতে পারেন?
0: দেখুন, জৈব সার যেটার কথা বলছি এটা কিন্তু কৃষকরা আগে এই জৈব সার দিয়েই চাষবাস করতেন, তারা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতেন না। জৈব সার বলতে আমরা কি বলছি, সব থেকে সহজলভ্য যেটা সেটা হচ্ছে যে গোবর সার। পচা গোবর সার যদি জমিতে দেয়া যায় তাহলে কিন্তু জমির যে উর্বরতা শক্তি বৃদ্ধি হয় সেটা কিন্তু অন্য যে কোনো জৈব সারের থেকে অনেক ভালো হয়। তাহলে তারা ব্যবহার করতে পারেন, গোবর জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন। পাতা পচা কম্পোস্ট সার তারা নিজেরাই তৈরি করতে পারেন, কম্পোস্ট তৈরি করে সেটা জমিতে দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে কেঁচো সার, যেটা ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করে সেটাকেও তারা জমিতে ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমের খোল, যেমন সর্ষের খোল হতে পারে, নিমের খোল হতে পারে, এইগুলোকে ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলোকে ব্যবহার করে তারা কিন্তু জৈব সারের দিকে ধীরে ধীরে ঝুঁকতে পারেন এবং রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে পারেন।
1: আচ্ছা, আমরা এখন দেখছি যে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এই বিষয়টার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, তো এই প্রাকৃতিক কৃষিটা কিভাবে করা যেতে পারে এবং আমাদের কৃষক ভাইরা কিভাবে উপকৃত হবেন?
0: আমাদের এই ক্ষেত বাঁচাও কর্মসূচি যেটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা কৃষকদেরকে যেমন জৈব সার করতে বলছি, জৈব কৃষি করতে বলছি, অর্থাৎ অর্গানিক ফার্মিংয়ের দিকে যেতে বলছি, ঠিক একই রকমভাবেই আমরা কিন্তু তাদেরকে জোর দিচ্ছি যে তারা যেন প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এই বিষয়েও যেন তারা তাদের জমিতে ব্যবহার করেন এই জিনিসগুলোকে। তার কারণ হচ্ছে, দেখুন, প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ কিন্তু আগে একই রকমভাবেই হতো, কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে সবুজ বিপ্লব বলুন বা খাদ্যের চাহিদা বলুন সেইগুলোকে ব্যবহার করার ফলে আজকে আমরা বলছি ক্ষেত বাঁচাও অভিযান করছি, যাতে ক্ষেতটাকে বাঁচাতে পারি, মাটির স্বাস্থ্যকে রক্ষা করতে পারি। কিন্তু এই যে আমাদের চিরাচরিত যে প্রথাটা ছিল প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু কৃষকরা খুব সহজেই জমিতে ব্যবহার করতে পারেন। এবং এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষির চারটি স্তম্ভ আছে, তো সেইগুলোর মধ্যে ধরুন গোবর, তারপর জল, গোমূত্র, আরও কিছু জিনিসপত্র দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়, যেগুলোকে বীজ শোধন করার সময় বীজামৃত নামে ব্যবহার করা হয়, কিংবা রোগ পোকা নিয়ন্ত্রণ করার জন্য নিমাস্ত্র নামে ব্যবহার করা হয়। এই রকম কতগুলো জিনিস আমরা তৈরি করতে পারি, কৃষকরা নিজেদের বাড়িতেই সেগুলোকে তৈরি করতে পারে এবং যেগুলো প্রকৃতিতে আমরা খুব সহজেই পাচ্ছি, কারণ গোবর গোমূত্র এইগুলো কিন্তু কৃষকদের কাছে নিজেদেরই আসে, এবং তারা যদি জানেন যে এইগুলো কী করে তৈরি করতে হয় তাহলে সেটাকে তৈরি করে নিয়ে বীজ শোধন করে নিয়ে লাগাতেই পারেন। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ফসলের যে অবশিষ্ট অংশ, সেই ধরুন ধানের নাড়া বা ধানের খড়, এইগুলোকে ফেলে না দিয়ে বা জমিতে পুড়িয়ে না দিয়ে, দেখুন এখন একটা ট্রেন্ড এসছে অনেক জায়গায়, পশ্চিমবঙ্গে হয়তো অতটা নেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে ধানের নাড়াকে পুড়িয়ে দিচ্ছে, এবং পুড়িয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে জমির যে উপকারী জীবাণু, ওই যে তাপ তৈরি হচ্ছে পোড়ানোর জন্য, সেই উপকারী জীবাণুগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যে খড় যেটা, সেই খড়টা পচিয়ে যদি জমিতে রাখা যেত, যে জৈব পদার্থ জমিতে যোগ হতো, সেটাও কিন্তু হচ্ছে না। সেজন্য আমরা প্রাকৃতিক কৃষিতে বলছি যে আপনারা এই যে ফসলের অবশিষ্ট অংশ এটাকে আচ্ছাদন হিসেবে ব্যবহার করুন, ইংরেজিতে বলে মালচিং। এই মালচিং বা আচ্ছাদন যদি দেওয়া যায়, ধরুন ধানের খড় দিয়ে যদি জমিটাকে ঢেকে দেওয়া যায়, তাহলে অনেকগুলো লাভ হবে। এক হচ্ছে জমির যে রস সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, প্রচণ্ড রোদ হলে ফসলকে কিছুটা রক্ষা করবে, তার কারণ ডাইরেক্ট রোদ তখন পাবে না এবং মাটি ঠান্ডা থাকবে। এবং তৃতীয় হচ্ছে আগাছার উপদ্রব কম হবে ওই জমি ঢাকার জন্যে, এবং চতুর্থ হচ্ছে যে খড়গুলো দিয়ে ঢেকে দেওয়া হলো বা আচ্ছাদন দেওয়া হলো, সেইগুলো যখন পচবে ওই জমিতেই, তখন কিন্তু সেইগুলো জমিতে জৈব পদার্থ যোগ করবে। তাহলে এটা একটা দিক যে আমরা প্রাকৃতিক কৃষিতে যদি আমরা আচ্ছাদন ব্যবহার করি তাহলে কিন্তু প্রাকৃতিক উপায়েই চাষবাস হলো। এইরকম বিভিন্ন রকম জিনিসকে আমরা কৃষকদেরকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করছি এবং সেটা প্রাকৃতিক

0: প্রাকৃতিক কৃষির মাধ্যমেই এবং সারা ভারতবর্ষ জুড়ে প্রাকৃতিক কৃষির ওপরে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু খুব জোর দিচ্ছেন যে যাতে কৃষকরা এই প্রাকৃতিক কৃষিতে ফিরে আসে।
1: আচ্ছা, এই প্রাকৃতিক কৃষি আর জৈব কৃষি এই দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে?
0: মূল যে পার্থক্যটা সেটা জৈব কৃষির ক্ষেত্রে আমি যেটা বললাম যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এইগুলোকে ব্যবহার করে জৈবিক উপায়ে কৃষিটাকে করতে হচ্ছে, জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং বলছি। আর প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে প্রকৃতিতে যে অ্যাভেলেবেল যেগুলো আছে সেইগুলোকে ব্যবহার করে তারপর চাষ করা। যেমন আমি বললাম যে বীজামৃত বা জীবামৃত এইগুলোকে তৈরি করা, অর্থাৎ গোমূত্র তারপর গোবর এইগুলোকে দিয়ে তৈরি করা, কিংবা আচ্ছাদন দিয়ে চাষ করা, এই যে বিষয়গুলো যেগুলো প্রকৃতিতে অ্যাভেলেবেল এবং সেই প্রাকৃতিক উপায়ে যদি করা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে জমিতে যে উপকারী জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোর সংখ্যা বৃদ্ধি করা, যাতে সে মাটিতে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খুব সহজেই গাছ নিতে পারে। কিন্তু আমরা অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে বা জৈব কৃষির ক্ষেত্রে আমরা অর্গানিক ম্যানিওর বা জৈব সার জমিতে ব্যবহার করছি, কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ওই উপকারী জীবাণুগুলোর সংখ্যা যাতে বৃদ্ধি হয়, তাদের যাতে কার্যকলাপ বৃদ্ধি হয় সেই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি, যাতে প্রকৃতিতে অ্যাভেলেবেল যেগুলো আছে, যেগুলো খাদ্য উপাদানগুলো মাটিতে আছে সেইগুলোই কিন্তু গাছ যাতে নিতে পারে তার ব্যবস্থা করছি। দেখুন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ধরুন ফরেস্ট, যে ফরেস্ট্রি কিন্তু কেউ গিয়ে কি সেখানে রাসায়নিক সার প্রয়োগ করে আসে না কেউ জৈব সার প্রয়োগ করে আসে, অথচ কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই যে ফরেস্টে গেলে গাছগুলো সব দিনের পর দিন বড় হচ্ছে, মোটা হচ্ছে। তাহলে সেটা কি করে হচ্ছে? সেটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে হচ্ছে, এটাকেই বলছি আমরা ন্যাচারাল ফার্মিং। আর অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে বলছি যে আমরা যে অর্গানিক যে ম্যানিওর বা অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে ব্যবহার করে কেমিক্যালটাকে ব্যবহার না করা। অর্গানিক ফার্মিং এবং ন্যাচারাল ফার্মিং দুটোর ক্ষেত্রেই আমরা রাসায়নিক বা কেমিক্যাল যেটা সেটাকে একদম ব্যবহার করব না, কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রে একটু অন্যরকম, যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে যাতে চাষবাসটা হয় সেই বিষয়টা।
1: এবং এতে যেটা আমাদের উপকারী জীবাণু আছে তাদের সংখ্যাটাতে যেতে পারে এবং তার ফলেই কিন্তু মাটির স্বাস্থ্যটাও ভালো থাকছে এবং প্রাকৃতিক উপায়ে আমাদের মানে কৃষিকাজটা করা সম্ভব।
0: একদম।
1: আচ্ছা, এই যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে, আপনার এলাকাতে কিভাবে কৃষক ভাইরা সেখানে সাড়া দিয়েছে?
0: কৃষক ভাইদেরা সাড়া দিচ্ছে বলতে, যেহেতু আমি বললাম যে ক্ষেত বাঁচাও অভিযানের প্রথম যে উদ্দেশ্যটা ছিল যে অ্যাওয়ারনেস বা সজাগ বা সচেতন করা, তো কৃষকরা ধীরে ধীরে সচেতন হচ্ছেন। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তর একযোগে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, ক্যাম্প করছেন, কৃষকদের সজাগ সচেতন করছেন। কৃষকরা অনেক কিছুই জানতে চাইছেন, যেগুলো আজকে আমাদের আলোচনার মধ্যে উঠে এলো এই বিষয়গুলো সম্বন্ধেও কিন্তু তারা জানতে চাইতেন, যে আমরা কেন হঠাৎ করে রাসায়নিক সারের ব্যবহার কমাবো বা জৈব চাষ করতে গেলে আমরা কি কি ব্যবহার করব বা প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং বিষয়টাই বা কি। এই যে তাদের যে জানার আগ্রহ বা জানতে চাইছেন এই বিষয়গুলোকে আমরা তাদেরকে জানাচ্ছি এবং তারা আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে তাদেরকে প্রশিক্ষণের দরকার। অর্থাৎ এই জীবামৃত বা বীজামৃত এইগুলোকে যদি বা নিমাস্ত্র এইগুলোকে যদি তৈরি করতে হয় নিজেদের জমিতে, তাহলে তাদের যথেষ্ট প্রশিক্ষণের দরকার। তো সেই প্রশিক্ষণের ব্যাপারেও আমরা তাদেরকে বলছি যে যারা আগ্রহী হচ্ছেন আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, প্রশিক্ষণ করাচ্ছি এবং সেটা হাতে কলমে কী করে তৈরি করতে হয়। এবং আমরা কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব খামারে তার সঙ্গে সঙ্গে কিছু সিলেক্টেড কৃষকের জমিতেও কিন্তু আমরা ন্যাচারাল ফার্মিংয়ের ডেমনস্ট্রেশন প্লট হিসেবে তৈরি করছি, যাতে ওই এলাকার কৃষকদেরকে নিয়ে কোনো কৃষকের জমিতে দেখানো যায় যে এরকমভাবে করে আমরা লাভ পেতে পারি। কিংবা ধরুন কোনো একটা দল আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক্সপোজার ভিজিট এলেন, তো সেখানে তাদেরকে নিয়ে যাতে সেই এক্সপোজারটা দেওয়ানো যায় যে এই রকমভাবে এটা করা হচ্ছে, সেই জন্য কিন্তু ভারত সরকার থেকে এই যে ডেমনস্ট্রেশন প্লট সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং তার সঙ্গে সঙ্গে কৃষকদের জমিতে সেটা তৈরির কাজও কিন্তু চলছে।
1: বাহ, তাহলে কিন্তু জোর কদমে এই যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে এবং আমাদের কৃষক ভাইরা এই অভিযানের মাধ্যমে তাদের অনেক অজানা তথ্য তারা জানতে পারছেন এবং যে বিষয়টা মানে গতানুগতিকভাবে যে রাসায়নিক সারের ব্যবহার

0: জমিতে চলে আসছে, সেক্ষেত্রে যে পরিমাণগতভাবে একটু জৈব সার বেশি করে মিশিয়ে তারা চাষবাস করতে পারেন সেই বিষয়গুলোও কিন্তু তারা জানতে পারছেন, এবং তার সাথে মাটি পরীক্ষা সেই বিষয়টা নিয়েও অনেকটাই সচেতন হয়েছেন।
1: একদম আলোচনা করা হচ্ছে এবং কৃষকদের বারবার বলা হচ্ছে যে আপনারা মাটি পরীক্ষা করে সেই মাটি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আপনারা ফসল চুজ করুন, কারণ কৃষকদের একটা বিষয় আছে যে তারা যে ফসলটা যখন করেন সেটা করতেই থাকেন। কিন্তু আমরা সবসময় বলছি যে রাসায়নিক সারের ব্যবহার কমানো, জৈব কৃষি, প্রাকৃতিক কৃষি সবই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ফসলগুলোকেও কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে চাষ করতে হবে। আমাদের যে শস্য পর্যায়, সেই শস্য পর্যায়ের কিন্তু কিছু পরিবর্তন আনতে হবে, এবং সেটা এনে চেষ্টা করতে হবে যে তিনটে ফসল যদি বছরে আমি করি তার মধ্যে যাতে একটা ফসল ডাল জাতীয় শস্য চাষ করা যায় সেই দিকে জোর দিতে হবে, এবং কিছু কিছু ফসল যেগুলো খুব বেশি পরিমাণে খাবার জমির থেকে টেনে তোলে সেইগুলো চাষ করা হলে বেশি পরিমাণে যাতে জৈব পদার্থ জমিতে যোগ হয়। অর্থাৎ যদি আমরা ভুট্টা চাষের কথাই বলি, ভুট্টা মাটির থেকে প্রচণ্ড খাবার টেনে নেয়, সেই ভুট্টা চাষ করার পর ভুট্টার যে অবশিষ্ট অংশ সেটাকে পুড়িয়ে না ফেলে ওই টোটাল অবশিষ্ট অংশটাকেই যদি আমরা জমিতে দিয়ে দিতে পারি, অর্থাৎ জমিকে কিছু দিতে হবে, শুধু জমির থেকে আমরা নেব আর জমিকে কিছু দেব না, তাহলে কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষা হবে না। তো এই সমস্ত উদ্দেশ্য নিয়েই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কৃষকদের কিছু ভালো করবার জন্যে, এবং মাননীয় কৃষিমন্ত্রীর হাত দিয়ে এই যে ক্ষেত বাঁচাও অভিযান, সেই অভিযান কিন্তু আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গতেও শুরু হয়েছে।
0: হ্যাঁ, আপনি যেটা বললেন যে ভুট্টা চাষ করলে সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা ক্ষমতা অনেকটা কমে যায়, তো সেক্ষেত্রে পরবর্তীতে কি ডাল চাষ করতে পারে?
1: অবশ্যই করা যেতে পারে। ডাল জাতীয় শস্যকে অবশ্যই জমিতে একবার মানে বছরের যে কোনো একটা সময় করাটা উচিত। তাহলে কিন্তু এক হচ্ছে ডাল এখন অনেক লাভজনক ফসল, ডাল চাষ করলে ভালো দাম পাওয়া যায়, ফলনও ভালো হয়, আর তার সঙ্গে সঙ্গে যেটা অ্যাডিশনাল যেটা আমরা পাই সেটা হচ্ছে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি। এবং তার সঙ্গে আরেকটা বিষয়, যদি আমরা ডালের যে অবশিষ্ট অংশ সেটাকে যদি আমরা গরুকে খাওয়াতে পারি বা মোষকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু তাদের দুধের পরিমাণও কিন্তু বাড়ে এবং দুধের যে প্রোটিন কন্টেন্ট সেটাও কিন্তু বাড়ে। তো সেই জন্য ডাল চাষ আমরা সবসময় করার জন্য কৃষকদেরকে জোর দিচ্ছি।
0: আচ্ছা, এই যে প্রাকৃতিক কৃষির কথা যেটা বললেন, সেক্ষেত্রে মানে কোন কোন ফসলে আমরা প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করতে পারি?
1: আমরা যে কোনো ফসলই প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করতে পারি, কিন্তু এখন পর্যন্ত যেগুলো হয়েছে মেইনলি আমরা বিভিন্ন সবজি জাতীয় ফসল, যেগুলো যে কোনো সবজি জাতীয় ফসলে কিন্তু প্রাকৃতিক কৃষি খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। তো যে কোনো সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা করতে পারি। এছাড়া আমরা সর্ষে, তারপর পাট, ডাল জাতীয় শস্য বা আমরা ধানের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রাকৃতিক কৃষি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফসলকেই যাতে এই প্রাকৃতিক কৃষির আওতায় আনা যায়।
0: আচ্ছা, এক্ষেত্রে কি বীজ নির্বাচন একটু অন্যভাবে করতে হবে?
1: একদম মানে সঠিক পয়েন্ট একটা বলেছেন, সেটা হচ্ছে যে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে যে আমরা যে হাইব্রিড বীজ যেগুলো ব্যবহার করি সেইগুলোকে না ব্যবহার করে দেশীয় যে বীজগুলো আছে সেইগুলোকে ব্যবহার করার প্রতি কিন্তু আমরা গুরুত্ব দিতে বলি। তার কারণ হচ্ছে দেশীয় যে জাতগুলো আছে এই জাতগুলো যদি প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করা যায় তাহলে কিন্তু তার রেসপন্স অনেকটা ভালো হয়, অনেকটা বেশি হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেগুলো আমরা ব্যবহার করছি যে হাইব্রিড বীজ এইগুলোকে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে হবে। তার কারণ হাইব্রিড বীজের অনেক সমস্যা আমরা দেখছি, বিভিন্ন রোগ প্রকার উপদ্রব থেকে শুরু করে সমস্ত কিছুই অনেক বেশি বেশি হয়, খাবারের চাহিদাও অনেক বেশি। কিন্তু দেশীয় যে জাতগুলো আছে সেই জাতগুলোকে ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমি বললাম প্রাকৃতিক কৃষিতে যে গোমূত্র বা গোবর দিয়ে যে জীবামৃত বা বীজামৃত তৈরি করা, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেশীয় যে গরু আছে সেই গরুগুলোর গোবর কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের জার্সি গরু বা অন্য যে সমস্ত গরু আছে যেগুলো, সেই গরুর গোবর বা গোমূত্র ব্যবহার না করে আমাদেরকে দেশীয় যে গরু, দেশি গরু যেগুলো আছে সেই গরুর গোমূত্র এবং গোবর যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু প্রাকৃতিক কৃষির যে উপাদান তৈরি হয় সেটা কিন্তু অনেক বেশি গুণগত মানসম্পন্ন হয়।
0: আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আজকের আলোচনায় আমরা ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে অনেকটাই জানলাম। তো আমাদের কৃষক ভাইরা যারা আছেন তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
1: আমাদের বার্তা হচ্ছে, দেখুন কৃষক ভাইদের কাছে এটাই আমাদের সবিনয় নিবেদন যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন

0: থেকে যদি এই মুহূর্ত থেকে যদি আমরা সজাগ বা সচেতন না হই, তাহলে কিন্তু আগামী প্রজন্মকে আমরা যে জমি দেব সেই জমিতে কিন্তু কৃষিকাজ করার মতো জায়গায় থাকবে না এবং উৎপাদন কিন্তু একদম কমে যাবে। সেই জন্যে জমির স্বাস্থ্য রক্ষা করে, যেহেতু জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, তো সেই দিকে উৎপাদনের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। জনসংখ্যা বাড়ছে, সেই জন্য উৎপাদনের দিকে খেয়াল রেখে জমির স্বাস্থ্যটাকে রক্ষা আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং আপনারা সবাই সজাগ হন, সচেতন হন এবং জমির স্বাস্থ্য কী করে রক্ষা করা যায় সবাই মিলে সেটা চেষ্টা করে আমরা সারা ভারতবর্ষের যেদিকে যাচ্ছে ঠিক একই দিকে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরাও যাতে যেতে পারি, যে প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি এই দিকে ঝোঁকা এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে ধীরে ধীরে একদম কমিয়ে ফেলা, এতে জমির স্বাস্থ্য রক্ষা এবং তার সঙ্গে সঙ্গে আপনার কৃষক ভাইরা যারা আছেন তাদের স্বাস্থ্য রক্ষাও যাতে হয়, সেজন্যই এটাই আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে।
1: তাহলে আমাদের কৃষক ভাইরা আজকের আলোচনা থেকে ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে অনেক তথ্য পেলেন, শঙ্করবাবু আমাদেরকে অনেক তথ্য দিলেন, যার মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে আমাদের আগামী প্রজন্মের জন্য যে মাটির একটা সুন্দর স্বাস্থ্য যদি বজায় রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে রাসায়নিক সার কমিয়ে জৈব এবং প্রাকৃতিক কৃষির দিকে নজর দিতে হবে। আসরে আসার জন্য শঙ্করবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা ক্ষেত বাঁচাও অভিযান। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর শঙ্কর সাহা, ইনি বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আলোচনা তো শুনলাম, এবারে আমরা শুনব লোকগীতি, শিল্পী গোষ্ঠগোপাল দাস, আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

সেথায় সের দরে খরিদ করিলে ঠকতে হবে জনম ভরে। আবার ষোলো আনা লাভ হবে তার, কিনে যে জন্ম দরে ভাই, কিনে যে জন্ম দরে আমার দয়াল চাঁদের প্রেমের হাতে সওদা যে জন করে, আমার দয়াল চাঁদ।

দুঃখে রে ভাই কান্দে সেজন দুঃখে, আমার দয়াল চাঁদের প্রেমের হাটে সদা যেজন করে, ওরে তার থাকে না লোকসানের ভয় সদাই ব্যাপার।

গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় আইভি দে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টার কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে,

0: যে সিকিমের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিরই বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুনলেন কৃষক ভাতের জন্য জলহাওয়ার খবর, আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, লাইফ অন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি জাহিরুল, এবং আমার সঙ্গে সহ উপস্থাপক হিসেবে রয়েছে মনোময়। ফুটবল বিশ্বকাপ চলছে, আর মাত্র দুটো খেলা বাকি। আজকে একটা সেকেন্ড সেমিফাইনাল, হওয়ার পরই ফাইনাল ম্যাচ। 2026 ফুটবল বিশ্বকাপের যে সূচনা হয়েছিল 48টি দলকে নিয়ে, সেই 48টি দল ইতিমধ্যেই 45টি দল বিদায় নিয়ে নিয়েছে, আর টিকে মাত্র 3। তার মধ্যে বিদায় নেবে আজকে রাত্রেবেলা আরও একটি দল। ফাইনাল খেলবে কে, চ্যাম্পিয়ন হবে কে, এই নিয়েই আমরা আলোচনা করব, আর আপনাদের মতামত জানতে চাইব। আপনারা আমাদের মতামত দিতে ফোন করবেন 9434076705 এই ফোন নম্বরে। মনোময়
1: বলো জাহিরুলদা,
0: আজকে তো সেকেন্ড সেমিফাইনাল,
1: একেবারেই সেকেন্ড সেমিফাইনাল। এবং আমরা একটা জিনিস কিন্তু বিশ্বকাপে দেখতে পাচ্ছি, যে ফিফা র্যাঙ্কিংয়ে যে প্রথম চারটি দল, অর্থাৎ কিনা স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এই চারটি দলই কিন্তু এবছর আমাদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের তো উত্তেজনা ছিল তুঙ্গেই, এবং এটা আমার খুব ব্যক্তিগত মতামত যে স্পেন এবং ফ্রান্সের যে খেলাটি হলো সেটি একদম এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মতনই, প্রায় ফাইনাল ম্যাচই প্রায় আমরা দেখলাম আর কি।
0: সত্যি, কারণ কতগুলো খেলা হয়েছে মনোময়, যেগুলো এই আমাদের শ্রোতা বন্ধুরাও আমাদের সঙ্গে একমত হবেন যে এগুলোকে ফাইনাল ম্যাচের কিন্তু রিপ্লে বললে অত্যুক্তি হতো না।
1: একদমই তাই, একদমই তাই। এবং আরেকটি জিনিস, যে আমরা ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের যে জার্সি, অর্থাৎ হলুদ এবং লাল, লাল হলুদ জার্সি, যাকে কিনা আমরা এতদিন তুলনা করতাম জার্মানির সঙ্গে, এখন কিন্তু তার বিকল্প আরেকটি দেশ, যাকে আমরা ডার্ক হর্স বলতাম এতদিন, অর্থাৎ স্পেন। স্পেনও কিন্তু সেই লাল হলুদ সেই জার্সি এবং সেই লাল হলুদ যে পতাকা এবং লাল হলুদের সেই চিহ্নে তারা যেন নতুনভাবে আমাদেরকে নতুন ফুটবলের একটা একটা আঙিনা, একটা দিক যেন আমাদেরকে দেখাচ্ছে, স্পেনের তরুণ শক্তি।
0: একদম, আর আমরা আরও আলোচনা করব, কিন্তু ফুটবল উন্মাদনায় যে কাঁপছে বিশ্ব, তারই সঙ্গে তার যে থিম সং একটু আমরা শুনে নেব।
1: অবশ্যই।

0: আলোচনা করছি মনোময় যে আজকে খেলা আর্জেন্টিনা এবং ইংল্যান্ড,
1: আর্জেন্টিনা ইংল্যান্ড,
0: তুমি কাকে এগিয়ে রাখছো?
1: দেখো সত্যি কথা বলতে কি, আমাদের আপামর যে পশ্চিমবঙ্গ বা আপামর ভারতবাসী, যদি দুভাগে ভাগ করা যায়, সব থেকে কিন্তু সমগ্র ভারতবর্ষের কাছে পছন্দের দুটো দল কিন্তু প্রথম মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এছাড়াও এখন দেখা যায় পর্তুগাল, স্পেন, এরকম বিভিন্ন কাজ। স্বাভাবিকভাবেই ব্রাজিল চলে যাওয়ার পরে আমাদের সকলেরই পছন্দ, অবশ্যই আমার তো অবশ্যই পছন্দের আর্জেন্টিনা, কিন্তু খেলার যে গুণমান, সে গুণমানের নিরিখে বলতে পারি ইংল্যান্ডের সঙ্গে কি হবে আজ, সে কথা তো জানি না। তবে স্পেনের সঙ্গে যদি আর্জেন্টিনা আজ সেমিফাইনালে, সেকেন্ড সেমিফাইনালে যদি উত্তীর্ণ হয়, ফাইনালের বাধাটা কিন্তু স্পেনের সঙ্গে কিন্তু সহজ হবে না, কোনোভাবেই সহজ হবে না।
0: তা অবশ্য ঠিক, কারণ যেই দলই উঠুক না কেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে যে দলই উঠুক না কেন, কারণ তারা বিশ্বকাপ ফাইনাল খেলছে, সেটা পৃথিবীর সব থেকে কঠিনতম
1: মহারণ
0: বলা যেতে পারে। তো স্বাভাবিকভাবেই সেখানে তো সহজ প্রতিপক্ষ কেউ পাবে না, এটা ধরে নিয়েই টিমগুলোকে মাঠে নামতে হবে। সে স্পেনকেও যেই প্রতিপক্ষ থাকুক না কেন, তাকে ধরেই নিতে হবে, সে বিশ্বের বর্তমানে কঠিনতম প্রতিপক্ষ।
1: একেবারেই তাই। আমরা ভাবছিলাম যে এই বছর অনেকেই ফ্রান্সকে অনেকটা এগিয়ে রেখেছিল বিভিন্ন জনসমীক্ষা বা বিভিন্ন সংবাদপত্র সমীক্ষা,
0: ফ্রান্স খেলছিল,
1: ইলেকট্রনিক্স মিডিয়া সমীক্ষা, সবাই কিন্তু ফ্রান্সকে অনেকটাই মানে 55% যদি ফ্রান্সকে এগিয়ে রেখেছিল, 45% ছিল স্পেন। কিন্তু দেখা যাচ্ছে স্পেন যেন এবছর একদম একদম দুর্বার গতিতে এগিয়ে চলেছে, এবং সবথেকে অদ্ভুত বিষয়, এখনও পর্যন্ত সম্ভবত একটা গোল খেয়েছে স্পেন, মানে গ্রুপ লিগে তো একটাও গোল খায়নি, লাস্ট হয়তো কোয়ার্টার ফাইনালে একটা গোল হয়তো তাদেরকে তাদের তাদের মানে খেতে হয়েছে।
0: আর সেমিফাইনালেও গতকাল রাতে যেই খেলাটি অনুষ্ঠিত হলো সেখানেও কিন্তু স্পেন গোল খায়নি। এটা কিন্তু একটা বেশ বড় ব্যাপার যে স্পেনের ডিফেন্স এবং গোলকিপিং লাইন যেটা আছে সেটা কিন্তু এবারে বিশ্বকাপে দুর্দান্ত কাজ করছে, নীরবে নিভৃতে কাজ করছে
1: একদম। এবং সবথেকে অদ্ভুত বিষয়, আমরা যখন খেলা শুরু হলো, আমরা যে মহাতারকাদের নিয়ে একটা আলোচনা করছিলাম, কে হতে চলেছে মহাতারকা, আমরা আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকেও বিভিন্ন সময় আলোচনা করেছি, মেসির নাম উঠেছে বারবার, হ্যাঁ, বা এমবাপের নাম উঠেছে বারবার, এরকম বহু নাম উঠেছে, কিন্তু কখনোই কিন্তু স্পেনের কোনো সেরকম তারকা কিন্তু আমরা কিন্তু তাদেরকে নিয়ে সেরকমভাবে আলোচনা করিনি। ওই যে বলছিলাম ডার্ক হর্স, কিন্তু দেখা যাচ্ছে যে
0: যদিও লামিনে ইয়ামালের কথা কিছু কিছু সময় উঠে এসেছে, কিন্তু তার একক পারফরমেন্স যেটা মেসি, রোনাল্ডো, এমবাপেদের নিয়ে হয়েছে সেরকম কিন্তু উন্মাদনা বা সেরকম কিছু কিন্তু দেখা যায়নি, এবং তার পারফরমেন্সও সে কিন্তু নিখুঁতভাবে খেলে গিয়েছেন, শুধু তার কাজটা করে গিয়েছেন
1: একেবারে, মানে সমগ্র দল হিসেবে। কালকে খেলা দেখছিলাম, অদ্ভুত যে বল, আমরা সাধারণত বলটাকে রিসিভ করে তারপরে আমরা এগিয়ে যাই, কিন্তু দেখা যাচ্ছে যে মানে কালকের খেলা চোখে যেন বল যেন ওদের পায়ে যেন একদম মানে বাঁধানো, মানে যেখানে ওরা দৌড়াচ্ছে সেখানেই বল যাচ্ছে,
0: মানে যেন দড়ি বাঁধা রয়েছে
1: যেন পায়ের সঙ্গে, বলের সঙ্গে, এরকম একটা সংযোগ। অদ্ভুত খেলা, এই জন্যই হয়তো বিশ্বকাপ, এই জন্যই হয়তো মানুষে এত খরচ করে সারা পৃথিবীর থেকে বিশ্বকাপ দেখতে যায় আর কি।
0: একদম, গতকাল যে স্পেনের হয়ে গোলগুলো করেছে মিকেল ওরজাভাল, তিনি 22 মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন, এবং পেড্রো পোরো 58 মিনিটে গোলটা করেছেন। তো গোলগুলো সত্যি দেখার মতো ছিল, বিশেষ করে সেকেন্ড গোল, একটা গোল বাতিল হয়েছে ইয়ামালের গোলটা, অফসাইডের
1: জন্য বাতিল হলো।
0: আর ফ্রান্স কিন্তু আক্রমণ বেশি করেছে, যদি পরিসংখ্যান দেখি ফ্রান্স তুলনামূলক আক্রমণ বেশি এবং গোলেও কিক বেশি করেছে, কিন্তু ফ্রান্সের দুর্ভাগ্য যে তারা শেষ দুটো বিশ্বকাপের মতো কিন্তু এবারের বিশ্বকাপে ফাইনালে তারা পৌঁছাতে পারেনি।
1: একেবারেই, ফ্রান্সের কোনো একটা জায়গায় হয়তো একটা আত্মবিশ্বাসটা কখনো কখনো হয়, যে অতিরিক্ত আত্মবিশ্বাসের একটা জায়গা হয়তো কখনো তৈরি হয়ে যায়। ফ্রান্সের ক্ষেত্রেও এরকম হয়তো বা একটা কিছু হয়েছিল, যে একটা তাদের ধারণাই ছিল যে আমরা তো যাচ্ছি, আমরা তো পৌঁছচ্ছি, এরকম একটা বিষয় হয়তো ছিল।
0: তবে আরেকটা জিনিস মনে হয় যে ফ্রান্স খেলছে, কিন্তু বর্তমান সময়ে মানে এই রিসেন্ট টাইমে স্পেন কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে বরাবর ভালো ফল করেছে, যেটা ফ্রান্স ম্যাচের আগে ইয়ামাল বলেছিলেন

0: যে আমরা হয় 3-0 জিতবো, মানে এবার সেটা ফয়সলা হবে, কারণ কিছুদিন আগে যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন ইউরো চ্যাম্পিয়নে, সেটা কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের জয় ছিল, এবং সেটাই ইয়ামাল হয়তো বলার চেষ্টা করছিল যে তারা হয়তো ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয়বার জিতবেন অথবা ফ্রান্স তৃতীয়বারের জন্য ফাইনাল যাবে, কিন্তু স্পেন তাদের যে পারফরম্যান্সের ধারা সেটা কিন্তু বুঝিয়ে রেখেছে
1: একেবারেই, তাই একেবারেই তাই।
0: আর শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার আমাদের ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 9434076705, এই ফোন নম্বরে আপনারা ফোন করে আপনাদের মতামত জানান আগামী ম্যাচ সম্পর্কে এবং বিশ্বকাপ ফাইনাল কারা খেলবে সেই সম্পর্কে। আমরা একজন শ্রোতা বন্ধুকে
1: ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, তিনি ফুটবল বিশেষজ্ঞ,
0: এবং তিনি সমস্ত খবর রাখেন ফুটবলের, এরকমই একজন
1: বিশেষজ্ঞ এবং বিশ্লেষক সুদীপ্ত ঘোষ।
0: নমস্কার সুদীপ্ত বাবু। হ্যাঁ সুদীপ্ত বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন সুদীপ্ত বাবু? হ্যাঁ, আমি আকাশবাণী থেকে বলছিলাম। আমাদের তো ফুটবল বিশ্বকাপ চলছে, সেই নিয়ে কোন দল জিতবে আপনার কি মতামত সেটা শুনতে চাইছি।
2: এবারে ফিফা 48টা দেশকে নিয়ে কিন্তু এবারে বিশ্বকাপটা হয়েছে, যে এশিয়া আর আফ্রিকা কিন্তু এবার অনেকগুলো দল আমরা দেখতে পেলাম, ঠিক আছে?
1: ঠিক।
2: এবং অবাক করার ব্যাপার, আফ্রিকা মহাদেশের যে ভাগ্যে বলে একটা দল পেয়েছে, তাদের জনসংখ্যা মাত্র 5.5 লক্ষ, সেই দলটা এবার বিশ্বকাপে খেলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, সেই দলের কিন্তু অবিশ্বাস্য লড়াই করেছে ক্রিকেট ভারতে, এছাড়াও ক্রোয়েশিয়া তো আমেরিকার একটি দল, পরবর্তীতে ব্রাজিলের কাছে হেরে যায় ইংল্যান্ড বলে, কিন্তু অসাধারণ খেলেছে, আমাদের এশিয়ার নাম উজ্জ্বল করেছে ব্রাজিল। বিশ্বকাপের আর মাত্র দুটো ম্যাচ আছে, একটা সেমি ফাইনাল আজ রাত্রে আর একটা ফাইনাল, তো এই 48টা দেশ অবশ্যই মুখোমুখি হয়েছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এশিয়া এবং আফ্রিকার দলগুলো কিন্তু বেশ ভালোই খেলছে, বিশেষ করে আফ্রিকার মরক্কো দুর্দান্ত খেলেছে, ঘানা দুর্দান্ত খেলেছে, এশিয়ার মধ্যে জাপান ভালো খেলেছে, ইরান উত্তর বিশ্বস্ত ইরান কি অবস্থা ইরানের, তারাও এবার বিশ্বকাপে অংশ নিয়েছে, এবং দুর্ভাগ্যে তারা প্রথম রাউন্ডে জিতায় নেয়, তিনটে ড্র করে তারা জিতায় নেয়, তৃতীয় বেস্ট দল হিসাবে যেতে পারেনি। তো আমার মনে হয় ফিফাকে এবার নিয়মটা করলো 48টা দেশ, অর্থাৎ দেশের সংখ্যা বাড়িয়েছে, তাতে কিন্তু আমরা অনেক ভালো ভালো ফুটবলার, অনেক ভালো ভালো দেশ যারা ফুটবল খেলে আমরা কিন্তু তাদের দেখতে পেয়েছি, এবং আশা করব পরবর্তীতে ফিফা আরো দলের সংখ্যা বাড়াবে, যাতে ভবিষ্যতে আমরা প্রায় দেশ 150 কোটি দেশ, আমরা তো র্যাঙ্কিং 139 নম্বরে আছি, হয়তো কোনোদিন আমরাও খেলার সুযোগ পাব। তবে দুঃখ নেই আমরা খেলছি না, দুঃখ নেই, কিন্তু যে সমস্ত দেশ খেলছে বিশেষ করে কেপ ভার্দে, একটা আফ্রিকার একটা ছোট্ট দ্বীপপুঞ্জ কি অসাধারণ ফুটবল খেললো, আমার মনে হয় এবারে বিশ্বকাপের সেরা চমক কেপ ভার্দে, এবং ভবিষ্যতে এই দলটা আরো ভালো খেলবে আমার মনে হয়।

0: মধ্যে অন্যতম হ্যারি কেন ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন এবং ইংল্যান্ডের ক্যাপ্টেন। খেলাটা খুব তুল্যমূল্য হবে বলাই যায়, পাল্লা ভারী কারো দিকে বোঝা যাচ্ছে না, কিন্তু খেলাটা তুল্যমূল্য হবে কিন্তু শক্তিশালী।
1: স্পেনকে নিয়ে কতখানি আপনি আশাবাদী? নতুন দল হিসেবে স্পেন তারুণ্যের প্রতীক।
0: স্পেন নিয়ে আমি বলছি, এবারের বিশ্বকাপে স্পেন একমাত্র দল যারা মাত্র একটাই গোল পেয়েছে, তার মানে স্পেনের ডিফেন্সটা খুব ভালো। স্পেনের ডিফেন্সটা খুব ভালো, আমরা গতকালই দেখেছি সারা টুর্নামেন্টে ফ্রান্স অসাধারণ ফুটবল খেলেছে, অসাধারণ প্রত্যেকটা ম্যাচ ফ্রান্স ভালো খেলেছে। অথচ গতকাল আমরা দেখলাম ফ্রান্সকে দাঁড়াতেই দিল না স্পেন, অসাধারণ তাদের ডিফেন্ডিং,
1: ঠিক
0: অসাধারণ ডিফেন্স, মানে দুটো গোল করেছে এবং একাধিক গোল করতেও আরো গোল করতেও পারত। এবং তাদের ডিফেন্সটা এবারে বিশ্বকাপের সেরা ডিফেন্স লাইন হচ্ছে স্পেনের, এবং স্পেনের বিরুদ্ধে যে দলই উঠুক ফাইনালে খুব সহজ হবে না, খুব সহজ হবে না, আমার মনে হয় খুব সহজ
2: হবে।
0: একমাত্র দল সাতটা ম্যাচ খেলেছে, মাত্র একটা গোল কনসিড করেছে, তার মানে তাদের ডিফেন্স লাইনটা বেশ শক্তিশালী।
2: খুব ভালো সুদীপ্তবাবু, আপনার মতে কে চ্যাম্পিয়ন সম্ভাব্য?
0: সম্ভাব্য চ্যাম্পিয়ন স্পেন, কারণ আমি এইটুকু বিশ্বাস ছিল এই গ্রুপ থেকে যারা ফাইনালে উঠবে, অর্থাৎ ফ্রান্স আর স্পেনের মধ্যে যে জিতে ফাইনালে উঠবে, আমার মনে হয় তাদের মধ্যেই কেউ চ্যাম্পিয়ন হবে। যদি কালকে ফ্রান্স জিততো তাহলে ফ্রান্স চ্যাম্পিয়ন হতো, কিন্তু স্পেন জিতেছে আমার মনে হয় স্পেনই চ্যাম্পিয়ন হবে এবার।
2: খুব ভালো সুদীপ্তবাবু, আপনার যে মূল্যবান মতামত আমাদের প্রদান করলেন আমরা কৃতজ্ঞ আপনার কাছে,
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
1: একেবারেই জাহিরুলদা, সকল সকলেই স্পেনকে নিয়েই এবার বেশি আশাবাদী। আমরা একটু এই ফাঁকে একটু লিওনেল মেসিকে নিয়ে আলোচনা করতেই পারি, কি বলো?
2: একদম,
1: যে আমাদের সকলের একটু আগে আলোচনা হচ্ছিল যে এটাই মেসির শেষ বিশ্বকাপ, অবশ্যই এরপরে আর প্রশ্নই ওঠে না। মেসি কিন্তু ইংল্যান্ডের সঙ্গে জাতীয় কোনো খেলায় এর আগে কোনো দিন মুখোমুখি হয়নি দলগতভাবে আর্জেন্টিনার হয়ে, কিন্তু
2: ভালো পরিসংখ্যান দিয়েছো তুমি,
1: তো
2: সেইভাবে মেসির সামনে কিন্তু ইংল্যান্ড প্রথম।
1: হ্যাঁ, এর আগে একবার একটা সুযোগ হয়েছিল, কিন্তু তার ঠিক আগের ম্যাচেই মেসি লাল কার্ড দেখে তার আগের ম্যাচে তাকে বসে যেতে হয়েছিল, সেজন্য মেসি কিন্তু এর আগে ইংল্যান্ডের হয়ে কখনো ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু কখনো দলগতভাবে মেসি খেলেনি। আরেকটা জিনিস কিন্তু আমাদের ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ মানেই আমাদের কিন্তু মনে পড়ে সেই মারাদোনার সেই হ্যান্ড অফ গড, কিন্তু মনে পড়েই যায় সবসময়, যেন একটা টানটান উত্তেজনা, ট্যাগ অফ ওয়ার যেন। তো আজ কিন্তু যেটা হতে চলেছে সেটা কিন্তু আমাদের একটা মানে একটা মহা উত্তেজনার একটা ম্যাচ কিন্তু আমরা প্রত্যক্ষ করতে চলেছি আজ রাতে, এই ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।
2: একদম, এবং এই তুমি যখন হ্যান্ড অফ গডের কথা বললেই তখন সেই জিনিসটাই যে মেসি মারাদোনা সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই হ্যান্ড অফ গড, এবং মেসি যদি ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে সামনে না খেলতো তাহলে হয়তো মারাদোনা পর তাকে যে ফুটবলের রাজপুত্র বলা হয় আর্জেন্টিনার, সেটা কিন্তু তুলনাটা হয়তো কোথাও
1: কোথাও দাগ থেকে যেত, অপূর্ণ থেকে যেত, ঠিক
2: থেকে যেত।
1: ঠিক এই গ্রুপ পর্বেই ইতিমধ্যেই মেসি কিন্তু মিরোস্লাভ ক্লোজের যে ১৬ গোলের রেকর্ড সেটা ভেঙে গেছে, বর্তমান কিন্তু তার গোল সংখ্যা ২১, বিশ্বকাপে সবথেকে বেশি ম্যাচ খেলেছে ৩১টি ম্যাচ, হ্যাঁ, এবং ২৪০০ মিনিট তার খেলার রেকর্ড কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তো মেসিকে নিয়ে জাহিরুলদা কি বলবেন আপনি?
2: মেসিকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, মেসির নতুন করে কিছু প্রমাণ করার নেই, তিনি যখন মাঠে নামেন সবাই গোটা বিশ্ব অবাক হয়ে শুধু দেখেন।
1: আজ মেসির উপর কতটা আশা করবে আর্জেন্টিনার সমর্থকেরা?
2: মেসির ওপরই আর্জেন্টিনার দলটা দাঁড়িয়ে রয়েছে, কারণ মেসি তার মতো যদি খেলতে পারে তাহলে মাঠের মধ্যে যে শিল্পটা তৈরি হয় বাকি প্লেয়াররা কিন্তু আর্জেন্টিনা দলের সেটাতেই কিন্তু উদ্বুদ্ধ হয়ে যায়, এবং বিপক্ষ দলও সবসময় সেই ভয়েই থাকে যে আমরা হয়তো

0: চারজনও যদি ডিফেন্ডিংয়ে থাকি, মেসি যদি বল নিয়ে আসে সেটাকে কতটা আটকাতে পারবো?
1: একেবারেই।
0: আর তার সঙ্গে সঙ্গে যেটা আমরা বলছিলাম যে কোয়ার্টার ফাইনালের ম্যাচটায় যদি আমরা তাকাই, যে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের খেলাটা, সেখানে কিন্তু আর্জেন্টিনা তিন গোল দিয়েছে, তিন গোল দিয়ে কিন্তু তারা ফেভারিট হিসেবেই কিন্তু আজকে খেলতে নামছে।
1: একেবারেই।
0: যদিও ইংল্যান্ড বিধ্বংসী নরওয়ে এবং সুপার ফর্মের নরওয়েকে 2-1 গোলে হারিয়েও কিন্তু এসছে, এবং ইংল্যান্ডের খেলার ধরন, নরওয়ের খেলার ধরন খুব কাছাকাছি, দুজনেই প্রেসিং এবং ফাস্ট ফুটবল খেলে, কিন্তু তবুও যেন কোথায় আর্জেন্টিনা মনের মনে কোথায় একটুখানি হয়তো বেশি জায়গা করে নিয়ে রেখেছে।
1: একেবারে। আমি একটু এই ফাঁকে একটু পরিসংখ্যানটা আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই। আর্জেন্টিনা গ্রুপ জে পর্ব থেকে উঠে এসেছে এবং প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে পরাজিত করেছে, তারপরে অস্ট্রিয়ার বিরুদ্ধে 2-0 গোলে জয় এবং জর্ডনের বিরুদ্ধে 3-1 গোলে জয়, এবং তারপর নকআউট পর্বে আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভেরদেকে পরাজিত করেছে, এরপরে মিশরের সঙ্গে 3-2 গোলে জয় এবং সুইজারল্যান্ডের সঙ্গে 3-1 গোলে জয়। আর এদিকে ইংল্যান্ড গ্রুপ এল যে গ্রুপ, সেখান থেকে উঠে এসেছে এবং ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়েছে, এবং তারপরে ঘানার সঙ্গে কিন্তু ইংল্যান্ডের ম্যাচটি ড্র হয়েছিল। একটু আগেই সুদীপ্তবাবু বলছিলেন ঘানার খেলা, আফ্রিকান দল হিসেবে খুব ভালো খেলেছে এবারে বিশ্বকাপ। এরপর পানামা এবার নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল, ইংল্যান্ড তাদের বিরুদ্ধে 2-0 গোলে জিতেছে, এবং নকআউট পর্বে ডিআর কঙ্গোকে ইংল্যান্ড 2-1 গোলে হারিয়েছে, মেক্সিকোর সঙ্গে 3-2 গোলে জিতেছে, এবং শেষ যে ম্যাচটি নরওয়ের সঙ্গে 2-1 গোলে জিতেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের সেমিফাইনালে ওঠার যে পথ, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুজনেরই আলোচনা করা হলো। তো কাকে আপনি কি রাখবেন জাহিরুলদা আজকের ম্যাচে?
0: আজকের ম্যাচে অবশ্যই আর্জেন্টিনা, কারণ সেখানে মেসি বলে একজন রয়েছেন, আর এই স্পেন যেহেতু উঠেছে ফাইনালে ইতিমধ্যেই, ফ্রান্স তাদের তৃতীয় পজিশনের খেলা খেলবে আগামী 19 জুলাই এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 20 জুলাই। সেই দিন স্পেনের মুখোমুখি আমার যতদূর মনে হচ্ছে যে আর্জেন্টিনাই সেদিন স্পেনের সামনে থাকবে
1: 20 জুন।
0: এবং যতদূর মনে হচ্ছে আর্জেন্টিনার একটা অ্যাডভান্টেজ থাকবে, কারণ মেসি সেই যে বার্সেলোনা, স্পেনের বার্সেলোনা লা মাসিয়া একাডেমি থেকে কিন্তু মেসি উঠে এসেছেন, এবং স্পেনের খেলার ধরনের সঙ্গে তিনি বহুল পরিচিত, কারণ তার যে জীবন এবং তার যে ক্যারিয়ারের প্রায় চূড়ান্ত পর্যায়ে তিনি স্পেনেই কাটিয়েছেন।
1: আচ্ছা, আরেকটি বিষয় এখানে বলবো যে, মানে এটা একটা আলোচনার বিষয় যে আর্জেন্টিনার এই যে মেসি নির্ভরতা, এই যে সবসময় মেসি নির্ভরতা, যেটা স্কেলোনি ওদের কোচের আগে বলছিলেন যে মেসি যদি চায় তাহলেই মেসি, এরপরে দেখা যাচ্ছে 3টে পেনাল্টি মিস করার পরে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করছে যে মেসির পরবর্তী পেনাল্টি কিক নিয়ে, তো বলছে মেসি চাইলে তাহলেই মেসি করবে। কোথাও কি মনে হচ্ছে না যে এই যে আর্জেন্টিনা দলের অতিরিক্ত মেসি নির্ভরতা কোথাও যেন মেসির কাছে চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে?
0: আসলে এটা মানে মেসি নির্ভরতা না, মেসি খেলোয়াড়টাই এমন যে তাকে তার উপর দল নির্ভর এমনিতেই হয়ে যাচ্ছে। এরকম যদি ফুটবলের একজন রাজপুত্র দলে থাকেন, যে ফুটবলটাকে কথা বলাতে জানে, যে মানুষকে জাদু করতে জানে, যে দর্শকদের সম্মোহিত করে রাখতে জানে, স্বাভাবিকভাবেই কিন্তু সে যখন মাঠে থাকে স্বাভাবিকভাবেই কিন্তু অন্য প্লেয়াররা তার উপর নির্ভর করবে এবং তাকে খেলতে দেবে, এটা তো খুব স্বাভাবিক। তবে আর্জেন্টিনার যে বাকি দল সেটাও কিন্তু খুব খারাপ নয়, কারণ গত ম্যাচে যে গোলগুলো হয়েছে,
1: মেসি কিন্তু গোল করেনি গত ম্যাচে,
0: গোল লাইন থেকে যে গোলগুলো করেছে, এবং আমরা জানি যে গত বিশ্বকাপের ফাইনালে কিন্তু গোল্ডেন গ্লাভ জয়ী আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ, তিনি যে অসাধারণ পেনাল্টিগুলো সেভ
1: করেছেন, এই বছর যেন মার্টিনেজকে এই বছর একটু ম্রিয়মান মনে হচ্ছে।
0: অবশ্যই, কারণ তার
1: আঙুলে চোট এবং বয়সটাও একটা ব্যাপার, দক্ষতার ব্যাপার থাকে,
0: সেটা রয়েছে, কিন্তু আঙুলের চোটটাই তাকে হয়তো বেশি চিন্তিত রেখেছে এবং তার পারফরমেন্সে হয়তো কিছুটা প্রভাব ফেলতে পারে, কিন্তু ইনারা

0: ভাই পেশাদার এবং আন্তর্জাতিক মানের বেশ বড় মাপের প্লেয়ার। স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি যে আর্জেন্টিনা দলটার দিকে, মেসি ছাড়াও কিন্তু ফরওয়ার্ড লাইনে আরও অনেকে রয়েছেন। আমরা গত ম্যাচেও দেখেছি যে গোল কিন্তু মেসিকে নিয়ে অন্যান্য টিমের ডিফেন্ডাররা যখন ব্যস্ত হয়ে পড়ছে, বাকিরা কিন্তু জায়গা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড়, যেটা ইয়ামালও গত ম্যাচের আগে বলেছেন যে তাকে নিয়ে ইয়ামাল গোল করতে পারছে না। কেন গোল করতে পারছেন না, যে তাকে তার পায়ে যখন বল যাচ্ছে তখন কিন্তু অন্যান্য দলের যে ডিফেন্ডাররা রয়েছে তখন কিন্তু ইয়ামালকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, যার ফলে অন্যান্য প্লেয়াররা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকটা সুবিধা। এই মেসি নির্ভরতা বললেন যে এই এই কারণেই মেসি যখন তার সঙ্গে আরও দু তিনটে প্লেয়ারকে নিয়ে অলরেডি তাদের বন্দি করে ফেলে, মেসিকে মেসির পেছনে তাদের থাকতে হয়, স্বাভাবিকভাবেই
1: অন্য জায়গাগুলো ফাঁকা থাকে, ফাঁক তৈরি হয় এবং সেখান দিয়ে গোলের রাস্তাও তৈরি হয়।
0: একদম
1: ঠিক।
0: তো এই মোটামুটি মেসি যে নির্ভরতা সেটা বললেন, তবে ইংল্যান্ড দলটাকেও কিন্তু আমরা ফেলে দিতে পারি না, কারণ তাদের দলেও যারা বর্তমানে রয়েছেন খেলছেন, হ্যারি কেনের কথা বলি এবং জুডে বেলিংহামের কথা বলি, এই এরাই কিন্তু ইংল্যান্ড দলের চালিকা শক্তি এবং এরা যখন তখন ম্যাচের রং কিন্তু
1: বদলাতে পারে। সবাই ডেভিড বেকহামের উত্তরসূরি। এরা
0: ডেভিড বেকহাম একটা অন্যরকম প্রতিভা, অন্যরকম খেলোয়াড় ছিলেন, কিন্তু বর্তমানে ইংল্যান্ড দলটা কিন্তু এই টমাস টুচেলের যে কোচিং, তার যে বিভিন্ন পরিকল্পনা সেই অনুযায়ী কিন্তু খেলছে এবং তিনি দলটাকে কিন্তু বেশ ভালোই নিয়ে যাচ্ছেন এবং ভালোই উন্নতি করিয়েছেন। একটা টিম গেম হিসেবে কিন্তু ইংল্যান্ড খেলছে, এটা আমরা বলতে পারি। আর গত দিনের যে খেলা, ফ্রান্সের যে হেরে যাওয়া, সেটা খেলার মধ্যে দেখুন হতেই পারে, একটা দিন হয়তো কোনো কিছুই ঠিক হয় না। ফ্রান্স এই বিশ্বকাপ যে টুর্নামেন্ট, সেখানে প্রথম দিন থেকে এই গতকালের আগ পর্যন্ত যে ফুটবল উপহার দিয়ে গিয়েছে বিশ্বকে, সেটা কিন্তু তার বিশ্ববাসীর ভোলার নয়, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে গতকালের ম্যাচটা ফ্রান্স খেলেছে, কিন্তু স্পেন যেন বেশি, অনেক বেশি ভালো খেলেছে বলেই ম্যাচটা তাদের তারা জিতে গেছে।
1: একেবারেই, অনেকেই বলছে যে আগামী গতকালের ম্যাচটাই ছিল ফুটবলের এবারের বিশ্বকাপ
0: ফাইনাল। সত্যি, কারণ ফ্রান্স এবং স্পেন দুটোই মহাশক্তিধর দেশ ফুটবল বিশ্বে এবং তাদের যে শৈলী, ফ্রান্সের যে গতি, তার সঙ্গে যে প্রেসিং ফুটবল, তার সেটা কিন্তু স্পেনের যেই পাসিং ফুটবল, দুটোর কিন্তু আবার ঘরানা আলাদা
1: আলাদা।
0: কিন্তু বর্তমান সময়ে, আগেও আমরা আলোচনা করলাম মনে হয়, যে বর্তমান সময়ে কিন্তু স্পেন বারে বারে ভারী হয়ে পড়েছে ফ্রান্সের ওপর।
1: ঠিক।
0: তো আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে মনে হয়।
1: একেবারেই তাই। আমরা সবাই আজকের ম্যাচের, আজকে রাতের, আমরা বিনিদ্র রাত আজকে কাটাবো এবং আজকে থেকেই আমরা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ, যেটা আগামী 20 তারিখ হতে চলেছে, আমাদের কিন্তু সেই খেলা দেখার প্রস্তুতি কিন্তু নিতে হবে। আবার মহারণ, সেই মহারণে এবার কার হাতে ওঠে জুলেরিমে না,
0: এটা ফিফা বিশ্বকাপ। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় শেষ, বিদায় তাই নিতেই হচ্ছে আজ এই বিশ্বকাপ নিয়ে আমাদের আলোচনায়। আপনাদের সঙ্গে আমি জাহিরুল এবং আমার সঙ্গে ছিল মনোময়, এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন লাইফ অন ইন ক্রীড়াঙ্গন। আজ ফিফা লক্ষ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আলোচনায় অংশগ্রহণ করলেন জাহিরুল আলম এবং মনোময় পাল। আকাশবাণী শিলিগুড়ি।

ফজি ভাইও, আগলা গীত শুনিয়ে যারা হাটকে যারা বাঁচকে ফিল্মসে বরুণ জৈন সচিন জিগর আর সাথীয়কে আওয়াজ মেয়ে।

0: এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ফুটবল বিশ্বকাপ। শ্রোতা বন্ধুদের মধ্যে থেকে ইতিমধ্যে একটি ফোন চলে এসেছে। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, গুড আফটারনুন দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: বীরভূম জেলা থেকে? হ্যাঁ অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ, বিশ্বকাপ নিয়ে দিয়েছেন বিষয়।
0: আজকের বিষয় ফুটবল বিশ্বকাপ 2026।
1: হ্যাঁ, তো দেখুন, কালকে কিন্তু একটা অঘটন মানে ঘটে গেছে, অঘটন বলবো না, যোগ্য দল হিসেবেই জিতেছে।
0: একদমই তাই, একদমই তাই।
1: আর যেখানে যেমন ভাবে খেলা, যে মানে এমবাপ্পে ওদের যে মানে ইয়েটা, সেটাকে একদম নিষ্ক্রিয় করে দেওয়া, আর তারপরে ওদের যে মানে টিম স্পিরিটটা, সেটা আমার সব থেকে ভালো লেগেছে।
0: একেবারেই তারুণ্যের প্রতীক, মানে দেখা যাচ্ছে
1: তারুণ্যের প্রতীক
0: একদম। 18 থেকে 28-এর মধ্যেই অধিকাংশ যারা খেলোয়াড়, তাদের বয়স, তারকাদের বয়স, এবং সবাই কিন্তু ডার্ক হর্স, কেউ যে খুব মহাতারকা তা কিন্তু নয়।
1: কিন্তু ডার্ক হর্স, ঠিক ঠিক ঠিক।
0: হ্যাঁ,
1: তো দাদা ভাই দেখুন, হ্যাঁ, এই যে খেলাটা বিশ্বকাপ ফুটবলটা, হ্যাঁ, ধরুন এই যে এই 4 বছর পর পর যেটা হচ্ছে, তো এবারে বেশ কিছু অঘটন আমরা লক্ষ্য করলাম।
0: যেমন
1: হ্যাঁ,
0: যেমন বলুন
1: এবারে
0: দেখি।
1: দেশের সব, যেমন ধরুন কেপ ভার্দের যে খেলা,
0: একেবারেই একেবারেই
1: 5,30,000 যার জনসংখ্যা,
0: জনসংখ্যা
1: সে কিন্তু 5 কোটি জনসংখ্যা বিশিষ্ট আর্জেন্টিনার সঙ্গে, হ্যাঁ, সিয়ানে সিয়ানে টক্কর
0: টক্কর
1: দিয়েছিল,
0: দিয়েছে,
1: কিন্তু দুর্ভাগ্য তাদের যে আত্মঘাতী গোলে তাদেরকে হারতে হয়েছিল।
0: হারতে হলো
1: আর এটা একটা ছোট্ট দ্বীপপুঞ্জ, হ্যাঁ, ছোট্ট
0: একেবারে।
1: দ্বীপপুঞ্জ
0: এবং
1: এখানকার,
0: আপনি যদি দ্বীপপুঞ্জের ইতিহাস দেখেন, অধিকাংশ মানুষই কিন্তু এখান থেকে বাইরে বিভিন্ন জায়গায় চলে যায়, যেহেতু সেখানে
1: হ্যাঁ, ওদের চলেই
0: কর্মসংস্থান
1: আছে। এবং
0: সেইভাবে
1: হ্যাঁ,
0: নেই।
1: ওদের ওই ওদের ওই তাই ওদের ওই যে জিনিসটা, ধরুন সবাই কিন্তু ওই বাইরে মানে ইউরোপ, এশিয়া, এই আফ্রিকা, এইসব জায়গায় বেশি কাজ করে, কিন্তু ওদের যে ইয়েটা মানে বসতিটা, সেখানে কিন্তু ওই খেলাধুলা, তারপর জলকেলি মানে জলবেষ্টিত দেশ, তো
0: ঠিক,
1: সাঁতার, তারপরে ওই জল ফুটবল যেটাকে আমরা বলি, সেইগুলোতে ওরা বেশি দক্ষ। কিন্তু তা সত্ত্বেও বিশ্বকাপে ওরা কিন্তু, হ্যাঁ, দেখিয়ে দিয়েছে যে তারুণ্য, হ্যাঁ,
0: একেবারে
1: তোমার
0: একেবারে
1: ইচ্ছাশক্তি আর জেদ থাকলে কিভাবে একটা দলকে নাস্তানাবুদ করা যায়।
0: একেবারে
1: তেমনি আর মাত্র 2 দিন, আজকে একটা খেলা, 19 তারিখে আমরা ফাইনাল দেখবো, তারপর
0: হ্যাঁ,
1: হয়তো আপনারা আর বিশ্বকাপ নিয়ে কোনো বিষয় হয়তো দেবেন না, কিন্তু স্মৃতির মনিকোঠায় থেকে যাবে
0: 2026
1: 2026-এর এই ঘটনাবলী, হ্যাঁ,
0: ঠিক,
1: যেগুলো থেকে আমরা শিখবো যে হারতে হারতেও এভাবে ফিরে আসা যায়,
0: ফিরে
1: আর
0: আসা
1: চোখের
0: যায়,
1: জল কখনো কখনো নীলও
0: এবং
1: হয় দাদা ভাই,
0: একদম একদম ক্ষুদ্র হলেও কিন্তু তুচ্ছ নই এই বটবৃক্ষ সমাজে, তাই
1: তুচ্ছ
0: না?
1: নয়, একদম একদমই
0: কেপ
1: তাই,
0: ভার্দে কিন্তু একদম
1: একদমই
0: দেখিয়ে
1: তাই।
0: দিল, শুধু কেপ ভার্দে না,
1: হ্যাঁ,
0: এরকম
1: তবে
0: এবার।
1: দাদা ভাই আমার একটা ইচ্ছে আছে জানেন,
0: হ্যাঁ
1: যদি ভারত কোনোদিন বিশ্বকাপে খেলে, তো
0: ঠিক,
1: আমি ভারতের হয়ে একটা গোল করবই, সে যেমন করে হোক।
0: দেখুন দেখুন, গোল গোল গোল কথার অর্থ হচ্ছে লক্ষ্য,
1: লক্ষ্য
0: তাই না?
1: লক্ষ্য গোল
0: তো
1: কথার অর্থ
0: লক্ষ্য,
1: লক্ষ্য, হ্যাঁ,
0: লক্ষ্য যে
1: সেই
0: ওইভাবেই
1: লক্ষ্য
0: পূরণ
1: পূরণ
0: করতে
1: আমি
0: হয়,
1: করব।
0: লক্ষ্য অনেক রকম ভাবেই পূরণ করতে পারি আমরা
1: তবে
0: আমরা
1: এই প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। এই
0: আচ্ছা
1: ফুটবল ছাড়া আমি কখনো আর কিছু বুঝি না। আমি ফুটবলের মাঝে মাঝে ধারা বিবরণীও দিয়ে দিতে দাদা
0: আচ্ছা
1: ভাই।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আরেকটা
1: ফুটবল না,
0: আরেকটা আপনার ঘোড়া কে এবার?
1: আমার ঘোড়া, আমার ঘোড়া দেখুন, আজকে যে খেলাটা হবে,
0: হুম,
1: হ্যাঁ, সেখানেও কিন্তু অঘটন ঘটতে পারে, কেন ইংল্যান্ডের, হ্যাঁ, মানে ওরা কিন্তু মরিয়া হয়ে আছে কাপ নেবার জন্য।
0: একেবারেই
1: আর
0: তাই,
1: শুধু যে মেসি নির্ভর খেলা আর্জেন্টিনার, সে অতিরিক্ত মেসি নির্ভরতা কিন্তু, হ্যাঁ, কখনো কখনো মানে কি বলবো, সকাতসলিলের কারণ হতে পারে,
0: হতে পারে
1: কেন
0: হতে পারে,
1: দেখুন একটা দলে 11 জন ফুটবলার থাকে, প্রত্যেকেই সমানভাবে অংশ নেয়, হ্যাঁ,
0: একেবারেই
1: এবং
0: তাই,
1: একজন যদি ব্যক্তি নির্ভর হয়ে ওঠে খেলাটা, তাহলে কিন্তু আর্জেন্টিনার বিপদ আছে।
0: বিপদ
1: আর
0: আছে,
1: যদি তারা পাসিং ফুটবল খেলে, হ্যাঁ, বাকি যারা আছে তাদের সঙ্গে, হ্যাঁ, তা অবশ্য এটাও ঠিক যে মেসির সঙ্গে বাকি খেলোয়াড়দের বোঝাপড়াটা খুব ভালো আছে, কিন্তু আগাম কোনো ভবিষ্যৎবাণী এখনই কিন্তু করা
0: একেবারে।
1: যাচ্ছে
0: আর
1: না।
0: যেখানে যেখানে কিন্তু মনে রাখবেন, এই মারাদোনার যে সেই বিখ্যাত যে
1: হ্যাঁ, গড,
0: হ্যান্ড অফ
1: হ্যান্ড অফ
0: গড,
1: গড,
0: সেটা
1: হ্যান্ড,
0: কিন্তু
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: এই এই ইংল্যান্ডের বিপক্ষেই হয়েছিল, এবং
1: হয়েছিল, এবং
0: ইংল্যান্ডের সঙ্গে কিন্তু মেসি এর আগে কোনোদিন জাতীয় দলের হয়ে, মানে আর্জেন্টিনার হয়ে কিন্তু
1: খেলেনি
0: মেসি কখনো
1: খেলেনি, ঠিক
0: খেলেনি।
1: ঠিক। এবং দাদা ভাই আরেকটা তথ্য আপনাকে দিই,

0: এই আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের কিন্তু একবার যুদ্ধ হয়েছিল, সেখান থেকে থেকে আমরাও আজকে যেমন খেলাটা দেখবো তেমনি গ্যালারিও কিন্তু উত্তাল হবে।
1: উত্তাল
0: হ্যাঁ
1: হবে।
0: উত্তাল
1: আচ্ছা
0: হবে
1: বলুন
0: গ্যালারি।
1: তো, এমন
0: কারণ
1: এমন
0: আমরা,
1: একটা দেশ যে দেশকে, যে দেশের সাথে ইংল্যান্ডের যুদ্ধ হয়নি,
0: হ্যাঁ
1: যা হোক সেটা অন্য বিষয়, আমরা ওই সেই আলোচনায় যাব না।
0: না
1: আমরা
0: না না
1: আমরা
0: না
1: যেটা আমরা যেটা বলতে চাইছি যে
0: হুম
1: আজকের যে খেলা, এই খেলাটা
0: হুম
1: কিন্তু সত্যি সত্যি
0: উপভোগ্য
1: একটা
0: হয়ে উঠবে।
1: যুদ্ধতুল্য খেলাই হবে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আমাদের
0: চেয়ানা
1: সবার চোখ
0: চেয়ানা
1: থাকবে,
0: টক্কর আর কি,
1: সবার চোখ
0: কেউ
1: থাকবে
0: কাউকে,
1: কিন্তু টিভিতে,
0: হ্যাঁ হ্যাঁ কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না।
1: ছাড়বে না।
0: সেখান থেকে আমরা দেখবো মেসি সেই ডিফেন্সটা থ্রু কিংবা ওই হ্যারি কেনের যে ইয়েটা, মানে যে ইয়ে যে স্কিলটা,
1: সেই
0: সেটাও আমরা দেখতে পাবো আজকে।
1: ঠিক
0: হয়তো
1: ঠিক
0: দূরদর্শনের পর্দায় চোখ রাখবো যদি না ঘুমিয়ে পড়ি,
1: একেবারে
0: নাহলে
1: একেবারে
0: কালকে বাধ্য হয়ে হাইলাইটস দেখতে হবে।
1: একেবারে।
0: তো যাই হোক,
1: আর একটা কথা আপনাকে দিয়ে দিলাম অমিতাভবাবু, যদি
0: হ্যাঁ বলুন বলুন।
1: আর্জেন্টিনার হাতে এবার কাপ, এবারও কাপ ওঠে, তাহলে
0: হ্যাঁ
1: তাহলে সামনের বুধবারও আমি কিন্তু আবার বিশ্বকাপ নিয়েই আমি কিন্তু অন্তত একটা লাইভ ফোন ইন করব। হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: যদি যদি
0: তাহলে
1: আর্জেন্টিনার
0: খুব
1: হাতে
0: ভালো
1: কাপ
0: হবে, খুব
1: ওঠে,
0: ভালো হবে, খুব ভালো হবে। তাহলে আমরা দুজনে, আমরা আমরা সবাই মিলে সেলিব্রেশন করব। আর
1: একেবারে
0: কিন্তু
1: একেবারে।
0: শুনুন, হ্যাঁ যদি আর্জেন্টিনা ফেভারিট, মানে আর্জেন্টিনা যদি কাপ জেতে, তাহলে মিষ্টিটা কিন্তু আপনার হাত থেকেই আমি খাবো।
1: একেবারে একেবারে একেবারে। আমরা আমরা আমরা বেতারের মাধ্যম দিয়ে এই সমস্ত ভাব বিনিময় করি, এবং এই
0: হ্যাঁ
1: মিষ্টি খাওয়া
0: নিশ্চয়ই
1: বেতারের
0: নিশ্চয়ই
1: মাধ্যম দিয়েই হবে।
0: হয়ে যাবে, হয়ে যাবে।
1: একেবারে
0: ওই যে
1: একেবারে।
0: বলছিলাম না সেদিন, ওই ঘ্রাণে নং অর্ধভোজনম,
1: আর হ্যাঁ হ্যাঁ,
0: সেটাও হয়ে যাবে ওই বিনিময়টা।
1: এটা শব্দ,
0: তাহলে বলা হয়
1: এটা
0: এই
1: এটা
0: মহেশ্বর
1: ঘ্রাণেনও
0: মহারানী,
1: নয়, এটা শব্দ
0: হ্যাঁ
1: নেমও অর্ধভোজনম হয়ে যাবে। ঠিক ঠিক,
0: খুব ভালো বলেছেন,
1: হ্যাঁ
0: খুব
1: হ্যাঁ,
0: ভালো বলেছেন। খুব ভালো থাকবেন,
1: খুবই
0: আমার
1: ভালো
0: আন্তরিক
1: থাকবেন।
0: প্রীতি ও শুভেচ্ছা রইল
1: আপনাকেও
0: তোমার সামনে।
1: আপনাকেও অসংখ্য শুভেচ্ছা। আবারও
0: ধন্যবাদ।
1: যোগাযোগ করবেন রাত 10:30, 10:30-এ আবার ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হবে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক, আপনি
1: ঠিক,
0: থাকবেন তো?
1: একেবারে আমি আছি।
0: আচ্ছা ধন্যবাদ,
1: ঠিক
0: ধন্যবাদ।
1: ঠিক ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে ফোন করুন আমাদের আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে। আমাদের আজকের বিষয় ফুটবল বিশ্বকাপ 2026, আনন্দধারা অনুষ্ঠানের বিষয় ফুটবল বিশ্বকাপ 2026। আর দেরি না করে আমাদের কিন্তু ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705। এবারে শুনে নিই একটি গান, ছবির নাম লড়াই, শিল্পী অরিজিৎ সিং ও কৌশিকী চক্রবর্তী, গানটিতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

0: নমস্কার, কে
1: হ্যালো,
0: বলছেন?
1: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল।
0: হ্যাঁ, শুভ মধ্যাহ্ন, বলুন বলুন বলুন, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকাদি, বলুন
1: হ্যাঁ, কেমন আছেন?
0: কেমন? হ্যাঁ হ্যাঁ, আছি, আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দাদা ভাই, ভালো আছি। হ্যাঁ,
0: আচ্ছা অম্বিকাদি, আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলুন একটু।
1: বোলপুর বীরভূম।
0: বীরভূম থেকে? ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক।
1: হ্যাঁ,
0: আচ্ছা, ফুটবল বিশ্বকাপ দেখছেন?
1: বিশ্বকাপ দেখছি দেখছি, মানে খুব একটা রাত্রে তো সব খেলাগুলো আছে, রাত্রে
0: হ্যাঁ
1: কালকে
0: হ্যাঁ, আপনারা
1: কালকে।
0: আপনারা মায়েরা সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা ওই রকম ভাবে খেলা দেখা
1: হ্যাঁ
0: নিশ্চয়ই।
1: হ্যাঁ
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: খেলা না দেখেন, আপনার প্রিয় দল কে ফুটবল বিশ্বকাপে? শুনি তো।
1: আর্জেন্টিনা আর্জেন্টিনা।
0: আরে বাবা, আপনারও আর্জেন্টিনা! মেসিকে মেসি বলে, মেসির খেলা দেখেছেন? লিওনেল
1: হ্যাঁ
0: মেসি,
1: দেখেছি দেখেছি। হ্যাঁ, আজকে তো
0: মারাদোনা, মারাদোনার খেলা দেখেছেন ছোটবেলা?
1: না, মারাদোনাকে দেখিনি, খেলাই দেখিনি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে
1: আমি দেখি মোটামুটি, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ফুটবলটা দেখি, মানে খুব একটা যে ভালোবাসি, বা এই খেলাগুলো প্রত্যেকটা বিশ্বকাপ হচ্ছে অনেক রাষ্ট্রে,
0: সেটাই
1: তাতে
0: সেটাই
1: তো
0: সেটাই
1: সাড়ে
0: সেটাই,
1: বারোটা
0: একেবারেই তাই,
1: বারোটা
0: একেবারেই
1: সাড়ে
0: তাই। আপনারা
1: বারোটা
0: সারাদিন এত কাজকর্মে ব্যস্ত থাকার পরে
1: হ্যাঁ
0: রাত
1: হ্যাঁ,
0: জেগে খেলা দেখা সম্ভব হয় না। ঠিক ঠিক
1: না বাড়ির বাড়ির ছেলেরা দেখে। হ্যাঁ,
0: ঠিক
1: আমি অতটা রাত জেগে দেখি না তো।
0: ঠিক ঠিক
1: হ্যাঁ
0: ঠিক
1: আমার
0: ঠিক আছে।
1: হ্যাঁ আমার ছেলে দেখে,
0: হুম,
1: হ্যাঁ ওর সব বন্ধুরা দেখে,
0: ঠিক।
1: কিন্তু আমি অতটা দেখি না
0: তো
1: তো
0: ছেলেকে
1: রাত্রে।
0: ছেলেকে বলবেন আজকে আমি আকাশবাণী শিলিগুড়িতে ফুটবল বিশ্বকাপ
1: হ্যাঁ
0: নিয়ে কথা বললাম, ছেলেকে
1: হ্যাঁ
0: বলবেন,
1: হ্যাঁ,
0: ছেলে খুশি
1: নিশ্চয়ই
0: হবে।
1: বলবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
0: ভালো থাকবেন।

0: রুক্মিকাদি আবারও ফোন করবেন, এভাবেই যোগাযোগ রাখবেন। নমস্কার।
1: হ্যাঁ আজকে কুমার শানুর তো জন্মদিন,
0: আচ্ছা,
1: তো কুমার শানুর একটা গান যদি
0: অবশ্যই অবশ্যই চেষ্টা করব, চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। হুম হুম হুম
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: হুম হুম শ্রোতা বন্ধুরা, লড়াই ছায়াছবি থেকে অরিজিৎ সিং ও কৌশিকী চক্রবর্তী।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি সুজন বলছি বেলাকোবা থেকে।
0: বেলাকোবা থেকে
1: সুজন রায়।
0: সুজন রায়, বলুন সুজনবাবু, কেমন আছেন?
1: আমি ভালো আছি স্যার।
0: আচ্ছা, ফুটবল বিশ্বকাপ দেখছেন?
1: ফুটবল বিশ্বকাপ তো খুব একটা দেখা হয় না, কিন্তু খুব আপডেট রাখছি আর কি মোটামুটি।
0: আচ্ছা, আপনার আপনার ঘোড়া কে?
1: আমার ঘোড়া তো বেরিয়ে গেছে অলরেডি, ফ্রান্স।
0: আচ্ছা, না দুঃখ পাওয়ার কিছু নেই, ফ্রান্স যথেষ্ট ভালো খেলেছে এবং দেখুন খেলায় তো হার জিত আছেই, ওই হয়তো একটা
1: খেলার মধ্যে
0: ম্যাচে।
1: হার জিত আছে, ফ্রান্স এমনি তো চ্যাম্পিয়ন আগে থেকে হয়েছে, এবার একটা নতুন দলই হোক, স্পেনই হোক, 2000 এবার কি আছে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থাকবেন সুজনবাবু, যোগাযোগ করবেন।
1: ওকে,
0: ঠিক আছে,
1: ঠিক
0: ঠিক
1: আছে।
0: আছে, ঠিক আছে।

0: হ্যাঁ, খেলা খবর রাখি, এবং কোন দিন কি দল, কোন দিন কি দল মানে খেলা মুখোমুখি হয় আর কি, এগুলো আমরা বুঝতে পারি রেডিও খবরের মাধ্যমে। আর
1: আচ্ছা
0: রেডিও হচ্ছে, হ্যাঁ, রেডিও থেকে আমরা অনেক কিছু জানতে শিখতে পারি। তো
1: ঠিক,
0: এই কারণে রেডিওর মাধ্যমে মনে করুন খবরগুলো ঠিক টাইমে টাইমে ফলো করি আর কি। আর কিছু কিছু খবর এমনি লোক মুখেও শোনা যায় যে এই দলটা জিতলো বা এই দলটা আজকে খেলবে, এরকম এগুলো খবর রাখি আর কি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বিশ্বজিৎ বাবু, খুব ভালো থাকবেন, এভাবেই যোগাযোগ
0: নমস্কার,
1: রাখবেন আমাদের সঙ্গে।
0: ভালো থাকবেন,
1: ঠিক
0: নমস্কার।
1: ঠিক, নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমাদের লাইভ ফোন ইন আনন্দ ধারা কিন্তু জমে উঠেছে আমাদের আজকের বিষয়, এখনকার বিষয়, আনন্দ ধারা অনুষ্ঠানের বিষয়, ফুটবল বিশ্বকাপ 2026। এ বিষয়ে আমাদের সঙ্গে আপনাদের ভাব বিনিময় করার জন্য ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434076705, এই নম্বরে 9434076705, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। ফোন করে আপনাদের প্রিয় দল, প্রিয় দলের খেলা এবং বিশ্বকাপের হাল হাকিকত নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। ফোন নম্বরটি আবারও বলছি, 9434076705। কিছুক্ষণ আগেই বোলপুর থেকে অম্বিকা দি, আমাদের অম্বিকা মণ্ডল, শুনতে চেয়েছিলেন যেহেতু কুমার শানুর জন্মদিন, তার কণ্ঠে গান, আমরা এবার শুনে নেব বিয়ের ফুল ছায়াছবি থেকে এই গানটি। শিল্পী কুমার শানু গানটিতে সুর দিয়েছেন যতীন ললিত।

শ্রোতা বন্ধুরা, শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের এখনকার বিষয় ফুটবল বিশ্বকাপ 2026। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা ফুটবল বিশ্বকাপ 2026-এর কিন্তু একেবারে প্রান্ত সীমায় এসে উপস্থিত হয়েছি। আর মাত্র দুটো ম্যাচ, আজ রাত 11:30 এবং এরপর আগামী 19 তারিখ রাতে, তারপরেই কিন্তু ঠিক হয়ে যাবে 2026-এর বিশ্ব সেরা ফুটবল দল। আপনাদের প্রিয় দল, প্রিয় দলের খেলা, এ সমস্ত ইতিবৃত্ত জানাতে আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে আনন্দধারা অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705 এ নম্বরে। এবারের ছবি প্রেমের কাহিনী, শিল্পী শান, গানটিতে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

আনন্দধারা অনুষ্ঠানে আজকের শেষ ছবি অটোগ্রাফ। শিল্পী শ্রেয়া ঘোষাল গানটিতে সুর দিয়েছেন দেবজ্যোতি মিশ্র।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলতে হলে আবারও ফোন করবেন আজ রাত 10:30। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং কিছু কিছু অঞ্চলের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল এবং বজ্রপাত হয়েছিল। বৃষ্টিপাতে সর্বোচ্চ পরিমাণ চেপান 2, রঙ্গ 2, কালিম্পং 2, পেডং 1, পুন্ডিবাড়ি 1, ঘুঘুমারি 1। আগামী 21 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় দু একটি জায়গায় প্রবল বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হেড দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মেনি প্লেসেস ওভার সিকিম, এট ওয়ান অর টু প্লেসেস ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল।

amount of rainfall, Chepan 2, Rongo 2, Kalimpong 2, Pedong 1, Pundibari 1, Ghugumari 1. Weather forecast for next 7 days, light to moderate rain or thunder shower very likely to occur at most places over all the districts of Sub-Himalayan West Bengal and Sikkim. Weather warning for next 7 days, heavy rainfall very likely to occur at one or two places over Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuchbihar and Alipurduar districts of Sub-Himalayan West Bengal. And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. Akashbani Shiliguri. Ekhon aaj rater onushthan suchi. Ei ghoshonar obobohito porei sondha 6 beje 5 minute e shunte paben bichitra anushthane jatrapala Devi Sultana. Aaj shunben ditiyo porbo. Sondha 7tay 7 beje 5 minute e shunte paben hindi chhayachobir gaan. Rat 8tay biggyapon data ayojito onushthan ashar kotha. 8টা বেজে 30 মিনিটে রাগ প্রধান গান শিল্পী নিবেদিতা ভট্টাচার্য বাগচি, 9টা বেজে 15 মিনিটে গজল শিল্পী রোশন ভারতী। বিজ্ঞান ঘরেও বাইরে অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ 9টা বেজে 30 মিনিটে। আজ শুনবেন দুটি কথিকা, প্রথমটি চাঁদের বুকে তেরঙ্গা, এ বিষয়ে বলবেন লিপিকা রায়, এবং তারপর পাহাড়ের কান্না, এ বিষয়ে বলবেন অনন্যা হাজরা। 10টা 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাশা ঘোষাল, 10টা 30 মিনিটে শুনতে পাবেন বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें
2: 8। आकाशवाणी শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। বিচিত্র অনুষ্ঠানে এখন শুনবেন যাত্রাপালা দেবী সুলতানা। আজ শুনবেন দ্বিতীয় পর্ব, পরিবেশনায় নিউ মেঘদূত অপেরা।
3: জি বহুত কসুর, মুঝে মাফ কর দিজিয়ে, মুঝে মাফ কর দিজিয়ে।
4: কসুর কসুর কসুর, ঠিক অমনি করে মাফ চেয়ে সালাম করলেও তোমাকে আমি মাফ করবো না সুযোগ দিন। হজরত হাজি মোল্লা সরফ আমার সহায়, তোমাকে কবরে পাঠিয়ে শেহজাদি জিন্নাতকে আমি শাদি করব, তারপর বসবো বাংলার মসনাদে। মসনাদ, বাংলার মসনাদ, তুমি কি আমাকে ভালোবাসো? তাই তুমি রোজ আমাকে ডাকো আয় আয়। জনাব, আমি মসনদকে বলছিলাম, মসনদ তুমি কত ভাগ্যবান, তাই তোমার উপর বসেন জন্দা পীর নবাব মুর্শিদ কুলি খান।
5: চাবক মোহাম্মদ জান আমার চাবক।
6: বান্দা হাজির জনাব, মগর
5: ভাবছো কাকে চাবক মারবে? এখনো বুঝতে পারোনি বেয়াদব, অপরাধী তোমার সামনে। ভয়, এরা সবাই ভয় পেয়েছে
6: জনাব।
5: জিন্নাতের মুখ কালো, খুরশিদের নেশা ছোট, আলীবর্দীর ডান হাত পাথর মাফিক শক্ত।
6: এসব তুমি কে বলছো মুর্শিদ?
5: অথচ আপনি ভালো করেছে দেখুন হযরত, বাত্তমিজ সুজাউদ্দিনের দিলে ভয়ের চিহ্ন মাত্র নেই। মোহাম্মদ জাস, চাবক চালাও।
6: যা হুকুম।
5: ওকে নয়, ওকে নয় বেনাজার, চাবক মারো সবসে কসুর ওয়ালা দুজাকের কীট নবাব মুর্শিদ কুলিকে। তাম শরীর শিউরে উঠেছে সকলের চোখে বিস্ময়ের জিজ্ঞাসা, কি কসুর আমার অপরাধ? আজ আমি দিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারিনি।
7: যাপনা
5: খেয়াল ছিল না, খেয়াল থাকতে দেয়নি দেবীর আশু, তার তিলের কৈফিয়ত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। আমি খোদাকে ভুলে শুধু তার পানি চেয়েছিলাম। মোহাম্মদ জান, চাবুক মারো।

0: আমাকে মাফ করবেন জনাব
1: মোহাম্মদ জন।
2: যা পড়া
0: দো তিন চার
3: মোহাম্মদ জন, তুই কাকে কাকে চাবুক মারছো ভাই? মানুষটা যে পাথর হয়ে গেছে।
1: এই দেখ পাথরের চোখেও পানি।
3: কাকে কাকে দেখাচ্ছ তোমার চোখের জল? আমাকে? তোমার মাকে?
1: আম্মা জান, তোকে ছাড়া কাকে দেখাবো বেটি? তোর মতো কারো চোখে কি ঝরেছে দুফোঁটা পানি? শোধ করে দেব আমার মায়ের ঋণ, আমি সুদে আসলে শোধ করে দেব।
4: নবাব মোর্শেদ খুলে খাও,
1: আমার বহুত বেসরিয়তি, তাই না হযরত?
4: ইয়াদ রাখো তুমি ইসলাম।
1: হ্যাঁ হযরত, আমি ইসলামী, আর সেই জন্যই তো আমি শান্তি ভিক্ষা করতে চললাম হযরত। শান্তি শান্তি।
3: সুচা ভাই, আপনি আপনি জেলামের সুখে যান।
0: যাচ্ছি বহিন, তবে আমি জানি না উনি কোথায় যাচ্ছেন।
5: জাহান্নামে যাচ্ছেন, জাহান্নামে।
3: সাজাদি সাজাদি জিন্নাত উন্নিসা, একটু আগে যে জাহান্নাম তোমরা তৈরি করেছিলে তার চেয়ে বড় জাহান্নাম আর কি সংসারে আছে?
0: আপনার কথার জবাবটা ঠিক মতো পেয়ে গেলেন তো সাহাজাদি।
5: সৈয়দ সুজাউদ্দিন, শয়তানি দেবীকে বলে দিও তার কথার জবাব আমি খুব তাড়াতাড়ি দেব।
4: হযরত গাবড়া মত, ওই আলিবর্দকে মসনদে বসিয়েছিল হাজি মোল্লা সারাফ, দরকারে তাকে আমি মসনদটাকে ছুঁড়ে ফেলে দেব।
6: হযরত
4: বদলাও বদলাও ফিন পয়দা করসিদ আলিবর্দি, এসো আমি আর একটা মুর্শিদ বানাবো, আর একটা মুর্শিদাবাদ বানাবো।
7: কি বললে ধৈর্যটি মঙ্গল? আমার ভাইপো অনন্ত নারায়ণ রাজা হতে চায়।
8: হ্যাঁ মহারাজ, এই নিয়ে কিছুক্ষণ আগে ওর সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে গেছে।
7: কিন্তু অনন্ত নারায়ণ রাজ্য চায়, এ কথা সে আমাকে নিজে মুখে বললো না কেন? রাজ্যটা আমি তাকে
1: ভিক্ষা দিন মহারাজ, কিছু ভিক্ষা দিন।
7: ভিক্ষা? আপনি যতই ছদ্মবেশ ধারণ করুন আমার চোখে আপনি ফাঁকি দিতে পারেন নি জনাব।
8: জনাব
7: আমার কাছে ভিক্ষা চাইতে এসেছেন? নিন আমার দিনাজপুরের সিংহাসন, আমি আপনাকে ভিক্ষা দিলাম নবাব মুর্শিদ কলি খাঁ।
8: বঙ্গেশ্বর?
1: না না, সালাম নয়, অভিবাদন নয়, আজ শুধু করুণা, করুণার ভিখারি আমি নবাব মুর্শিদ কলি খাঁ। আমি সিংহাসন চাই না, দৌলত চাই না, শুধু চাই আপনার মহান হিন্দু সমাজের মাঝখানে আমার একটি কন্যার একটুখানি স্থান।
7: না,
1: নিরাশ করবেন না, ফিরিয়ে দেবেন না, আমি ওয়াদা দিচ্ছি দুনিয়ার কোনো দুশমন আপনাকে বাধা দিতে এলে আমি তার সামনে দাঁড়াবো। আপনি শুধু বলুন, দেবী পতিতা নয়, অপবিত্র নয়, হিন্দু সমাজের মাঝখানে তার স্থান আছে?
7: না, স্থান নেই
8: মহারাজ।
7: ধৈর্যটি মঙ্গল,
1: তুমি সেই ধৈর্যটি মঙ্গল, আমার সবসে ইয়াদা দুশমন। মহারাজকে তুমি বুঝিয়ে বলো।
7: অসম্ভব।
1: কেন অসম্ভব?
7: হিন্দু হলে দ্বিতীয়বার এ প্রশ্ন করতেন না বঙ্গেশ্বর।
1: আমি তৃতীয়বার আপনাকে জিজ্ঞাসা করছি, হিন্দু সমাজে দেবীর স্থান হবে কি না?
7: আমি একবার নাকে দুবার বলি না।
1: আপনাকে আমি বেঁধে নিয়ে যাব। কই হায় সুজাউদ্দিন! না থাক, আবার আমি ভুল করে ফেলেছি। রাজা উদয় নারায়ণ ভিখারি শুধু হাতে ফিরে গেলে শুনেছি গৃহস্থের অকল্যাণ হয়, তাই আমি শুধু হাতে ফিরে যাব না, কথাটা মনে রাখবেন।
3: ধৈর্যটি মঙ্গল,
8: ভয় পাবেন না রানীমা, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আজ আমি আপনার প্রেতাত্মা, মৃত্যু পায়ের নিচে, সংশয় সংকোচ সহনবতীর পাপ আর আমাকে পিছু হটাতে পারবে না।
7: ধৈর্যটি,
8: জীবন থেকে দেবী গেছে কিন্তু সামনে দাঁড়িয়েছে জন্মভূমি দেবী, তাই দেবী মাতৃকার মহাপূজা শেষ করে জ্ঞান ভট্টের চক্রান্তের বলি দিয়ে বাধ্য করাবো ওই মোহাম্মদকে এই পর্বতের কাছে আসতে।
7: শুনলে মহারানী, শুনলে? আমার দেবী আমাকে ওই দেবতা দিয়ে গেছে।
3: কিন্তু ওই দেবতাকে যার পূজো করার কথা সেই পূজারিণী দেবী আজ দূরে।

0: দূরে কেন বেটি, আমার কাছে আয়, আমাকে একটু শান্তি দে।
1: শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। যদি সত্যি আমাকে সুখী করে শান্তি পেতে চান, তাহলে আমাকে একটু বিষ এনে দিন।
0: অনেক আগেই নিয়ে এসেছি বেটি, যে বিষ খেয়ে তোর আধা জিন্দেগি নীল হয়ে গেছে, সেই বিষ পান করে তোর বাকি আধা জিন্দেগি তুই নীল করে নে। নীল
2: বিশ্বাসঘাতক সুজাউদ্দিন, বলো আমাকে নিয়ে তুমি কি করবে? কেন তুমি আমাকে ছড়না করে মন্দির থেকে গ্রেফতার করে নিয়ে এলে? হাসবে না, হাসবে না শয়তান। তুমি আমাকে ভাইজান বলে, দোস্ত বলে আলিঙ্গন করেছিলে কি দেবতার মন্দির থেকে গ্রেফতার করে
3: দেবীর মন্দিরে নিয়ে আসার জন্য?
2: সুজাউদ্দিন,
3: দেবতার পূজা অনেক করেছো বন্ধু, কিন্তু দেবীর পূজা হয়নি। আমি চলি।
2: দেবী
1: দুর্যোটি মঙ্গল,
2: আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি সেই সত্যি দেবী নাকি পাথর প্রতিমা?
1: স্পর্শ স্পর্শ করে দেখো।
2: সেদিনের সেই অশুভ ক্ষণে তোমাকে আমি কি বলেছিলাম আমি জানি না। আমি আজও বিশ্বাস করি না যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে।
1: তবে চলো।
2: কোথায়?
1: যেখানে তুমি নিয়ে যাবে সেখানে, তোমার হাত ধরে আমি নরকেও যেতে রাজি।
2: না না না, নরকে নয় দেবী, স্বর্গে। স্বর্গে তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব।
1: ধৈর্যটি মঙ্গল,
2: সেই স্বর্গে শুধু তুমি থাকবে আর আমি থাকবো, আর কেউ থাকবে না।
1: ধৈর্যটি মঙ্গল, এত এত স্বপ্ন।
2: হ্যাঁ দেবী, হৃদয় হৃদয় দিয়ে সব দেয়া নেওয়া।
1: ধৈর্যটি মঙ্গল
2: দেবী। না না না, আমি হারিয়ে যেতে চাই না।
1: ধৈর্যটি মঙ্গল,
2: তা হয় না দেবী, তা হয় না। মনে করো আমি স্বপ্নের মধ্যেই তোমার কাছে এসেছিলাম, আবার স্বপ্নের মতোই।
1: চলো, তবে চলে যাও, চলে যাও নিষ্ঠুর।
2: আরো ভয় করছে দেবী, তোমাকে যদি হারিয়ে ফেলি।
1: যাও যাও, তুমি চলে যাও
2: দেবী,
1: তুমি চলে যাও
2: দেবী।
0: একা যাবে কেন ধৈর্যটি মঙ্গল, বিয়ে করে বউ নিয়ে যাবে।
2: জাহাপনা,
0: সঙ্গে যাবে হাজার বাতির রশ্মিঝাড় বয়ে নিয়ে আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা। পিছনে আসমান কাঁপিয়ে বেজে উঠবে মঙ্গল বাজনার সঙ্গে মাঙ্গলিক সানাই। আর সবার আগে নাচতে নাচতে যাব আমি পিতামর সিদ্ধকলি, তার আদরিণী কন্যাকে তার স্বামীর ঘরে পৌঁছে দিতে।
1: বাবা,
0: পুরোহিত দেখেছি, আজ এই মুহূর্তে তোদের আমি শাদি দেব বেটি।
2: যে মেয়ে সমাজচ্যুতা, ধৈর্যটি মঙ্গল সেই মেয়েকে স্ত্রী বলে গ্রহণ করতে পারে না।
0: যাবে না, দাঁড়াও।
2: বলুন,
0: দেবীকে শাদি তুমি করবে?
2: ভয় দেখাচ্ছেন?
0: না দেবী, আমার ভুলেই আজ মিথ্যা কলঙ্কে কলঙ্কিনী। সেই কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে টেনেছি। শোনো ধৈর্যটি মঙ্গল, আমি তোমাকে জায়গির দান করব, আমি তোমাকে বহাল করব আমার প্রধান সিপাহশালার পদে।
2: আমি অসহায়।
0: অসহায় ধৈর্যটি মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি শুভে বাংলার নবাব জেদ্দাপীর মোতামাল্লুক আলাউদ্দিন নওসের জাঙ্গ নওসেরি আমার পিয়ারা দামাতকে মসনাদ সহ এই নবাবী তাজ যদি যৌতুক দিই।
2: না
0: ধৈর্যটি মঙ্গল,
2: আমার রাজ সিংহাসন, আমার প্রজাদের ভালোবাসা, আমার রাজমুকুট, দেশবাসীর আশীর্বাদ, তাই শত শত সহস্র মানুষের বুকে রক্তে রঞ্জিত আপনার এই নবাবি তাজ, নবাবি মসনাদকে আমি মনে প্রাণে ঘৃণা করি।
0: দুশ্মন ধৈর্যটি মঙ্গলকে গ্রেফতার করো।
3: না জাহাপনা, না, আপনি আপনার ওয়াদা অমর্যাদা করবেন না।
0: ওয়াদা?
3: হ্যাঁ, আপনি ওয়াদা দিয়েছিলেন ধৈর্যটি মঙ্গলের আপনি কোনো ক্ষতি করবেন না। সেই ওয়াদা মতো বীর হিন্দু জওয়ান দিনাজপুরে জ্বলন্ত সূর্য ধৈর্যটি মঙ্গলকে নির্বিঘ্নে দিনাজপুরে পৌঁছে দিতে চললাম।
0: আফসোস, বহুত আফসোস।
1: কিসের আফসোস বাবা? কি ইজ্জত দিয়ে গেল আদর্শ হিন্দু বীর শয়তান ধৈর্যটি মঙ্গল?
0: বিজ্জত, বিজ্জত, নবাব মুর্শিদ কুলির দোষা কি বিজ্জত?
1: বদলা নিন, বদলা নিন নবাব মুর্শিদ কুলি খান।
0: দেবী
1: অতিশত্য।

0: চাই চরম প্রতিশোধ, হৃদয় দিয়ে যা আমি আদায় করতে পারলাম না হাতিয়ার দিয়ে আমি তা আদায় করে নেব।
1: জিহাদ, জিহাদ, ফিন জিহাদিও কি ফরমান, কাফের করোজ কিয়ামত, সিপাহী আগুন জ্বালাও, হাতিয়ার চালাও।

0: এসে পড়লো। ধুলোর মতো উড়ে গেল দুর্গের সিংহতরণ। দু মাস যুদ্ধ করেও দুর্গ রক্ষা করতে পারলো না ধৈর্যটি মঙ্গল।
1: আর কিছুই রক্ষা হবে না বৌমা, কাল নাগানি ছবল মেরেছে যে শয়তানি দেবী যে ওদের পথ দেখিয়ে নিয়ে আসছে।
0: কি হবে কাকিমা?
1: দাদু ভাইকে নিয়ে আব্বাসির সঙ্গে প্রাসাদ ছেড়ে তুই পালিয়ে যাও বৌমা।
0: না না কাকিমা, আপনাকে কাকাকে ঠাকুর পক্ষে ছেড়ে আমি কোথাও যাব না কাকিমা।
2: রানীমা রানীমা, আনন্দকে আপনি আমার হাতে দিন।
3: আপনারা চলে যান মহারাজ, যত শীঘ্র পারেন রানীমার বৌরানীকে নিয়ে প্রাসাদ ছেড়ে চলে যান।
4: দুর্যোটি
3: সুরঙ্গ পথে যান মহারাজ, নদীর ঘাটে নৌকা ঠিক করা আছে, আপনার গেলেই মাঝি নবদ্বীপের দিকে নিয়ে যাবে।
4: না না না, তোমাকে ফেলে আমি কোথাও যাব না।
3: কোনো উপায় নেই মহারাজ, কোনো উপায় নেই। শত্রু সৈন্য পঙ্গপালের মতো প্রাসাদ ঘিরে ফেলেছে।
4: কিন্তু তুমি?
3: যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ শত্রুর সঙ্গে যুদ্ধ করব। আমার জন্য ভাববেন না, আমার জন্য ভাববেন না, আমি সৈনিক, দেহের শেষ রক্তবিন্দু দিয়েও আমি শত্রুর মোকাবেলা করে যাব। আমিও কি কোনোদিন ভেবেছিলাম এমনি করে আমার প্রতিজ্ঞা মিথ্যে হয়ে যাবে, এমনি করে ভুল হয়ে যাবে আমার জীবনের হিসাব।
5: জীবনের হিসাব তোমার ভুল হবে না ধৈর্যটি মঙ্গল।
3: সুজাউদ্দিন,
5: লোকের কাছে আমি শত্রু সৈন্যের সামনে আমি তোমার দুশ্মন, মগর দিলের কাছে আমি তোমার দোস্ত। তাই তোমাকে বাঁচানোর জন্যে অনেক কৌশল করে দেবীর কাছে আমি প্রাসাদ দখলের দায়িত্ব নিয়েছি।
3: আশ্চর্য!
5: এত আশ্চর্য হবার কিছু নেই ভাইজান, তুমি চলে যাও।
3: পালিয়ে যাব?
5: ভুল করছো ভাইজান, তোমাকে বাঁচতে বলছি তোমার দেশের জন্য, তোমার জাতির জন্য। অসংখ্য নবাবি সৈন্য প্রাসাদ ঘিরে ফেলেছে, অল্প সৈন্য নিয়ে তুমি কিছুই করতে পারবে না।
3: সে কি, আমি তাহলে কোন দিকে যাব?
5: শোনো ভাইজান, মরা বহুত সহজ, মাগর মরণের হাত থেকে একটা জাতিকে বাঁচানো এত সহজ নয়।
3: হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচবো, আবার আমি সৈন্য সংগ্রহ করব, আজকের এই পরাজয়ের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব।
5: বহুত আচ্ছা, বহুত আচ্ছা।
3: ঈশ্বর তোমার মঙ্গল করুন দোস্ত সুজাউদ্দিন, তুমি আমার জীবনের ভয়ঙ্কর ভুল ভাঙিয়ে দিলে। আমি দেবীর উপর অভিমান করেছিলাম, কিন্তু কে দেবী, আমি কার জন্য এত ভেঙে পড়েছিলাম?
5: ধৈর্যটি মঙ্গল।
3: সুজা সাহেব, দেবীকে আমি ভালোবাসি, তাই তার জন্য আমি মরতে পারি, কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার ধর্মকে আমি দেবীর জন্য মারতে পারি না।
6: কই, কোথায় মিথ্যেবাদী ধৈর্যটি মঙ্গল? কোথায় হিন্দু সমাজের রক্ষক রাজা উদয় নারায়ণ?
0: ঠাকুরজি,
6: তুমি ছাড় কি আছে বৌদি?
7: আর আর কেউ নেই, শুধু শুধু ওই ধুলোয় পড়ে আছে।
6: লক্ষ্মী জনার্দন, নারায়ণ বংশের কুল দেবতা, তুমিও তুমি আজ পথে ধুলায় পড়ে কেন? হিন্দু সমাজ কি তোমাকে মন্দিরে থাকতে দিল না? কি তোমার চোখেও জল? না, যারা তোমাকে অপমাননা করেছে তাদের আমি চরম শাস্তি দেব। ফৌজদার আলী বর্দি খান, যেমন করেই হোক খুঁজে বের করো পলাতক ধৈর্যটি মঙ্গলকে, প্রয়োজন হলে আগুন দিয়ে পুড়িয়ে দেব অমানুষ জানোয়ারদের লোভী সংসার। সব শেষে মনে রাখবে জীবন্ত ধৈর্যটি মঙ্গলকে আমার চাই চাই।
8: ও সিপাই ভাই সব, প্রাসাদ আক্রমণ করো, দিনাজপুরের মহল্লায় মহল্লায় আগুন ধরিয়ে দিয়ে খুঁজে বের করো ওই শয়তান ধৈর্যটি মঙ্গলকে।
9: হুকুম বাতিল করো আলীবর্দী।
8: আলীবর্দী খাঁর দিলে আর কোনো দাঁড়াত নেই, আছে শুধু ধ্বংস, খুন আর মৃত্যুর ইশারা। নতমস্তকে নবাব মুর্শিদকুলি সব আদেশ পালন করে তাকে এই চেহেল সেতুনে ঘুম পাড়িয়ে রাখতে হবে। বাইরে আমি তার বসংবদ বন্দা, কিন্তু অন্তরে
9: অন্তরে তুমি বাংলার স্বাধীন সুলতান।
8: চুপ, দেয়ালে দোকান আছে, বাহাত হুশিয়ার। হ্যাঁ শোনো, হযরত আলী মোল্লা সরাফকে বলে তোমাকে আমি দিনাজপুরের সিংহাসনে বসিয়ে দেব।
9: তুমি আমাকে দিনাজপুরের সিংহাসন দেবে? আমিও তোমাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করব। নবাব মুর্শিদকুলিকে ঠেলে সরিয়ে দিয়ে সেই পবিত্র মসনদে আমি তোমাকে বসাবো, কেউ বাধা দিতে পারবে না।
8: আমার মনে হয় ধৈর্যটি মঙ্গলের প্রতিবন্ধক হবে।
9: সেই জানোয়ার ধৈর্যটি মঙ্গলকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব।
10: ধৈর্যটি মঙ্গলকে আপনারা কেউ গ্রেফতার করতে পারলেন না, তবে কাকে আপনারা গ্রেফতার করে এনেছেন?
11: নয়া ইসলাম এনায়েত খান।
10: এনায়েত খান?
9: হ্যাঁ জনাব, বান্দা আপনার সামনে হাজির।
10: তুমি এনায়েত খান?
11: হ্যাঁ জনাব, কাফের উদয়নারায়ণের ভ্রাতুষ্পুত্র অনন্ত নারায়ণ।
10: তুমি আমার সঙ্গে সন্ধি করতে চেয়েছিলে?
9: জি।
10: তুমি বলেছিলে দিনাজপুরের সিংহাসন পেলে ইসলাম ধর্ম গ্রহণ করবে।
11: হ্যাঁ, ও তাই করেছে, হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে এনায়েত খানায় পরিচিত হয়েছে। ওকে বাবার সিংহাসনে বসার জন্য আদেশ দাও।
10: জরুর। তার আগে বলো, তোমার ভাইকে তুমি ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছ?
9: জি।
10: তোমার স্ত্রীকেও ইসলাম বানাতে চেয়েছিলে, মেগার সে আত্মহত্যা করেছে।
8: জনাব আপনি
10: কি করে জানলাম, তাই না আলীবর্দী খান? কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো, তাই না হাজারাতে আলম এনায়েত খান? তুমি ধর্ম ত্যাগ করেছ, স্ত্রীর মৃত্যু ঘটিয়েছ, নবাবের সৈন্য দিয়ে রাজপ্রাসাদ লুণ্ঠন করেছ, মেগার আমার দেশমান ধৈর্যটি মঙ্গলকে গ্রেপ্তার করতে পারোনি।
9: আমাকে আপনি দিনাজপুরের সিংহাসনে বসার আদেশ দিন জনাব। আমি ওয়াদা দিচ্ছি, সাত দিনের মধ্যে তাকে জীবন্ত বেঁধে আপনার সামনে হাজির করব।
10: বহুত আচ্ছা, বহুত আচ্ছা। কি হয় এই লোভী স্বার্থপর জানোয়ার, অনন্ত নারায়ণকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। সিংহাসন, ওটাই তোমার উপযুক্ত সিংহাসন বেইমান।
9: মগের আমার অপরাধ?
10: তুমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছ।
11: মগের ইসলামের মুনাফা?
10: না মুনাফা নয়, নুকসান, বহুত নুকসান।
11: মুর্শিদ কুলি,
10: ইসলাম ধর্মে যদি অনন্ত নারায়ণের মতো ইনসানরা দলে দলে জমায়েত হয়, তাহলে ইসলাম ধর্ম কলুষিত হবে।
8: জনাব,
10: যে ধর্ম রক্ষার জন্য ব্রাহ্মণের দামাল ছেলে ধৈর্যটি মঙ্গল প্রাণ হাতে নিয়ে পথে পথে বিচরণ করছে, সেই ধর্ম রক্ষার জন্য রাজা উদয় নারায়ণ স্ত্রী সহ ফেরার সেই ধর্ম তুমি ত্যাগ করেছ বেয়াদব।
9: তার জন্য দায়ী ওই শয়তান হাজী মোল্লা সরফ
11: এনায়েত খান।
10: আচ্ছা, এই ওকে নিয়ে যা।
8: কাজটা বোধহয় ভালো করলেন না জনাব, এনায়েতকে বন্দী করে।
10: এনায়েত কথা থাক, আরে বর্দি তোমার নিজের কথা ভাবো।
8: নিজের কথা?
10: হ্যাঁ হ্যাঁ, নিজের কথা। ভেতরের জানোয়ারটা কতদিন জন্মেছে আলী বর্দি?
8: জনাব,
10: এই মসনদ লোভী কুত্তা শয়তান আলী বর্দিকে গ্রেফতার করে অন্ধকার হাজতে নিয়ে যা। আদেশ পালন কর বান্দা, না হলে।
8: থাক থাক জনাব থাক, আমার জন্য আর ওকে মারবেন না। তবে যাবার আগে বলে যাই না বাব মুর্শিদ কুলি খান, লৌহ পিঞ্জরে নিঃসঙ্গ জীবন যাপনের জন্য আলীবর্দীর জন্ম হয়নি, খোদা তারা তার লয়াডেলিকে দিয়েছে এক অদৃশ্য ফরমান, শত চেষ্টা করে হাজারো কারাগারে নিক্ষেপ করেও সেই ফরমানের একটি হরফও আপনি বদলে দিতে পারবেন না।
10: পহলে গুনাহ খতম, তাই পাপের কেল্লা জেহেল সেতুনে ধীরে ধীরে আলো আসছে, নূর আসছে।
11: জাহাপনা?
10: আপনার বানানো জিন্দাপীর জাহাপনা নবাব মুর্শিদ কুলির নজর বহুত সাবধানী হজরত, কাজে আপনি একটু সাবধানে থাকবেন।
11: আচ্ছা
12: আলমপনা,
10: কর্তব্যনিষ্ঠ ইমানদার।

0: জাউদ্দিন, জীবনে কখনো তুমি আমার সঙ্গে বেঈমানি করনি, তাই তোমার পুরস্কার স্বরূপ শাহজাদি জিন্নাতুন্নিসাকে আমি তোমার হাতে তুলে দিলাম।
1: বাপজান,
2: তোমাদের এই শুভ মিলনে আমিও জানাই তোমাদের প্রথম অভিনন্দন। শাহজাদি?
1: না না, শাহজাদি নয়, বলো কসুর আলী বহিন।
2: বহিন?
1: বাপজান, আমার হাজারো কসুর যে অমন করে মাপ করে দিলে, সে মানুষ নয়, সত্যি দেবী। সেই দেবীকে জানাচ্ছি আমার হাজার সালাম।
0: সালাম। সুজাকে মনে হলো ধৈর্যটি, আর জিন্নাতকে মনে হলো তুই।
2: না বাবা।
0: হ্যাঁ রে বেটি, হ্যাঁ, এই জন্যই তো তাকে আমি দাওয়াত দিয়ে এসেছি।
2: কাকে?
0: সবসে খানদানি মেহমান।
2: বল বাপজান, কে আসবে?
3: কসম জনাবে, খরশেদ করে খান।
0: হুশিয়ার খরশেদ, তুই সারা পান করেছিস, বাহার যা।
3: তুম দুনিয়া সে বাহার হো জানে কে লিয়ে তৈয়ার হো যাও শয়তান।
0: খরশেদ,
3: ওই খুবসুরত দেবীকে আমার চাই, ওকে আমার ব্যায়াম বানাবো।
0: ছি ছি ছি, সাদি
3: আমি মসনাত চাই। মসনাত
0: আমার,
3: আমার মসনাত।
0: চহল সেতুন আমার,
3: আমার চহল সেতুন।
0: দেবী আমার মে,
3: আমার মে দেবী।
1: খুরশিদ কাকা,
0: চুপ বেটি চুপ, ও আর খুরশিদ নয়, সাদি, হাদিকা সাদি ভাই। চল চল এখান থেকে, চল চল।
4: ওই তো আবার দেখা যাচ্ছে আমাদের সেই আদিসা গাঁ, সেই নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি, সেই আঙ্গুর ক্ষেত। ওই তো, ওই তো।
0: জিন্দা পীর খুরশেদ কুলি খান?
3: না, আমি আর খুরশেদ কুলি খান নই, আজ থেকে আমি আবার সেই সাদি।
0: আলিবর্দি খাই মাত্র কারাগার থেকে পালিয়ে গেছে।
3: পালিয়ে গেছে?
0: আর বেয়াদব বেতাকাত তুমি ভাইয়ের কলিজায় হাতিয়ার বসাতে পারলে না? আমায় দাও ওই হাতিয়ার, আমায় দাও বেয়াদব।
3: হযরত,
0: এই হাতিয়ার আমি কাফের মুর্শিদের মুখে আমল বসিয়ে দেব।
3: মৌত কে লিয়ে তৈয়ার হো যাও হাজি মোল্লা সাহেব। আল্লাহ কে ডাকছো কেন শয়তান? নিজেকে ডাকো, মনে মনে নিজেই তো এতদিন আল্লাহ হয়ে বসেছিলে। বেসরম বজরুক, তুমি আমার হাদি ভাইকে খুন করবে দোজাকের কেট।
0: দেখি আমার সামনে অন্ধেরা দোজাক। দোজাকে তোমাকে যেতেই হবে হাজি মোল্লা সারাফ, কারণ তামাম ইনসানের দিলের আলো তুমি নেভাতে চেয়েছিলে। তোমার জন্যে হিন্দু মুসলমানের এত দাঙ্গা, এত মারামারি, তাই তোমার স্থান অন্ধকার দোজাকে।
5: জয় রাজা উদয় রানের জয়, জয় রাজা উদয় রানের জয়।
0: এসেছে এসেছে, আমার খানদানি মেহমান এসেছে।
2: হাসি বন্ধ করো, হাসি বন্ধ করো, মুর্শিদাবাদ আজ আক্রান্ত।
0: শুধু মুর্শিদাবাদ নয়, প্রাসাদও আক্রান্ত, কিন্তু আমার খানদানি মেহমান পিছন দিয়ে আসেনি, সামনে দিয়ে এসেছে।
2: বাবা,
0: কথা নয়, কথা নয় বেটি, এই নিয়ে আমার হাতিয়ার, হাতিয়ার নিয়ে সামনে গিয়ে দাঁড়া, মেহমানকে পথ দেখিয়ে চেহেল সেতুন প্রাসাদে নিয়ে আয়। ঈদের চাঁদ ডুবে গেছে, সাবের আনছে নয়া এক রোজ, সেই নয়া রোজের মিঠি সাবেরে আমি সেই মেহমান আর তোকে একসঙ্গে দেখতে চাই বেটি, একসঙ্গে দেখতে চাই।
2: বাবা, তাহলে কি, তাহলে কি ধৈর্যটি মঙ্গল আসছে? ধৈর্যটি মঙ্গল, এসো, আমার জীবনের শত্রু তোমাকে আমার এই হাতিয়ার দিয়ে বরণ করে নেব।
6: ভাই সব চালাও কামান, তোপের মুখে উড়িয়ে দাও এই পাপের কেল্লা চেহেল সেতুন। চালাও কামান,
2: ধ্বংস করতে পারবে না।
6: দেবী,
2: দেবী জীবিত থাকতে তার পিতার প্রাসাদে

0: ধরিতা চেষ্টা দেবি। ওই ওই শোনো আমার সৈন্য দলের তীব্র হুঙ্কার, ওই সৈন্যের স্রোতে তুমি তৃণের মতো ভেসে যাবে। তাই এখনো বলছি মার্সেজ কুলিকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও।
1: প্রাণ দেব, তুমি পালাবো না।
0: দেবী,
1: শুধু দেবী নয় কাপুরুষ, বলো দনুজ দলনি সংহার, সংহার
0: দেবী।
1: দুর্যোগী, দুর্যোগী মঙ্গল,
2: এ তুই কি করলি বেটি? যাকে চিরদিনের জন্য তোর কাছে পৌঁছে দিতে আমি শেষ কোশিশ করলাম, কাছে পেও তুই তাকে খুন করলি হতভাগী।
3: এ কি করলে দেবী বহিন, তুমি এ কি করলে? দোষ ধৈর্যটি মঙ্গলকে তুমি, হায় আল্লাহ,
1: না না সুজা ভাই না, তুমি বিশ্বাস করো বাবা, এ আমি চাইনি, চাইনি। কুটক থেকে সাহায্যে তোমাকে উত্তেজিত করে যুদ্ধে তোমার হাতে মরতে, তুমি বিশ্বাস করো আমি সব হারিয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য।
2: বেটি,
3: দেবী,
1: কি পেলাম? সারা জীবন তপস্যা করে শেষে আমি কি পেলাম?
2: তোকে আমি মসনদ দিয়ে গেলাম বেটি।
3: বঙ্গেশ্বর?
2: না সুজাউদ্দিন, না, আর আমি বঙ্গেশ্বর নই, বঙ্গেশ্বর আমার বেটি, আজ থেকে দেবী সুলতানা। অপরাধী মুর্শিদ কুলির বিচার করো দেবী সুলতানা, লাখো লাখো মানুষের অভিশাপে ভরা জল্লাদ মুর্শিদ কুলির তুই বিচার
1: করবো, নিশ্চয় বিচার করবো
3: বহিন।
1: দেবী সুলতানা তার বিচারে যন্ত্রণায় কাতর, অনুশোচনায় ক্ষত বিক্ষত মুর্শিদ কুলিকে চিরকালের জন্য মুক্তি দিয়ে গেল, নিজেকে আত্মহুতি করে।
2: সুজাউদ্দিন, এত চেষ্টা করেও এ জীবনে ওদের আমি মিলন ঘটাতে পারলাম না, ওদের মিলন হলো মরণের মাঝখানে।
3: জনাব,
2: আমার খবর আমি খুঁড়ে রেখে এসেছি সুজাউদ্দিন, আমার মৃত্যুর পর আমাকে কবর দিয়ে সেই কবরের গায়ে লিখে দিও, ওগো আগামী দিনের মানুষ, তোমরা তোমাদের পদধূলি আমার কবরে রেখে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা।

দেবী সুলতানা যাত্রাটি আজ এখানেই শেষ হল। বিচিত্রানুষ্ঠানে আজ শুনলেন দেবী সুলতানার দ্বিতীয় পর্ব, পরিবেশনায় নিউ মেঘদূত অপেরা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী সুরজিৎ।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

শ্রোতা বন্ধুরা, এবারের শিল্পী অরিজিৎ সিং, ছবির নাম তু ঝুটি ম্যায় মঙ্কর, সুরকার প্রীতম।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো এখনকার মতো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
4: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
3: সেই একই চেনা ঠিকানায়
4: 421.9 মিটার,
3: 711 কিলোহার্টজ।
4: শুধু কি বাড়িতেই?
3: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
4: ঝকঝকে ডিজিটাল,
3: কাহিনী কথা সুরতাল।
4: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
3: কারণ DRM সম্প্রচার
4: শুনতে ভুলবেন না।
3: Stay tuned.
0: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: स्कीम, इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में, 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
1: मन्त्री परिषदले भारतीय रेलमार्गलाई लगभग 145 किलोमिटर विस्तार गर्ने दुई बहुट्र्याकिङ परियोजनाहरू ओडिशा र झारखण्डका 4 जिल्लाहरूलाई समेट्ने अनुमोदन गरेको छ। यस परियोजनामा ओडिशाको पारादीप हरिदासपुर दोहोरो लाइन र झारखण्डको राजघर सावन डाङ्गो आपुसी चौथो लाइन समावेश छन्। यी परियोजनाहरू 2030-31सम्ममा पूरा हुने अपेक्षा गरिएको छ। मन्त्री परिषदले आत्मनिर्भर भारत यूरिया 2026को लागि राष्ट्रिय लगानी नीतिलाई पनि स्वीकृत गरेको छ। यस नीतिले देशमा ग्यासमा आधारित यूरिया उत्पादन एकाईहरू स्थापना गर्न यूरिया क्षेत्रमा नयाँ लगानीलाई प्रोत्साहित गर्ने लक्ष्य राखेको छ, जसले आत्मनिर्भरताको लक्ष्य हासिल गर्न मदत गर्नेछ। नयाँ नीतिमा अधिक पारदर्शिताका लागि निश्चित र परिवर्तनशील लागतहरू छुट्याउने जस्ता प्रमुख परिवर्तनहरू समावेश छन्। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज नयाँ दिल्लीमा सौश्रुतम 2026को उद्घाटन समारोहलाई सम्बोधन गर्दै समाजको हितका लागि आयुर्वेदका नवीनतम प्रविधिहरू अपनाउन आह्वान गर्नुभएको छ। राष्ट्रपतिले केन्द्र सरकारले आयुर्वेद र योगलाई विश्वव्यापी मञ्चमा नयाँ ऊर्जाका साथ स्थापित र आयुर्वेदिक शल्यक्रियाको प्राचीन परम्परालाई वैज्ञानिक स्तरमा स्थापित गर्ने प्रयास भइरहेकोमा सन्तुष्टि व्यक्त गर्नुभयो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भारत र बेलायत बीच आजदेखि लागू भएको व्यापक आर्थिक तथा व्यापार सम्झौता र सामाजिक सुरक्षा सम्बन्धी सम्झौता एक महत्वपूर्ण क्षण हो भन्नुभयो। यस सम्झौताले भारतका किसान, उद्यमी र एमएसएमईहरूलाई नयाँ गति दिनुका साथै धेरै जीवन्त क्षेत्रहरूले बेलायतको बजारमा बलियो पहुँच प्राप्त गर्नेछ। यसले प्रविधि, व्यावसायिक सेवा र नव प्रवर्तनमा सहयोगलाई पनि गहिरो बनाउनुका साथै दक्ष भारतीय प्रतिभाको लागि बढ़दो गतिशीलता प्रदान गर्नेछ। प्रधानमन्त्रीले आज लागू भएको सामाजिक सुरक्षा सम्बन्धी सम्झौताले बेलायतमा अस्थायी रूपमा काम गर्ने भारतीय पेशेवरहरूलाई अमूल्य सहयोग प्रदान गर्नुका साथै भारतीय उद्यमहरूको प्रतिस्पर्धात्मकतालाई पनि बलियो बनाउनेछ भन्नुभयो। हाम्रो संवाददाताबाट थप रिपोर्ट।
2: भारत और ब्रिटेन के बीच हुआ यह समझौता देश की आर्थिक कूटनीति में एक नया अध्याय है। इससे ब्रिटेन के बाजार में भारतीय उत्पादों की प्रतिस्पर्धा बढ़ेगी और किसानों, मछुआरों, सूक्ष्म लघु एवं मध्यम उद्यमों तथा विनिर्माण क्षेत्रों के लिए नए अवसर पैदा होंगे। साथ ही भारत की वैश्विक आपूर्ति श्रृंखलाओं में भागीदारी भी मजबूत होगी। इस समझौते के तहत प्रोसेस्ड फूड पर पहले लगने वाला 70% शुल्क, समुद्री उत्पादों पर 21%, इंजीनियरिंग सामान और ऑटो पर लगभग 18%, चमड़ा और फुटवेयर उत्पादों पर 16% तथा वस्त्र और परिधान पर लगभग 12% तक का शुल्क अब शून्य हो गया है। इससे किसान उत्पादक संगठनों, खाद्य प्रसंस्करण इकाइयों और लॉजिस्टिक्स क्षेत्र में ग्रामीण रोजगार के नए अवसर भी पैदा होंगे। दीपेंद्र कुमार के साथ सकलैन अख्तर, आकाशवाणी समाचार, दिल्ली।
1: केन्द्रीय वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले वृहत आर्थिक तथा व्यापार सम्झौताले व्यापार, लगानी र नव प्रवर्तनको लागि नयाँ बाटो खोलिरहेको र 75,000 भन्दा बढ़ी भारतीय पेशेवरहरू र 900 भन्दा बढ़ी कम्पनीहरू यसबाट लाभान्वित हुने अपेक्षा गरिएको बताउनुभयो। यसै क्रममा रक्षा मन्त्री राजनाथ सिंह र उपभोक्ता मामिला मन्त्री प्रहलाद जोशीले पनि भारत बेलायत व्यापार सम्झौताले भारतको आर्थिक वृद्धि र विश्वव्यापी साझेदारीलाई सुदृढ पार्ने दिशामा महत्वपूर्ण कदम चालेको बताउनुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। विदेश मन्त्री डाक्टर एस जयशंकरले आज बेल्जियमको ब्रसेल्समा युरोपेली संघका स्टार्टअप अनुसन्धान र नवप्रवर्तन आयुक्त एकाटेरिना जहारिएभासँग भेट गर्नुभयो। उहाँहरूले स्वच्छ र हरित ऊर्जा प्रविधिहरूमा अनुसन्धानका अवसरहरूबारे छलफल गर्नुका साथै नवप्रवर्तन केन्द्रहरू, स्टार्टअपहरू र होराइजन युरोपसँगको सहकार्यबारे पनि विचार आदान प्रदान गर्नुभयो। बेल्जियमको आफ्नो दुई दिने आधिकारिक भ्रमणको क्रममा डाक्टर जयशंकरले बेल्जियमका उप प्रधानमन्त्री र विदेश मन्त्री मैक्सिम प्रेबोससँग ब्रसेल्समा भारत बेल्जियम रणनीतिक संवादको सह अध्यक्षता पनि गर्नुभयो। संवादमा छलफल द्विपक्षीय सम्बन्ध विस्तार गर्ने र भारत ईयू सहयोगलाई तीव्र पार्ने कुरामा केन्द्रित थियो। भारतले संयुक्त राष्ट्र सुरक्षा परिषदको सुधार गर्न र विश्वव्यापी द्वन्द्वहरूलाई प्रभावकारी रूपमा सम्बोधन गर्न असफल भएका कारण संयुक्त राष्ट्र संघमा जनताको विश्वास घट्दै गएको चेतावनी दिएको छ। भारतका स्थायी प्रतिनिधि पी हरिशले संयुक्त राष्ट्र संघमा बहुपक्षीयतालाई भविष्यका लागि उपयुक्त बनाउने विषयक मन्त्री स्तरीय बैठकमा सुरक्षा परिषद चलिरहेको द्वन्द्वमा अर्थपूर्ण हस्तक्षेप गर्न असफल भएको र यसले अन्तर्राष्ट्रिय शान्ति र सुरक्षा कायम राख्ने क्षमतामाथि प्रश्न उठाएको बताउनुभयो। उहाँले 80 वर्ष पुरानो संयुक्त राष्ट्र संघको संरचना अब वर्तमान विश्वव्यापी चुनौतीहरूको सामना गर्न पर्याप्त नभएको बताउनुभयो। आज स्किल इण्डिया मिशनको 11 वार्षिकोत्सव मनाइन्दैछ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले 2015 शुरू गर्नुभएको यो मिशनको उद्देश्य युवाहरूलाई रोजगारी, उद्यमशीलता र दिगो जीविकोपार्जनका लागि उद्योग सान्दर्भिक सीपहरू प्रदान गर्नु थियो। हाम्रो संवाददाताबाट थप रिपोर्ट।
3: कौशल विकास केन्द्र सरकार की एक महत्वपूर्ण पहल है, जिसका उद्देश्य युवाओं को ऐसे हुनर सिखाना है जिससे उन्हें आसानी से नौकरी मिल सके या वे अपना रोजगार शुरू कर सकें। इस अभियान के तहत लाखों युवाओं को उद्योगों की जरूरत के अनुसार प्रशिक्षण दिया जा रहा है। कौशल विकास और उद्यमिता मंत्रालय ने अपनी विभिन्न योजनाओं के माध्यम से अब तक 6 करोड़ से अधिक युवाओं को सशक्त बनाया है। हर साल स्किल इंडिया मिशन के तहत लगभग 1 करोड़ से अधिक युवाओं को प्रशिक्षण दिया जा रहा है। प्रधानमंत्री कौशल विकास योजना के अंतर्गत अब तक 1,65,00,000 से अधिक युवाओं को प्रशिक्षण मिल चुका है। विकसित भारत 2047 के सपने को पूरा करने के लिए युवाओं को हुनरमंद बनाना जरूरी है, ताकि वे आगे बढ़ सकें और देश की तरक्की में अपना योगदान दे सकें। दीपेंद्र कुमार, आकाशवाणी समाचार, दिल्ली।
1: भारतीय मौसम विभागले आज ओडिशामा भारीदेखि अति भारी वर्षाको चेतावनी जारी गरेको छ। भोलिसम्म उत्तर पूर्वी भारत, बिहार, पश्चिम बंगाल र उत्तराखण्डका केही भागहरूमा पनि भारी वर्षा हुने अनुमान गरिएको छ। मौसम विभागका अनुसार भोलिसम्म दिल्ली, हरियाणा, चण्डीगढ़, पंजाब, रायलसीमा र उत्तर प्रदेशमा तातो मौसम रहने अनुमान गरिएको छ। फिफा विश्वकप फुटबलमा आज राति अमेरिकाको एटलान्टा स्टेडियममा अर्जेन्टिनाले दोस्रो सेमी फाइनलमा इंग्ल्याण्डको सामना गर्नेछ। खेल भारतीय समय अनुसार बिहान 12:30 बजे शुरू हुनेछ। अन्त्यमा मुख्य समाचार पुनः एकपटक। मन्त्री परिषदले हाइब्रिड एन्युटी मोडल, मोबाइल फोन निर्माण योजना, दुई बहुट्याकिङ परियोजनाहरू, यूरियाको लागि राष्ट्रिय लगानी।
4: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকয়েন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ইতিমধ্যেই ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছেছে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রী নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছেই এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি। আগেই জানানো হয়েছে ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করে উপরাষ্ট্রপতি বলেন, এই চুক্তি উল্লেখযোগ্যভাবে বাজারের সম্প্রসারণ ও বাণিজ্য পরিষেবার বৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ী, উদ্যোগপতি, কৃষক, নির্মাতা, এমএসএমই এবং দেশের দক্ষ কর্মশক্তির সামনে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই চুক্তি দেশের রপ্তানি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পান পাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, এই চুক্তি পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এই অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, সেটা চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে এক বড় ইতিবাচক বার্তা পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্ট আপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে কথাবার্তা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 1,27,500 কোটি টাকা।
0: मोबाइल फोन मैन्युफैक्चरिंग स्कीम, इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपेरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
4: সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। নতুন নীতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সৌশ্রুতম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে নতুন করে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এর সঙ্গে তারা এ নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে। যে কাজ এই মুহূর্তে হচ্ছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
5: মুঝে ইয়ে জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যম সে उनके साथ मिलकर आयुर्वेदिक स्वास्थ्य सेवा के वैश्विक मानकीकरण को मजबूत करने के लिए सक्रिय रूप से काम कर रहे हैं। स्टैंडर्डाइज्ड डॉक्यूमेंटेशन, डिजिटल हेल्थ इंटीग्रेशन और आधुनिक विज्ञान की अनुसंधान तकनीकों का सम्यक उपयोग करने से इस प्राणी की व्यापक वैश्विक स्वीकृति को बल मिलेगा।
4: দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তিকোর ব্যাংডুমির সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তিকোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার বৈজ্ঞানিক গবেষণার সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিচ্ছে। নতুন দিল্লিতে আইসিএআর এর একটি কনক্লেভে তিনি একথা বলেন। পাট ও অন্য ফসলের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধানের জন্য নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। মাটির সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মাটির স্বাস্থ্য বজায় রাখতে ভারসাম্যপূর্ণ সারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
6: निश्चित तौर पर जो समझौते हुए हैं देश में कृषि के लिए भी और बाकी सेक्टर्स के लिए भी बहुत महत्वपूर्ण हैं। ये समझौते न केवल हमारे एक्सपोर्ट को बढ़ाएंगे जिसका लाभ खेती को भी मिलेगा, बल्कि इन समझौतों से भारत में हमारे उद्योग व्यापार जगत उनको एक नई ताकत मिलेगी।
4: পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। জগন্নাথ দেব স্নানযাত্রার পর বলভদ্র দেবী সুভদ্রার সঙ্গে এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্যরা দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে আছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশি, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র নাগরিক পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছয়। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। 2010 সালের বিশ্বকাপ স্পেন প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল খেলা রবিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয় সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
7: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।
8: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
7: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8:00 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 রাগ প্রধান গান শিল্পী নিবেদিতা ভট্টাচার্য বাগচি। নটা বেজে 15 মিনিটে শুনতে পাবেন রথযাত্রা উপলক্ষে একটি বিশেষ বেতার প্রতিবেদন। 9:30 বিজ্ঞান ঘরে ও বাইরে। 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাশা ঘোষাল। 10:30 বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। শুনলেন

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। রাজ্য সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাদ দেওয়ার ক্ষেত্রে প্রতিবার টেন্ডার ডাকা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। ঋতব্রত শিবিরে যোগ কামারহাটির বিধায়ক মদন মিত্রের। আগামীকাল রথযাত্রা, পুরীর পাশাপাশি এরাজ্যেও উৎসব উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার বাণিজ্য প্রসারে কোনো পদক্ষেপ না নিলেও বর্তমান সরকার এক্ষেত্রে সব রকম উদ্যোগ নিচ্ছে।
1: ভারত ইউকের সম্পর্ক আরও উন্নত হবে, দৃঢ় হবে। ফল, সবজি, কফি, চা এবং আমাদের যেখানকার শিল্পী তাদের হাতের তৈরি সমস্ত গহনা রপ্তানি হবে, সেটার জন্যই আমরা সকলে এখানে। যে যে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকার সেই সকল উদ্যোগ নেবে এবং কেন্দ্রীয় সরকারের হেল্প নেবে।
0: ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং জানান, সিইটিএ চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে একটি বড় ইতিবাচক বার্তা পাঠালো।
2: Today we are not just sending a consignment out of Kolkata. We are sending out a signal to Delhi, to London and frankly to the world that the UK-India comprehensive economic and trade agreement is not

0: longer a document. As of today, it is a living, breathing reality.
1: পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের পাট, বাঁশ, ফলমূল ও শাকসবজি সহ বিভিন্ন পণ্য এই চুক্তির ফলে বিশেষভাবে লাভবান হবে বলে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ফরেন ট্রেড সি কে মিশ্র জানিয়েছেন।
2: পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গাল সে যে প্রমিনেন্ট আইটমস হ্যাঁ ও লেদার প্রোডাক্টস হ্যাঁ, জুট হ্যাঁ, ম্যারিন প্রোডাক্ট হ্যাঁ, তো ইয়ে বেঙ্গাল সে যে প্রোডাক্টস যাতে হ্যাঁ ইয়ে মেজর প্রোডাক্টস হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গাল কে সাথ নর্থ ইস্ট কে ভি বহুত সারে প্রোডাক্টস হ্যাঁ। বড়া মার্কেট এক্সেস আপকো মিল রহা হ্যায় ওর ও মার্কেট কোই সাধারণ মার্কেট নাই হ্যায়, প্রিমিয়াম কাস্টমার হ্যায়, হাই ভ্যালু মার্কেট হ্যায়, তো আপকো ওয়াহাঁ পে আপকে লোগোঁ কো কাফি বেনিফিট হোনে ওয়ালা থি, আব আপকো লেভেল প্লেইং ফিল্ড হো গই হ্যায়।
1: পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তি কোর, ব্যাংডুবি সামরিক স্টেশন এবং স্পিয়ার কোরে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তি কোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এরপর ব্যাংডুবি সামরিক স্টেশনে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা, রসদ সরবরাহের প্রস্তুতি খতিয়ে দেখার পর স্পিয়ার কোরে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। রাজ্যে সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাত বারবার একই সংস্থাকে দেওয়ার বদলে নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর টেন্ডার ডেকে তা করতে হবে বলে নবান্ন তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ওই নির্দেশিকায় জানিয়েছেন, কোনো সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতি দপ্তরের প্রধান প্রতি মাসে নিয়োজিত সংস্থার সঙ্গে চুক্তি পর্যালোচনা করবেন এবং সেই রিপোর্ট অর্থ দপ্তরে পাঠাবেন। চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। সময় মতো টেন্ডার না ডাকার অজুহাত গ্রাহ্য হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। অনুমোদন ছাড়া চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন টেন্ডার ডাকার ক্ষেত্রে অযথা দেরি গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য তৎপরতা তুঙ্গে। শিল্প সচিব বন্দনা যাদব আজ সেখানে গিয়ে জেলাশাসক সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শীঘ্রই রাজ্যের তরফে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, দাদন পাত্রবাড়ে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য রাজ্য সরকার 1,700 একর জমি চিহ্নিত করেছে। প্রাথমিকভাবে এর জন্য খরচ ধরা হয়েছে 19,209 কোটি টাকা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাবাকে কারা দপ্তরে নিয়োগ করেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার ওই নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পুলিশি এনকাউন্টারে একজনের মৃত্যু হয়। এদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত শাকিম লস্কর ওরফে কেলেকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজত হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বর্ষিয়ার নেতা কামারহাটির বিধায়ক মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে তিনি মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।
3: আমি আজকে লিডার অব দি অপোজিশন অফিসিয়াল ঋতব্রত, সেই অফিসিয়াল গোষ্ঠীর হাত ধরলাম। আমার মনে দুঃখ নেই, এই কারণে আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না, ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না।
1: উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতকালই মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকে নোটিশ দেয় ইডি। রাতেই এন্টালির বিধায়ক বিদ্রোহী শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান তিনি। এরপরই মদনের শিবির বদল নিয়ে জল্পনা শুরু হয়। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দলে যোগ দেবার পেছনে মূল কারণ অভিষেক ব্যানার্জি বলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী

0: মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, ভয় দেখিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার নামে চাপ সৃষ্টি করে অনেককে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, দলের সঙ্গে যারা দীর্ঘদিন থেকে সংগ্রাম করেছেন তারাই তৃণমূলের প্রকৃত সম্পদ।
1: আইসি তাদের, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ গ্রাম সভা জোর করে দখল করছেন পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও, বিজেপির কোলে যারা গুলছে তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও, অনেকে জেলেও আছেন। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের।
0: সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে এক শিশুর ডান হাত খোয়ানোর ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সাংসদ অভিষেক ব্যানার্জি সহ ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছাড়াও বিধায়ক দিলীপ মণ্ডল, দলের নেতা চিকিৎসক শান্তনু সেন। আগামীকাল রথযাত্রা, জগন্নাথ দেব বলভদ্র ও দেবী সুভদ্রা রথে উপবিষ্ট হয়ে যাবেন মাসির বাড়ি। ওড়িশার পুরী, রাজ্যের হুগলির মাহেশ গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, কোচবিহারের মদনমোহন, নদিয়ার মায়াপুরের ইস্কন, কলকাতার ইস্কনে রথযাত্রার জন্য যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি আগামী 48 ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 8:24। শুরু হচ্ছে আশার কথা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শিলিগুড়ি, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: আপনারা রেডিও সেটের সামনে অপেক্ষা করে থাকেন মাসের বুধবার ঠিক 8টা থেকে 8:30 পর্যন্ত। এই মুহূর্তে আপনি যদি অফিস থেকে বাড়ি ফেরেন ক্লান্ত মনে, রেডিওটা যে সবসময় সঙ্গে থাকতে হবে এমন তো নয়। আমাদের হাতে এই মুহূর্তে স্মার্ট যুগে স্মার্টফোন, সেখানে নিউজ অন এআইআর অ্যাপের লিঙ্কটা ক্লিক করলেই আপনি সরাসরি শুনতে পাবেন আমাদের। ঘোর বর্ষাকাল, প্যাচপ্যাচে গরম ভ্যাপসা, ঠিক এই সময়ে আপনি যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন, বাড়ির সামনে দেখলেন একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, অনেক দিন খাননি, একটু তো খেতে ইচ্ছে করতেই পারে, বলুন, খেয়ে ফেললেন বেশ কয়েকটা জমিয়ে, এবং এই যে আপনি ফুচকাটা জমিয়ে খেয়ে ফেললেন, তখন তো বেশ জিভে স্বাদ লাগলো, সেই সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই যে একটা জিনিস, একটা রোগ আপনার শরীরে প্রবেশ করে গেল, সেটা কি আপনি জানলেন? কি বলুন তো। তাই নিয়ে আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের আশার কথার আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস পরিষেবা, এই রোগ এবং সেইখানে আশাদের ভূমিকা। স্টুডিওতে উপস্থিত দুই বিশেষজ্ঞ, তাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সহকারী অধ্যাপিকা চিকিৎসক মধু ছন্দা কয়াল, ট্রপিক্যাল মেডিসিন কলকাতা। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
1: সেই সঙ্গে উপস্থিত আছেন আজকের আমাদের যে আলোচনার বিষয় সেই বিষয়ের ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের স্টেট কনসালট্যান্ট স্মিতা বন্দ্যোপাধ্যায়।
3: নমস্কার,
1: আপনাকেও স্বাগত। প্রথমেই আমি আসব আপনার কাছে, যে এই যে বললাম খেয়ে

0: তো ফেললাম ফুচকাটা, বা ধরুন মোমো, প্রচণ্ড খিদে পেয়েছে ফেরার সময়, মোমোর স্যুপটা খেতেও তো বেশ ভালো লাগলো। এই সঙ্গে সঙ্গেই কি নিজের অজান্তেই আমরা কোথাও একটা বিপদ রেখে আনলাম?
1: বিশেষত বর্ষাকাল বা গ্রীষ্মের শেষে যখন আমরা এই ধরনের জল জাতীয় জিনিস খাচ্ছি, যেটার সোর্সটা কত সুরক্ষিত আমরা সেটা জানি না, এই ধরনের জল বা কাটা ফল ইত্যাদি এইসব যখন আমরা খাচ্ছি, তখন আমাদের নিজের অজান্তেই কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করছে। এর মধ্যে আমরা আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, তার মধ্যে এই জল এবং খাদ্যবাহিত দুটো ভাইরাস আছে, যেমন হেপাটাইটিস এ এবং ই, এই দুটো কিন্তু এর মাধ্যমে প্রবেশ করতে।
0: আচ্ছা, এই যে হেপাটাইটিস বিভিন্ন নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকম ফের নিয়ে, তার আগে যদি একটু জানতে চাই যে হেপাটাইটিসটা কি, মানে কোথায় হয় শরীরে আমাদের?
1: হেপাটাইটিস টাইটিস বলতে, অর্থাৎ এটা এক ধরনের প্রদাহ, যেটা মেইনলি লিভারকে বা যকৃৎকে আক্রান্ত করে।
0: আচ্ছা, সেই
1: লিভারের অসুখ,
0: মেইনলি লিভারের অসুখ। এবার যেটা বলছিলেন যে বি আর সি নিয়ে কথা বলবো, তার মানে হেপাটাইটিসের প্রকারভেদ আছে?
1: অবশ্যই।
0: ক প্রকার হেপাটাইটিস?
1: হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস বলতে গেলে মোটামুটি পাঁচ রকম, তার মধ্যে হেপাটাইটিস এ এবং ই আমি বলেছি। হেপাটাইটিস এ এবং ই হচ্ছে জলবাহিত বা খাদ্যবাহিত হতে পারে, দূষিত জলের মাধ্যমে হতে পারে। আর হেপাটাইটিস বি এবং সি এগুলো আসে বিভিন্ন রকমের সংক্রমিত রক্ত, দেহরস ইত্যাদির মাধ্যমে।
0: আচ্ছা, এইবারে লিভারের প্রদাহ বলতে বা লিভারের সমস্যা বলতে আগেই না আমাদের জন্ডিসের কথাটা ভীষণ মাথায় আসে। এইবার জন্ডিস আর হেপাটাইটিসের মধ্যে কি আলাদা কোনো পার্থক্য আছে?
1: হ্যাঁ, অবশ্যই। হেপাটাইটিস হচ্ছে মানে লিভারটা যখন এক ধরনের ইনফ্লামেশন হলো, অর্থাৎ কিনা প্রদাহ হলো।
0: আচ্ছা,
1: এবং তার লক্ষণ হিসেবে জন্ডিস দেখা যেতে পারে।
0: সবসময়
1: জন্ডিস হবে, অর্থাৎ কিনা চোখের সাদা অংশটা হলুদ হয়ে যাবে, প্রস্রাবের রং হলুদ হতে পারে। বেশি মাত্রায় যদি জন্ডিস হয় সেক্ষেত্রে অনেক সময় গায়ের চামড়ার রং ইত্যাদি মানে সেগুলো হলুদ হয়ে যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে হেপাটাইটিস হলেই যে জন্ডিস হবে এমন নাও হতে পারে, তাকে আমরা অ্যানিকটেরিক জন্ডিস বলি। অর্থাৎ কিনা কোন রকমের প্রদাহ চলছে শরীরের মধ্যে, রোগের সবকিছু বর্তমান কিন্তু সে নিজেকে প্রকাশ করছে না।
0: আচ্ছা, অর্থাৎ হেপাটাইটিসের সঙ্গে জন্ডিসের একটা সম্পর্ক থাকলেও সবসময় যে জন্ডিস হবে এমন কোনো কথা নেই। এবারে আমাদের সঙ্গে আর এক অতিথি আলোচক আছেন, স্মিতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে জানতে চাইবো যে এই যে হেপাটাইটিস রোগ, এটা কি নির্ণয় করার জন্য কি পদ্ধতি, আমি বুঝবো কি করে যে আমার হেপাটাইটিস হয়েছে?
2: ভাইরাল হেপাটাইটিস বি বা ভাইরাল হেপাটাইটিস সি আছে কিনা এটা জানার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করা।
0: আচ্ছা,
2: রক্ত পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে এই ভাইরাস আমাদের শরীরে আছে কিনা।
0: আচ্ছা, এবার এই যে রক্ত পরীক্ষা, এক্ষেত্রে ধরুন যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো স্পেসিফিক পরীক্ষা আছে?
2: রক্ত পরীক্ষার মাধ্যমেই করতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, এবং তারা তাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাবেন এবং সেখানে রক্ত পরীক্ষা করাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
0: অর্থাৎ এই জায়গাটাতেও আপনাদের একটা চিন্তার নিরসন, যে আমরা যখনই ভাবি, আজকাল তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখনই পরীক্ষার কথা আসে তখনই একটা খরচের প্রসঙ্গ আমাদের মাথায় এসেই যায়, সেক্ষেত্রে বলবো আপনার সরকার আপনার পাশে। সরকারিভাবে বিনামূল্যে এই পরীক্ষা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে জানতে পারা যাবে যে আপনার শরীরে ভাইরাল হেপাটাইটিস বাসা বেঁধেছে কিনা। ডক্টর কয়াল, আপনার কাছে জানতে চাইবো যে হেপাটাইটিস বি বা সি, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি বা সতর্কতার কথা বলছি, এটা মূলত কিভাবে ছড়াচ্ছে?
1: আচ্ছা, হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস বি এবং সি মূলত, আমি আগেও একবার বলেছি,

0: সংক্রমিত রক্ত, অর্থাৎ কেউ রক্ত দান করেছেন, সেই রক্ত কোনো রোগীর শরীরে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমিত মানুষটির থেকে যে রক্ত উনি দান করেছিলেন সেই রক্তটা পরবর্তী আরেকজনের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ তার সঙ্গে ভাইরাসটাও তিনি ফ্রি পেলেন, অর্থাৎ কিনা এইভাবে ভাইরাস এলো। দ্বিতীয়ত হতে পারে অন্য দেহ রস, সেগুলোর মধ্য দিয়েও কিন্তু এই ভাইরাস আসতে পারে। এই দুটি ভাইরাস ধরুন যারা নিয়মিত রক্ত পান, যেমন থ্যালাসেমিয়া রোগী যারা, তারা ছোট অথবা বড় যে কোনো অবস্থাতেই তারা যদি এই ধরনের বারে বারে যাদের মধ্যে রক্ত দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে এই সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, যেহেতু বারে বারে বিভিন্ন সোর্স থেকে তাদের রক্ত আসছে। এবং হিমোডায়ালিসিস, যারা ডায়ালিসিস পরিষেবা নেন যেসব রোগী, তাদের মধ্যেও বারে বারে এই যে রক্ত সংক্রান্ত যে একটা মানে ডায়ালিসিসের মধ্যে দিয়ে রক্তটাকে পরিষ্কার পরিশ্রুত করা হয়, সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকছে যে এই ভাইরাল হেপাটাইটিস বি এবং সি আসতে পারে। এছাড়াও গর্ভস্থ সন্তানের মধ্যে মায়ের থেকে, মা যদি ইনফেক্টেড হন, মা যদি সংক্রমিত থাকেন, গর্ভস্থ সন্তানের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি আসতে পারে।
1: সেক্ষেত্রে কি ওই গর্ভস্থ সন্তানের ঝুঁকি আছে বা ঝুঁকি কতটা?
0: হ্যাঁ, অবশ্যই আছে। এই যে সম্ভাবনা তো অনেকখানি বেশি থাকে, সেটা নির্ভর করে যে মায়ের শরীরে হেপাটাইটিস বি কত মাত্রায় আছে,
1: মাত্রার উপর ঝুঁকিটা। সেক্ষেত্রে কি ঝুঁকি ধরুন উভয়েরই, নাকি গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে যেহেতু ভ্রূণ অবস্থা একদম ছোট অবস্থা আছে তার ঝুঁকি বেশি?
0: তার ক্ষেত্রে ঝুঁকি অবশ্যই বেশি। এবং সংক্রমণ মানে এই যে মায়ের থেকে সন্তানের মধ্যে যে ইনফেকশনটা যাচ্ছে, সংক্রমণটা যাচ্ছে, এক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চার ক্ষেত্রে এই সংক্রমণের দীর্ঘমেয়াদী প্রভাব দেখা যায়, অর্থাৎ কিনা একটা ক্রনিক হয়ে যায় ইনফেকশন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই এই জায়গাতে অর্থাৎ একটা হেপাটাইটিস বি বা সি কতটা মানে কতদিন পর্যন্ত একটা রোগীর শরীরে থাকতে পারে?
0: দেখুন, হেপাটাইটিস বি নির্ভর করে কোন সময় সংক্রমণটা হয়েছে। যদি পূর্ণবয়স্ক একজন মানুষের, যিনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, যার কোনো অন্য কোনো অসুখ নেই, তার ক্ষেত্রে যদি ভাইরাল হেপাটাইটিস হয়, অর্থাৎ অ্যাকিউট হিসেবে যদি সেটাকে দেখা যায়, ছ মাসের মধ্যে মোটামুটি সেরে যায়। 3-6 মাসের মধ্যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ তার শরীর থেকে ভাইরাল হেপাটাইটিস বি কে সম্পূর্ণ নির্মূল করতে পারে।
1: হ্যাঁ,
0: সি এর ক্ষেত্রেও এরকম অ্যাকিউট হেপাটাইটিস সি হতে পারে। আর সেক্ষেত্রে মানে আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আরেকটা কথা বলার, যে যদি এই আমি যেটা বললাম মায়ের থেকে সংক্রমণ যদি পেয়ে থাকে, অর্থাৎ খুব আর্লি এজে, একদম জন্মের পরবর্তী সময় বা জন্মের সময় বা গর্ভস্থ অবস্থায় যদি ইনফেকশন পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে 90% চান্স যে এই সংক্রমণটা দীর্ঘমেয়াদী,
1: অর্থাৎ এটা কি ফিরে ফিরে আসবে?
0: ফিরে ফিরে না, এটা শরীরে থেকে যাবে।
1: আচ্ছা,
0: হেপাটাইটিস বি বা বি এর যেটা সব থেকে বড় সমস্যা, এটা শরীরের মধ্যে থেকে যায়।
1: আচ্ছা, তার জন্য ধরুন তার স্বাভাবিক জীবনযাত্রার কি কি অসুবিধা হতে পারে?
0: স্বাভাবিক জীবনযাত্রায় ধরুন প্রথম দিকে সে কিছুই বুঝতে পারবে না, যদি জন্ডিস দিয়ে প্রকাশ না হয়, অ্যানিকটেরিক হয়, এবং হেপাটাইটিস বি এর একটা বড় মানে শতাংশ আছে যেখানে যেই রোগীদের মধ্যে কোনো রকমের জন্ডিস নিয়ে প্রকাশ থাকে না, এবং তারা বুঝতেও পারেন না তাদের যে শরীরের মধ্যে হেপাটাইটিস বি আছে, বর্তমান আছে, তারা সেই নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যান। কিন্তু কোনো একটা সময় দীর্ঘদিন পরে হঠাৎ তার কোনো পরীক্ষা করতে গিয়ে হয়তো সেটা দেখা গেল, বা কখনো জন্ডিস হলো, বা তিনি কখনো দীর্ঘমেয়াদি কোনো ওষুধ খাচ্ছেন যেগুলো তার শরীরের অনাক্রম্যতাটাকে কমিয়ে দিয়েছে, যেমন ধরুন দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছেন, কারোর শরীরে কোনো রকমের একটা কর্কট রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, তিনি তার জন্য বিভিন্ন রকমের কেমোথেরাপি রেডিওথেরাপি নিচ্ছেন, অর্থাৎ কিনা যে কোনো জায়গায় তার ইমিউনিটিটা কমে গেছে, অনাক্রম্যতা প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, সেই সব জায়গায় কিন্তু তার ক্ষেত্রে এই হেপাটাইটিস বি নিজে মানে পূর্ণরূপে নিজেকে প্রকাশ করবে। জন্ডিস, লিভারের সমস্ত সমস্যা, এগুলো তো থাকবেই, তাছাড়া ক্রনিক হেপাটাইটিস থেকে পরবর্তীকালে সিরোসিস হওয়ার সম্ভাবনা এবং লিভার ক্যান্সার হওয়ার একটা অবশ্যই সম্ভাবনা থাকে। সেটাই এই রোগের সব থেকে বড় সাইড এফেক্ট, ঝুঁকি।
1: এবার ধরুন জন্ডিস তো লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে না, তাহলে একজন রোগীর কি কোনো মানুষের ক্ষেত্রে বোঝার কোনো সুযোগ আছে যে তার মধ্যে এই রোগটা বাসা বাঁধছে, কোনো লক্ষণ বা কিছু, যে বমি বমি বা ক্লান্তি এরকম কোনো?
0: একটা ক্লান্তি থাকে অনেক সময়, সেটা মানুষে অনেকে আমাদের আজকে আজকালকার যে জীবনযাত্রা, রোজকার জীবনযাত্রা, সেখানে আমরা প্রত্যেকে ব্যস্ত
1: ঠিক,
0: এবং দিনের শেষে অনেক সময় আমরা এরকম থাকি, ক্লান্ত থাকি। এই ক্লান্তিটাকে আমরা অনেক সময়
1: মানে রোজকার ক্লান্তি হিসেবেই ধরে নিই, যে আমাদের যে এই মুহূর্তে আমাদের যে জীবনযাত্রা, সেখানে যে ধরুন স্ট্রেস বা আমাদের ইঁদুর দৌড়ের যে সামিল আমরা সবাই, সেখান থেকে আমরা ভাবি যে ক্লান্তি বা অবসাদ বা ফ্যাটিগনেস এটা খুব স্বাভাবিক। সেই জায়গাটাতেই আমার মনে হয় যে একজন ডাক্তার হিসেবে আপনি কি বলবেন যে একজন মানুষ কিভাবে সচেতন হতে পারেন?
0: দেখুন, হেপাটাইটিস বি সংক্রমণটাকে প্রতিরোধের জায়গায় চলে আসছি আমরা। হেপাটাইটিস বি বা সি দুটোর ক্ষেত্রে একই রকমভাবে আমরা প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যেখান থেকে রক্ত নিচ্ছি, যেহেতু রক্ত এবং দেহ রসের মাধ্যমে আসে, তাহলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যে দেহ রস একজনের সঙ্গে আরেকজনের যাতে না লাগে, বা রক্ত যখন নিচ্ছি তখন একটা সুরক্ষিত জায়গা থেকে, কোনো যে ব্লাড ব্যাংক থেকে আমি কালেক্ট করার চেষ্টা করছি সেটা সুরক্ষিত জায়গা, যে কোনো জায়গা থেকে আমি একটা যে কোনো আননোন সোর্স থেকে আমি ব্লাডটা কালেক্ট করব না, এগুলো যেমন আছে।
1: এই প্রসঙ্গে আরও একটা কথা মনে হয় যে আজকালকার এই ফ্যাশনের যুগে দাঁড়িয়ে ট্যাটু করা এটা একটা ভীষণভাবে জনপ্রিয়। যখন আপনি বারবার বলছেন এই সূচের পরিবর্তনের কথা, সেক্ষেত্রে এই ট্যাটু থেকে কি কোথাও এই ঝুঁকিটা থাকে?
0: হ্যাঁ, অবশ্যই। ট্যাটুতে যদি দেখুন, বিভিন্ন ধরনের যে পার্লার বা রোড সাইড যেসব জায়গায় ট্যাটু করা হয়, সেক্ষেত্রে অনেক সময় এই স্বাস্থ্যবিধি মানা হয় না। একই নিডল যেটা বারবার হয়তো ব্যবহার করা হচ্ছে, একই সূঁচ যেটার মাধ্যমে, যেমন আমরা আগেও দেখেছি হেপাটাইটিস সি বা হেপাটাইটিস বি দুটোই, যেমন যারা ইনজেকশন ড্রাগ ইউজার তারা অনেক সময় একই সূঁচ একটা দলের মধ্যে অনেকে বারবার ব্যবহার করছেন, বিভিন্ন জনের মধ্যে ব্যবহার হচ্ছে, ঠিক এখানেও ট্যাটু করার ক্ষেত্রেও কিন্তু একই সূঁচ যদি কোনো একজন সংক্রমিত ব্যক্তিতে ব্যবহার হয়ে থাকে এবং অজান্তেই হয় ব্যবহারগুলো, এবং সেই সূঁচ পরবর্তী যদি কারোর মধ্যে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু তার মধ্যে ওই ইনফেকশন যাওয়ার চান্স কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। তো এই ফ্যাশন করতে গিয়ে, ট্যাটু করতে গিয়ে কিন্তু সেক্ষেত্রেও মানুষকে সচেতন হতে হবে যে কিভাবে করা হচ্ছে, স্বাস্থ্যবিধিগুলো মানে পরিপূর্ণভাবে মানা হচ্ছে কিনা, এগুলো কিন্তু দেখেই করতে হবে তাকে।
1: অর্থাৎ সচেতন থাকতে হবে, সচেতন থাকাটা আপনার প্রতি পদে পদে ভীষণ জরুরি। আপনি স্টাইল করতে পারেন, আপনি খেতে পারেন, কোনো কিছুতেই বাধা নেই, কিন্তু তার আগে নিজের মস্তিষ্কটাকে সজাগ রাখতে হবে যে যেখান থেকে ট্যাটু করছি সেই ট্যাটু করার ছুঁচটা কি আমার ক্ষেত্রে নতুন নেওয়া হলো, একবার নেডেলটা কি প্যাক আনপ্যাক করে তারপর আমাকে দেওয়া হচ্ছে। এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা নজরে রাখতে পারি, তাহলে মনে হয় আজকের যে বিষয় অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, যেটা ডাক্তারদের মধ্যে বেশ ক্রমশ তার যে সংক্রমণ, সেই সংক্রমণটা তাদের ক্ষেত্রে, শুধু ডাক্তার নয়, আমাদের এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অনেকটা চিন্তার ভাঁজ ফেলেন যে ক্রমশ যখন বাড়তে থাকে মানুষের মধ্যে। আর আমরা তো সবসময় চাই সুস্থ থাকুন, ভালো থাকুন, একজন সুস্থ নাগরিক, সুস্থ ব্যক্তি কিন্তু সমাজ, পরিবার ও রাষ্ট্রের সম্পদ। এতক্ষণ আপনারা ভাইরাল হেপাটাইটিস নিয়ে আলোচনা শুনছেন। এই সবে যদি আপনি রেডিও সেটটা অন করে থাকেন বা আপনার মোবাইলে শুনতে থাকেন, তাহলে আরেকবার আপনাকে বলে দিই আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস। স্টুডিওতে উপস্থিত আমাদের দুই বিশেষজ্ঞ ডাক্তার মধুচন্দা কয়াল এবং স্মিতা বন্দ্যোপাধ্যায়। এই যে আপনার হেপাটাইটিস, ধরুন আপনি হেপাটাইটিসে আক্রান্ত হলেন, কোথায় যাবেন সে কথা তো শুনেছেন, আপনার নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতাল, জেলা হাসপাতালে আপনি চিকিৎসা করাতে পারেন। এইবারে সরকার আপনার জন্য কি কি ব্যবস্থা রেখেছে, বা আপনার চিন্তা তো নিশ্চয়ই আছে তাদের, সে কথাই শুনে নেব স্মিতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।
2: ভাইরাল হেপাটাইটিস ম্যাডাম এতক্ষণ যেটা বললেন, ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে আমাদের প্রথমে আগে জানতে হবে যে রোগটা আছে কিনা। তাহলে এই রোগটা আছে কিনা এটা জানা যাচ্ছে স্ক্রিনিং টেস্ট করে, ব্লাড স্ক্রিনিং টেস্ট করে, রক্ত পরীক্ষা করে। তাই প্রথমে আমরা জেনে নেব যে কোথায় কোথায় রক্ত পরীক্ষা হয়। সরকারি জায়গায় মেডিকেল কলেজগুলোতে হয়, ডিস্ট্রিক্ট হসপিটালে হয়,
3: এবং রুরাল হসপিটালে হয়। এছাড়া সরকার আরও কিছু উদ্যোগ নিয়েছে যেখানে যেখানে এই টেস্ট সম্পূর্ণ বিনা পয়সায় হয়। যেরকম হচ্ছে যে প্রিজনারদের মধ্যে, যারা কারেকশনাল হোমের যারা ইনমেটস আছেন, যারা প্রিজনার আছেন, তাদের মধ্যে এই রক্ত পরীক্ষা করা হয়। সরকারি যে সমস্ত টিআই বা এনজিও আছে যারা হাই রিস্ক গ্রুপ নিয়ে কাজ করেন, তাদের মধ্যে এই রক্ত পরীক্ষাগুলো আমরা করি, করা হয়। এবং যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে যখন ব্লাডগুলো কালেক্ট করা হচ্ছে, সেখানেও কিন্তু স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ভাইরাল হেপাটাইটিস বি আছে কিনা বা সি আছে কিনা সেইগুলো দেখে নেওয়া হয়। এবং তার সঙ্গে সরকারি পরিষেবায় যে সমস্ত এআরটি সেন্টার আছে সেখানে এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। তাই ব্লাড টেস্ট এই সমস্ত জায়গায় যেরকম করা হয়, এটা ছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সরকার একটা আলাদা ভূমিকাই নিয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তারা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে যেতে পারেন এবং হেপাটাইটিস বি এর যে রক্ত পরীক্ষা, মূলত হেপাটাইটিস বি যেহেতু মা থেকে সন্তানে সংক্রামিত হওয়ার হার অনেক বেশি, তাই এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনা পয়সায় তারা স্বাস্থ্যকেন্দ্রে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে করাতে পারেন। এবং তার সঙ্গে ইউপিএইচসি আরবান পাবলিক হেলথ সেন্টার, সেখানেও কিন্তু এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনা পয়সায় হয়। রক্ত পরীক্ষা করে আমি তো এবার জানতে পারলাম যে তার হেপাটাইটিস আছে কি নেই। এর পরের ধাপ হলো তাহলে তো তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাকে জেনে নিতে হবে যে কোথায় কোথায় ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার আছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে 36টা ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার আছে পশ্চিমবঙ্গে।
1: অর্থাৎ একটা অত্যন্ত ভরসার জায়গা এই জায়গাটা,
3: একদম
1: প্রায় ধরে নিতে পারি তার মানে প্রতিটা জেলাতেই আছে।
3: হ্যাঁ, প্রতিটা জেলায় ভাইরাল হেপাটাইটিস ন্যূনতম পক্ষে একটি করে আছে ট্রিটমেন্ট সেন্টার, মূলত মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কিছু ক্ষেত্রে সাব ডিভিশনাল হসপিটালেও এই চিকিৎসা কেন্দ্র আছে। আচ্ছা, এই চিকিৎসা কেন্দ্রে মানুষ তো চিকিৎসার জন্য পরিষেবা নিতে গেলেন, এখানে তারা পরিষেবা পাবেন। শুধুমাত্র ওষুধ নয়, তার সঙ্গে এই চিকিৎসা শুরু করার জন্য যে পরীক্ষাগুলো করা দরকার, আনুষঙ্গিক পরীক্ষা, সেগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধ শুরু হলো এবং ওষুধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব এরপরে, প্রতিরোধ, যাতে এই রোগটা না হয়।
1: ঠিক,
3: আমরা প্রথমে শুরু করলাম রক্ত পরীক্ষা দিয়ে, তারপরে আমরা তাকে লিংক করলাম তার চিকিৎসা ব্যবস্থার সাথে, এবং তারপরের ধাপে আসছে প্রতিরোধ করা যাতে এই রোগটা না হয়। তার জন্য আমাদের সরকারের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে কাউন্সেলিং পরিষেবা, বিভিন্ন ব্লাড সেন্টারের কাউন্সিলার, এআরটি কাউন্সিলার এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের কাউন্সিলার, অ্যাডোলেসেন্ট কাউন্সিলার যারা বিভিন্ন টায়ারে আছেন, মেডিকেল কলেজ থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সবাই তারা জানেন যে এই রোগ প্রতিরোধ করতে গেলে কি করতে হয়। এবং পেশেন্টরা যখন তাদের কাছে যাচ্ছেন, তারা সেই কাউন্সিলিংগুলো পেশেন্টদের করছেন যাতে তারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন এবং ফার্দার যাতে আরও এই রোগ না হয় তার জন্য কিন্তু তারা কাউন্সেলিং করেন।
1: আচ্ছা, একবার একটু টেলিফোনে কান পাতি, কোনো বন্ধু আছেন কিনা। হ্যালো,
4: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
4: আমি পশ্চিম বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি। ঘোষ দিদি, আপনাদের আলোচনা আমি শুনছি, আমার সন্দেহ দুই বিশেষজ্ঞকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি। দাদা, এই হেপাটাইটিস নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এখানে আপনার খাদ্য তালিকায় কোন কোন জিনিস রাখতে হবে যদি একটু আলোচনা করেন।
1: নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, অবশ্যই আসবো আমরা এই বিষয়ে।
3: আচ্ছা, প্রতিরোধের আরেকটি উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে টিকা, যাতে এই সংক্রমণ মায়ের থেকে সন্তানে হেপাটাইটিস বি এর সংক্রমণ আটকানো যায়, তার জন্য কিন্তু প্রতিটি শিশুর ক্ষেত্রে হেপাটাইটিস বি এর জন্ম টিকা দেওয়া আবশ্যক এবং এটি প্রতিটি সরকারি জায়গায় এটা দেওয়া হয়। তার সঙ্গে যদি কোনো মা তিনি হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে মায়ের থেকে সন্তানে এই সংক্রমণ আটকানোর জন্য হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন এবং তার সঙ্গে হেপাটাইটিস বি জন্মটিকা, এই দুটো জিনিস একসাথে দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। তার সঙ্গে আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি প্রাইভেটে কোনো বাচ্চা জন্মালো এবং সেখানে হয়তো সেই হসপিটালে সেই ইমিউনোগ্লোবিউলিন, এই দুটো অ্যাভেলেবেল নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সেই জেলার আধিকারিকের সাথে যোগাযোগ করে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারে। একটাই শর্তে, যখন সে পেশেন্ট পার্টিকে বা এই বাচ্চাকে এই পরিষেবা দিচ্ছে সেটা কিন্তু কোনো পয়সা নেওয়া যাবে না। তাই এই পুরো যে ব্যবস্থাটা, সরকারি ব্যবস্থাটা, এবং এটা পুরোটাই বিনামূল্যে, এবং এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সার কোনো রকম ব্যাপার নেই,
1: যেটা জনগণের কাছে বা অনেক মানুষের কাছে একটা ভীষণ ভরসার জায়গা, যে অনেক ক্ষেত্রেই তো হয়, ধরুন প্রসবকালীন সময় বা নিকটবর্তী আপনি কোনো নার্সিংহোমে বা কোথাও নিয়ে গেছেন, সেখানে আপনার বাচ্চার জন্ম হলো, পরবর্তীকালে টিকাকরণের ক্ষেত্রে একটা আর্থিক বা একটা বেশ টাকা পয়সার বিষয় এসে থাকে, সেখানেও কিন্তু সরকার আপনার পাশেই আছে। আপনি একেবারে আমাদের ম্যাডাম যেমন বললেন সেইভাবে আপনার নিকটবর্তী ক্ষেত্রে যোগাযোগ করুন, করে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই চিকিৎসাটা পেতে পারেন। স্বাভাবিকভাবেই আমাদের কলার যিনি এসেছেন এবং আপনাদের কথা বলতে বলতে টেলিফোনে হ্যান্ডসেটেও অনেকে জানতে চাইছেন যে খাওয়া দাওয়া, আচ্ছা তার আগে আর একবার একটু একবার জানতে চাই যে আমরা যে ঘটনাটা দিয়ে শুরু করেছিলাম, এই যে ফুচকা খেয়ে ফেললাম বা মোমোর জল, এই জলবাহিত হয়ে কোন কোন হেপাটাইটিস আসে?
0: জলবাহিত হয়ে মেনলি হেপাটাইটিস এ এবং ই আসে।
1: আচ্ছা, সেক্ষেত্রে তার কি আলাদা আলাদা কোনো লক্ষণ আছে?
0: হ্যাঁ, হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটা মোটামুটি শরীরে প্রবেশের 6 সপ্তাহের মধ্যে নিজেকে ম্যানিফেস্ট করে। অর্থাৎ কিনা প্রথম দিকে হালকা জ্বর, পেটে ডান দিকে একটা ব্যথা, অর্থাৎ যেখানে লিভার আছে, লিভারে প্রদাহ হচ্ছে তো, সুতরাং লিভার একটু ব্যথা দিয়ে জানান দেয়, এবং তার সঙ্গে হালকা জ্বর, গায়ে ব্যথা, গা ম্যাজ ম্যাজে ভাব, একটা ক্লান্তি, এবং আস্তে আস্তে জন্ডিস দেখা দেয়, অর্থাৎ কিনা চোখ এবং প্রস্রাবের রং পরিবর্তন হতে থাকে, এবং খাবারে অনীহা আসে, এই সময় খাওয়ার ইচ্ছা মোটে থাকে না, বমি বমি ভাব, এবং অনেক ক্ষেত্রে বমিও থাকে, এবং ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে হেপাটাইটিস এ এবং ই দুটোই কিন্তু নিজে থেকে সেলফ লিমিটিং, বেশিরভাগ ক্ষেত্রে এটা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কন্টেনমেন্ট হয়, মানে ঠিক হয়ে যায়, এবং সেক্ষেত্রে বড় ভূমিকা একটা এই খাবারের থাকে, খাবার এবং জল।
1: খাবার এবং জলের প্রসঙ্গে যাব, তার আগে একবার একটু, আচ্ছা যিনি যারা আসছেন তাদেরকে একটা কথা বলার, যে আপনি যখন টেলিফোনে আসছেন আমাদের, আপনার হ্যান্ডসেটের, আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে মিউট করে দিন, তবেই কিন্তু কথা শুনতে পাবেন। 2248-8085, যদিও সময়ে একেবারে কম চলে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কথা জানার দরকার, সবাই বলছে কী খাবো কী খাবো আর কী খাবো না, এটা ভীষণ জানা দরকার, সে কথাতেই আপনি ছিলেন।
0: প্রথমে জলের ব্যাপারে সচেতন হন, পানীয় জল যেমন সবথেকে ভালো হয় যে এই সময় ফুটিয়ে খেতে পারলে বর্ষার সময়, অথবা যদি খুব সুরক্ষিত জায়গা থেকে জলটা পাওয়া যায় সেই জল ব্যবহার করা, যেটা মানে আমি যার সোর্সটা জানি না, আননোন সোর্স, যেখানে সেখানে গিয়ে বাইরের শরবত খেয়ে নিলাম, রাস্তার ধারের কোনো একটা মাছি বসা আখের রস বিক্রি হচ্ছে বা ফ্রুট জুস বিক্রি হচ্ছে, যেখানে আমি জলের সোর্সটা বুঝতে পাচ্ছি না যে জলটা কোথা থেকে নেওয়া হচ্ছে, বা ফুচকা খাচ্ছি এই ফুচকার জলটা কোথা থেকে আসছে, কিভাবে মানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, মানে নোংরা হাতে সেগুলোকে মাখা হচ্ছে ইত্যাদি, সেগুলো আমাকে দেখতে হবে যে বাইরে থেকে কোনো মাছি ইত্যাদি এসে বসছে কি না, এগুলো সমস্ত খেয়াল রাখতে হবে। এবং খাদ্য, খাবারের ক্ষেত্রে বলি যে কোনো সহজপাচ্য খাবার টাটকা অবস্থায় খেতে হবে, ফ্রেশ খেতে হবে, এবং এই যে খোলা রাস্তার ধারে যেসব খাবারগুলো বিক্রি হয় সেগুলো এই সময়টা অ্যাভয়েড করাই ভালো।
1: আরেকবার হ্যালো,
5: হ্যাঁ
1: নমস্কার,
5: উপজেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন বলুন।
5: এই যে হেপাটাইটিস বি সি ই সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, এক্ষেত্রে আমাদের যে আশাকর্মীরা রয়েছেন সেই তাদের আশাকর্মীদের সচেতনতা এই বর্ষাকালে করছে হচ্ছে কিনা, যে বাইরে ফুচকা খাবে না, মোমো খাবে না, ট্যাটু করতে যাবে না। আর একটা হচ্ছে আমাদের, আমরা তো ব্লকে আছি, হরিপাল ব্লকে আছি, আমাদের পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে, মানে উপস্বাস্থ্য কেন্দ্র, এখন সুস্বাস্থ্য কেন্দ্র বলছে, তা সেইখানে কোন রকম মানে পরীক্ষা টরীক্ষার ব্যবস্থা ব্যবস্থা আছে কিনা?
1: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, যদিও আমাদের সময় একেবারে শেষের দিকে, একদম শেষ হয়ে এসেছে, তাও একেবারে ছোট্ট করে জানতে চাইবো। অর্থাৎ বলছেন, হ্যাঁ, যে আপনি যে কথাটা বলছিলেন যে সহজপাত্র খাবার খেতে, খুব ভালো একটা প্রশ্ন এসেছে যে আশা দিদিদেরও সচেতন হওয়ার দরকার আছে কিনা, এবং এই প্রসঙ্গেই যদি বলে দেন যে তাদেরও ভূমিকাটা কি। একদম ছোট্ট করে।
3: আচ্ছা, আশা দিদিদের ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের ওনাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আগামী দিনে, সেটা নিয়ে নতুন নির্দেশিকা চালু হবে, ওনাদের ট্রেনিং হবে এবং ওনাদের এই বিষয়ে ডিটেলস গাইডলাইন ইস্যু হবে। আর উনি যেটা জিজ্ঞাসা করলেন যে হরিপালের ওখানে, হ্যাঁ, আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সাব সেন্টার আছে, সেখানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পরীক্ষা, কিন্তু হেপাটাইটিস বি এর পরীক্ষা, সেটা আপনি সম্পূর্ণ বিনা পয়সায় পেয়ে যাবেন। আর হুগলিতে যদি বলেন যে ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার কোথায় আছে, সেটা চুঁচড়া ডিস্ট্রিক্ট হসপিটালে আছে এবং প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে আছে।
1: বেশ, আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আর যেটা বলার, যে জায়গাটা ভীষণ ভীষণভাবে সচেতন, যে যে কোনো লক্ষণ দেখে, ধরুন আপনার ক্লান্তি লাগছে, বমি বমি হচ্ছে, এই সব দেখে না আমরা সবাই আজকাল খুব সহজে সার্চ করে নিজের চিকিৎসা শুরু করি, সেটা দয়া করে করবেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, এইটা ভীষণ জরুরি। আজকে আশার কথা অনুষ্ঠানে আমাদের বিষয় ছিল ভাইরাল হেপাটাইটিস পরিষেবা, সেই প্রসঙ্গ এবং আশাদের ভূমিকা। আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন, ডাক্তার মধুচন্দ্রা কয়াল, সহকারী অধ্যাপিকা ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, স্মিতা বন্দ্যোপাধ্যায়, স্টেট কনসালট্যান্ট, আমরা দুজনকেই আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।
6: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী নিবেদিতা রাগ প্রধান গান শুনবেন শিল্পী নিবেদিতা ভট্টাচার্য বাগচী।

এতক্ষণ রাগ প্রধান গান শুনলেন নিবেদিতা ভট্টাচার্য বাগচির কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ গজল শুনলেন ডক্টর রোশন ভারতীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে বিজ্ঞান ধারাবাহিক বিজ্ঞান ঘরে ও বাইরে। এই অনুষ্ঠানে আজকের প্রথম কথিকা চাঁদের বুকে তেরঙ্গা, এ বিষয়ে বলছেন লিপিকা রায়।
1: ছোটবেলায় সবাই আমরা চাঁদ দেখেছি। মা বলতেন, ওই দেখো চাঁদে বুড়ি চরকা কাটছে। আমরা অবাক হয়ে ভাবতাম, সত্যি কি কেউ থাকে ওখানে? সেই ছোট্ট ছেলেটা মেয়েটা যে একদিন পড়ার বইয়ের ফাঁকে নীল আর্মস্ট্রংয়ের ছবি দেখে স্বপ্ন দেখত, সেই ছেলেটাই আজ ইসরোর কন্ট্রোল রুমে বসে আছে। হাতে জয়স্টিক নেই, আছে 140 কোটি মানুষের স্বপ্ন। 2023 সালের 23শে আগস্ট সন্ধে 6:04 মিনিটে গোটা দেশ টিভির সামনে, নিঃশ্বাস বন্ধ। শিলিগুড়ির মহাবীরস্থান থেকে আলিপুরদুয়ারের চা বাগান সব চুপ। তারপর এলো সেই ঘোষণা, ল্যান্ডার বিক্রম ইজ অন দ্য মুন, চন্দ্রযান 3 সফট ল্যান্ড করেছে চাঁদের দক্ষিণ মেরুতে। পৃথিবীতে আমরাই প্রথম। সেই মুহূর্তে আমার মায়ের চোখে জল। কেন জানেন? কারণ মা সারা জীবন কাঠের উনুনে রান্না করেছেন, কিন্তু ছেলেকে বলতেন বড় হয়ে রকেট বানাবি। আজ মায়ের সেই ছেলেরা চাঁদে তেরেঙ্গা পুঁতে দিয়েছে। এই আলোচনা সেই গল্প, গরিব দেশের গরিব বিজ্ঞানীদের গল্প। সাইকেলে করে রকেটের যন্ত্রাংশ বয়ে আনা থেকে চাঁদের মাটিতে প্রজ্ঞান রোভার ছেড়ে দেওয়ার গল্প। চাঁদ মানে শুধু প্রেমের কবিতা নয়, চাঁদ মানে ভবিষ্যৎ। চাঁদের দক্ষিণ মেরুতে গভীর গর্তে সূর্যের আলো পৌঁছায় না। তাপমাত্রা -230°C। বিজ্ঞানীদের অনুমান ওখানে বরফ হয়ে আছে জল। 2008 সালে আমাদের চন্দ্রযান 1 প্রথম প্রমাণ দেয় মুন ইজ নট বর্ন ড্রাই। জল মানে অক্সিজেন, জল মানে রকেটের জ্বালানি হাইড্রোজেন, মানে চাঁদ হবে গ্যাস স্টেশন। মঙ্গল, বৃহস্পতি যাওয়ার পথে তেল ভরে নেওয়া যাবে। চাঁদের মাটিতে মিশে আছে হিলিয়াম 3, সূর্যের বাতাসে ভেসে আসে, পৃথিবীর চৌম্বকক্ষেত্র আটকে দেয়, কিন্তু চাঁদের নেই। তাই 4.5 বিলিয়ন বছর ধরে জমছে। এই হিলিয়াম 3 দিয়ে ফিউশন বিদ্যুৎ হবে। 1 টন হিলিয়াম 3 10 মিলিয়ন টন কয়লার শক্তির সমান। কোনো রেডিও অ্যাক্টিভ বর্জ্য নেই। চাঁদে আছে 10 লক্ষ টন, মানে 10,000 বছরের বিদ্যুৎ। চাঁদের ফার সাইট, যেটা পৃথিবী থেকে দেখা যায় না, সেখানে রেডিও টেলিস্কোপ বসালে মহাবিশ্বের জন্মের শব্দ শোনা যাবে। পৃথিবীর কোলাহল ওখানে পৌঁছায় না, তাই চাঁদ দখল নয়, চাঁদে ঘর বানানোই এখন দৌড়। আমেরিকা, চীন, রাশিয়া, ভারত সবাই ছুটছে। ভারতের চন্দ্র অভিযান 3 ধাপে স্বপ্ন ছোঁয়া, চন্দ্রযান 1 2028। শুরুটা আমরাই করলাম, খরচ মাত্র 386 কোটি টাকা। হলিউডের গ্র্যাভিটি সিনেমার বাজেটের থেকে 1/4। PSLV রকেটে চেপে গেল, সাথে ছিল 11টা যন্ত্র, 6টা বিদেশি। নাসার M3 যন্ত্রটা প্রমাণ করল চাঁদে জল আছে। আর ছিল মুন ইম্প্যাক্ট প্রোব, তেরেঙ্গা আঁকা। 14 নভেম্বর 2008 জওহরলাল নেহরুর জন্মদিনে সেটা চাঁদের বুকে আছড়ে পড়ল। মিশন 2 বছর চলার কথা ছিল, চলল 312 দিন। যন্ত্র বিগড়ে গেল, কিন্তু বিশ্বকে জানিয়ে দিল ইন্ডিয়া হ্যাজ অ্যারাইভড। চন্দ্রযান 2 2019, এবার লক্ষ্য সফট ল্যান্ডিং, অরবিটার, ল্যান্ডার বিক্রম, রোভার প্রজ্ঞান। 15 জুলাই উৎক্ষেপণ, 6 সেপ্টেম্বর রাত 1:50 ল্যান্ডিংয়ের 2.1 কিলোমিটার আগে বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। গোটা দেশ কেঁদেছিল, প্রধানমন্ত্রী ইসরোর চেয়ারম্যান কে শিবনকে জড়িয়ে ধরেছিলেন, কিন্তু চন্দ্রযান দুই ব্যর্থ না। অরবিটার আজও চাঁদকে চক্কর দিচ্ছে। ওর পাঠানো হাই রেজলিউশন ছবি দেখেই চন্দ্রযান তিনের ল্যান্ডিং সাইট ঠিক হয়। ইসরো শিখল চাঁদের শেষ 15 মিনিটই সবচেয়ে ভয়ঙ্কর, 15 মিনিটস অফ টেরর। চন্দ্রযান 3 2023 ইতিহাস লিখলাম আমরাই। বাজেট 615 কোটি, বাহুবলী সিনেমার চেয়ে কম। 14 জুলাই LV-M3 রকেটে উঠল। 23 আগস্ট সন্ধে 5:44 ল্যান্ডিং শুরু। শেষ 15 মিনিট বিক্রমের 4টে পা, 4টে ইঞ্জিন, 4টা সেন্সর, সেকেন্ডে 1.68 কিলোমিটার থেকে শূন্য। 6:04 আই রিচড মাই ডেস্টিনেশন অ্যান্ড ইউ টু। ইসরোর টুইট, ভারত হলো চতুর্থ দেশ আমেরিকা রাশিয়া চীনের পর, আর প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে নামল, যেখানে জল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। 14 দিন ধরে প্রজ্ঞান রোভার ঘুরল 100 মিটার পথ, চাঁদের মাটি খুঁড়ল, সালফার পেল, তাপমাত্রা মাপল, বলল দিনে 70 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতে -10 ডিগ্রি সেন্টিগ্রেড, কম্পন মাপল, চাঁদেও ভূমিকম্প হয়। তারপর শীতল রাত নামল -200 ডিগ্রি সেন্টিগ্রেড, বিক্রম প্রজ্ঞান ঘুমিয়ে পড়ল, আর জাগেনি, কিন্তু ওরা কাজ শেষ করেছে। ইসরো থামবে না, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন অমৃতকালে চাঁদে ভারতীয়। চন্দ্রযান 4 মাটি আনব ঘরে, জাপানের সাথে হাত মিলিয়ে লুপেক্স মিশন। লক্ষ্য 350 কেজির রোভার, 2 কিলোমিটার ঘুরবে, 1.5 মিটার গর্ত খুঁড়ে মাটি তুলবে। আর 2028 ভারত একা স্যাম্পল রিটার্ন মিশন করবে, চাঁদ থেকে 3 কেজি মাটি পাথর পৃথিবীতে আনবে। খরচ 2100 কোটি, ভারতীয় মহাকাশ স্টেশন 2035, পৃথিবীর কক্ষপথে 20 টনের স্টেশন, 3 জন মহাকাশচারী 15 থেকে 20 দিন থাকবে, ওখান থেকে চাঁদে যাওয়ার রকেট ছাড়বে। 2030 মধ্যে গগনযানে 3 জন ভারতীয় পৃথিবী ঘুরবে। 2040 চাঁদে পা দেবে ভারতীয়, নামবে দক্ষিণ মেরুতে, থাকবে 7 দিন, তেরেঙ্গা পুঁতবে, জল খুঁজবে, ঘর বানানোর জায়গা দেখবে। ইসরোর ভিশন 2050 মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি, নাম ভারতীয় অন্তরিক্ষ হ্যাবিটেট, 3D প্রিন্টার দিয়ে চাঁদের মাটি দিয়েই ইট বানাবে। সোলার প্যানেল, গ্রিন হাউস, ল্যাব, 6 মাস করে বিজ্ঞানী থাকবে। এবার প্রশ্ন, কেন দরকার, গরিব দেশে চাঁদ কেন? চন্দ্রযান 3 বাজেট 615 কোটি, কিন্তু এর জন্য তৈরি হওয়া প্রযুক্তি, নেভিগেশন, মিনিয়েচার ক্যামেরা, AI সফটওয়্যার ইসরো 300 কোটি টাকায় বিদেশে বেচেছে। 2014 থেকে 2023 ইসরো 279টি বিদেশি স্যাটেলাইট লঞ্চ করে আয় করেছে 1,864 কোটি টাকা। ইনস্যাট জিস্যাট স্যাটেলাইট ঘূর্ণিঝড়ের খবর দেয়, 2023 বিপর্যয় ঘূর্ণিঝড়ে 1 লাখ মানুষ সরানো গেছে। একটা জীবনের দাম 615 কোটির চেয়ে বেশি। ফসল প্রজেক্ট, স্যাটেলাইট ছবি দেখে খরা বন্যা ফলনের আগাম খবর, কৃষক লাভ পায়। শিলিগুড়ির চা বাগানের ছেলে যখন দেখে চাঁদে আমার দেশের রোভার, তখন সে ভাবে আমিও পারব। কালাম স্যার বলতেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ হুইচ ডাজন্ট লেট ইউ স্লিপ। চন্দ্রযান হল 140 কোটি মানুষের জেগে দেখা স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, আজ থেকে 55 বছর আগে 1969 নীল আর্মস্ট্রং যখন চাঁদে নামলেন, তখন একটা ছোট্ট ঘরে রেডিওতে ধারা বিবরণী শুনছিল এক কিশোর, নাম কে শিবন। সেই ছেলেটাই 2019 ইসরোর চেয়ারম্যান। চন্দ্রযান 2 ব্যর্থতার রাতে কেঁদেছিলেন। আজ 2026 উত্তরবঙ্গের কোনো এক ঘরে হয়তো বসে আছে আরেকটা ছেলে, আরেকটা মেয়ে, আজকের এই অনুষ্ঠান শুনছে, কাল সেই হয়তো 2040 সালের চন্দ্রযানে চেপে চাঁদে যাবে। চাঁদ আর দূরে নেই, চাঁদ এখন আমাদের উঠোন, আমাদের তেরেঙ্গা ওখানে পথপথ করে উঠছে। বিক্রম ল্যান্ডারের পাঠানো ছবিতে দেখা যায় ধুলো জমছে সোলার প্যানেলে, তবু বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, যেন বলছে আমি ভারত, আমি হেরে গিয়েও ফিরে আসি। 2040 সালে যখন প্রথম ভারতীয় চাঁদের বুকে পা দেবে, সে কি বলবে জানেন? সে বলবে না ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, সে বলবে নমস্কার চাঁদ, আমি ভারত থেকে আসছি, মায়ের হাতে নাড়ু এনেছি তোমার জন্য, আর এসেছি থাকতে, কারণ তুমি এখন আমারও ঘর। জয় হিন্দ, জয় ভারত, জয় বিজ্ঞান।
0: চাঁদের বুকে তেরঙ্গা, এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন লিপিকা রায়। বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এবারের কথিকা পাহাড়ের কান্না, বলছেন অনন্যা হাজরা।
2: ২০২৩ সালের চৌঠা অক্টোবর রাত 1:30, সিকিমের লোনাক লেক ফেটে গেল, তিস্তা ফুঁসে উঠল, জল পাথর কাদা গাছ সব নিয়ে নেমে এলো নিচে। সেবকের কাছে 10 নম্বর জাতীয় সড়ক, যেটা দিয়ে আপনি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক যান, সেটা 20 ফুট উঁচু ধ্বংসস্তূপের তলায় হারিয়ে গেল। করোনেশন ব্রিজ কাঁপতে লাগল। সেই রাতে মংপংয়ের কাছে গোটা পরিবার ঘুমের মধ্যেই মাটির নিচে চাপা পড়ল, বাবা মা দুটো বাচ্চা। উদ্ধারকর্মীরা 3 দিন পর যখন মাটি খুঁড়ল, তখন মায়ের বুকের মধ্যে ছোট মেয়েটা তখনও জড়িয়ে আছে, মা বাঁচাতে পারেনি কিন্তু ছেড়েও যায়নি। আমি সেদিন সেবক রোডে দাঁড়িয়েছিলাম, পাহাড়ের গা থেকে তখনও জল ঝরছে, যেন পাহাড়টা কাঁদছে, বলছে আমি তো পড়তে চাইনি, তোমরাই আমাকে ঠেলে ফেলে দিলে। শিলিগুড়ি শহরটা পাহাড়ের পায়ের কাছে শুয়ে আছে, আমাদের রোজকার দুধ সবজি পর্যটক ওষুধ জ্বালানি সব ওই পাহাড়ি রাস্তা দিয়েই আসে। পাহাড় ধসলে শুধু পাহাড় মরে না, সমতলও অচল হয়ে যায়। কেন ধস নামে? এটা কি শুধু বৃষ্টির দোষ, নাকি আমরা নিজের হাতে পাহাড়ের শিরদাঁড়া ভেঙে দিচ্ছি? আজকের আলোচনায় আমরা ঢুকব পাহাড়ের শরীরের ভেতর, দেখব পাহাড় মাটি জল কিভাবে একে অপরকে ধরে রাখে, আর আমরা কিভাবে সেই বাঁধন কেটে দিচ্ছি। কারণ পাহাড় কথা বলতে পারে না, কিন্তু ধস নামিয়ে চিৎকার করে। আজ আমাদের সেই চিৎকারটা শুনতে হবে। ধস কি? ল্যান্ডস্লাইড বা ভূমিধস মানে মাধ্যাকর্ষণের টানে পাহাড়ের ঢাল বেয়ে পাথর মাটি কাদা গাছপালা নিচে নেমে আসা। জিএসএল এর ল্যান্ডস্লাইড অ্যাটলাস 2023 বলছে ভারতের 12.6% এলাকা ধসপ্রবণ, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক বা হাই রিস্ক জোন শিলিগুড়ি সিকিম হিমালয়, কারণ নবীন পাহাড়,

হিমালয় মাত্র 5 কোটি বছরের, এখনও বাড়ছে বছরে 5 মিলিমিটার, তাই পাথর নরম ভঙ্গুর। মেইন বাউন্ডারি ট্রাস্ট, বড় চ্যুতি। 2011 সালে সিকিমে ভূমিকম্পের মাত্রা ছিল 6.9। বৃষ্টি, মৌসুমি বায়ু আটকে যায়, মংপংয়ে বছরে 5000 মিলিমিটার বৃষ্টি চেরাপুঞ্জির পরেই। এর ফল NH10 বছরে 120 দিনের বেশি বন্ধ থাকে, প্রতি কিলোমিটারে গড়ে 3টে সক্রিয় ধস। কেন নামে ধস? 1. অতিবৃষ্টি, মাটির ফাঁকে জল ঢুকে ওজন বাড়ায়, ঘর্ষণ কমায়। 1 ঘনমিটার শুকনো মাটি 1.5 টন ভিজলে 2.2 টন। 72 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি, রেড অ্যালার্ট। 2023-এ সিকিমে 24 ঘন্টায় 390 মিলিমিটার পড়েছিল। 2. ভূমিকম্প, 4 মাত্রার কাঁপুনিতেই আলগা পাথর নড়ে। 3. নদী কাটা, তিস্তা রঙ্গিত পাহাড়ের গোড়া কেটে দেয়, নিচে সাপোর্ট না থাকলে ওপর হুড়মুড়িয়ে পড়ে। 4. বরফ গলা ও গলফ, হিমবাহ গলা হ্রদ ফেটে গেলে গ্লেসিয়ার লেক আউটব্রাস্ট ফ্লাড, নোনাক লেক তার উদাহরণ, জলের সাথে 20 মিটার উঁচু ধ্বংসস্তূপ নামে। ইসরো ল্যান্ডস্লাইড অ্যাটলাস বলছে 70% নতুন ধস মানুষের কাজের জন্যে। 1. রাস্তা কাটা, পাহাড় কাটার সময় 70 ডিগ্রি খাড়া করা হয়, নিয়ম 45 ডিগ্রি। টো কাটিং, পাহাড়ের পায়ের তলা কেটে দিলে মাথা ধরে রাখবে কে? NH10 চওড়া করতে গিয়ে সেবক রংপো 29টা জায়গায় পাহাড়ের পা কাটা হয়েছে। 2. অপরিকল্পিত বাড়ি, কার্শিয়াং কালিম্পংয়ে ঢালের ওপর 4তলা বাড়ি, জলের লাইন লিক করছে, সেপটিক ট্যাঙ্কের জল মাটিতে যাচ্ছে, মাটি নরম হচ্ছে। জঙ্গল কাটা, গাছের শিকড় 20 মিটার পর্যন্ত জালের মধ্যে মাটি ধরে রাখে, 1 হেক্টর জঙ্গল কাটলে 30 টন মাটি আলগা হয়, চা বাগান বাড়াতে রিসোর্ট বানাতে গাছ কাটা হচ্ছে। জলাধার ও বাঁধ, তিস্তায় 6টা বাঁধ, জল আটকে রাখলে পাহাড়ের ভেতর দিয়ে জল ঢোকে, রিজার্ভার ইনডিউসড স্লাইড। খনি ও ক্রাশার, নদী থেকে বালি পাথর তোলা, নদীর বেড বসে যায়, পাড় ভাঙে। জল নিকাশি নেই, রাস্তার ধারে ক্যাচ ওয়াটার ড্রেন নেই, সব জল ঢালে গড়িয়ে মাটি ধোয়াচ্ছে। NDMA 2001-21 সালে ভারতে ধসে 5200 জনের বেশি মৃত্যু, সিকিম দার্জিলিংয়ে বছরে গড়ে 30 জনের মৃত্যু। 2023-এর তিস্তা বিপর্যয়, 100 জনের বেশি মৃত, অনেক সেনা জওয়ান শহীদ, চুংতাং শহর মানচিত্র থেকেই মুছে গেল, ক্ষতি 60,000 কোটি টাকা। NH10, দিনে 10,000 গাড়ি চলে, একদিন বন্ধ, 10 কোটি টাকা ক্ষতি, পর্যটন সবজি ওষুধ সব থমকে যায়, 2023-এ 86 দিন বন্ধ ছিল। চা শিল্প, ধসে রাস্তা বন্ধ হলে চা পাতা ফ্যাক্টরিতে পৌঁছয় না, দিনে 2 কোটি টাকার ক্ষতি। জলবিদ্যুৎ, তিস্তা 3, তিস্তা 5 বাঁধে পলি জমে, টারবাইন বন্ধ, বিদ্যুৎ ঘাটতি। 1 ঘনমিটার ধস মানে 2 টন মাটি নদীতে, তিস্তা বছরে 1 কোটি টন পলি বয়ে আনে, ফলে বেড উঁচু হচ্ছে, বন্যা বাড়ছে, সমতলে কৃষিজমি বালি পড়ে নষ্ট। এবারে প্রশ্ন, বৈজ্ঞানিকভাবে কি ধস বা তার পূর্বাভাস পাওয়া যেতে পারে? GSI ল্যান্ডস্লাইড সাসপেক্টেবিলিটি ম্যাপ, ইসরো স্যাটেলাইট এবং GSI এর মাঠ পরীক্ষা, লাল মানে খুব বিপদ, হলুদ মানে মাঝারি, সবুজ নিরাপদ। NH10 এর 80% লাল। আর্লি ওয়ার্নিং সিস্টেম, 1 ঘন্টা আগে সতর্কতা। রেইনফল থ্রেশহোল্ড, IIT মুন্ডি মডেল 24 ঘন্টায় 100 মিলিমিটার, 72 ঘন্টায় 250 মিলিমিটার, অর্থাৎ ধসের 80% সম্ভাবনা। IMD এখন ল্যান্ডস্লাইড নাওকাস্ট দেয়। সেন্সর নেটওয়ার্ক, সিকিমে অ্যাকুইস্টিক এমিশন সেন্সর পিজোমিটার বসেছে, মাটির ভেতর জল বাড়লে

0: টানেল, ধস প্রবণ জায়গা এড়িয়ে পাহাড়ের পেটের ভেতর দিয়ে রাস্তা, সেবক রংপুর রেল টানেল তার উদাহরণ। ফ্লেক্সিবল ব্যারিয়ার, ইস্পাতের জাল 500 টন পাথর আটকে দেয়। সুইস প্রযুক্তি এখন ভারতে। ন্যাশনাল ল্যান্ডস্লাইড রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি 2019, 150টা জেলা প্রায়োরিটি, দার্জিলিং কালিম্পং আছে। স্লপ স্টেবিলিটি সার্টিফিকেট, পাহাড়ে বাড়ি বানাতে জিএসআই এর এনওসি লাগবে, নতুন নিয়ম আসছে। ইকো সেন্সিটিভ জোন, সিঙ্গালীলা মহানন্দার 10 কিলোমিটারের মধ্যে বড় নির্মাণ নিষিদ্ধ। আমরা কি করব? এক, রাস্তা কাটার নিয়ম 45 ডিগ্রির বেশি খাড়া না, ধাপে ধাপে কাটা, সাথে বায়ো ইঞ্জিনিয়ারিং। দুই, ড্রেনেজ মাস্টার প্ল্যান, শিলিগুড়ি থেকে গ্যাংটক পুরো NH10-এর জল কোথায় যাবে তার নকশা। তিন, রেইন ফরেস্টেশন, খালি পাহাড়ে মিয়াওয়াকি ফরেস্ট, 2 বছরে ঘন জঙ্গল। চার, ল্যান্ডস্লাইড ড্রিল, পাহাড় থেকে দূরে উঁচু জায়গায় দৌড়াও। বাড়ি বানানোর আগে জিএসআই এর ম্যাপ দেখুন, লাল জোনে বাড়ি নয়, লোকাল ইঞ্জিনিয়ার দিয়ে স্লপ স্টেবিলিটি টেস্ট করান। জল বের করে দিন, বাড়ির চারপাশে ফ্রেঞ্চ ড্রেন, নুড়ি ভরা নালা, জল মাটিতে বসতে দেবেন না। গাছ লাগান, বাড়ির ঢালে বাঁশ, নেপিয়ার ঘাস, অ্যাম্বলিসো লাগান, শিকড় মাটি ধরবে, বিক্রিও হবে। প্লাস্টিক ফেলবেন না, প্লাস্টিক নালা বন্ধ করে, জল উপচে ধস নামায়। সতর্ক থাকুন, টানা বৃষ্টি, পাহাড়ে নতুন ফাটল, ঘোলা ঝর্ণা, মানে এখনই সরে যান, 112 নম্বরে ফোন। গুজব নয়, পাহাড় ফাটছে শুনলে আতঙ্ক নয়, জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ বুলেটিন দেখুন। পর্যটকেরা বর্ষায় পাহাড়ে গেলে স্থানীয় ড্রাইভারের কথা শুনুন, রাস্তা খোলা আছে গুগল দেখে নয়। কৃষকেরা ঢালে কন্ট্যুর ফার্মিং করুন, সোজা নয়, আড়াআড়ি চাষ, জল আস্তে গড়াবে। রিপোর্ট করুন নতুন ফাটল, গাছ হেলে পড়া দেখলে 1077 এ জানান। বিমা, প্রধানমন্ত্রী ফসল বিমা ও হোম ইন্স্যুরেন্স নিন, ধসে ক্ষতি হলে কভার পাবেন। শ্রোতা বন্ধুরা, ছোটবেলায় ভূগোল বইয়ে পড়েছিলাম হিমালয় ভারতের প্রহরী, বরফ দিয়ে ঠান্ডা উত্তরের হাওয়া আটকায়, বর্ষাকে ধরে রাখে, তিস্তা গঙ্গাকে জন্ম দেয়। কিন্তু আমরা প্রহরীকে দিয়েই বোঝা বইয়েছি, তার বুকে 6 লেন রাস্তা, তার পেটে টানেল, তার মাথায় হোটেল, তার পায়ে বালি খাদান, প্রহরী ক্লান্ত, প্রহরী এবার পড়ে যাচ্ছে, আর প্রহরী পড়ে গেলে সমতলকে বাঁচাবে? সেই রাতে মংপঙে যে মা মেয়েকে বুকে জড়িয়ে মাটির নিচে চলে গেল, সে মা আমাকে আপনাকে একটা প্রশ্ন করে গেল, আমার মেয়েটার কি দোষ ছিল? ও তো পাহাড় কাটেনি। না, ও পাহাড় কাটেনি, কিন্তু আমরা কেটেছি, আমি, আপনি, সরকার, কন্ট্রাক্টর, সবাই মিলে। ধস কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা মানব সৃষ্ট দুর্ঘটনা। বৃষ্টি তো হাজার বছর ধরে পড়ছে, পাহাড় তো লক্ষ বছর ধরে দাঁড়িয়েছিল, আমরা 50 বছরে ওকে দুর্বল করে দিয়েছি। তাই আসুন প্রতিজ্ঞা করি, পাহাড়কে আর রাস্তা ভাবব না, বাড়ি ভাবব, বাড়ির দেওয়াল কেউ কাটে না। পাহাড় বাঁচলে NH10 বাঁচবে, NH10 বাঁচলে শিলিগুড়ির বাজার বাঁচবে, বাজার বাঁচলে আমার আপনার ভাতের থালা বাঁচবে। পাহাড়ের কান্না আমরা শুনতে পাচ্ছি, ওটা কান্না না, ওটা শেষ ওয়ার্নিং। এবার আমাদের ঠিক করতে হবে, আমরা পাহাড়ের দীর্ঘশ্বাস হব নাকি পাহাড়ের শ্বাস ফিরিয়ে দেব।
1: পাহাড়ের কান্না, এ বিষয়ে এতক্ষণ বললেন অনন্যা হাজরা। বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিপুল রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আমরা আমাদের অনুষ্ঠানে রয়েছি। এবারে যে বিষয়টা আরও একবার বলে দিই, আমাদের সঙ্গে রয়েছেন বারবার মনীষা বলছিলেন, একজন হেরিটেজ এনথুজিয়াস্ট এবং এক্সপেরিমেন্টাল ট্রাভেল কিউরেটর, যিনি কলকাতাকে নতুন হওয়ার প্রথম দিনেই
1: $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় $1,27,500 কোটি ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 65,000 কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইরানের সামরিক ক্ষমতা খর্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে হামলা চালিয়েছে। আগামীকাল রথযাত্রা, পুরীর পাশাপাশি সারা দেশেই উৎসব উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ফ্রান্সকে হারিয়ে স্পেন ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছে এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি।
2: It's just wonderful to be here today on the 15th of July celebrating the deal going into force, making it faster, cheaper, easier to do business between the UK and India. I mean, after so much hard work on both sides, and huge credit to the Ministry of Commerce and Industry here, who've done a brilliant job. My team too have done an amazing job. It's a great deal for both sides. We have very complementary economies.
1: আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলের সঙ্গে ভারতের সংযুক্তি আরও মজবুত হবে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করেন তিনি। সেটা চুক্তির প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ ধরা হয়েছে 1,27,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানিয়েছেন।
3: সেমিকন 2.0 1,27,500 কোটি রুপে কা সেমিকন 2.0 আজ মানে প্রধানমন্ত্রী জি নে অপ্রুভ কিয়া। সেমিকন 2.0 মে 6 পিলারস হ্যায়। পিলার 1 হ্যায় ডিজাইন অফ চিপস, সেকেন্ড বড়া ফোকাস রহেগা মশিনস এন্ড মটেরিয়ালস, তীসরা বহুত সারি নই ফ্যাবস বনে, নেট ইন্ডাস্ট্রি জো ভারত মে ডেভেলপ হো গই অভি 10 ইউনিট লগ চুকে হ্যায়, উস ইন্ডাস্ট্রি কো অর আগে বড়ানে কে লিয়ে ভি ইসমে প্রাবধান হ্যায়।
1: পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকারও একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র সিভিলিয়ান পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলেছে, বাহরিন এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে যে পাল্টা হামলা চালানো হচ্ছিল তা শেষ হয়েছে। ভারত এবং পোল্যান্ড আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প MSME ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই বৈঠক। পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি উপমন্ত্রী মিচেল ব্যারানৌস্কির নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন MSME সচিব ভরত খেরা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে তাঁদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাঁদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। স্নানযাত্রার পর জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্য দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে রয়েছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশী স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক জনসাধারণ জনসভায় আজ ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2027-এর একদিনের বিশ্বকাপে 14টি দল খেলবে, নকআউটের আগে 3টি রাউন্ড হবে। অন্যদিকে 2028-এর টি-20 বিশ্বকাপে মোট 20টি দেশ অংশগ্রহণ করবে, 5টি গ্রুপে 4টি করে দল খেলবে, প্রতি গ্রুপে 2টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ

0: দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাশা ঘোষাল।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাশা ঘোষালের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
2: সপ্তসুর আয়োজিত বাংলা সেরা সিজন 3 শুরু হয়েছে অফলাইন অডিশন। আগামী 25 জুলাই জলপাইগুড়ি অডিশন সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয় দুপুর 2 থেকে, এবং আগামী 26 জুলাই বান্ধব নাট্য সমাজ কদমতলা মোড় জলপাইগুড়ি সকাল 10 থেকে। চলে আসুন নাচ গান আবৃত্তির এই মহাযুদ্ধে অংশ নিতে।
3: স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা সমবেত সঙ্গীতের সংকলিত অনুষ্ঠান, দুটি ভাষা একই সুর, গানে গানে সপ্তসুর, পরিবেশনায় সপ্তসুর জলপাইগুড়ি, পরিচালনা ডক্টর নীলেশ দাশগুপ্ত।

সম্ভবত বৈদিককালে সামগানের মাধ্যমেই ভারতবর্ষে যথাযথভাবে সঙ্গীতের উৎপত্তি। সহস্র বৎসরের কালপ্রবাহে ইতিহাসে বর্ণিত বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্বদের অবদানে ভারতীয় সঙ্গীত হয়েছে সমৃদ্ধ। আজ আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আর ডি বর্মন, সলিল চৌধুরী, এস ডি বর্মন প্রমুখ অমর সুরকারদের দ্বারা সৃষ্ট সুরগুলি শুধু সুরই নয়, সেগুলি অমূল্য রত্নরাশি। আর শ্রদ্ধেয় কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হেমন্ত মুখার্জি, মুকেশ, মান্না দে ইত্যাদি কিংবদন্তি শিল্পীদের অমর কণ্ঠের ফ্রেমে এই সমস্ত রত্ন আছে চিরদিনের জন্য সযত্নে রক্ষিত। মহামূল্যবান এই সমস্ত সৃষ্টির আস্বাদন শ্রবণেন্দ্রিয় দ্বারাই সম্ভব। এই সমস্ত অমর রচনাগুলি কর্ণকুহরে প্রবেশ মাত্রই আমাদের মনকে করে উজ্জীবিত ও আত্মাকে দেয় প্রশান্তি। আমাদের আজকের নিবেদনের প্রথম গানটি শ্রদ্ধেয় আর ডি বর্মনের জাদুকরী সুরে, শ্রদ্ধেয় কিশোর কুমারের মর্মস্পর্শী কণ্ঠে।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কথা না বললে ভারতীয় সঙ্গীতের কথা অসম্পূর্ণ থেকে যায়। কোকিলকণ্ঠী গায়িকার কণ্ঠ ও সলিল চৌধুরীর সুর জাদুকরী এই সংমিশ্রণ শ্রোতাকে যেন অন্য জগতে নিয়ে যায়। তার ওপর একই সুরের যদি হয় দ্বিভাষিক রূপ, তা হয়ে ওঠে অতুলনীয়।

শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জি আমাদের বাংলার অতি আপন এক শিল্পী, যার প্রতিভার ছটা শুধু বাংলা গানের ক্ষেত্রেই নয়, বিস্তারিত ছিল অন্যান্য ভাষার ক্ষেত্রেও। বাংলা ভাষায় তার একটি সুবিখ্যাত গানে সুর দেন শ্রদ্ধেয় সলিল চৌধুরী এবং পরবর্তীতে 1971 সালে নির্মিত আনন্দ সিনেমায় শ্রদ্ধেয় মুকেশজি করেন এই একই সুরে একটি গান।

অফুরন্ত শিল্পীদের অফুরন্ত সৃষ্টি, প্রতিটি রচনাই শ্রোতার মনে প্রাণে করে গভীর রেখাপাত। এমনই এক গান কিশোর কুমারের নবীন কণ্ঠে, আর ডি বর্মনের মিউজিক সমৃদ্ধ, যা আমাদের পরবর্তী নিবেদন।

বিখ্যাত গীতিকারদের অমর সৃষ্টিগুলি, যার প্রতিটি কথায় প্রতিফলিত হয় জীবনের বাস্তবতা, তার সংমিশ্রণ যদি ঘটে শ্রদ্ধেয় আর ডি বর্মনের জাদুকরী সুরের সাথে, তবে তা হয়ে ওঠে এক একটি হৃদয়স্পর্শী ও কালজয়ী গান, যা শ্রোতাদের বারংবার দেয় একই ভালো লাগার অনুভূতি। এমনই এক গান শ্রদ্ধেয় পঞ্চম ও শ্রদ্ধেয় কিশোর কুমারের সদা নবীন কণ্ঠে আর ডি বর্মনের মিউজিক সমৃদ্ধ, যুগ যুগ ধরে যা শ্রোতাদের করেছে ভাবুক, কেউ কেউ বা তাতে খুঁজে পেয়েছেন নিজের জীবনেরই কাহিনী ও নিভৃতে এই গান শুনে হয়তো অজান্তেই তাদের চোখ হয়ে উঠেছে অশ্রু সজল। সেটাই আমাদের আজকের সঙ্গীতের ডালির পরবর্তী পরিবেশন।

কালের প্রবাহের তোয়াক্কা না করেই বছরের পর বছর ধরে কিছু কিছু গান রয়েছে চিরনবীন, অনায়াসেই যাদের তকমা দেওয়া যায় এভারগ্রিন বলে। তেমনই একটি গান যার সুরকে বলা যায় ফুট ট্যাপিং, এবং তা যখনই শোনা যায় তখনই সৃষ্টি করে এক ছন্দে ভরা পরিবেশ। তা দিয়েই আমরা আজকের নিবেদন শেষ করছি। মূল মৌলিক বাংলা গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রাহুল দেব বর্মণ, আর এই একই সুরে 1979 সালের ঝুঁটা কহিঁ কা হিন্দি ছায়াছবিতে এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় কিশোর কুমার এবং আশা ভোসলেজি।

এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা সমবেত সঙ্গীতের সংকলিত অনুষ্ঠান, দুটি ভাষা একই সুর, গানে গানে সপ্তসুর। সঙ্গীতাংশে শ্রীতমা বণিক, দেবস্তুতি রায়, নীলারুণা দাশগুপ্ত, সৌমিক দেব। যন্ত্রাংশে দীপঙ্কর সেনগুপ্ত, বুবলাই সরকার। গ্রন্থনায় সঞ্জিত রায়, পরিচালনা ডক্টর নীলেশ দাশগুপ্ত।

0: সপ্তশোর আয়োজিত বাংলা সেরা সিজন 3 শুরু হয়েছে অফলাইন অডিশন। আগামী 25 জুলাই জলপাইগুড়ি অডিশন সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয় দুপুর 2 থেকে, এবং আগামী 26 জুলাই বান্ধব নাট্য সমাজ কদমতলা মোড় জলপাইগুড়ি সকাল 10 থেকে। চলে আসুন নাচ গান আবৃত্তির এই মহাযুদ্ধে অংশ নিতে।
1: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানেই শেষ হল।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
3: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
2: সেই একই চেনা ঠিকানায়
3: 421.9 মিটার,
2: 711 কিলোহার্টজ।
3: শুধু কি বাড়িতেই?
2: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
3: ঝকঝকে ডিজিটাল,
2: কাহিনী কথা সুরতাল।
3: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
2: কারণ DRM সম্প্রচার
3: শুনতে ভুলবেন না।
2: Stay tuned.
4: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

আকাশ শুনলেন। এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, 6:25 কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি, 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, যোগে রোগ মুক্তি এ বিষয়ে বলবেন পঙ্কজ ভগত, 6:35 লোকগীতি শিল্পী নীলরতন কাঞ্জিলাল, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 6:45, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুলগীতি শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী ইলা বসু, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, 10:00 আমার গ্রাম আমার দেশ। ১০:৩০ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথা কিছু গান, 11:30 বিদ্যার্থীদের জন্য আগামীকালের বিষয় নবম শ্রেণীর জীববিদ্যা, 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস, 3:00 গান পরম্পরা যুব অনুষ্ঠান, 3:30 বিকেল 4:00 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে শুনবেন সন্দেশ টু সোলজার্স, 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 5:30 লাইভ ফোন ইন আনন্দধারা, 6:40 লোকগীতি শিল্পী নীলরতন কাঞ্জিলাল, 8:00 লাইভ ফোন ইন ছায়াছবির গান, 8:30 আধুনিক গান শিল্পী অমরিক সিং আরোরা, 9:15 শুনতে পাবেন রথযাত্রা উপলক্ষে বেতার প্রতিবেদন, 9:30 লাইভ ফোন ইন গানে গানে, 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে, ঘড়িতে সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।